আদালত হইতে আমার শ্বশুরের যথার্থ উকিল সিদ্ধ হইয়াছে। অতএব রাধারানী একা সমস্ত সম্পত্তির অধিকারিণী হইবে। আপনি তাহাকে দেখিবেন, আপনার কন্যার ন্যায় তাহাকে রক্ষা করিবেন, এই আমার ভিক্ষা। আপনি আপনি এই কথা স্বীকার করিলে আমি সুখে মরিতে পারি। কামাক্ষাবাবু বলিলেন, আমি আমি আপনার নিকট শপথ করিতেছি, আমি রাধারানীকে আপন কন্যার অধিক যত্ন করিব। আমি কায় মনোবাক্যে কথা কহিলাম, আপনি বিশ্বাস করুন। যিনি মুমূর্ষ, তিনি কামাক্ষাবাবুর চক্ষে জল দেখিয়া তাহার কথায় বিশ্বাস করিলেন। তাহার সেই শীর্ণ শুষ্ক অধরে একটু আহ্লাদের হাসি দেখা দিল। হাসি দেখিয়া কামাক্ষাবাবু বুঝিলেন, ইনি আর বাঁচিবেন না। কামাক্ষাবাবু তাহাকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন যে এক্ষণে আমার গৃহে চলুন, পরে ভদ্রাসন দখল হইতে আসিবেন। রাধারানীর মাতার যে অহংকার, সে দারিদ্র জনিত, এজন্যে দারিদ্রাবস্থায় তাহার গৃহে যাইতে চাহেন নাই। এক্ষণে আর দারিদ্র নাই, সুতরাং আর সে অহংকার নাই। এক্ষণে তিনি যাইতে সম্মত হইলেন। কামাক্ষাবাবু রাধারানী ও তাহার মাতাকে সযত্নে নিজালয়ে লইয়া গেলেন। এই কবিতাটা, এইখানে এই লেখাটা পড়তে পড়তে নজরুলের ওই কবিতার কথা মনে পড়ল। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, উদ্ধত উলঙ্গ দুরন্ত প্রকাশ। সঠিকভাবে মনে নেই, কিন্তু অনেকটা এইরকমই তো। এই যে অদ্ভুত একটা, সেই সময় দারিদ্রের অহংকার ছিল যে আমি দরিদ্র হতে পারি, কিন্তু তোমার যে দান তা আমি গ্রহণ করব না। এটাই হয়তো মানুষের শিরদাঁড়াকে শক্ত করে। আমাদের সবথেকে বড় ভয় মৃত্যু ভয়, আমাদের সবথেকে বড় ভয় শারীরিক অনাহার, বিভিন্ন কষ্ট, তার ভয়। কিন্তু সেই মানুষগুলো সেই ভয়গুলোকেও জড় করেছিল বলেই তাদের ওই অনমনীয় শিরদাঁড়া ছিল। যাই হোক, গল্পটাকে একটু এগিয়ে নিয়ে যাই, কারণ সময় তো হুহু করে বেরিয়ে চলেছে। আপনারা অনেকেই মেসেজ করেছেন, আরও করবেন, সেগুলো পরপর ইচ্ছে সবসময় থাকে, জানি না কতটা পড়া যাবে, কারণ আজকে এই পর্বটা শেষ করে পরের পর্বগুলোর জন্য, পরের দিনের জন্য অপেক্ষা করব। একটু এগিয়ে নিয়ে যাই। কামাক্ষাবাবু রীতিমতো পীড়িতার চিকিৎসা করাইলেন, কিন্তু তাহার জীবন রক্ষা হইল না, অল্পদিনেই তাহার মৃত্যু হইল। উপযুক্ত সময়ে কামাক্ষাবাবু রাধারানীকে তাহার সম্পত্তিতে দখল দেওয়াইলেন, কিন্তু রাধারানী বালিকা বলিয়া তাহাকে নিজ বাটিতে একা থাকিতে দিলেন না, আপন গৃহেই রাখিলেন। বাকি রাধারানীর বিবাহ, কিন্তু কামাক্ষাবাবু নব্যতন্ত্রের লোক, বাল্য বিবাহে তাহার দেশ ছিল। তিনি বিবেচনা করিলেন যে রাধারানীর বিবাহ তাড়াতাড়ি না দিলে জাতি গেল মনে করে এমত কেহ তাহার নাই। অতএব যবে রাধারানী স্বয়ং বিবেচনা করিয়া বিবাহে ইচ্ছুক হইবে, তবেই তাহার বিবাহ দিব, এখন সে লেখাপড়া শিখুক। এই ভাবিয়া কামাক্ষাবাবু রাধারানীর বিবাহের কোনো উদ্যোগ না করিয়া তাহাকে উত্তম রূপে সুশিক্ষিত করাইলেন। পাঁচ বৎসর চলিয়া গেল। রাধারানী পরম সুন্দরী, ষোড়শবর্ষীয়া কুমারী, কিন্তু সে অন্তঃপুর মধ্যে বাস করে, তাহার সে রূপরাশি কেহ দেখিতে পায় না। এক্ষণে রাধারানীর সম্বন্ধ করিবার সময় উপস্থিত হইল। কামাক্ষাবাবুর ইচ্ছা রাধারানীর মনের কথা বুঝিয়া তাহার সম্বন্ধ করেন। তত্ত্ব জানিবার জন্য আপনার কন্যা বসন্ত কুমারীকে ডাকিলেন। বসন্তের সঙ্গে রাধারানীর সখিত্ব, উভয়ই সমবয়স্কা এবং উভয়ই অত্যন্ত প্রণয়।

কামাখ্যাবাবু বসন্তকে আপনার মনোগত কথা বুঝাইয়া বলিলেন। বসন্ত সলজ্জভাবে অথচ অল্প হাসিতে হাসিতে পিতাকে জিজ্ঞাসা করিল, রুক্মিণী কুমার রায় বলে কেউ আছে?

এখানেই কিন্তু আমরা আজকে রাধারানীর পর্বটি শেষ করলাম। এরপরে চলে যাচ্ছি আপনাদের পাঠানো বার্তায়। তারপর যদি সময় থাকে বাকি কথা অবশ্যই বিভিন্ন রকমভাবে হবে। চট করে দেখা যাক এই বার্তাগুলো পড়ে দিই, প্রচুর বার্তা অলরেডি এসে গেছে। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, নতুন দিনের নতুন আশা নিয়ে এলো নতুন উষা, এ সময় চিরন্তনীর গল্প গান শুনতে লাগে খাসা। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে, ধন্যবাদ। আজ ভোর থেকেই আকাশের মন ভারী, কালো আঁধারিতে প্রভাতের শুরু, জানি না আজ তার দেখা পাব কিনা সূর্যালোকের। মনে হলো ওই বুঝি এলো বৃষ্টি ঝিরি ঝিরি, তার পায়ে নূপুরের শব্দ, গগনে গরজে ঘনীভূত মেঘ, সঙ্গে চিরন্তনীকে সঙ্গে রাখা কানে কানে। দাদা আপনাকে অশেষ ধন্যবাদ, অনুরোধ রাখলেন রাধারানী গল্পটি শুনতে পাচ্ছি। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ অর্জুন। হ্যাঁ, আপনি অনুরোধ করেছিলেন, আরও দু একজন অনুরোধ করেছিল তাদের কথায়, আজকে রথের প্রাককালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানীর প্রথম পর্ব শোনালাম, পরের পর্ব সামনের সপ্তাহে রথের পর নিশ্চয়ই। সৌভিক সরকার কসবাহালতু থেকে, শুক্র শনি রবির ভোরে বাজে চিরন্তনীর সুর, মনের আকাশ ভরে ওঠে নতুন স্বপ্নের নূর, মোটিভেশনের কথায় জাগে এগিয়ে চলার প্রাণ, মধুর গানে দূর হয়ে যায় ক্লান্তি আর অবসান। চিরন্তনী হোক প্রতিটি ভোরের অনুপ্রেরণার অবিচল আহ্বান, সৌভিক সরকার। ধন্যবাদ সৌভিক, খুব সুন্দর। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, শুভ সকাল দাদা ভাই, গান গল্প কবিতা শোনার জন্য অপেক্ষা করে আছি, অনেক ধন্যবাদ। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, আজ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আমাদের সভার অত্যন্ত প্রিয় উজ্জ্বল ভট্টাচার্য তার উজ্জ্বল উপস্থাপনায় বঙ্কিমচন্দ্রের রাধারানী আমাদের শোনাবেন। আমরা অনিমেষ চেয়ে আছি সেই গল্পের চরিত্রগুলোর মনে পর্দায় দেখব বলে। এখানে বৃষ্টি হচ্ছে অবিরাম, বাদল মেঘেতে আকাশ গিয়েছে ঢেকে, সারাদিন তাই জানলায় আছি বসে, আকাশের দিকে অপলকে থাকিছি, হাওয়ার বেগ কখনো যাচ্ছে বেড়ে, দিনের বেলাতে জ্বালতে হয়েছে বাতি, চাষের খেতেতে চাষিদের মাতামাতি, দামাল ছেড়েলা সাঁতার কাটছে জলে, জাল টেনে টেনে মাছ ধরছে সে জেলে, গাছগুলো সব ভিজছে বৃষ্টিপাতে, বাজের শব্দে পৃথিবী উঠছে কেঁপে, কুকুরগুলো একসাথে উঠে কেঁদে, গরুগুলো সব উঠল হঠাৎ ডেকে, বাঁশ বাগানের পাখিদের ডাকাডাকি, মনে হয় যেন ভোর তো হয়েছে সবে, তাল খেজুরের গাছগুলোতে যত্নে বানানো বাসা, বাবুই পাখিরা মত্ত হাওয়ায় দোল খাচ্ছে যে খাসা, আলপথে ওই বাঁকটি কাঁধে নিয়ে ফেরিওয়ালা ভাই ফিরছে নিজের ঘরে, বেচাকেনা আজ হয়নি তেমন ভালো, বৃষ্টিতে তার পোশাক গিয়েছে ভিজে। বিদ্যুৎ রায় অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা চলচ্ছবি তুলে ধরলেন আপনার কথায় কথায় কবিতায়, ধন্যবাদ। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জিতি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, শনিবারের শুভ দিবসে আজকে মধুর প্রাতে রাধারানী গল্প শুনি উজ্জ্বলবাবুর সাথে, সাহিত্য সম্রাটের অনবদ্য সৃষ্টি, সমাজের চালচিত্র, বিপদকালে দয়ালুর দয়া দেখি বৈপরীত্য, রথের আগে রথের গল্প শ্রোতার অনুরোধে, হারিয়ে পাওয়া পেয়ে হারানো রথের অনুরাগে, জীবন মানে ওঠা পড়া, কর্মই শক্তি মানি, এক পয়সার মালায় গড়ল নব সম্পর্ক জানি, গল্পের চরিত্র চিত্রণ অসাধারণ উচ্চারণ, পঠন গুণে হরছ তুমি ভরছ সবার মন, রাধার জীবনে রুক্মিণী জীবন পথের বাঁকে, অনুপ্রেরণার এমন দিশা জীবনের ছবি আঁকে, নিবেদন গুণ অসাধারণ দৃশ্যায়ন তুলে ধরো, নতুনত্বের দিশায় তুমি মনটি মোদের ভরো, আধার পথে সহায়তা ছিল আছে থাকবেই, জীবনের এই পথে সদাই প্রভুর কৃপা।

পাবেই। এসো সবাই এই আসরে, এসো তরা করি, বেঁধে বেঁধে থাকি সবে প্রীতির হাতটি ধরি। অরিজিৎ দাস অধিকারী। খুব সুন্দর করে আপনি লিখেছেন এই ছবি, আপনার কথাগুলো ছবির মতো। এরপরে চলে যাচ্ছি পরের বন্ধুর লেখায়, কারণ একটু তাড়াতাড়ি পড়তে হবে, যদি পরে আর কিছু কথা বলার ইচ্ছে আছে দেখা যাক। নিরঞ্জন সাহু বিষ্পুট হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল বাবু, আজ রাধারানী এবং রথের মেলার গল্প শুনছি। আজকের দিনে এমন রাধারানী আছে, শুধু বঙ্কিমচন্দ্রের মতো লেখকের অভাব। সঙ্গে আছি বাকিটা শোনার জন্য। নিরঞ্জন সাহু, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি তাই, রাধারানীরা তো চিরকাল থাকে, কিন্তু রুক্মিণী কুমার রায় হয়তো আস্তে আস্তে হারিয়ে যায়। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা উসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে। গুড মর্নিং উজ্জ্বল দা, আজ আমাদের এখানে আকাশ মেঘলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। মর্নিং ওয়াকে যেতে পারিনি, ঘরে বসে ব্যায়াম করছি আর চিরন্তনী শুনছি। আজ সপ্তাহের দ্বিতীয় চিরন্তনীর আসরে গল্পটা শুনছি, বেশ ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় চিরন্তনী, লিখছেন অনুরাধা মুখার্জি বেহালা থেকে। গল্পের মানে কবে সবাই বুঝব সেই আশায় রইলাম। গল্পের মানে বুঝে সেই মানেটাকে নিজেদের জীবনে প্রতিফলিত করা, সেটাই তো আমাদের সবার কাছে কাম্য। খুব সুন্দর লিখেছেন আপনি, থ্যাংক ইউ। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, শনিবারের চিরন্তনী আজ বঙ্কিমচন্দ্রের রাধারানী অপূর্ব লাগছে, সাথে আপনার অসাধারণ উপস্থাপনা। দুই পর্বেই আছি মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। অনেক ধন্যবাদ। জানি না দুই পর্বে শেষ করতে পারবো কি না, তিন পর্ব হয়তো লেগে যাবে। সামনের শুক্রবার আসবো, শুক্রবার আসবো, রবিবার আসবো, শুক্রবার রথের পরেই, আর রবিবার দিনও থাকবে হয়তো রাধারানীর এই পর্বটি, কারণ বড় উপন্যাস তো, এবং এত সুন্দর সুন্দর পরতে পরতে তার বিভিন্ন চরিত্র চিত্রণ এবং ছোট ছোট বিভিন্ন সেই সময়ের ঘটনা অনুভূতিগুলো খুব সুন্দর। এরপরে লিখছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগলো, কি ভালো বললেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের ভালো লাগাগুলোই আমাদের কাছে অনেক বেশ বড় পাওয়া। এরপরে কেউ একজন পাঠিয়েছেন একটি ছবি, আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা জবা ফুলের ছবি, ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপরে সুপ্রভাত উজ্জ্বল ভাই, তপতিদিহীন মোটর থেকে বলছি। আজ চিরকালীন চিরন্তনীতে রাধারানী গল্পটি শুনছি, উজ্জ্বল ভাইয়ের উজ্জ্বল পরিবেশনায় মন ভরে গেল, বৃষ্টি ভেজা ভরে গল্পটি, খুব ভালো লাগলো, অভিনন্দন জানাই ভাইকে, শুভেচ্ছা সকলকে, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন আলপনা মণ্ডল কলংপার আসাম থেকে। মনে হচ্ছে প্রথম পেলাম আপনার বার্তা। চিরন্তনী পরিবারের সকলকে সুপ্রভাত জানালাম, বঙ্কিমচন্দ্রের উপন্যাস শুনিতেছি, উজ্জ্বল দাদার বর্ণনা অসাধারণ, থ্যাংক ইউ। আপনারা প্রত্যেকে যখন এই ভালো লাগাগুলো জানান, তখন মনে হয় আরও আরও কী করে আপনাদের এই ভালো লাগাগুলো বিভিন্নভাবে তৈরি করা যায়, যার জন্যে আমরা চেষ্টা করি এই চিরন্তনীকে বিভিন্ন নতুন নতুন ফরম্যাটে বাঁধবার জন্য। এরপরে লিখছেন যারা বার্তাতে, কে কে লিখছেন দেখি, রঞ্জন, গুড মর্নিং, হাওড়া থেকে। দাদা ভাই, আজ এখানে খুব করে বৃষ্টি হচ্ছে, পাখা পান, যাই হোক শুনতে চিরন্তনী, আমরা তাই শুনছি। আচ্ছা, মানে আরগুলো, এসগুলো আর হয়ে গেছে, এলগুলো বি বা এরকম কিছু হবে, পড়তে একটু অসুবিধা হচ্ছে। আসলে ইংরেজিতে লিখেছেন, কিন্তু তার মধ্যে আবার বানানগুলো সব মানে একটু অন্যরকম হয়ে গেছে আর কি, মানে ঠিকঠাক নেই আর কি। যাই হোক, ধন্যবাদ পাঠিয়েছেন, প্রত্যেক সময় পাঠান, খুব ভালো লাগলো। এরপরে লিখছেন প্রাণের বাঁশি বাজছে দেখো হৃদয় নদীর পারে, দুকুল ছাপানো সখনের সোহাগের, আচ্ছা সোহাগের ঢেউ, ইংলিশে লিখেছেন দুকুল ছাপানো সোহাগের ঢেউ মনোবিনার তারে, জলটম জলতরণ উঠল বেজে, জলতরণ উঠল বেজে হৃদয় পাড়া জুড়ে, আলু থালু কেশ উদ্বেল নয়ন দেখছে, নয়ন ডাকছে বাঁশি দূরে। কে লিখেছেন? পায়েল ব্যানার্জি, বেলঘরিয়া থেকে। আরেকটা অনেকটা বড়, কিন্তু যেহেতু ইংলিশে লেখা, মানে পড়তে গিয়ে বড্ড আটকে আটকে যাচ্ছে, আসলে গ্যাপগুলো বানানগুলো একটু আমার অসুবিধে হচ্ছিল আর কি। বাংলায় পাঠালে খুব ভালো হয়, তাহলে পুরোটা পড়তে পারতাম। এরপরে লিখছেন রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং উজ্জ্বল,

today also I am hearing Chirantani with the story of Radharani by your dramatic presentation. Thank you. Erpor likhchen, good morning. Ujjal bhai, brishti bheja bhore, Agorpara theke Oshim Kumar Mitro. Aaj Radharanir golpo ar ganer poribeshona khub bhalo lagche. Aaj World Population Day. Agami punno rothojatra niye dulain. রথের রশিতে লাগাও লাগলো টান হাজার ভক্ত আশিস মাগে রঙিন চুরি মণিহারি পাঁপড় ভাজা হেব্বি লাগে জয় জগন্নাথ ধন্যবাদ আর দেখি কেউ কিছু পাঠিয়েছেন কিনা একটু চট করে এই মুহূর্তে আর কিছু নেই কেউ পাঠাননি যদি কেউ কিছু পাঠান সেগুলো পরে আবার পড়ে দেওয়া যাবে রাধারানী গল্পটি পড়তে পড়তে আসলে সেই সময়ের যে ছবিটা মনের মধ্যে তৈরি হচ্ছিল আসলে আমাদের তো শুধু গল্প পড়া নয় তার সঙ্গে সঙ্গে কিছু বিশ্লেষণ থাকে কিছু বিশ্লেষণ আপনারা করেন যেমন করেছেন কিছু বিশ্লেষণ আমরা আমাদের মতো করে যেগুলো ভাবতে পারি বা ভাবি সেগুলো বলি এই নিয়েই পারস্পরিক একটা ভালো থাকার একটা চর্চা আমাদের এই চিরন্তনীতে আমরা চেষ্টা করি তো এই মুহূর্তে রাধারানীর যে গল্পটি পড়ছিলাম আমাদের এক বন্ধু সেই কথাটি বললেন যে কবে আমরা মানে বুঝব আসলে সত্যি তাই রাধারানীরা রয়েছে রুক্মিণী কুমাররা এই জীবন থেকে বা এই সমাজ থেকে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে কিন্তু কেন হারিয়ে গেছে সেটাও একটা বড় প্রশ্ন কারণ কোনো জায়গা যদি আমাদের একটা সমস্যা তৈরি করে আমরা যদি শুধু বলি যে সমস্যা সমস্যা সমস্যা তাহলে কিন্তু কোনোদিনই সমাধানটা পাওয়া যাবে না যদি এই সমস্যার মূলটাকে খুঁজে বার করার চেষ্টা করি তবে আমরা চেষ্টা করলে তার মানে এগেনস্টে গিয়ে কিছু ভাবতে পারবো বুঝতে পারবো কতটা হবে বা হবে না সেটা নির্ভর করবে অনেক কিছুর ওপরে আমি কতটা জোরে চেষ্টা করছি কতটা মানে সহৃদয়তা বা ডেডিকেশন নিয়ে চেষ্টা করছি যে চেষ্টাটা করছি সেটার ক্ষমতা কতটা ইত্যাদি প্রভৃতি অনেকগুলো ব্যাপার থেকে যায় তবে মূল কথা যেটা সেটা হচ্ছে যে এখন সামাজিক যে ওরিয়েন্টেশনটা চলে বা চলছে তাতে মানুষ বড্ড বেশি সেলফ সেন্টার্ড হয়ে গেছে আত্মমূলক যেটা বলা যেতে পারে এবং এই সময় দাঁড়িয়ে এই রুক্মিণী কুমারের মতো মানুষদের পাওয়া খুব মুশকিল কিন্তু তবুও কি নেই নিশ্চয়ই আছে আমাদের প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু রুক্মিণী কুমার আছে কিন্তু সেই রুক্মিণী কুমার বেরিয়ে আসতে গেলে কোথায় অন্য রুক্মিণী কুমারের বিপরীত যে সত্তা সে হয়তো তাকে টেনে ধরে আসলে ভালো মন্দ যাই বলি না কেন সব কিছুই কিন্তু মানুষের মনের মধ্যে রয়েছে কখন কোন সময় কোন সত্তাটা কাজ করবে সেটা কিন্তু নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর এটা সামাজিক মানসিক তার সাইকোলজিক্যাল বিভিন্ন রকমের ওরিয়েন্টেশন থেকে তৈরি হয় যাই হোক এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করব একটা ভালোর দিকে এগিয়ে যেতে ভালো অর্থে যেটাকে আমরা ভালো বলে মনে করি যেটাকে আমরা বুঝি যে সেটা ঠিক না ভুল সেটাই ভালো কারণ ঠিক করছেন না ভুল করছেন সেটা নির্ভর করে আপনি যদি প্রথমবার ভুল করেন সেই ভুলটা কিন্তু ভুল হলেও সেই ভুলের থেকেও বেশি ভুল যদি আপনি পরের বার জেনে শুনে আবার সেই ভুলটা করেন তো যার ফলে আমরা সত্য মিথ্যা ভালো মন্দ ঠিক ভুল এই জাজমেন্টটা সব থেকে ভালো জানতে পারি নিজে আমি নিজে কি করছি এবং নিজের সচেতনতা বৃদ্ধি যেটাকে আমরা বলা যেতে পারে বোধ বোধের বিস্তার সেটাই কিন্তু খুব প্রয়োজন কারণ এই বোধটাই কিন্তু আমরা শিখি দিনে দিনে আমাদের চারপাশ থেকে নিজের সঙ্গে চারপাশের মিলিয়ে এই ব্যালেন্সটাই জীবন এই ব্যালেন্সটাই সুন্দর থাকার একটা প্রচেষ্টা বা এই সুন্দর থাকার একটা মূল সূত্র আচ্ছা আরও কতগুলো মেসেজ এসে গেছে একটু পড়ে দিই কারণ সময় হুহু করে এগিয়ে চলেছে শিবশঙ্কর সাতপুয়াগর হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন শুভ সকাল সপ্তাহের দ্বিতীয় দিনে শনিবারের বৃষ্টি ভেজা সকালের চিরন্তনী রাধারানী গল্পটা শুনছি বসে বসে খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনাকে এরপরে লিখছেন সুপ্রভাত দাদা ভাই রাধারানীর গল্পটা শুনছি আর ফুল তুচ্ছি বেশ ভালো লাগছে সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে অনেক ধন্যবাদ সোনালী এরপরে লিখছেন

প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, তাপত্য কাঞ্চন্নং গৌরিঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানু সুতাং দেবী ত্বাং নামামে হরির প্রিয়া, রাধারানীর গল্প ভালো লাগলো। আপনি রাধারানীর একদম প্রণাম মন্ত্র তুলে ধরেছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর কেউ কিছু পাঠিয়েছেন কি না আর একবার চট করে দেখে নিই। মৌলি ঠাকুরিয়া থেকে লিখছে, সব কিছু উন্নত হচ্ছে কিন্তু কমছে যেটা সেটা হলো মানুষের মানবিকতা। আসলে কি জানেন তো, এই যে উন্নত যেটা হচ্ছে সে উন্নততা কিন্তু অনেকটাই কৃত্রিমতা। কৃত্রিমতা বাড়লে স্বাভাবিকভাবেই চারপাশের যে প্রাকৃতিক যে ব্যাপারটা, যেটা অরিজিনাল প্রকৃত যে ব্যাপারটা, সেটা হয়তো কোথাও একটু কমে যায়। আমরা এখন সব ক্ষেত্রেই মানে কৃত্রিম অনেক কিছুকে নিয়ে এগুতে চেষ্টা করি বা ভাবি। এরপরে ভুলু সহা লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনীর কথা শুনছি রাধারানীর, চোখে যেন কি চোখে দেখলে হবে না, চোখের আলো ফিরিয়ে আনতে হবে আবার। ঠিক, আমরা তো সবাই সেটা চাই, কিন্তু কতটা কিভাবে হবে সেটাই তো আমাদের মূল উপলক্ষ। এরপরে আর কেউ লিখেছেন কি না, পায়েল আবার একটা মেসেজ পাঠিয়েছিলেন, শুভ সকাল দাদা ভাই, মৌসুমি ব্যানার্জি রঘুনাথ বাড়ি গুপ্তিপাড়া হুগলি থেকে লিখছেন, বৃষ্টির ভেজা এই সকালে চিরন্তনী শুনে মন খুশি হয়ে উঠল, রাধারানী গল্পটা শুনতে শুনতে গল্পটা খুব মনে পড়ল, কোনো একটা চ্যানেলের কথা লিখেছেন, খুব ভালো লাগছিল, রথের আগাম শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ। আসলে গুপ্তিপাড়ায় তো রথ একটা বড় ব্যাপার, সুতরাং সেখান থেকে আপনি লিখেছেন, অনেক ধন্যবাদ। আপনার ওখানে মনে হয় রথের সময় মনে ভাণ্ডার লুট হয় যতদূর সম্ভব, নাকি আমার ঠিক মনে নেই, নাকি অন্য সময়, সেটা বিশাল অনুষ্ঠান, কখনো যাওয়ার ইচ্ছে আছে বা রইল, ধন্যবাদ। আস্তে আস্তে আমরা একদম প্রায় শেষের দিকে এসে গেছি। আমাদের আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে চিরন্তনী নিয়ে, আর একটু পরে সুমুখ ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে থাকবেন আপনাদের সঙ্গে। আর আজকের মতো উজ্জ্বল বিদায় চাইছে আপনাদের কাছে, তবে হ্যাঁ, এটা উজ্জ্বল বলে যাচ্ছে যে রাধারানীর পরের পর্ব আগামী সপ্তাহের শুক্রবার এবং রবিবার শোনাবে। সবাই খুব ভালো থাকবেন, একদম শেষ সময়, ভেবেছিলাম আর একটা কিছু গান যদি শোনানো যায়, মানে অন্য কোনো গান, তবে এই মুহূর্তে সময় তো আর নেই। আমরা আজকে শেষ করব আমাদের প্রথাগতভাবে বঙ্কিমচন্দ্রেরই বন্দে মাতরম দিয়ে। বঙ্কিমচন্দ্রের আঙ্গুলিমঠ শুনিয়েছিলাম, আজকে রাধারানী শোনালাম, অন্য কোনো গল্পও শোনানো যদি যায় ভবিষ্যতে দেখব, কারণ যেহেতু বেশিরভাগই উপন্যাস, সুতরাং সেই উপন্যাসগুলো যেহেতু একবারে সম্ভব নয়, কিন্তু পড়তে পড়তে সত্যি মনে হয়, যেটা বারবার করেই বলছিলাম, যে সেই সময়ের চিত্রটা আমরা কত সুন্দর করে তার প্রতিটি লেখার মধ্যে পাচ্ছি, এবং কি সাবলীল লেখা, মানে ভাষাটা শুধু সাধু ভাষা, এটুকুই পার্থক্য, কিন্তু লেখা, তার কনস্ট্রাকশন, তার একটা শব্দ, মানে একটা বাক্যের বাঁধুনি কি অসম্ভব সুন্দর। আজ থেকে কত বছর আগে, বাংলা ভাষার একদম প্রথম যুগে, সত্যি শিক্ষণীয়। ধন্যবাদ আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। আজকের চিরন্তনী তাহলে আপনাদের সবার অনুমতি নিয়ে এখানেই শেষ করছি।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 33 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6:00 বেজে

আকাশবাণী মৈত্রী। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ অংশত মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরীয় উপকূল অঞ্চল এবং উত্তর ওড়িশা উপকূল অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। আজ মৎস্যজীবী বন্ধুদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: আকাশবাণী মৈত্রীতে এখন সুচিন্তন। আজ শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ।
1: ভারতের আদর্শ পুরুষ তিনি, যিনি মনের প্রবৃত্তিসমূহকে এমন উত্তম রূপে জয় করিয়াছেন যে তিনি যে কোনো মুহূর্তে চিন্তা সমুদ্রে ডুব দিতে পারেন এবং তথায় ইচ্ছা মতো থাকিতে পারেন, যিনি অমুক ভাবস্রোতে হুহু করিয়া ভাসিয়া যাইতে পারেন, সহসা ওই ভাব ভঙ্গ হইয়া অকস্মাৎ তিনি যে পুনরায় ইন্দ্রিয়ের রাজ্যে নামিয়া আসিবেন তাহার অনুমাত্র সম্ভাবনা থাকে না। অবশ্য শিক্ষার গভীরতা ও অনুভূতির প্রগাঢ়তা দ্বারা এই শক্তি লাভের সহায়তা হয়, কিন্তু উহা সম্পূর্ণরূপে আয়ত্ত করিবার একমাত্র সদুপায় কঠোর আত্মনিয়মন। এরূপ কঠোর যে সাধক যেন ইচ্ছামাত্র চিন্তারও বাহিরে যাইতে পারেন। যিনি নিজ মনকে এরূপ একাগ্র করিতে পারেন যে যখন ইচ্ছা উহাকে একেবারে নিরোধ পর্যন্ত করিতে পারেন, তাহার নিকট মন আজ্ঞাবহ ভৃত্যের ন্যায় বা দ্রুতগামী অশ্বের ন্যায় হইয়া যায় এবং শরীর ও মনের অনুগত প্রজা হইয়া দাঁড়ায়। এরূপ ক্ষমতা না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ অবিচলিত আত্মসংযম আসে না। এক পুরুষের মধ্যে কয়টা লোক জন্মগ্রহণ করে যাহারা এরূপ উচ্চাধিকারী হইতে পারে? এরূপ মহাপুরুষগণের কার্যে ও কথায় এমন একটা জ্যোতি, এমন একটা দৃঢ় প্রত্যয় থাকে যাহা বুঝিতে ভুল হয় না। প্রাচীন ও নব্যযুগের সংস্কৃতির প্রতি ঔদাসীন্যই এযাবৎ ভারতের অভ্যুদয়ের

0: অন্তরায় স্বরূপ হইয়া দাঁড়াইয়াছিল। যে দেশ সহস্র সহস্র বৎসর ধরিয়া বাস্তব চিন্তাধারা হইতে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করাকেই আত্মোন্নতির চরম আদর্শ বলিয়া গ্রহণ করিয়া আসিয়াছে, সে দেশের শক্তি সামর্থ্যকে সহসা রাজসিক কর্মে ও পারস্পরিক সহযোগিতায় নিয়োজিত করা সহজসাধ্য নহে। ভারতের অন্তরে যে অফুরন্ত শক্তি নিহিত রহিয়াছে, অভাব অনটনে তাহা বিপর্যস্ত ও পুনঃপুন ব্যর্থকাম হইলেও আজ তাহা এক নবীন যুগের দ্বারপ্রান্তে উপনীত হইয়াছে। জাতির জীবন প্রবাহ আজ সর্বনিম্ন স্তরে পৌঁছিলেও ইহার পুনরুত্থান আসন্ন ও অবশ্যম্ভাবী। ইহার একমাত্র কারণ বিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতবাসী তাহাদের বিগত ইতিহাসের সঙ্গে পুনঃ ঘনিষ্ঠ পরিচয় লাভ করিয়া প্রকৃত অবস্থার সঙ্গীনতা উপলব্ধি করিতে পারিয়াছে। ভারতবর্ষে একটা কথা আছে যে মায়াকে চিনিয়াছে সে মায়াকে ধ্বংস করিয়াছে। বস্তুত যখন বিপদ বিঘ্ন একটা জাতিকে আর বিভ্রান্ত করিয়া তুলিতে সমর্থ হয় না, তখনই বুঝিতে হইবে বিপদ বিজিত প্রায়। যে অশুভের প্রকৃত স্বরূপ আমরা নির্দেশ ও বিশ্লেষণ করিতে শিখিয়াছি, সে অশুভ অকল্যাণ প্রসবে শক্তিহীন হইয়াছে, ইহা ধ্রুব সত্য। বলা বাহুল্য, পরাজয়ের কারণ সঠিক নির্ধারণ করিতে পারিলে তাহা পুনঃ জয়েরই নিদান হইয়া ওঠে। যখনই কোনো জাতির উচ্চাবচ সকলেই নিঃসন্দিগ্ধ মনে ভ্রম প্রমাদ মুক্ত হইয়া ধীর স্থির ও সহজ সরলভাবে স্বীয় অবস্থা হৃদয়ঙ্গম করিতে সমর্থ, তখনই প্রতীক্ষমান ঘটনাসমূহ অনতিবিলম্বে বাস্তবে রূপায়িত হয়, ইহা অবিসংবাদিত সত্য। সৎ সদ্বিচারশীলতাই আধ্যাত্মিকতার চরম নিদর্শন এবং সেই আধ্যাত্মিকতাই অমেয় শক্তির আধার। বনানিগ্রাসী দাবানলের মতোই একটা জাতির সমষ্টি মনে তাহার অমিত শক্তি পরিব্যাপ্ত।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন সুবদ্ধ সঙ্গীতে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত উল্লাস কাল্লেকার, রাগ ভৈরব এবং পরবর্তীতে প্রভাত ভৈরব।

শুনলেন সুবদ্ধ সঙ্গীতে খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত উল্লাস কালদেকার, রাগ ভৈরব এবং পরবর্তীতে প্রভাত ভৈরব। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিউজিল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। চীনের রাজধানী বেইজিং ও প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি হয়েছে। সংসদের বাদল অধিবেশন এ মাসের 20 তারিখ শুরু হবে। তার আগেই গতকালের প্রস্তুতি পর্যালোচনা করেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ব্রিগেড মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্র

গান। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ব্রিগেড মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। সাতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে পৌঁছেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত দুবছরে শিল্প বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখছেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সে দেশের অধিবাসীদের ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসেন ও তাঁর সরকারের প্রশংসাও করেন তিনি। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুই দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী আজ সে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন। নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের এক সমাবেশেও বক্তব্য রাখবেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে গতকাল অকল্যান্ড পৌঁছন। প্রায় চার দশকের মধ্যেই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে গেলেন। সেখানে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে সূচিত করতে নিউজিল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ার ভারতের ত্রিবর্ণ পতাকার রঙে আলোকিত করা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলি উঠে এসেছে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তার শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডলসি রড্রিগেজ সময়মতো সাহায্য ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে সেনাবাহিনী 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলা পৌঁছেছিল। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী 14 তারিখ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিয়ত্র দুব্রোভ এবং আন্না কেকিনার সঙ্গে রসকসমস সোয়ুজ MS-21 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনির গঠন এবং রক্তের উপাদানসহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া গবেষণা করবেন। মহাকাশ কেন্দ্রের অভ্যন্তরে থাকা জলের সাহায্যে ইন্ট্রাভেনাস ফ্লুইড তৈরির প্রযুক্তি নিয়েও পরীক্ষা করবেন তিনি। চীনের রাজধানী পেইচিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করেছে। এর প্রভাবে চীনের পূর্বাংশে প্রবল হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। ঝড়ের কারণে বিঘ্নিত উড়ান চলাচল, একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে।
কৈলাস মানস সরোবর যাত্রায় পুণ্যার্থীদের প্রথম দলটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার লিপুলেক গিরিপথ দিয়ে চীনে প্রবেশ করেছে। অভিবাসনের সীমান্ত সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন হওয়ার পর ভারত তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপির আধিকারিকরা সীমান্তে

0: ঢাকা চীনা কর্তৃপক্ষকে দলটির দায়িত্ব হস্তান্তর করেন। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখ, চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মেঘওয়াল জানান, আসন্ন বাদল অধিবেশনের কাজকর্ম নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে, দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকাও। মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশন গতকাল শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর তদন্ত সহ বিভিন্ন বিষয়ে সদস্যদের অবহিত করেন। তিনি জানান, অজিত পাওয়ারের ওই বিমান দুর্ঘটনা সম্পর্কে দুটি তদন্ত চলছে, একটির দায়িত্বে রয়েছে সিআইডি এবং অন্য বিমান দুর্ঘটনার তদন্ত ব্যুরো এএআইবি। এই তদন্তের পর প্রয়োজন হলে সরকার সিবিআই তদন্তের কাজও হাতে নেবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইল ফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী গতকাল বারাখানায় নৌবাহিনীর কর্মীদের এক সভায় ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নতুন দিল্লির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক বিভিন্ন চাপের মধ্যেও দেশের জলসীমা সুরক্ষিত রাখার ক্ষেত্রে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও দায়িত্ববান অংশীদার হিসেবে দেশকে উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ভারতের মোট বাণিজ্যের প্রায় 90% সমুদ্রপথে পরিচালিত, ফলে দেশের বিকাশ, শক্তিক্ষেত্রের নিরাপত্তা ও ভূখণ্ডের সুরক্ষার জন্য সমুদ্রপথের নিরাপত্তা বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতীয় নৌবাহিনী দেশের জলসীমা সুরক্ষিত রাখতে উল্লেখযোগ্য কাজ করে চলেছে বলে মত প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো বিওপিএস গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। তিনি বলেন, বন্দরগুলির সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড়পত্র দেওয়া হবে। ওইসব সংস্থার নিরাপত্তাকর্মী যারা সিআইএসএফ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটলার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। লন্ডনে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ইতালির এই তারকা 7 বারের উইম্বলডন জয়ী নোভাক জোকোভিচকে 6-4, 6-4, 6-4 ব্যবধানে সরাসরি 3 সেটে পরাজিত করেন। এর আগে প্রথম সেমিফাইনালে জার্মানির দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেভরেভ ব্রিটিশ ওয়াইল্ডকার্ড আর্থার ফেরিকে 7-6, 6-2, 6-4 ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। এদিকে আজ মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও তারই স্বদেশী লিন্ডা নক্সোভা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিউজিল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। সংসদের বাদল অধিবেশন এ মাসের 20 তারিখ শুরু হবে, তার আগে প্রস্তুতি পর্যালোচনা করেছেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীরা। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হল, এরপরে খবর সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাশ্বত ভারত, আজ শুনবেন হিতোপদেশ থেকে পাঠ।

0: Sahabat. ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
0: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম, এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মুক্তি চোংদার।

0: শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন মুক্তি চোংদার।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: এই সময়ের মৎস্য চাষ পশ্চিমবাংলায়, এ বিষয়ে বলছেন প্রাক্তন মৎস্যমন্ত্রী শ্রী কিরণ ময়নন্দ।
2: বর্ষা শুরু হয়ে গেছে, বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে মাছ চাষিরা তারাও নিজেদের মৎস্য উৎপাদনের কাজের সঙ্গে যুক্ত হয়েছে। এবং মাছ এমন একটা বিষয়, এটা শুধু খাওয়ার বিষয় নয়, মাছ চাষের মাধ্যমে আমাদের প্রোটিন খাদ্য যোগান, আমাদের কর্মসংস্থান, আমাদের বৈদেশিক মুদ্রা আনয়ন এবং আমাদের পরিবেশ রক্ষা, এই চারটে জিনিস যুক্ত আছে মাছ চাষের সঙ্গে। অনেকে মনে করেন মাছ চাষ মানে কেবল

0: শুধুমাত্র ফিশারম্যানরা বা ফিশফার্মাররা মাছ ধরবেন, মাছ উৎপাদন করবেন, আর আমাদের যে ভোজ্য বস্তু হিসেবে মাছ যেটা আছে সেটা আমরা সেটা ব্যবহার করব। কিন্তু মাছ চাষের সঙ্গে যে আমাদের প্রকৃতির কতটা সাযুজ্য আসে, মাছ চাষের সঙ্গে যে আমাদের বিদেশি মুদ্রা কতটা যুক্ত আছে, পরিবেশ সঙ্গে কতটা যুক্ত আছে, কর্মসংস্থানের সঙ্গে কতটা যুক্ত আছে, এটা অনেকেই জানেন না। পশ্চিমবাংলায় শুধু নয়, সারা ভারতবর্ষে এই মৎস্য চাষ এবং মাছ ধরার সঙ্গে অন্তত কয়েক কোটি মানুষ আজকে যুক্ত। আমাদের যে নটা উপকূলবর্তী রাজ্য আছে, সেই উপকূলবর্তী রাজ্যে একদিকে যেমন সমুদ্র আছে, নদী আছে, আর মাছ চাষও আছে, তাতে লক্ষ লক্ষ মানুষ তারা তাদের জীবিকা নির্বাহ করেন এবং তার মাধ্যম দিয়ে আজকে ভারতবর্ষে বৈদেশিক মুদ্রা আনয়নের ক্ষেত্রে মৎস্যচাষীরা একটা বিরাট ভূমিকা পালন করেন। আমার দেশের মৎস্যচাষীরা আজকে আমাদের দেশের একটা বড় সম্পদ। মাছ চাষের মধ্যে দিয়ে যে বৈদেশিক মুদ্রা আনয়ন হয়, আজকে কোনো এগ্রিকালচার প্রোডাক্টসের মধ্যে দিয়ে এত বৈদেশিক মুদ্রা আনয়ন আজকের হয় না, যেটা আমাদের ভারতবর্ষে মৎস্যচাষীরা তাদের যে অবদান আজকে রেখেছেন বৈদেশিক মুদ্রা আনয়নের ক্ষেত্রে। এবং এই মিষ্টি জলে মাছ চাষ, আজকের এই বর্ষা শুরু হয়েছে, মাছ চাষিরা ডিম পোনা উৎপাদন করবে এবং ডিম পোনা উৎপাদনের মাধ্যম দিয়ে তারা শুধু আমাদের পশ্চিমবাংলার আভ্যন্তরীণ চাহিদা পূরণ করবে না মাছ উৎপাদনের ক্ষেত্রে, গোটা ভারতবর্ষে মাছ উৎপাদনের ক্ষেত্রে এই ডিম পোনা সরবরাহের মাধ্যমে ভারতবর্ষেও মাছের উৎপাদন বাড়তে আমাদের পশ্চিমবাংলার চাষিদের যে মৎস্যচাষীদের যে অবদান, সেই অবদান চিরকাল সেটা স্বীকৃত হয়ে থাকবে। এই মাছ চাষিরা শুধু মাছ চাষি নন, এরা যে পরিশ্রম করেন, এরা যে মাছ উৎপাদন করেন, অথবা যে বিজ্ঞান মাছ চাষের সঙ্গে এরা যুক্ত করেছেন, এটা অকল্পনীয় ব্যবস্থা। আজকের আগে মাছ মানেই ছিল প্রাকৃতিক নিয়মে উৎপাদন হতো নদীতে, সমুদ্রে মাছ ধরা হতো, কিন্তু মাছ চাষ যে আজকে কত গুরুত্বপূর্ণ এবং এটার পেছনে যে একটা বিজ্ঞান প্রযুক্তি আজকে যুক্ত আছে, আজকে আমরা যে ফিশারি ফ্যাকাল্টি সায়েন্স সেখানে তৈরি করেছি তার মধ্যে দিয়ে, বা বিভিন্ন জায়গায় জেলায় জেলায় ব্লকে ব্লকে যে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এবং মৎস্যচাষীরা তারা নিজেরা ওই ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন তারা বিষয় তারা জানতে পাচ্ছেন এবং অনেক ভ্যারাইটিজ মাছ যেগুলো আগে উৎপাদন হতো না, যে সমস্ত মাছের নাম আমরা কখনো শুনিনি, এখন কিন্তু পশ্চিমবাংলায় খালে বিলে জলাশয়ে সেই সব মাছ উৎপাদন করছেন আমাদের মৎস্যচাষীরা। অর্থাৎ আমাদের মৎস্যচাষী আজকাল কেবলমাত্র মৎস্যচাষি নয়, তারা একটা মৎস্যবিজ্ঞানীও বটে। এবং আজকে যেটা আমাদের মিষ্টি জলের মাছ চাষ বরাবর ছিল অনেক বছরের পর বছর পুরনো প্রথা এটা, কিন্তু তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে নোনা জলের মাছ চাষ, যেটাকে বলি চিংড়ি মাছের উৎপাদন, পার্শ্ব মাছের উৎপাদন, এই ব্যাকেশোয়াটার সেক্টরটাও আজকের আমাদের পশ্চিমবাংলায় ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে, বিশেষ করে তিনটে জেলায়, পূর্ব মেদিনীপুর জেলা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। অর্থাৎ চিংড়ি মাছের এই ডিম পোনা নিয়ে এসে তাকে চিংড়ি মাছের বড় চিংড়ি মাছ তৈরি করে সেটা শুধু আমাদের এখানে খাওয়ার জন্য নয়, বিদেশে পাঠাবার ক্ষেত্রে প্রসেসিংয়ের মাধ্যমে যে একটা ব্যাপক বৈদেশিক মুদ্রা আনয়ন করা যায় এবং তার দ্বারা যে মৎস্যজীবীদের আর্থিক অবস্থার অনেক বেশি উন্নয়ন হতে পারে, সেটাও আমাদের রাজ্যের মৎস্যজীবীরা সেটাও হাতে কলমে এই উৎপাদনের মাধ্যমে তারাও আজকে দেখিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা জিনিস যদি কাজে লাগানো যায় ঠিকমতো করে, প্রাকৃতিক নিয়মে যেগুলো উৎপাদন হয়, তাহলে তার দ্বারা কত মানুষ উপকৃত হতে পারেন এবং সেটা কত অর্থকরী ফসল হতে পারে।
1: পশ্চিমবঙ্গের এই সময়ের মাছ চাষ এই বিষয়ে বললেন প্রাক্তন মৎস্যমন্ত্রী শ্রী কিরণ ময়নন্দ।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, সময়টা এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজকে অর্থাৎ শনিবার 11/7/2026 কি শুনবেন? আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান সোমপুর মহাবিহার বাংলাদেশ, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা।

মুখোপাধ্যায়। 8:30 পথ চলতে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন বিতোষক চক্রবর্তী। 8:45 কীর্তন, পরিবেশনায় মনালিসা ভট্টাচার্য। 9:00 ছোটদের আসর, পরিচালনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় জয়দেব সাহা। 10:30 শুনবেন তর্জা গান, পরিবেশনায় রতিকান্ত মণ্ডল এবং সহশিল্পীবৃন্দ। ভারতীয় সময়ে সকাল 11:00 শিল্প প্রাঙ্গণ, মাদুর শিল্প এবং মেহেন্দি শিল্প, উপস্থাপনায় সৌরভ গুপ্ত এবং সোমা রায়, প্রযোজনায় দুর্পাতে। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মৌলি সরকার। 12:30 শুনবেন নাটক অমৃতবৃক্ষ, রচনা অনীশ দেব, বেতার নাট্যরূপ এবং প্রযোজনায় গীতা গঙ্গোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশনে ভারতীয় সময় 3:30 দ্বিতীয় অধিবেশনের সূচনা। 3:35 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় আমার কলম, উপস্থাপনায় লাকি বণিক। 4:35 আরোগ্য নিকেতন, বিষয় জনসংখ্যা নিয়ন্ত্রণের পদ্ধতি ও গুরুত্ব, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রূপময় কোলে। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় ত্রিশিতা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্দে। 6:20 ক্ষেত খামারের কথা, অপ্রচলিত সবজি চাষ, বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, আজকে

ডাক্তার আশিস কুণ্ড। সন্ধ্যে সাতটায় তরজা গান পরিবেশনায় রতিকান্ত মণ্ডল এবং সহশিল্পী বৃন্দ। 7:45 শুনবেন নস্টালজিয়া। অভিনেতা শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুতপা চট্টোপাধ্যায়। শুনবেন দ্বিতীয় পর্ব, সম্পাদনা সৌরভ গুপ্ত। 8:15 শ্রবণী। কবির মুখোমুখি কবি সুধীন দত্তের সঙ্গে কথা বলেছেন আরেক কবি পার্থজিৎ চন্দ্র। 9:00 কথায় গানে উপস্থাপনায় সাধনা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে বিষয় ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, প্রযোজনায় দুর্বাতে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসর, বাঁশিতে শুনবেন শিল্পী পরমানন্দ রায়ের রাগ সুরমাল্লহার। তবলায় সহযোগিতা করেছেন নবারুণ দত্ত। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আরও একবার বলে দিই, রাগ সুরমাল্লার, শিল্পী পরমানন্দ রায়, তবলায় সহযোগিতা করেছেন নবারুণ দত্ত। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রীর আজকের অর্থাৎ শনিবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী। এখন আকাশবাণী মৈত্রীতে কি শুনবেন? আজ শুনবেন লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানে প্রথমেই শিল্পী অভিজিৎ বসু।

শুনছি লোকগীতি পরের লোকগানে কারা আছেন পরের লোকগান সমবেত কণ্ঠে।

লোকগীতির অনুষ্ঠানে প্রথমে শুনলেন অভিজিৎ বসুর কণ্ঠে গান এবং এখন শুনলেন সমবেত সঙ্গীত। লোকগীতির অনুষ্ঠান আপাতত এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলাদেশের দর্শনীয় স্থান।

বাংলাদেশের দর্শনীয় স্থানে আজকে বলবো সোমপুর মহাবিহারের কথা। আর সোমপুর মহাবিহার নিয়ে রয়েছি আমি বাংলাদেশের দর্শনীয় স্থানে শ্রীরূপা মুখোপাধ্যায়। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত জেলা তার সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। এই জেলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার এক অসাধারণ বৌদ্ধ বিহার। এটি পাহাড়পুর গ্রামে অবস্থিত এবং ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী হিসেবে স্থান দখল করে নিয়েছেন। সোমপুর মহাবিহার অষ্টম শতাব্দী দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল এবং শক্তিশালী শাসক ছিলেন সোমপুর মহাবিহারের পৃষ্ঠপোষক হিসেবে। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে কিন্তু দেখা যায়। এই বিহারটি ছিল প্রাচীন ভারতের অন্যতম বৃহৎ বৌদ্ধ বিহারের শিক্ষাকেন্দ্র, যেখানে দেশ বিদেশ থেকে বহু ভিক্ষু এবং শিক্ষার্থীরা এসে অধ্যয়ন করতেন। স্থাপত্যশৈলীর দিক থেকে সোমপুর মহাবিহার অনন্য স্থান দখল করেছিল। এটি প্রায় 27 একর জায়গা জুড়ে বিস্তৃত। এর কেন্দ্রে রয়েছে একটি বিশাল স্তূপ এবং মন্দির। মন্দিরের মতনই এই স্তূপ পুরো বিহারটিকে একটি চতুষ্কোণের আকারে সজ্জিত করেছে, যার চারপাশে মোট 177টি ভিক্ষু কক্ষ রয়েছে। এই কক্ষগুলিতে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস এবং ধ্যান করতেন একসময়। বিহারের দেওয়ালে টেরাকোটার ফলকে বিভিন্ন ধর্মীয় কাহিনী, সামাজিক জীবন, নান্দনিক অলঙ্করণের চিত্র ফুটে ওঠে, যা এখনও আমরা দেখতে পাই। সেসব সময়ে শিল্পকলা, সংস্কৃতি, উৎকষ্ট নিদর্শন আমাদেরকে সেই সময়ে, সেই বৌদ্ধ বিহারের সেই সময়ে নিয়ে চলে যায়। সোমপুর মহাবিহার

বৌদ্ধ ধর্মীয় স্থান নয়, এটি ছিল জ্ঞান চর্চার একটি প্রধান কেন্দ্র। এখানে বৌদ্ধ দর্শন, যুক্তিবিদ্যা, ব্যাকরণ সহ বিভিন্ন বিষয় পড়ানো হতো। বিভিন্ন বিখ্যাত পণ্ডিতরা এই অঞ্চলে, এই বিহারে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রচারে কোথাও গিয়ে এই সোমপুর মহাবিহারের যোগাযোগ লক্ষ্য করা যায়। সময়ের প্রভাবে বিভিন্ন আক্রমণে এবং প্রাকৃতিক ক্ষয়ের ফলে এই মহাবিহার ধ্বংসপ্রাপ্ত হয়। বিশেষ করে কিছু শতাব্দী প্রাচীন ক্ষতি এখানে দেখা যায়, যা বিভিন্ন আক্রমণ এবং ভূমিক্ষয়ের ফলে, ভূমিকম্পের ফলে এই জায়গাটিকে নষ্ট করে দিয়েছে। 19 শতকে প্রত্নতাত্ত্বিক খননের ফলে এই জায়গাটি পুনরায় আবিষ্কৃত হয়। বর্তমানে সোমপুর মহাবিহার বাংলাদেশের একটি প্রধান পর্যটন কেন্দ্র। প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। এর নান্দনিক স্থাপত্য, ঐতিহাসিক গুরুত্ব এবং শান্ত পরিবেশ আমাদের মতো দর্শনার্থীদের মুগ্ধ করে যায়। বাংলাদেশ সরকার, প্রত্নতত্ত্ব বিভাগ এই স্থানের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে নয়গাঁও সোমপুর মহাবিহার কেবল একটি প্রাচীন স্থাপনা নয়, একটি বাংলার, অখণ্ড বাংলার বলা চলে, এক গৌরবোজ্জ্বল অতীত, বৌদ্ধ ধর্মের বিস্তার এবং প্রাচীন শিক্ষা ব্যবস্থার এক জীবন্ত দলিল। এর গুরুত্ব শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি সমগ্র বিশ্বে বৌদ্ধ সংস্কৃতিকে, বৌদ্ধ ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের নগাঁয়ের সোমপুর মহাবিহার। বাংলাদেশের দর্শনীয় স্থানে আজকে সোমপুর মহাবিহার মানুষ চক্ষে দর্শন করতে করতে মনে হচ্ছে চলুন বেরিয়েই পড়ি। আর বেরোনোর কথা যখন বললাম, অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটি আপনার জন্য।

আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টিলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুসোভা এবং তাঁরই স্বদেশী লিন্ডা নক্সোভা। এদিকে সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জ্যানিক সিনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। আর সে বিস্তারিত খবরে, ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তুলবে। ক্রীড়া উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে একটি চুক্তি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত দুবছরে শিল্প, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সেদেশের অধিবাসী ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসেন ও তাঁর সরকারের প্রশংসা করেন তিনি। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে

0: নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে উভয় দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।
1: 40 साल के बाद भारत के प्रधानमंत्री का न्यूजीलैंड आना हुआ है और एक प्रकार से आपकी आर्थिक राजधानी में कार्यक्रम बना करके भारत और न्यूजीलैंड के संबंधों को एक नई ताकत देने का एक अवसर पैदा किया है। मैं आपका बहुत आभारी हूँ। ये हमारे संबंधों में एक ऐतिहासिक पड़ाव है जो हमारे संबंधों की नई ऊर्जा, हमारी मित्रता के नए संकल्प को दोहराने वाला है।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুকসেন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলে তিনি জানিয়েছেন। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুয়াইরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,700 বেশি মানুষ। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শেষ করলেও বহু মানুষ তাদের পরিজনদের খোঁজে সন্ধান চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রসংঘ গত বুধবার ভেনেজুয়েলার জন্য 300 মিলিয়ন মার্কিন ডলার ত্রাণ সহায়তার জরুরি আবেদন করেছে। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী 14 তারিখ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিয়ত্র দুব্রোভ এবং আন্না কিকিনার সঙ্গে রসকসমোস সয়ুজ MS-29 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনির গঠন এবং রক্তের উপাদানসহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করবেন। চীনের রাজধানী পেইজিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়োতে একটি স্কুল থেকে প্রায় 2 মাস আগে অপহৃত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগো জানিয়েছেন, যৌথ নিরাপত্তা অভিযানে তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযানে 8 জন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে সেদেশের গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্ট অব স্টেট সার্ভিসেসের হেফাজতে রয়েছে। এছাড়া অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজন নিহত হয়েছে। তবে অপহৃতদের মুক্তি করতে কোনোরকম মুক্তি বা বন্দী বিনিময় করা হয়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইলফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো BOPS গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর, জাহাজ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলির সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড় দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা CISF থেকেই একমাত্র প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। বন্দর নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে থাকা পরিকাঠামো নিয়েই নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে হবে। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখ, চলবে আগস্ট মাসের ১৩ তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাককালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ড এল মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা

0: আলোচনা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রসার ঘটানোর লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে। এই উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন ও সংস্থা নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মায়ামি স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে আর মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। দুজনেরই লক্ষ্য কেরিয়ারের প্রথম উইম্বলডন জয়, ফলে অল চেক এই ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে উইম্বলডন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিচ, এল সালভাদোরের মার্সেলো আরেভালোর জুটির বিরুদ্ধে খেলবেন। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের খেতাব নির্ধারণী ম্যাচে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন আলেকজান্ডার জেভরেভ। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত গতকাল প্রথম ইনিংসে 285 রান করেছে। টসে জিতে ইংল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিনের শেষে ইংল্যান্ড এক উইকেটে করেছে 21 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ড 5 গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হবে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়।

আজকে সকালের আড্ডায় কী কী রয়েছে, কী কী নিয়ে আড্ডা দেব একটু বলে দিই। জল নয়, এখানে অন্য কিছু ব্যবহার করা হয় বাসন পরিষ্কার করতে। কোথায় সেই স্থানটি? এবং শুনে ভাবছেন সকাল সকাল বাসন পরিষ্কার নিয়ে কেন বসেছি, তাই তো? হ্যাঁ, কিন্তু বসতেই হবে, যখন সেটা পরিবেশ বান্ধব হয় তাহলে কেন নয়। আর লুপ্তপ্রায় বাঁশের চিক দিয়ে ফিরছে অন্তঃসজ্জা। এডিটিং শিখে কেরিয়ার, অল্টারনেটিভ মেডিসিন হিসেবে ডান্স থেরাপি, মনকে ভালো রাখার দাওয়াই, এ নিয়েও কথা হবে। এবং কথা হবে খেলা কেমন দেখলেন। সমস্ত কিছুর আগে চলুন গান শুনে নি, কাদের কণ্ঠে? শুভমিতা এবং রূপঙ্করের দ্বৈত কণ্ঠে।

সকালের আড্ডায় আছি এবং শুভমিতা রূপঙ্করের কণ্ঠে গান শুনতে শুনতে চলে এসেছি এমন একটা খবরে। প্রথমেই বলছিলাম যে ওই যে বালি দিয়ে আমরা যদি বাসন মাজি তাহলে অনেকটা জল সেভ হবে। হ্যাঁ, তবে সব জায়গায় তো মাজার দরকার হয় না, কারণ সব জায়গায় জলের অপ্রতুলতা নেই। আমাদের ভারতবর্ষ এমন এক দেশ যেখানে রাজ্য থেকে আরেক রাজ্যে গেলে আমরা নতুন সংস্কৃতি জানতে পারি, নতুন আদব কায়দা জানতে পারি আর বিভিন্ন নতুন জীবন চর্চা সম্পর্কে জানতে পারি। হ্যাঁ, রাজস্থানের কথা বলছি, তার একটাই কারণ সেখানে আমরা জানি যে মিঠে জল বা জলের একটু ক্রাইসিস আছে, সেই জন্য বহু প্রাচীনকাল থেকে মানুষ কিন্তু বালি দিয়ে বাসন মাজেন, জলের বদলে তারা বাসন মাজেন বালি দিয়ে, এবং তপ্ত বালি দিয়ে বাসন মাজলে খুব ভালো বাসন মাজা হয়, বাসন পরিষ্কার হয়ে যায়, ঝকঝকে হয়ে যায় একদম। আমরা যদি কোনো সময় জলের ক্রাইসিস হয় আমাদের মাঝখানে, তাহলে কিন্তু এই ফান্ডাটা আমরা সকলে ব্যবহার করতে পারি, তাই না?

বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্কৃতি আমরা শিখি, বিভিন্ন জায়গা থেকে তাদের জীবনচর্চা আমরা শিখি, এবং শিখে নিয়ে সেটা যদি ভালোতে কাজে লাগাই তাহলে আমাদের দৈনন্দিন জীবনেও আমরা অনেকটা উন্নত হয়ে যেতে পারব। মিঠে জলের পরিমাণ কমে আসছে, সেই জল আমাদের সাশ্রয় করতে হবে। আর বাসন বাজা নিয়ে সকাল থেকে পড়েছি না, এটা কিন্তু সংস্কৃতিরই এক অঙ্গ। ছোট ছোট করে কত কিছু আমরা প্রতিদিন শিখি, তাই তো? যেমন শিখি আমাদের মানসিক মেন্টাল হেলথ ভালো রাখা। আর মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য ভালো রাখার আরও একটি উপায় হলো গান। সেরকম একটি গানে ফিরব। পরের গানে কে আছে? ইমন চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের দ্বৈত কণ্ঠে। এবারের গানটি আপনার জন্য।

ইমন চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের দ্বৈত কণ্ঠে শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে আরও একটা বিষয় মনে পড়ে গেল, এই যে আমাদের এত গরম, এত গ্রীষ্মপ্রবণ দেশ যেখানে ফাটাফাটি রকমের গরম পড়ে এবং যে গরম আমরা সহ্য করতে পারি না, সেই গরমে আগেকার দিনের মানুষেরা লুপ্তপ্রায় বাঁশের চিক বা খসখস ব্যবহার করত। হ্যাঁ, সেই খসখস বা চিক অনেকভাবে আমাদের ন্যাচারাল ওয়েতে, কিন্তু যাকে বলে প্রাকৃতিক উপায়ে, গরমকে প্রতিরোধ করত। তাতে কি হতো, এসি চালাতে হতো না, বা তখন এসির কনসেপ্টও ছিল না অতটা। আমরা যদি সেই এসির বিল না পড়িয়ে, এসিতে প্রচুর ইলেকট্রিক বিল পড়ে, সেটাকে সাইডে রেখে এবং যদি প্রকৃতির কথা ভেবে একটু যদি এসি কম চালাই এবং এই খসখস বা বাঁশের চিক ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা পরিবেশকে অনেক সুরক্ষিত রাখতে পারবো।

0: তাছাড়া এই অন্তরসজ্জার ক্ষেত্রে বিভিন্নভাবে সুন্দর সুন্দর কিন্তু খসখস আবারও ফিরছে। সুতরাং যারা একটু আমরা বাড়ি সাজাতে ভালোবাসি, ফ্ল্যাট সাজাতে ভালোবাসি, ঘর সাজাতে ভালোবাসি, তারা কিন্তু এবং এসিকে একটু অ্যাভয়েড করতে চাই, তারা আবারও কিন্তু সেই বাসের চেক বা খসখসে আমরা ফিরতেই পারি। কারণ গরমকে প্রতিহত করবে এবং সারা দিনমান বা সারা বছর জুড়ে আমাদের কিন্তু অন্তঃসজ্জার একটা অঙ্গ হয়ে থাকবে এই খসখস বা চিক।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
4: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
5: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
6: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: ফিরবো আবারও গানে, এবারে গান শোনাবো পরপর দুটি গান ব্যাক টু ব্যাক। কাদের কণ্ঠে গান শুনছি? প্রথম গানটি অর্কদীপ মিশ্রের কণ্ঠে এবং পরের গানে শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়।

ব্যাক টু ব্যাক আমরা দুটো গান শুনে নিলাম। প্রথম গানে শিল্পী ছিলেন অর্কদীপ মিশ্র এবং পরের গানে শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে শুনছিলাম এই গানটি। এবারে সকালের আড্ডার এমন একটা সময় আমরা এসে হাজির হয়েছি যে সময়টা দৃষ্টিকোণের। আজকে দৃষ্টিকোণে কি আছে? জোহরা সাইগালের মৃত্যুবার্ষিকী, সেই নিয়ে আজকের দৃষ্টিকোণ।

0: জোহরা সেগাল 102 বছর বয়সেও যিনি ছিলেন যৌবনের ধ্বজাধারী। উত্তরপ্রদেশের সাহারানপুরে জন্মেছিলেন সাহিবজাদী জোহরা বেগম মুমতাজউল্লাহ খান। সাত ভাই বোনের তৃতীয় জোহরা ছোট থেকে বেশ টান পেটেছিলেন। অনেক ছোটবেলায় মাকে হারান মামা সৈয়দুজ্জাফর খান। এডিনবার্গে থাকার সুবাদে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন সেখানে। গাড়িতে ইরান, প্যালেস্টাইন, সিরিয়া পেরিয়ে মিশরের আলেকজান্দ্রিয়া থেকে জাহাজে পৌঁছন লন্ডন। সেখানেই তার আলাপ হয় উদয় শঙ্করের সঙ্গে। ভারতবর্ষে ফিরে কিছুদিন বাংলার বর্ধমানে কাটিয়ে আলমোড়ায় উদয় শঙ্কর ইন্ডিয়া কালচারাল সেন্টারে যোগ দেন। নিজেই বলেছেন, নাচের থেকে অভিনয়টা বেশি স্বাচ্ছন্দ্যের ছিল তাঁর। স্বাধীনতা আন্দোলনে টালমাটাল ভারতবর্ষে যোগ দেন আইপিটিএ এবং পৃথ্বী থিয়েটারে। কেমন ছিল সেসব দিন? বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন জোহরা শেখ,
1: আই ওয়াজ হোপলেস, আই ওয়াজ গ্রেটফুল, আই ওয়াজ ইয়াং। ও কেতে না কে জওয়ানি মে ওর মুন লাইট মে তো গধাইয়া ভি খুবসুরত হতি, তো আই হ্যাড আ সার্টেন চার্ম, সো আই ওয়াজ নট আ ভেরি গুড ডান্সার, থোড়া বহুত শিখা থা করতি থি, আই ওয়াজ আ বেটার টিচার। আগর মেরি লাইফ মে কোই চিজ আচ্ছি হ্যায় তো আই এম আ গুড টিচার, তো মে আই ওয়াজ আ ভেরি গুড ডান্স টিচার। Acting, I'm not bad. I'm quite good. Mujhme ye baat achhi hai ke I can do both comedy and tragedy. Main kehti hoon, jo kuch bhi aap log tareef karte hain, pasand karte hain, it's all due to Prithvi Raj. Just, he never took classes or anything. Just by watching him day and night for 14 years. And not only did he give me the voice and the art of natural acting, but he gave me a way of life. I used to be maakiyon hoti thi, great snob. Kaato to inke lal khun nikalega, humare bhi lal khun nikalega. But that was Prithvi Raj's training. He had a first class pass. He could go by air or travel first class. Magar hum jab tour pe jaate the, to third class bogies khali kar di jati thi. Usme hum zameen par dari bichha ke sote the. Papa ji bhi third class bogie mein travel karte the. Well, I have traveled from San Francisco to Kuala Lumpur, right across the world from, but I have yet to find a better actor than Prithvi Raj on the stage. Fingertips pe, he had the pulse of his audience. Kya emotions wo dikhate the, koi role kare, he would sink into that role. To jo kuch mujhe agar mila, wo ek badi achhe person ki ek wo,

0: ছিল, এমনই বলেন জোহরা। কামেশ্বরনাথের না থাকা তাকে যন্ত্রণা দিত প্রতি মুহূর্তে।
1: And he fell in love with me. Okay, jaise maine kaha ki jawani mein to gadhai hai, bahut khoobsurat. And of course, I was the infamous Zohra Mumtaz, who had had such a free life. I lost my husband on the 12th of May, 1949. Just 49 years ago, last 12th. He had so much talent. He was a scientist, a painter, a dancer, beautiful. Then he took to films, a film director, film art, art director. That he was before his time. And I think that disappointment, he never had the success which he should. Given me a most beautiful present by his shoes. Kashmiri aurte hoti hain, wo kangri latkati hain apne dress mein. Jaade se dur hone ko, it's a little basket with some coals in it. So his death is like that kangri inside me. Whenever I'm doing a tragic role, I just have to flick off the ashes. To isse achhi gift kya ho sakti.
0: 83 বছরের অভিনয় জীবনে কাজ করেছেন হলিউডেও, ভালোবেসেছেন কাজ করতে চিনি কাম ছবিতে, পরিচালক আর বালকিকে নিজের চরিত্রের কিছু সংলাপ বদল করতেও পরামর্শ দেন বলে শোনা যায়। অনেক নামজাদা পরিচালক শুধু শেখার তাগিদে যেতেন তাঁর কাছে। কাজ করেছেন রহগীর, আফসার, হীর, দ্য গুরু, পার্টিশন, দিলসের মতো ছবিতে।

0: শেষ কাজ করেন 99 বছর বয়সে সঞ্জয় লীলা বনসালের ছবি সাওয়ারিয়াতে। 2010-এ দিল্লির একটি হাসপাতালে 102 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। বলা যেতে পারে ভারতীয় সংস্কৃতি কিছুটা অভিভাবকহীন হয়ে পড়ল পদ্মশ্রী জোহরা সেগালের মৃত্যুতে, অন্তত এমনই বলেছিলেন ঐতিহাসিক ইরফান হাবিব।
1: শুনলেন দৃষ্টিকোণ, আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ দ্বারা প্রযোজিত।

0: লগ্নসীতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি শুনতে শুনতে চলে এলাম আড্ডা দিতে আবারও। আচ্ছা, যদি কেউ আপনার চারপাশে নতুন কেরিয়ার অপশন বেছে নিতে যায়, তাহলে কিন্তু এডিটিংয়ের কেরিয়ার আপনি সাজেস্ট করতে পারেন। হ্যাঁ, এডিটিংকে পেশা যদি আপনি করতে পারেন বা আপনার চারপাশের কেউ করতে চায়, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য এটি একটি মজবুত গুরুত্বপূর্ণ পেশা হয়ে দাঁড়াতে চলেছে। বর্তমানে ভিডিও এডিটিং কিংবা অডিও এডিটিংয়ের যুগে, যেখানে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই সমস্ত কিছু একটা বিশাল বড় আয়ের সেক্টর হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে ভিডিও এডিটর ভীষণভাবে দরকার। এবং ভবিষ্যতে যত দিন যাবে, তত দিন যাবে, তত এই ভিডিও এডিটরের কথা বা অডিও এডিটরের প্রসঙ্গ বারবার উঠে আসবে, এবং এটি স্বতন্ত্র কেরিয়ার হিসেবেও বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন থেকে পড়ানো কিন্তু আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যারা ফ্রিল্যান্স করেন এডিটিংয়ের ক্ষেত্রে, তারা মোটামুটি ফ্রেশার্স যদি হন, তাহলে সারা মাসে 15,000-25,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। 1-3 বছরের যদি অভিজ্ঞতা থাকে, তাহলে 25,000-50,000 টাকা, এবং 3-5 বছরের যদি অভিজ্ঞতা কেউ সম্পন্ন হয়, তাহলে 1,00,000 টাকা পর্যন্ত তিনি বেতন পেতে পারেন। এবং বিভিন্ন সাকসেসফুল ভিডিও এডিটর আছেন যারা বিভিন্ন বড় বড় ইউটিউবারদের আন্ডারে কাজ করেন, এবং বলছি না বারবার যে যত দিন যাবে, যত ডিজিটালাইজড হবে আমাদের সমস্ত কিছু, তত অডিও এবং ভিডিও এডিটরের সংখ্যা বাড়তে থাকবে, চাহিদা বাড়তে থাকবে। কোথাও গিয়ে আমাদের পড়াশোনার ধরনটাও আস্তে আস্তে বদলে যাচ্ছে যুগের সঙ্গে টেক্কা দিয়ে, আমাদেরকেও তাই জন্য হয়ে উঠতে হবে হাইটেক। নতুন নতুন প্রফেশন, নতুন নতুন পড়াশোনার সন্ধান দেব আরও আমরা এই সকালের আড্ডায়।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

অনুপম রায়ের কণ্ঠে শুনছিলাম এই গান। তবে সময়টা এখন বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠান জানো অজানার।

0: জানা অজানায় শুনছেন ধারাবাহিক কথিকা মস্তিষ্ক মন্থন, আজ তৃতীয় ও শেষ পর্ব। বলছেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান।
1: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অতি দ্রুত উত্থান এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর গভীর প্রভাব মানব সভ্যতার সামনে একটি বড় প্রশ্ন তুলতে শুরু করেছে। এআই যদি আমাদের সব কাজ করে দেয়, তবে কি অদূর ভবিষ্যতে আমাদের মস্তিষ্কের ক্ষমতা বা উদ্ভাবনী শক্তি কমে যাবে? এই অনুমান যে অনেকটাই বাস্তবসম্মত তা বিবর্তনের ইতিহাসও প্রমাণ করে। বিগত 20,000 বছরে মানুষের খুলির আয়তন কমেছে প্রায় 10%। নিয়ান্ডারথাল মানবের ক্রেনিয়াল ক্যাপাসিটি বেশ বেশি ছিল, প্রায় 1400 থেকে 1500 ঘন সেন্টিমিটার, যেটি কখনো আধুনিক মানুষের চেয়েও বেশি। একটু খেয়াল করলেই দেখা যায় পরিবারের সবচেয়ে বয়স্ক মানুষটি স্মার্টফোন ব্যবহারকারী বর্তমান প্রজন্মের তুলনায় বেশি ফোন নম্বর মুখস্থ রাখেন। নিরক্ষর দাদু ঠাকুমারা শের বা আনা দিয়ে দরকারি সাংসারিক হিসেব নিকেশ নিমেষেই করে দিতে পারেন। নিউরোসায়েন্সের মতে বা ডারউইনের বিবর্তনবাদের নিয়মে মস্তিষ্কের বেশি ব্যবহৃত অংশটি আরও শক্তিশালী হয় আর কম ব্যবহৃত অংশটি ক্রমশ দুর্বল হতে থাকে। একে নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। এক্ষেত্রে বলা যেতে পারে, অতীতে মানুষ যখন জিপিএস ছাড়া শুধু স্মৃতিশক্তি ও নক্ষত্র দেখে পথ চলত, তখন মস্তিষ্কের স্মৃতি নিয়ন্ত্রণকারী অংশ হিপোক্যাম্পাস অনেক বেশি সক্রিয় থাকত। ফোন নম্বর মনে রাখা, হিসাব করা বা সাধারণ তথ্য খোঁজার কাজ এখন এআই বা প্রযুক্তি করছে। এর ফলে মস্তিষ্কের উপর চিন্তার চাপ কমছে, যা দীর্ঘমেয়াদে আমাদের স্মৃতিশক্তি এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানের ক্ষমতা কমিয়ে দিতে পারে। বিজ্ঞানের ভাষায় এই ধারণাকে বলা হয় ডিজিটাল ডিমেনশিয়া। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা জটিল গাণিতিক হিসাব বা লেখার কাজে সম্পূর্ণ এআই এর উপর নির্ভর করতে শুরু করেছে, তাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোবের ক্রিটিক্যাল থিঙ্কিং নেটওয়ার্কগুলো কম উদ্দীপনা পাচ্ছে, ফলস্বরূপ গভীর মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাওয়া, সৃজনশীলতার অভাব এবং কোনো বিষয়ে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। অন্য একদল বিজ্ঞানী মনে করেন এআই মানুষের বুদ্ধিমত্তা কমাবে না, বরং একে অন্য স্তরে নিয়ে যাবে। একে বলা হয় এক্সটেন্ডেড মাইন্ড থিওরি। ক্যালকুলেটর আবিষ্কারের পর মানুষের গণিত করার ক্ষমতা হারিয়ে যায়নি, বরং মানুষ

0: আরও বড় জটিল গাণিতিক গবেষণা করার সুযোগ পেয়েছে। ঠিক তেমনই এআই যদি আমাদের সাধারণ এবং পুনরাবৃত্তিমূলক কাজগুলো করে দেয়, তবে মানুষের মস্তিষ্ক জটিল দর্শন, উচ্চতর বিজ্ঞান এবং সৃজনশীল উদ্ভাবনের জন্য প্রচুর অতিরিক্ত সময় ও শক্তি পাবে। সহজ কথায় বলতে গেলে, এই তত্ত্ব অনুযায়ী আমাদের মন বা চিন্তাভাবনা কেবল আমাদের মাথার খুলি বা শরীরের ভেতরেই সীমাবদ্ধ নয়। আমরা যখন কোনো জটিল কাজ করার জন্য বাইরের বস্তু, প্রযুক্তি বা পরিবেশকে ব্যবহার করি, তখন সেই বাইরের জিনিসগুলোও সাময়িকভাবে আমাদের মনের একটা অংশ হয়ে ওঠে। আজকের দিনে এই তত্ত্বটি আরও বেশি সত্যি বলে মনে হয়। আমরা এখন অনেক তথ্য মাথায় না রেখে স্মার্টফোনে সেভ করে রাখি, রাস্তা খোঁজার জন্য সম্পূর্ণভাবে গুগল ম্যাপের উপর নির্ভর করি, কিংবা জটিল হিসেবের জন্য ক্যালকুলেটর বা এআই টুল ব্যবহার করি। এই তত্ত্ব অনুযায়ী আমাদের স্মার্টফোন কেবল একটি যন্ত্র নয়, এখন এটি আমাদের বর্ধিত মনের বা এক্সটেন্ডেড মাইন্ডেরই একটি অংশ। তাই সব পরিবর্তনই যে নেতিবাচক তা নয়। এআই যদি ডেটা এন্ট্রি, গণনা বা সাধারণ তথ্য খোঁজার মতো রুটিন কাজগুলো নিজে থেকে করে নেয়, তবে মানুষের মস্তিষ্ক নিম্নস্তরের মানসিক পরিশ্রম থেকে মুক্তি পায়। এর ফলে মস্তিষ্ক আরও বড় কোনো আবিষ্কার, জটিল রণকৌশল তৈরি এবং সৃজনশীল দর্শনের মতো উচ্চস্তরের কাজে নিজের শক্তি ও মনোযোগ দিতে পারবে। গবেষণা এটাই নির্দেশ করে যে বুদ্ধিমত্তা কমবে কি কমবে না তা নির্ভর করছে আমরা এআইকে কিভাবে ব্যবহার করছি তার ওপর। আমরা যদি এআইকে আমাদের সহকারী হিসাবে ব্যবহার করি এবং প্রাপ্ত সময়টুকু নতুন কোনো ভাষা শেখা, বাদ্যযন্ত্র বাজানো, দর্শন চর্চা বা জটিল গবেষণায় ব্যয় করি, তবে আমাদের মস্তিষ্ক আরও শক্তিশালী হবে। তাই 8 থেকে 80 সবাই নতুন কাজ খুঁজে নিন, মেতে উঠুন যে কোনো গঠনমূলক কাজে। মস্তিষ্ককে তথা মানব প্রজাতিকে এগিয়ে নিয়ে যেতে অবলম্বনহীন স্বাধীন চিন্তাভাবনা করার চেষ্টা করুন।
1: ধারাবাহিক কথিকা মস্তিষ্ক মন্থন তৃতীয় ও শেষ পর্ব শুনলেন, বললেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান।
2: শুনছিলেন বিজ্ঞানের কথিকা ভিত্তিক অনুষ্ঠান জানা অজানা। এবারের গানে অরিজিৎ সিং, রূপম ইসলাম এবং অনুপম রায়।

0: একটানা অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
3: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
4: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউড স্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
5: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
6: সকালের আড্ডায় তো রয়েছি, তবে সকালটা কেমন যাবে বা সারা দিনটা কেমন যাবে, না না এমনি প্রেডিকশন করছি না, ওয়েদারের কথা বলছি। আকাশ মোটামুটি মেঘলা থাকবে, কালকের মতনই, যেমন ঝিরঝির করে বৃষ্টি পড়েছিল, মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে, আবার মাঝে মধ্যে রোদও উঠতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাই জন্য যেখানেই যান না কেন, বর্ষাতি বা রেনকোট, ছাতা, এই সমস্ত কিছু নিতে ভুলবেন না, কারণ মেঘলা মুখর দিন। এবং এই মেঘলা মুখর দিন তোমার কাছে ঋণ। এটা বলতে বলতেই আমাদের আরও একটা কথা মাথায় এলো, দেখবেন যে মেঘলা করে থাকলে অনেকেরই মনটা খারাপ করে, তবে মনের তো দোষ নেই, মন ভালো থাকুক কিংবা খারাপ থাকুক আমাদের মেন্টাল হেলথ কিন্তু সব সময় ভালো রাখতে হবে, প্রথমেই বলছিলাম। সেই অনুযায়ী আমরা আজকে অল্টারনেটিভ মেডিসিন থেরাপি সম্পর্কে একটুখানি ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে যে অল্টারনেটিভ মেডিসিন থেরাপি আমরা ব্যবহার করতে পারি আমরা নিজেদের জীবনে। বিভিন্ন সময় আমরা ওষুধ খেয়ে থাকি, কিন্তু আমরা যদি নাচ, গান, আঁকা, ফ্লাওয়ার থেরাপির মাধ্যমে নিজের মনটাকে ভালো রাখি, যোগা মুদ্রার মাধ্যমে মনটাকে, শরীরটাকে ভালো রাখি, তাহলে দেখবেন অনেক মানসিক সমস্যা কিন্তু আস্তে আস্তে আপনার কেটে যাচ্ছে। এই অল্টারনেটিভ থেরাপি বিভিন্ন জায়গায় শেখানো হয় এবং আপনি ইউটিউবেও পেয়ে যাবেন। তাহলে অল্টারনেটিভ থেরাপি কি সেটা গুগলে সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন এবং আপনার জীবনে অবশ্যই কাজে লাগাতে পারেন। সকালের আড্ডা নিয়ে আবারও অন্য কোনো দিন আমি স্বরূপা থাকব, অন্য কোনো বিভিন্ন বিষয়ের আড্ডা নিয়ে। তবে যাবার আগে ওই যে প্রমিস মতো আরও একটা গান চমক হাসানের কণ্ঠে শুনতে শুনতে স্টুডিও থেকে বিদায় নেব আমি।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন পথ চলতে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন পথ চলতে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন বিতশক চক্রবর্তী। পথ চলতের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আর গত পর্বে যেমনটা তোমরা শুনেছিলে যে আমার সঙ্গে ছিলেন মাউন্ট র্যামজ্যাক জয়ী দলের তিন সদস্য, তবে আজকে কিন্তু তিন নয়, ডক্টর উদ্দীপন হালদার, দেবাশিস মজুমদার ও নৈতিক নস্করের পাশাপাশি আমি পেয়ে গিয়েছিলাম এই দলের একমাত্র মহিলা সদস্য দীপাশ্রী পালকেও। গত পর্বে তোমরা শুনেছিলে এই শৃঙ্গ জয়ের প্রস্তুতি থেকে চ্যালেঞ্জেস সব কিছু, তবে এই সমস্ত বাধা টোপকে জয়ের সারণিতে আসতে গেলে যেটা সবচেয়ে বেশি লাগে তা হলো নিখুঁত টিম ওয়ার্ক। কতটা জরুরি ছিল টিম ওয়ার্ক এই শৃঙ্গ জয় জানিয়েছিলেন আমাদের।
2: টিম ওয়ার্ক বা টিম বন্ডিং, বন্ডিংটা বিশাল বড় ইম্পর্টেন্ট জিনিস একটা এক্সপিডিশনের ক্ষেত্রে। মানে আমার যে সহপার্টনার, আমার যে সে আমার ভাষা বুঝতে পারবে, আমি কোনটাতে রেগে যাই বা আমি কোনটাতে আমার খুশি হয় সেগুলো বুঝতে পারবে। বা একটা এক্সপিডিশনের ক্ষেত্রে কি হয়, ধরুন আমি একটা কথা বলি, একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট। হ্যাঁ, একটা ধরুন লাইট পোস্টে যে কাজ করছে ইলেকট্রিকের, সে যখন উপরে ওঠে না, তার নিচে যে ফিউজটা কিন্তু পকেটে নিয়ে ওঠে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমি যে ক্লাইম্ব করব আমার রোপটা কিন্তু আমার পার্টনারের হাতে থাকে। একটা বিলিয়ারের ওপরে একটা ক্লাইম্বারের ততটাই চোখ বন্ধ করে ভরসা থাকা উচিত, হ্যাঁ, যে আমার জীবনটা তার হাতে আছে। তো এইগুলো আমাদের মধ্যে থাকে, এই বন্ডিংগুলো, এই ভালোবাসা বা এই ইয়েগুলো আমাদের মধ্যে আছে বলেই আমরা একে অপরকে ভালোবাসি বা বিশ্বাস করি বলেই ক্লাইম্বগুলো হয় এত সুন্দর করে, স্মুথলি হয়।
3: টিম ওয়ার্ক ছাড়া এইরকম সেলফ সাপোর্টের এক্সপিডিশন কোনোভাবেই সফল হবে না, কারণ আমরা মাত্র চারজন। এবার চারজনের মধ্যে সকলেই রোজ লোড ফেরি করে, প্রায় 20-25 কেজি লোড নিয়ে প্রায় 6 ঘন্টা যাওয়া প্লাস আবার 2-3 ঘন্টা নামা, এই যে টোটাল 8-9 ঘন্টা বা কখনো 10-11 ঘন্টার ব্যাপার হয়ে যাচ্ছে। একেবারে আমরা সকালবেলা খেয়ে দিয়ে বেরোলাম, তারপরে এতটা জার্নি করার পর পাহাড়ে ফিরে এসে ডেফিনেটলি আমাদের মধ্যে যদি টিম ওয়ার্ক না থাকে তাহলে যে রান্না করা এসে রান্না করে খাওয়া দাওয়া সেটাও একটা বড় ব্যাপার। কারণ অন্য এক্সপিডিশনে যেটা হয়, কুক থাকে, তারপরে যারা শেরপা থাকে তারাও অনেক সময় হেল্প করে দেয় রান্না করে করে। তো আমরা এই যে এতটা মাল বয়ে আসি, ফিরে আসি, এসে আমরা টেন্টে রেস্ট করি, আমাদের হাতে খাবার চলে আসে। বাট আমাদের ক্ষেত্রে সেটা নয়, আমাদের ক্ষেত্রে চারজনই এই এতক্ষণ 9-10 ঘন্টা কাজ করার পরও তারপরে ফিরে এসে হাসি মুখে যে কিচেনে চারজনে একসাথে বসে রান্না বান্না করা এবং ডিনার প্রস্তুত করা, এটা টিম বন্ডিং ছাড়া কখনোই সম্ভব নয়। কারণ টিমের একজনও যদি টেন্টে চলে যায় এবং বাকি তিনজনের তখন আস্তে আস্তে সেই দূরত্বটা চলে আসে, মানসিকভাবে দূরত্বটা চলে আসে যে একজন এরকম টেন্টে বসে আছে, আমরা তিনজন কাজ করছি। তো এই দূরত্বটা আমাদের মধ্যে কখনো হয়নি, সবসময় আমরা যা কাজ করেছি একসাথে কাজ করেছি এবং টিম বন্ডিং এটার জন্য খুব জরুরি।
1: এত লোড ক্যারি করে এতটা পথ হাঁটা যেমন চ্যালেঞ্জিং, ঠিক ততটাই ইন্সপিরেশনাল। অভিযাত্রী দীপাশ্রী

0: জানালেন তেমনই কিছু মুহূর্তের কথা।
1: আমি একটা মজার ঘটনা বলি, ঠিক আছে? এখানে আমি একজন দেবুদার সাথে, দেবাশিসদার সাথে আমার একদিন কথাও হচ্ছিল। এটা তো এখানে, এটা আমি ইভেন এটাও বলছিলাম যে এই যে তিনজন তারা পুরুষ রয়েছে, ডেফিনেটলি তাদের ক্যাপাসিটির সাথে আমার ক্যাপাসিটি ইকুয়ালি ম্যাচ করে না, কিন্তু আমি সেখানে ডেফিনেটলি প্রিভিলেজ পাই যে ঠিক আছে, ওরা যদি 30 কিলো নেয়, আমাকে সেখানে 27 কিলো কি 28 কিলো দেওয়া হয়। এই যে 2 কিলোর যে প্রিভিলেজ আমি পাই, তার জন্য আমি আমার টিমের কাছে ডেফিনেটলি ভীষণ ভাবে ব্লেম। কিন্তু আমার এখানে একটা জিনিস বলি, আমার এরকম এটাতে মনে করার কোনো কারণ নেই। মানে আমি মনে করি না যে ও আচ্ছা আমি মেয়ে বলে আমাকে কম দেওয়া হচ্ছে বা আমাকে কম ইয়ে করা হচ্ছে। একটা জিনিস আমি বলবো যে টিমে যেহেতু আমরা 4 জন ছিলাম, তো যখন আমি দেখছি যে টিমের অন্য সবাই করছে, তো সেখানে না আমার নিজেকে নিজের মোটিভেটটা না অটোমেটিক চলে আসে। কারণ যখন আমরা আমাদের সামিট যখন হয়ে যায়, উদ্দীপন মানে আমাদের যে লিডার সে এবং দেবাশিস দা পুরো একটা রোপ কিন্তু ব্যাগে করে পুরোটা পুরো সামিটের রুটটা নিয়ে গেছিল। কারণ কোথায় কখন রোপ লাগবে আমরা কেউ জানি না। আসার সময়তেও এক্সট্রা রোপ যেগুলো পড়েছিল রুটে, সেগুলো নৈতিক ক্যারি করেছে, কিছু এক্সট্রা স্নো বার ছিল, সেগুলো আমরা সবাই ক্যারি করে আনছিলাম। তো ঠিক সামিট ক্যাম্পের 6000 মিটারের রেডিয়াসের মধ্যে একটা জায়গাতে একটা রোপ পে কয়েল রাখা ছিল। এবার সেটা কে নেবে? তো আমি তখন নিজে থেকে বলি যে আরে ওটা আমাকে দিয়ে দাও, আমার ব্যাগ খালি আছে আমায় দিয়ে দাও। তো টিমে আমি যখন দেখছি সবাই করছে, তখন না নিজের ওই মোটিভেশনটা নিজে থেকেই আসে যে ও ওরা করছে তো চলো আমিও নেবো, আমিও করবো। তো এই ব্যাপারটা একটা মানে একটা মোটিভেশন একটা কাজ করে। আর ডেফিনেটলি মাউন্টেনে গেছি, লোড তো ক্যারি করতেই হবে।
0: যে কোনো অভিযান সফল করতে দরকার সেফটি সিকিউরিটির সুঠাম বন্দোবস্ত। কেমন হওয়া উচিত সেফটি আর সিকিউরিটি শুনে নিয়েছিলাম নৈতিক বাবুর কাছ থেকে।
2: আচ্ছা, সেফটি সিকিউরিটির দিক থেকে মানে আপনাকে তো ফার্স্ট পাহাড়ের বিষয়ে নলেজেবল হতে হবে, পাহাড়কে জানতে হবে। তারপরে আপনাকে ট্রেনিং নিতে হবে যে পাহাড়ে কি কি সমস্যা হতে পারে এবং সমস্যা হলে কি কি জিনিস মানে পদক্ষেপ নিতে হবে। তার জন্যই আমরা যে তিনজন ছিলাম, প্রত্যেকেই মানে সার্চ অ্যান্ড রেস্কিউ কথাটা বলছিলাম, সমস্যা হলে কিভাবে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় এই বিষয়ে আমরা ট্রেন্ড ছিলাম। তো সেই হিসাবে আমরা প্রত্যেকে পাহাড়ের বিষয়ে অবগত ছিলাম এবং আমরা ওয়েদার সম্বন্ধে, পাহাড়ে ওয়েদারটা হচ্ছে মেন, তো ওয়েদার সম্বন্ধে আমরা জেনে গেছিলাম এবং ওয়েদার ওভারঅল আমাদের ওয়েদার সাথে দিয়েছিল এবং আমরা সাফল্য পেয়েছি। এবং তাছাড়াও আমাদের কাছে একটা GPS ডিভাইসও থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো রকম যদি এমার্জেন্সি সিচুয়েশন হয় আমরা মেসেজ করে SOS বলুন বা কোনো এমার্জেন্সি সাপোর্ট সেটা চাইতে পারতাম। সেটা এক্সট্রিম লেভেলে, খুব এক্সট্রিম লেভেলে হলে আমরা সেই সাপোর্টটা চাইবো। তার আগে আমরা নিজেদেরকে নিজেরা সাপোর্ট করতে পারবো সেইভাবে প্রত্যেকে প্রিপেয়ার ছিলাম।
0: অভিযান মানেই আন্দাজে পা বাড়ানো নয়, বরং এর পেছনে থাকে বহু দিনের পড়াশোনা। কতটা গুরুত্বপূর্ণ পড়াশোনা করা যে কোনো অভিযান করার আগে শুনে নিয়েছিলাম উদ্দীপন বাবুর কাছে।
3: ডেফিনেটলি পড়াশোনাটা খুবই গুরুত্ব রাখে, কারণ হচ্ছে রিসেন্ট যা এক্সপিডিশন মাউন্ট রামজাকে হচ্ছে সেগুলো যদি আমরা প্রপারলি ফলো করে যাই, তাহলে আমাদের একটা আইডিয়া থেকে যায় যে এখান থেকে এতটা দূরত্বে আমরা কি কি জিনিসপত্র লাগতে পারে বা কতটা আমাদের রোপ ইউজুয়ালি ফিক্স করতে হয় ডিফিকাল্ট জায়গাগুলোতে, তো কতটা রোপ ফিক্স করতে হতে পারে বা কোন জায়গাতে কতটা ডেঞ্জার আছে বা কোন জায়গায় মানে আমরা বরফের যে গর্তগুলো থাকে ক্রিভাস বলি সেই জিনিসগুলো কোথায় কতটা আছে, সেই জিনিসগুলো আমাদের অনেক ভালোভাবে জানতে হয়। কারণ সেক্ষেত্রে আমাদের এই সেলসফট এক্সপিডিশনটা আর একটু স্মুথ হয়ে যায়, কারণ আমরা আগে থেকেই জানি যে এখানে এই জিনিসটা রয়েছে এবং আমাদেরকে এটাকে অ্যাভয়েড করার জন্য এই জিনিসগুলো স্পেসিফিক জিনিসগুলো আমাদের লাগবে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এক্সপিডিশনের যে প্রসেসটা সেটা স্মুথনেসটা অনেক বাড়ে।
0: একটা অভিযানের বহু মুহূর্তের মধ্যে কিছু মুহূর্ত থাকে যা আমাদের মনে দাগ কেটে যায় সারা জীবনের মতন। শুনেছিলাম তেমন কিছু মুহূর্তের গল্প।
3: গোটা এক্সপিডিশনের মুহূর্তে সব থেকে পছন্দের মুহূর্ত হচ্ছে যখন আমরা সামিট কমপ্লিট করে চারজনে প্রায় রাত 9টার সময় ক্যাম্পে নামলাম এবং চারজনে তখন ক্যাম্পে নামার পর টেন্টের পাশে পুরো চারজনে গলা জড়াজড়ি করে একটা খুবই মানে ইমোশনাল মুভমেন্ট। সেই মুভমেন্টটা আমার সব থেকে এখনো বেশি তাজা, সামিটের উপরের থেকেও, সামিট থেকে ফিরে এসে সামিট ক্যাম্পের যে মুভমেন্টটা সেটা খুবই আমার কাছে স্মরণীয়।
1: সামিট করে আসার পরে যখন আমি ইভেন আই ক্যাপচার দ্যাট মোমেন্ট, এক্সপ্রেশনলেস মোমেন্ট, আমি যখন ক্যাপচার করি আমার ফোনে, সবাই আমরা একে অপরকে হাগ করছি অন্ধকারের মধ্যে, রাত 9টা বাজে সামিট ক্যাম্পে, একদম সেফলি আমরা যখন ক্যাম্পের সামনে এসে গেছি, তো তখন এই যে একে অপরকে হাগ করা, ইয়ে চিয়ার আপ করা, সেটা আমার মনে হয় সব থেকে আমার কাছে স্মরণীয় মোমেন্ট। ইভেন সামিটের থেকেও সেটা আমার কাছে বেশি স্মরণীয়, ওই ওই হাগটা, ওই সবাই মিলে ওই হাগ।
4: সামিটে তো কি বলবো, সত্যি কথা বলতে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমার প্রত্যেকটা সামিটেই একখানা ভিতর থেকে একটা ইয়ে আসে, যে প্রত্যেকটা একটা করে সামিট মানে কি, আমার মুকুটে একটা করে পালক গুজলো, ঠিক আছে। তো আর রামজাকের মতো পিক সেলফ সাপোর্টেড এক্সপিডিশন হচ্ছে, এর আগে আমি শুনেছি, গল্প শুনেছি বা পড়েছি, রামজাক অনেকবার ট্রাই হয়েছে, অনেক ট্রাই, আমরা প্রচুর রোপ দেখেছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওখানে, অনেকবার ট্রাই হয়েছে এরকম অনেক গল্প শুনেছি ওখানে, মানালিতে গিয়েও, কেলংয়ে গিয়ে কেলংয়ের একজনের কাছে গল্প শুনেছি, তারাও রামজাক ট্রাই করেছে ফিরে এসেছে, হ্যাঁ, তো তাদের কাছেও শুনেছি লং মার্চ এই সেই, তো একটা রিচ ক্লাইম, আমি আগে অন্য ক্লাইম করেছি, ঠিক আছে, তো এটা একটা অন্যরকম ক্লাইম, এটা একটা অন্যরকম সামিট হয়েছে আমার কাছে, যে সেলফ সাপোর্টের আমার এই প্রথমবার, ঠিক আছে, সেখানে একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালো লাগা, চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। যখন ফিরেছি আমরা, বেরিয়েছি সকাল 8টার সময়, ফিরতে ফিরতে রাত্রি 9টা, যখন ফিরেছি পুরো তাল খেতে খেতে ফিরেছি, একটা করে পা এদিক পড়ছে, উল্টো পাল্টা পা পড়ে যাচ্ছে, হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে হেড টর্চের আলো জ্বালিয়ে ফিরেছি, তো ফিরে একে অপরকে জড়িয়ে ধরে মানে একটা আলাদা অনুভূতি, এ ভাষায় প্রকাশ করা যাবে না।
0: তবে এখানেই তো শেষ নয়, ভবিষ্যতের স্বপ্নের কথাও তাদের কাছ থেকে এখন থেকেই শুনতে পেলাম।
4: ভবিষ্যতে স্বপ্ন একটু অন্যরকম, দেখুন এভারেস্ট তো প্রত্যেক মাউন্টেনের একটা স্বপ্ন থাকে এভারেস্ট ছুঁয়ে দেখার, তো সেখান থেকে দাঁড়িয়ে এভারেস্ট তো থাকেই লিস্টে, ওটা তো ভবিষ্যতের কথা, জীবনে যেতে পারবো কি না জানি না, ডাকলে অবশ্যই হবে, হ্যাঁ, পাহাড় যদি ডাকে তাহলে হয় এগুলো, আর যদি ভালো লাগার পাহাড় বলেন তাহলে মাউন্ট আমাদাবলাম, সবার আগে করার ইচ্ছে মাউন্ট আমাদাবলাম, তারপরে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিংয়ে অনেক ভালো ভালো পাহাড় আছে ইন্ডিয়ান ইয়েতে, ইন্ডিয়ায়, তো যেমন শিবলিং, মাউন্ট থালাইসাগর, মাউন্ট ত্রিশূল, এগুলো একদম আমার খুব টানে, আমাকে ইন্ডিয়ায় এত সুন্দর কি বলবো, মানে সারা জীবন ঘুরেও যে বছরে 3-4 বার করেও যদি আপনি সারা একটা করে পিক করেন তাহলে সারা জীবনে পিক শেষ হবে না।
2: দেখুন আচ্ছা, তো অবশ্যই সব পর্বতারোহীদের এক্সট্রিম লেভেলের একটা এভারেস্ট অভিযানে যাওয়ার একটা তো ইচ্ছা তো থাকেই অবশ্যই, মানে এভারেস্ট যেহেতু সর্বোচ্চ শৃঙ্গ অবশ্যই থাকে, কিন্তু তাছাড়াও এভারেস্ট ছাড়াও মানে আমাদের হিমালয়ে বলুন বা ভারতবর্ষে বলুন বহু পর্বত আছে, সুন্দর সুন্দর পাহাড় আছে যেগুলো খুবই চ্যালেঞ্জিং, এবং যেগুলো আপনি যদি চ্যালেঞ্জ নেন বা সাপোর্ট ছাড়া যদি যে এই চ্যালেঞ্জগুলো নেন খুবই মানে রোমাঞ্চকর হয়, এবং যেগুলো জয় করতে পারলে আপনার একটা আলাদা কি বলবো স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। তো সেই হিসেবে আপনি অবশ্যই এভারেস্টটা সবারই স্বপ্ন থাকে, এবং তার সাথে সাথে বহু ভারতবর্ষে বহু পাহাড় আছে যেগুলো আমরা জয় করার চেষ্টা করে থাকি প্রতি বছর।
0: আর সবশেষে আগামী দিনের অভিযাত্রীদের জন্য তারা দিয়েছিলেন তাদের বার্তা।
1: সবাইকে এটা একটা পরামর্শ দেব যে ডোন্ট ডিমোটিভেট ইয়োরসেলফ, মানে সবসময় আমরা সবসময় দেখে শেখা যে ও আচ্ছা ও এটা করছে তো চলো, Why I am stopping myself? মানে আমরা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের ব্যারিয়ারটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি, তো সেটা আমাদের মাথাতে থাকে, তো আমার মনে হয় সেখান থেকে রিড হওয়া, সেখান থেকে বেরোনোটা আমার মনে হয় খুব উচিত, তো সবাই পারছে আমরাও পারবো, চেষ্টাটা করি।
2: নতুন অভিযাত্রী যাদের মানে পর্বতারোহণ বা বলুন অ্যাডভেঞ্চারে যাদের শখ আছে তাদেরকে অবশ্যই ডাইরেক্টলি মানে এরকম পর্বতারোহণে না যাওয়ার কথা বলবো, ধীরে ধীরে আগে আমি বলবো এক্সপিরিয়েন্স গ্যাদার করুন, ট্রেকে যান, রক ক্লাইম্বিং করুন, তারপরে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করুন, অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স করুন, যেগুলো আপনি পয়সা দিয়েও করতে পারেন বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপনাকে স্কলারশিপও দিয়ে থাকে, এগুলো থেকে আপনি নিজেকে ট্রেন করুন, এক্সপিরিয়েন্স গ্যাদার করুন, তারপরে একটা কোনো ভালো টিম বা কোনো ক্লাবের সাথে যুক্ত হন, তাদের সাথে পর্বতারোহণে যান, এক্সপিরিয়েন্স করুন, এবং ধীরে ধীরে একেবারে বেশি হাইটে যাওয়ার চেষ্টা করবেন না, ধীরে ধীরে পাহাড়গুলোকে মানে এক্সপিরিয়েন্স করুন, বা সাফল্যের কথা ভাববেন না, ধীরে ধীরে হাইট গেইন করুন এবং পর্বতারোহণের সারা জীবন ধরে চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যান, এটাই বলবো।
4: যারা ইয়াং জেনারেশন আছে আমরা সবসময় হাত বাড়িয়ে আছি, আপনারা এক পা বেরিয়ে গেলে আমরা এক হাত বাড়িয়ে রয়েছি, আর এর জন্য কিছু করতে লাগে না, সঙ্গে আসুন। আর নতুন জেনারেশন আসুক পাহাড়ে, চাই, আমরাও চাই আমাদের আরও মেম্বার হোক বা আমাদের সঙ্গে শুধু নয় পাহাড়ে আসুক লোক। হ্যাঁ, এই গাড়ি করে ঘোরা বা ইয়ের থেকেও পাহাড়ে হেঁটে হেঁটে পাহাড়ে ঘোরার একটা আলাদা মজা, পাহাড়কে আরও ভালোভাবে চেনা। তো আমি চাই আরও আসুক ইয়াং জেনারেশন এই ফিল্ডে, এখন আসছে আর ভবিষ্যতেও আশা করি আসবে। এটা খুব ভালো জিনিস, নেচারকে জানা, নেচারকে বোঝা, নেচারের সঙ্গে থাকা।
0: সত্যি প্রকৃতির থেকে সুন্দর আর কী বা হতে পারে। আর যেমনটা তারা সবাই বললেন, আমরা চাইলে একটু সময়ের জন্য হলেও প্রকৃতির সান্নিধ্যে আসতেই পারি, আর এর জন্য একটু মনের জোর, একটু পড়াশোনা আর অনেকটা পাহাড়কে তথা প্রকৃতিকে ভালোবাসার প্রয়োজন। মাউন্ট র্যামজাক জয়ী দলের সবাইকে আরও একবার অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আজকের ঘড়ির কাঁটা বলছে আমার সময় শেষ, তোমাদের সঙ্গে আজকে এতক্ষণ ছিলাম তোমার বন্ধু বিতোষক, আবারও অন্য কোনো দিন নিশ্চয়ই কথা হবে। আজকের মতো সবাইকে টাটা। আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনছিলেন পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছিলেন বিতোষক চক্রবর্তী।

দুই বাংলার ছোট বন্ধুদের সকলকে অনেক অনেক আদর ভালোবাসা আর শুভেচ্ছা। শুরু করে দিলাম আজকে ছোটদের আসর। বলো কি খবর, সবার কেমন আছো? দিব্যি আছো তাই তো, ভালো তো থাকতেই হবে। আমরা সব সময় চাই আমার ছোট্ট বন্ধুরা যেন খুব খুব ভালো থাকে আর মনের আনন্দে থাকে, আর তারই জন্য তোমাদের কথা ভেবে কত রকম অনুষ্ঠানের আয়োজন, তাই না? আচ্ছা, আজকেও খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান শুনব। তার আগে একটা দরকারি কথা বলি। প্রথমত, আজকের এই যে দিনটি 11 জুলাই, আজকের দিনটা একটু স্পেশাল। আজ হলো বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস আমরা পালন করি। জনসংখ্যা প্রতিদিন বাড়ছে তোমরা জানো, এবং এই জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কী হতে পারে, কত দূর হতে পারে, সে ব্যাপারে জনগণকে জানানো এবং সচেতন করা, এগুলোই হলো এই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের লক্ষ্য।

আর এই দিবসের কথা যখন উঠেই পড়ল, তখন আরও যে কথাগুলো আমার মনে আসছে, তার দু চার দিন পরে 16 তারিখ, এই দিনটাকেও কিন্তু আমরা একটু আলাদাভাবে পালন করে থাকি। সেটা হলো 16ই জুলাই। 16ই জুলাই হলো ওয়ার্ল্ড স্নেক ডে, বিশ্ব সর্প দিবস। সাপ শুনলেই তো আমাদের ভীষণ ভয় করে, ভেতরটা কেঁপে ওঠে একেবারে। কিন্তু জানো তো, পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপেরও একটা বেশ বড় ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এই সরীসৃপ সম্পর্কে মানুষের মনে যে ভয় আছে বা ভুল ধারণা আছে, সেগুলো দূর করার উদ্দেশ্যেই এই দিনটি উদযাপন করা হয়। পৃথিবীতে নানান রকম প্রজাতির সাপ আছে, তোমরা জানো। সাপ কিন্তু একদিক দিয়ে কৃষকদের বন্ধু। অনেক ক্ষতিকর পোকা মাকড়, ইঁদুর

ইত্যাদি খেয়ে ফসলকে রক্ষা করে সাপ। আবার সাপের বিষ থেকে জীবন রক্ষাকারী ওষুধও তৈরি হয়। সাপের সংরক্ষণ, তাদের গুরুত্ব, এই সব বিষয়ে মানুষকে অবহিত করা, সচেতন করার জন্য

আবার ঠিক তার পরের দিন 17 তারিখ জুলাইয়ের, এই দিনটাও বেশ মজার, আমার বলতেও মজা লাগছে তোমাদের। এই দিনটা হলো বিশ্ব ইমোজি দিবস। ইমোজি কি তোমরা এতদিনে সবাই জানো, তো এই যে ইমোজি দিবস, এটি প্রথম পালিত হয়েছিল 17 জুলাই 2014 তারিখে, এবং ওয়ার্ল্ড ইমোজি ডে নিয়ে প্রথম টুইট করা হয়েছিল 2014-এর 11 জুলাই। তো এই ইমোজিকে নিয়েও কিন্তু আন্তর্জাতিকভাবে একটি দিবস উদযাপনের কথা ভাবা হয়েছে সেই 2014 থেকে, এবং এই দিনটি তারপর থেকে উদযাপিত হয়ে আসছে। ঠিক আছে,

এবার চলো সেই যে সুন্দর অনুষ্ঠানটার কথা তোমাদের বলছিলাম সেই অনুষ্ঠানটার মধ্যে আমরা ঢুকে পড়ি। অনুষ্ঠানটি যাকে নিয়ে তিনি আমাদের সবার প্রিয়, সবার মনের কাছাকাছি একজন মানুষ, যার লেখা কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ সব কিছুই আমাদের বড় আনন্দ দেয়, তিনি সুকুমার রায়। কবিতা আলেখ্য এবং কবিতা আলেখ্যর নামই হলো তিনি সুকুমার রায়। আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা এটি উপহার দেবে। পরিচালনা করেছেন রীতা ভট্টাচার্য। চলো তাহলে শুনি কবিতা আলেখ্য, তিনি সুকুমার রায়।

0: আমরা কাব্যকথার বন্ধুরা এখন পরিবেশন করছি কবিতা আলেখ্য তিনি সুকুমার রায়, ভাষ্য রচনা ও সংকলন শর্মিলা সেন, অংশগ্রহণে অহনা চৌধুরী, রাশি নাগ, কুমুদ বর্মা, তৃষানী ঘোষ, সুস্মিতা বড়ুয়া, বিদীপ্তা ঘোষ, প্রিয়াংশু বারিক, মানালি সাহা ভৌমিক, পরিচালনায় রীতা ভট্টাচার্য, তিনি সুকুমার রায়।
1: কদিন ধরেই ভাবছি শিশু শ্রেণীতে আমাদের সাথে পড়তো রেহান, ওদের বাড়ি যাব, কিন্তু কিভাবে যাব ঠিকানাও তো চাই জানি না। মাকে জিজ্ঞেস করতে মা বলল সেও নাকি ঠিকঠাক জানে না, তবে শুনেছে যে রেহান নাকি আদ্যানাথের মিশর বাড়ির কাছে থাকে। জগমোহন কাকাকে পাঠানো হলো খোঁজ নিতে।
2: আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শুনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগছি খগেনেরই মামা শ্বশুর যেনো, শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলেই গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো।
3: ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তলার মোড়ে

0: তিন মুখো তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে, নাক বরাবর ডান দিকে চোখ রেখে, চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলুক ধাঁধার মতো, তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে তিনটি গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে, তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে।
1: এই গরমে এরকম ঠিকানা শুনে জগমোহন কাকারও তো চক্ষু চড়ক গাছ, সে বাইরে একটু ঘুরতে বেরোলো। হঠাৎ একটা বিকট আওয়াজ কানে এলো তার, ওরে বাবা,
2: গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা, আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা, গাইছে ছেড়ে প্রাণীর মায়া, গাইছে ছেড়ে প্রাণীর মায়া, গাইছে তেরে প্রাণপণ, ছুটছে লোকে চারদিকে তে, ঘুরছে মাথা ভন ভন, মরছে কত জখম হয়ে, করছে কত ছটফট, বলছে হেঁকে, বলছে হেঁকে, প্রাণটা গেল, গানটা থামাও ঝটপট, বাঁধন ছেঁড়া মহিষ ঘোড়া, পথের ধারে চিৎপাত, ভীষ্মলোচন গাইছে তেরে, নাইকো তাহি দৃক্পাত, চারপা তুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায়, লাঙল খাড়া পাগল পাড়া, বলছে রেগে দূরছাই, জলের প্রাণী অবাক মানি, গভীর জলে চুপচাপ, গাছের বংশ হচ্ছে ধ্বংস, পড়ছে দেদার ঝুপঝাপ, শূন্য মাঝে ঘূর্ণি লেগে, ডিগবাজি খায় পক্ষী, সবাই হাঁকে, সবাই হাঁকে, আর না দাদা, গানটা থামাও লক্ষ্মী, কানের দাপে আকাশ কাঁপে, দালান ফাটে বিলকুল, ভীষ্মলোচন গাইছে ভীষণ খোশ মেজাজে দিলখুশ, এক যে ছিল পাগলা ছাগল, এক যে ছিল পাগলা ছাগল, এমনি সেটা ওস্তাদ, গানের তালে সিংবাগি মারল গুতো পশ্চাৎ, আর কোথা যায় একটি কথায়, আর কোথা যায় একটি কথায়, গানের মাথায় ডান্ডা, বাপ রে বাপ রে বাপ রে বলে ভীষ্মলোচন একেবারে ঠান্ডা।
1: ভীষ্মলোচন তো ঠান্ডা হলেন, এদিকে সারাদিনের ধকলে জগমোহন কাকার তো রাতে ঘুমোতে গিয়ে খুব অস্থির লাগছে, দুদিন ধরে ঘুমই আসে না, এমনকি তিনি আমাকে বললেন যে পরশু রাতে স্পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে, পান্ত ভূতের জ্যান্ত ছানা, পান্ত ভূতের জ্যান্ত ছানা, করছে খেলা জোছনাতে, করছে খেলা মায়ের কোলে, হাত পা নেড়ে উল্লাসে, আল্লা দিতে ধূপ ধুপিয়ে, করছে কেমন হল্লাসে, শুনতে পেলাম, শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কটকটে, দেখছে নেড়ে ছুনটি ধরে, বাচ্চা কেমন চটপটে, উঠছে তাদের হাসির হানা, কাষ্ঠ সুরে ডাক ছেড়ে, খ্যাস খ্যাসানি শব্দে যেন করাত দিয়ে কাট ছেড়ে, যেমন খুশি মারছে ঘুষি, দিচ্ছে কোষে কান মলা, আদর করে আছাড় মেরে, শূন্যে ঝোলে চ্যাংদোলা, বলছে আবার, বলছে আবার, আয় রে আমার নোংরা মুখ শুট করে, দেখ না ফিরে পাখনা ধরে, হুতুম হাসি মুখ করে, ওরে আমার বাদর নাচন আদর গেলা কোৎকারে, অন্ধবনের গন্ধ গোকুল ওরে আমার হোৎকারে, ওরে আমার বাদলা রোদে জ্যৈষ্ঠী মাসের বৃষ্টিরে, ওরে আমার হামান ছেঁচা জ্যৈষ্ঠী মধুর মিষ্টিরে, ওরে আমার রান্নাহারির কান্না হাসির ফোড়নদার, ওরে আমার জোছনা হাওয়ার স্বপ্ন ঘোড়ার চরণদার, ওরে আমার গোবর গণেশ, ওরে আমার গোবর গণেশ, ময়দা ঠাসা নাদুস রে, ছিচকা দুনে ফোকলা মানিক, ফের যদি তুই কাঁদিস রে, এই না বলে যেই মেরেছে কাদার চাপটি ফট করে, কোথায় বাকি।

0: আর বাকি ভূতের ফাঁকি মিলিয়ে গেল চট করে।
1: এইসব কথা কাউকে বললে তো কেউ বিশ্বাস করবে না, তাই জগমোহন কাকা নাকে চশমা এঁটে সব কিছু লেখা শুরু করলেন সেই নোটবুকে। সেখানে লেখা আছে,
0: ফড়িং এর কটা ঠ্যাং আর শুলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট, ঝোলাগুর কিসে দেয় সাবান না পটকা, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, পেট কেন কামড়ায় বলো দেখি পারো কে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে, তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায়, না কেন ডাকে আর পিলে কেন চমকায়, কার নাম দন্দুভি কাকে বলে অরণি, বলবে কে তোমরা তো নোট বই পড়নি।
1: নোট বই পড়ে আর কাজ নেই, জগমোহন কাকা তার নোটবুকে ভূতরে খেলার কথা লিখে চললেন পাড়া বেড়াতে, গেলেন নন্দ খুড়োর কাছে। আরে সেই যে
2: ও পাড়ার নন্দ গোসাই, আমাদের নন্দ খুড়ো স্বভাবেতে সরল সোজা, অমায়িক শান্ত বুড়ো, ছিল না তার অসুখ বিসুখ, ছিল সে যে মনের সুখে, দেখা যেত সদাই তারে হুকো হাতে হাস্য মুখে, হঠাৎ কি তার খেয়াল হলো চলল সে তার হাত দেখাতে, ফিরে এলো শুকনো সরু ঠকা ঠক কাঁপছে দাঁতে, শুধালে সে কয় না কথা আকাশেতে রয়েছে চেয়ে, মাঝে মাঝে শিউরে ওঠে পরে জল চক্ষুবে, শুনে লোকে দৌড়ে এলো ছুটে এলেন বদ্যি মশাই, সবাই বলে কাঁদছো কেন কি হয়েছে নন্দ গোসাই, খুড়ো বলে বলবো কি আর হাতে আমার স্পষ্ট লেখা, আমার ঘরে আছেন শনি পাড়ায় ভরা আয়ুর রেখা, এতদিন যাইনি জানা ফিরছি কত গ্রহের ফেরে, হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাখবে কে রে, সাতটা বছর পার হয়েছি বাপ দাদাদের পূর্ণ ফলে, ওরে তোলে নন্দ খুড়ো এবার বুঝি পটল তোলে, কবে যে কি ঘটবে বিপদ কিছু হয় যায় না বলা, এই বলে সে উঠল কেঁদে ছেড়ে ভীষণ উচ্চ গলা, দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখ, বুড়ো আছে নেই কো হাসি, হাতে তার নেই কো হুকো।
3: হাসি খুশি নন্দ খুড়োর অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল জগমোহন কাকার, দু তিন দিন ধরে বেচারার মনের উপর দিয়ে বড় ধকল যাচ্ছে, একটু আনন্দের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতেই হঠাৎ দেখা হলো তিন আল্লাদির সাথে।
4: হাসছি মোরা হাসছি দেখো, হাসছি মোরা আল্লাদি, তিনজনে তেজ আটলা করে বোকলা হাসির পাল্লাদি, হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই, হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছি তাই, ভাবছি মনে হাসছি কেন থাকবো হাসি ত্যাগ করে, ভাবতে গিয়ে ফিক ফিকিয়ে ফেলছি হেসে ফাঁক করে, পাচ্ছে হাসি চাইতে গিয়ে পাচ্ছে হাসি চোখ বুঝে, পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভেতর নখ গুঁজে,
0: হাসছি দেখে চাঁদের কলা জোলার মাকু জেলের দ্বার, নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ রেলের গাড়ি তেলের ভার, পড়তে গিয়ে ফেলছি হেসে ক খ গ আর স্লেট দেখে, উঠছে হাসি ভস ভসিয়ে সোডার মতন পেট থেকে।
1: আল্লা দিদের সাথে তাল মিলিয়ে হাসতে হাসতে জগমোহন কাকার চোখে পড়লো এক আজব দৃশ্য,
0: মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা কাগের বাসায় বগের ডিম।
3: জগমোহন কাকার সাথে এক আজব দুনিয়ায় ঘুরতে ঘুরতে বুঝলাম যে এক আজগুবি সৃষ্টি ছাড়া জগতে ভুলের মধ্যে ডুবে থাকতে মজাই লাগে।

গোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ায় আয় রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ায় আয় যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর আয় রে যেথায় উধাও হাওয়ার মন ভেসে যায় কোন সুদূর আয় খেপা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা দিন দিন আয় বিয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজ গুপি চাল।

শেষ হলো কাব্যকথার পরিবেশনায় কবিতা লিখ তিনি সুকুমার রায়। অংশগ্রহণে অহনা চৌধুরী, রাশি নাগ, কুমুদ বর্মা, তৃষানী ঘোষ, সুস্মিতা বড়ুয়া, বিদীপ্তা ঘোষ, প্রিয়াংশু বারিক, মানালি সাহা ভৌমিক, আবহ সঙ্গীতে বজ্রমাণিক দাস, পরিচালনায় রীতা ভট্টাচার্য।

শুনলে তিনি সুকুমার রায় কবিতা আলেখ্যটি পরিচালনা করলেন রীতা ভট্টাচার্য, আর অংশ নিল আমাদের ছোট্ট ছোট্ট বন্ধু।

খুব সুন্দর অনুষ্ঠান আমরা এতক্ষণ শুনলাম, আর শুনতে শুনতে আজকের অনুষ্ঠানের সময় তো ফুরলো। আজকে আর নয়, আবার আগামী সপ্তাহে তোমাদের সঙ্গে কথা হবে, যেতে যেতে একটা গান হলে বেশ হয়। সবাইকে আরও একবার অনেক আদর, আজকে টাটা।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের কাছে মৈত্রী প্রচার তরঙ্গের মাধ্যমে এলাম আমি জয়দেব, সঙ্গে নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। অনুষ্ঠানের শুরুতেই প্রিয় শ্রোতা বন্ধুদের এক বৃষ্টি ভেজা সকালের উষ্ণ শুভেচ্ছা জানাই। তবে এবার যাব প্রথম গানের দিকে, লতা মঙ্গেশকরের সঙ্গে।

এই যে বর্ষা ঋতুতে রিমঝিম বৃষ্টি কিছুক্ষণ পরে পরে চলেছে সারাদিন, এই বৃষ্টিকে নিবিড়ভাবে উপভোগ করে একা। আবার কেউ কেউ এই বর্ষায় মনের মানুষকেও খুঁজে বেড়ায়। মান্না দে পরের গানে।

বড় একা লাগে সত্যি। বৃষ্টি ভেজা দিনে একা যেমন লাগে, তেমনি আবার মেঘের সঙ্গী হয়ে উড়ে চলে বাদল বিলাসী কিছু কিছু মন। বৃষ্টিকে যে একা উপভোগ করেছে তার অভিজ্ঞতা কিন্তু অনন্য। দ্বিজেন মুখোপাধ্যায়, রবীন্দ্র গানে রইলেন এরপর।

ঘনঘোর বর্ষায় কখনো মনে হয় বৃষ্টি যেন সেই উচ্ছল সঙ্গীর মতো, যার চোখের ইশারায় মনে বান ডাকে। তারপর একুল ওকুল দুকুল যখন ছাপিয়ে যায়, তখন মনে হয় দূর ছাই, এই যে এত জমা জল, এর মধ্যে কি রাস্তায় বেরোনো যায়? এ কি আদৌ সুখ? এ যে সুখ নয়। বর্ষা, তুই এবার ফিরে যা, অনেক ভিজলাম। ব্যাস এই নীরব আবেদন বৃষ্টি যেন কিভাবে শুনতে পেয়ে যায়। তারপর চলে যায় বছর ভরের অপেক্ষা আমাদেরকে দিয়ে। দূর থেকে সেই বর্ষা যেন বলে, শীতে কাঁপতে কাঁপতে, গরমে হাঁসফাঁস করতে করতে আমার কথা ভেব, বৃষ্টি কেমন ছিল। আশা ভোসলের একটা গান মনে পড়ছে যে।

0: છો.
1: বাংলা গানে বর্ষার উপস্থিতি নানা সুরে, নানা ভাবে ও কথায়। বর্ষা কোথাও বিরহের সঙ্গী, আবার কখনো হঠাৎ বৃষ্টি এসে যাওয়া যেন দেবতার বরদান। প্রিয় মানুষটাকে আরও কিছুক্ষণ একই ছাদের নিচে যদি পাওয়া যায়, সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই সুরেলা আবেদন বাজুক পরের গানে।

সত্যি মেঘলা দিনে একলা ঘরে মন থাকতে চায় না, তবে আমরা কিন্তু জুড়ে আছি মনের মতো গানে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গানটি শুনলাম, তারপর যদি ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে একটা গান শুনতে পাই কেমন হয়? তবে রইল ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে পরের গানটি।

জগৎকে ভালোবাসে যে মন, সে প্রতিনিয়ত সঞ্চয় করে চলে। কিন্তু সঞ্চয় কখন যেন প্রাপ্তির আনন্দকে ছাপিয়ে ভীষণ ক্লান্তিকর বোঝা হয়ে যায়। বৃষ্টিধারা যেমন গাছের পাতায় জমে থাকা ধুলো ধুয়ে দেয়, তেমনি গানও আমাদের মনকে স্নান করিয়ে দেয়। সেই গান হয়ে ওঠে আনন্দের মন্ত্র। যা গেছে তার জন্য আফসোস আর করো না, যা গেছে তা যাক। শ্যামল মিত্র, পরের গানে।

এক নাগারে বর্ষায় যখন জেরবার হচ্ছে নাগরিক জীবন, দিনমজুর দরিদ্র মানুষ নাকাল হচ্ছেন অন্য সংস্থান করতে গিয়ে, রাস্তায় কোমর জলে স্তব্ধ হয়ে আছে নাগরিক জীবন, মাথার ওপর ছাদ হারিয়ে ভিজছেন অসহায় অনেকে, সেদিন এটাও মনে হয় একুন সকাল, রাতের চেয়েও অন্ধকার। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বর্ষা ঋতুতে একটা জাদু আছে যা নিত্যদিনের সাধারণকেও অসামান্য করে তুলতে পারে, তাই বর্ষার স্মৃতিগুলোও অবিস্মরণীয় হয়ে রয়ে যায় মনে। এই যেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার সময় ফুটপাথে চায়ের দোকানে দাঁড়িয়ে আড্ডা, বা জল ডিঙিয়ে পায়ে হেঁটে দুজনের বাড়ি ফেরা, জীবন্ত সব স্মৃতি ভেসে উঠবে এর পরের গানে অঞ্জন দত্তের সৃজনে।

কবির ভাবনায় এই চোখ দুটো ধরা দেয় স্বচ্ছ আকাশের মতো। সেই আকাশে কাজল রঙের মেঘের ছোঁয়া লাগে, বাদল ঘনায়, আর তারপর বৃষ্টি ঝরে পড়ে সেই চোখের আকাশ থেকে। চেনা আবেগ, তাই না? চেনা এই আবেগই ধরা দেবে পরের গানের কথায়, সুরের জাদুতে। শিল্পী কিশোর কুমার।

মাটিতে বৃষ্টিবিন্দু স্পর্শ করার আগেই বাতাস তার আগমন জানিয়ে দেয় উষ্ণতা আর আর্দ্রতার পরিবর্তনের মাধ্যমে। জীবজগৎকে যেন আগাম প্রস্তুত করে দেওয়া বৃষ্টির আলিঙ্গনের জন্য। বৃষ্টিতে আমাদের আনন্দ এক বৃহত্তর রসায়নের খেলা। এই সম্পর্কের সূত্রপাত সৃষ্টির সেই আদি লগ্নে। চন্দ্রবিন্দু পরের গানে রইল।

তখনও বিছানায় শুয়ে বৃষ্টির স্বপ্ন বুনছি, যখন ঘুম ঘুমে ভেজা শব্দ, যখন তুমি এলে বাইরের আকাশে, তখন সোনা রোদ কালো পিচের রাস্তা, সে ছায়া এসে

পাতার উপর নীল রং মিশছে, সন্ধ্যের পথ ধরে সেই মর্মর শব্দ, আর সেই মুহূর্তে জমে থাকে।

0: থাকা স্বপ্ন, যে স্বপ্নগুলো বহুদিন আগে দেখতাম, দেখব বলেই দেখতাম, যে স্বপ্নগুলো এলোমেলো করে দিত, দেবে বলেই দিত, সে স্বপ্নগুলো এখন আর
1: তবে শ্রোতা বন্ধুরা, বৃষ্টি কিন্তু মিলনের যে আনন্দ তারই প্রতীক। কুয়াশা যদি অস্বচ্ছতা বোঝায়, বৃষ্টি তবে স্বচ্ছতার প্রতীক। বৃষ্টি প্রকৃতির আপন সৃজন উল্লাসের ভাষা, সে কারণেই জল পরে পাতানরে এই সরল লাইনটি রবীন্দ্রনাথের শিশু মনে তুলেছিল অনির্বচনীয় আনন্দ সঙ্গীতের ঝংকার। অঞ্জন দত্ত ও সোমলতা পরের গানে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা এতক্ষণ মনের মতো গান শুনলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শুনছেন অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন তর্জা গান, পরিবেশনায় রতিকান্ত মণ্ডল ও সহশিল্পীবৃন্দ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন লোকগীতি, শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন শিল্প প্রাঙ্গণ, মাদুর শিল্প ও মেহেন্দি শিল্প বিষয়ে। উপস্থাপনায় সৌরভ গুপ্ত ও সোমা রায়। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন দুর্বাদে।
2: এখন শুনবেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

0: একটা সময় ছিল যখন পড়াশুনোর জন্য আলাদা করে কোনো চেয়ার টেবিল ছিল না, ছিল না খাওয়া দাওয়ার জন্য আলাদা করে কোনো ডাইনিং টেবিল। তখন সেই মাটির মেঝেতে বসার জন্য এক অপরিহার্য জিনিস ছিল মাদুর। অনেকে তো আবার সেটা ঘুমানোর জন্য ব্যবহার করতেন, কিন্তু তারপর সময় এগোতে লাগলো, সভ্যতার নিয়ম মেনে আমাদের সামনে আসতে লাগলো অনেক নতুন নতুন জিনিস, আর তার ফলেই মাদুর একসময়ের নিত্যদিনের সঙ্গী ধীরে ধীরে নেপথ্যে চলে গেল। যদিও হ্যাঁ, এই মাদুর কিন্তু তা বলে নিজেকে লুপ্ত হতে দেয়নি, ঠিক কোনো না কোনোভাবে পরিবর্তনের সঙ্গেই এ ঠিক নিজেকে মানিয়ে নিয়ে রয়ে গেছে। কিভাবে, আজ সেটাই জানার চেষ্টা করব আমি সৌরভ গুপ্ত। বর্তমানে কেমন আছে এই মাদুর শিল্প, আসুন সবার আগে এটা একটু বোঝার চেষ্টা করা যাক।
1: নমস্কার, আমার নাম শ্রী অখিল জানা, ছবং পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বলছি। আমি পারম্পরিক ভাবে এই মাদুর কাজের সঙ্গে যুক্ত। অ্যাকচুয়ালি আমাদের এই মাদুর কাঠিটা চাষ করতে হয়, আগে বছরে একবার হতো, এখন সেটা সার ওষুধ জল বেরিয়ে গিয়ে বছরে মোটামুটি দুবার আমরা করে ফেলি। ছ মাস লাগে একটা সজিন করে মাদুরের কাঠি কাটতে। এই মাদুর কাঠিটা হয় অ্যাকচুয়ালি মানে এর কোনো ডালাপালা থাকে না, একদম সরু আগাছা মতো, মোটামুটি প্রায় 70-72 ইঞ্চি 75 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায় এক একটা কাঠি, ঠিক আঙ্গুলের মতো মোটা, গায়ে একটা স্তর থাকে পিচ্ছিল, এটার মাথার উপরে একটা ছাতার মতো চারটা করে একটা পাতা বেরিয়ে যায়। এই মাদুরটা আদার মূলটা হয় ঠিক আদার মতো, এই আদার মতো মূলটাকে আমরা লাগিয়ে জল দিলাম, আস্তে আস্তে করে ওর উপর দিকে উঠে যাবে। ঠিক যখন আমরা এটাকে যখন কেটে নিলাম, কাটার পরে উপরের অংশটা আমরা হাত দিয়ে টুকে টুকে আউট করে দিলাম, তারপরে এটাকে ঠিক চার কোনটা 4, কোনটা 6, কোনটা 8 এইভাবে জেরাই করলাম। জেরাই করার পরে এটাকে আমরা কি করলাম, রোদে দিয়ে শুকনো করলাম। শুকনো করার পরে যেরকম আগে ধান ঝাড়া হতো না, সেইভাবে আমরা মাদুর কাঠিটাকে এদিক ওদিক করে মেরে ওর মাথার দিকে যে অংশটা হতো সেটাকে পরিষ্কার করে বের করে দেওয়া হয়। তারপরে ওটাকে আমরা শুকনো করার পর নিয়ে এসে রাখলাম, ঠিক তারপরে ওটাকে যখন আমরা মাদুর বানাবো তখন আবার আমরা প্রসেসিং করে নিলাম। মোটামুটি ধরুন এদিক ওদিক প্রায় 48 ঘন্টা জলের মধ্যে ডুবিয়ে রেখে ওটাকে ভিতরে যে একটা আঁশি আঁধ বলা হয় ওটাকে নষ্ট হয়ে যায়। হওয়ার পরে আবার রোদে শুকনো করলাম, তারপরে ওটাকে কি করলাম, আমাদের মাদুরের তিনটে ভাগে ভাগ হয়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল, যেটা হচ্ছে জুট দিয়ে টানা থাকবে, মাদুর কাঠি দিয়ে বানানো থাকবে। আরেকটা হয় লুম বেস, যেটা মাদুর কাঠি ভিতরে থাকবে আর সুতোর ডিজাইন থাকবে। আর যেটা মসলম, যেটা আমরা কাজ করি, যেটাতে আমরা বিভিন্ন রকম পুরস্কারও পেয়েছি, সেটা হচ্ছে কি, আমরা ওই মাদুর কাঠিকে জলে ভিজিয়ে আবার নরম করে দাঁত দিয়ে ছিলে ছিলে ছিলে ছিলে একদম সুতোর মতো সূক্ষ্ম করে সেটাকে ডিজাইন করে হাত দিয়ে বানিয়ে ওটাকে তখন মাদুর মসলম করে নিই। আমি পেয়েছি রাজ্য স্তরে, পেয়েছি জেলা স্তরে, পেয়েছি ন্যাশনালের জন্য গিয়েছে, এখনো কোনো ডিজাইন আসেনি। 2007 সালে গিয়েছিল, ফাইনাল রাউন্ডে কেটে গেছি। আর এই মাদুরে মোটামুটি আমাদের এলাকায় অনেকেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আমার বাড়িতেও 2-3 জন পেয়েছে। অনেকটাই আমি পরিবর্তন এসেছি। যেমন আমি কি করেছি, এই ডিজাইনটা আমরা আগে তো ওই ঠিক জামদানি শাড়ি যেটা ছিল, শাড়ির ডিজাইনটা আমরা চারদিক দিয়ে করতাম, এখন সেটাকে আমরা মডিফিকেশন করতে গিয়ে দেখা গেছে এর মধ্যে কিছুটা আমরা করে নিচ্ছি, যেটা প্রকৃতির সিন বা রাধাকৃষ্ণের ছবি থাকলো বা কোনো পাখির ছবি থাকলো বা বিবেকানন্দ বা কোনো মহাপুরুষের ছবি করলাম, বিভিন্ন রকম ভাবে আমরা করি। তারপরে যেটা করি, ওই বিবাহ বাড়িতে নাম লিখে দিই, নাম লিখা থাকলো, তারপরে পালকি থাকলো, বেহারা নিয়ে যাচ্ছে, এরকম কিছু কিছু বিভিন্ন রকম আর্ট সিন করে ফেলি আর কি।

0: আমারটা যদি বলি, তখন আমাদের টার্নওভার ছিল হয়তো 10 লাখ 15 লাখ টাকা সারা বছরে, এখন সেটা দাঁড়িয়ে গিয়েছে মোটামুটি প্রায় 2 কোটি প্লাসে। এখন মোটামুটি মাদুরের আমি বিভিন্ন রকম ব্যাগ করছি, তারপরে আমার ধরুন পার্টিশন বিভিন্ন জায়গায় যেটা ঘেরার জন্য অনেকে তো অনেক রকম কিছু ব্যবহার করে, সেটা আমি মাদুরের পার্টিশন কিছু করেছি। তারপরে আমরা যেটা করেছি এখন ওই বিশেষ করে গরমের সময় তো প্রচুর ধূপ আসে, তার জন্য আমরা ওই মাদুরের পর্দা করেছি, যেটা আগে হতো আমাদের মানে এদিক ওদিক চলে যেত, এখন দড়ি ধরে টানলে উপর দিকে চলে যাবে আবার নিচের দিকে চলে আসবে। তারপরে যেটা করছি আপনার ওই ফিস কভার, ফিস কভারের এখন মার্কেটটা মোটামুটি খুব ভালো, আমার ইউনিট থেকে মোটামুটি আমি পার সপ্তাহে 600 পিস করে ফিস কভার পাঠাচ্ছি। তারপর তো টেবিল ম্যাট তো খুব মানে কি বলা যায় প্রত্যেক দিনই আমার টেবিল ম্যাট প্রায় 300 সেটের উপরে বেরিয়ে যাচ্ছে। আমার সঙ্গে মহিলা আর পুরুষ মিলে এখনো 600 প্লাস কাজ করে। আমি এটাকে 3টে পার্টে রেখেছি। প্রথম পার্ট দেখুন, একচুয়ালি এটা তো মানে গ্রামের জিনিস, মানে গ্রামে বিশেষ করে সবাই তো একটা না কাজ করতে পারে না, মহিলারা যারা কাজ করেন বাড়িতে দেওয়া আছে ওরা মানে কন্ট্রাক্ট বেসিসে কাজ করে, যে এতটা কাজ করলে এত টাকা, ওদের সময় অনুযায়ী ওরা করে দিয়ে যায়। আর তারপরে যে সিস্টেমটা কাজ করি, কিছু লেবার কাজে যারা কাঠির কাজটা করে ওদেরকে পার ডে 500 টাকা করে দিয়ে দিই, সেই হিসাবে ওরা কাজ করেন। তারপরে যারা স্কিল ডেভেলপ যারা হয়েছে, আমি আমার এখানে কিছু ইউনিটে নতুনত্ব মোটর 6খানা মেশিন রেখেছি এবং হাতে, সেগুলো মিলিয়ে ওরা মোটামুটি কোনো কোনো আর্টিস্ট আমার কাছ থেকে পার ডে কেউ 1000 টাকা পায়, কেউ 2200 টাকা পায়, কেউ আবার 400 টাকাও পায়। এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম হলো, গেল বছর পিএম মোদি আমাদের একটা প্রোগ্রামে ডেকেছিলেন, মোদি এসেছিলেন এবং দেখাও হলো। উনি তো আমাদের মাদুর দেখে খুব খুশি হয়েছে। আমি ওখানে ওই ওইটুকু টাইমের মধ্যে আমি মাদুরে কিভাবে উইভিং করে নাম লিখা হয় আমি পিএম মোদি লিখে এনাকে দেখালাম আর কি। এই আনন্দগুলো এখন মানে করতে করতে আমি আমার ছেলে মেয়ে বা আগামী প্রজন্মকে বলি, সবাই খুব আনন্দিত হয়। বা এখনো আমার ইউনিটে মোটামুটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তারপরে কিছু প্রবাসী থাকে বা বিদেশিরাও আর কিছু আসে। যেমন কিছুদিন আগে এলো কানাডা থেকে একজন ভদ্রমহিলা, উনি এসেই তো খুব দেখে খুব খুশি হলেন, আমার বাড়িতে বসলেন, খাওয়া দাওয়া করলেন, মায়ের সঙ্গে কথা বললেন। চলি প্রথম যখন আমরা মাদুর নিয়ে যাই, মাদুর আসছে মানে আমাদেরকে অন্য চোখে দেখতো, এখন কিন্তু সবাই বলে না এই শিল্পী এসছে মাদুরের কাজ করে।
1: এখন কথা হবে মাদুর শিল্পী অখিল জানার ছেলে সৌম্যজিৎ জানার সঙ্গে। তরুণ প্রজন্ম হিসেবে ও এই শিল্পকে ঠিক কিভাবে দেখছে এখন সেটাই জানার চেষ্টা করা যাক।
2: আমি প্রথম গ্রাজুয়েশন করেছি বিসিএ নিয়ে, তো বিসিএ নিয়ে পড়াশোনা করার পর প্রথম ভাবলাম এমবিএ করব। তো এমবিএ করার একটা চিন্তা ভাবনা নিয়ে আমি সেই রকমই ফর্ম ফিল আপ করলাম। তারপর হঠাৎ একদিন আমি একটা জিনিস ভাবলাম যে আমার যে এই শিল্পটা, এই যে বাবার যে এই যে কাজ, আমরা অ্যাকচুয়ালি আমরা আগে থেকে অতটা জানতাম না। আগে আমরা টিউশন পড়তাম, আসতাম, এইরকমই আমাদের ই ছিল, কিন্তু মাদুর নিয়ে অত আমি ভাবতাম না। যখন আমি ক্লাস 8-এ কমলাদেবী অ্যাওয়ার্ডিস্ট পাই দিল্লি ক্রাফট কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, আমি আমি মাদুর বুনতাম টুকিটাকি, তো ওখান থেকে আমি ভাবলাম যে আমি আমার একটা লাইফ হতে পারে এতে, বা আমি এতে ফেলিওর হতে পারি। কারণ আজকে মাদুর ইদানিং আমি দেখেছি যে 5-6 বছরে অনেকটা গ্রো করেছে, তো আমি মাদুরের সাথে আপাতত 3 বছর এটার সাথে জড়িত। মূলত আমার আশা বলতে স্যার প্রথম ভাবলাম যে এই মাদুরটাকে নিয়ে আমি একটু আলাদা কিছু করতে চাই, শুধুমাত্র যে আমি এটাকে ইন্টারন্যাশনাল ন্যাশনাল বিক্রির জন্য আমি এটাকে ই করছি না, আমি চাইছি এটা একটা সাবজেক্ট হিসেবে জড়িতে। এটা কেমন সাবজেক্ট হতে পারে, ধরুন যেমন আমাদের ক্লাসে কি হয় যে কলেজে অটোমোবাইল থেকে আরম্ভ করে বিভিন্ন একটা কোর্স হয় বা কম্পিউটার কোর্স টাইপের, তো আমি চাই যে এই মাদুরটাকে একটা কোর্স হিসেবে যদি বানানো যায়, যে এটা কেমন ভাবে তৈরি হয় বা এটা যদি প্রজেক্ট করা যায়। যেমন আমি অনেক যখন মাদ্রাস আইআইটির ম্যাডাম নালিনী ম্যাডামের সাথে আমি যখন কথা বলি, ওনাকেও আমি এই প্রপোজালটা দিয়েছিলাম যে ম্যাডাম আমার এই ইচ্ছা যে শুধুমাত্র যে এটা বিজনেসের জন্য যে এটা ডেভেলপ করবে, এই ধরনের যদি মেন্টালিটি রাখি আমরা, তাহলে কিন্তু এটা আগামী 10 বছর পরে হারিয়েও যেতে পারে। কিন্তু যদি এটা আমি আমাদের যে পরবর্তী যারা আসবে, যারা জেনারেশন, তো সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে একটা এডুকেশন হিসেবে তৈরি করতে পারি। আমি পিপিটি বানিয়েওছিলাম, আমি এক্সিবিশন প্রথম এক্সিবিশন গিয়েছি, আমার অত অভিজ্ঞতা নেই, কিন্তু আমি এই জিনিসটা প্রথম নতুন কিছু করব বলে গিয়েছিলাম, সেখান থেকে আমি অনেকটা ই পেয়েছি। তো তার থেকেই আমি ভাবলাম অনেক কলেজ

0: বা বিভিন্ন পাঁশকুড়া কলেজ থেকে এখানে আসে প্রজেক্ট করতে, এবং কি MBA ছেলেও আমাদের কাছে এখানে এসে প্রজেক্ট করে যায়, এবং আমরা সার্টিফিকেট এখান থেকেই দিই। তো আমরা চাইছি যে এই PPT বা ভিডিওগ্রাফিক দিয়ে যদি কলেজে একটা সিলেবাস টাইপের করা যায়, সে থেকে কি হবে যে না, যারা আগে থেকে যারা মানে কিছু জানে না এই জিনিসটা নিয়ে, এই জিনিসটা তাদের ক্ষেত্রে আরো হেল্প হবে, যে না হয় আমাদের যে যেমন একটা মাটি পোড়া মাটির যে শিল্প বলি, যেমন টেরাকোটা, পটচিত্র, এগুলো নিয়ে অনেক ক্লাস হয়, অনেক ই হয়, কিন্তু মাদুর নিয়ে কোনো কিছু হয় না। আমি চাই যে এই জিনিসটা নিয়ে হোক, এই জিনিসটা অনেক আমি ইসেও বলেছি, যেমন যখন দিল্লি ট্রেড ফেয়ারে করেছিলাম এক্সিবিশন, ওখানকার চেয়ারম্যান খাদি দপ্তরে, ওনাকেও আমি এই প্রস্তাব দিয়েছিলাম।
1: এই IIT-র সঙ্গে যুক্ত হওয়াটা কি করে হলো, এবং এখন তুমি ওদের সঙ্গে মিলে মূলত কি কাজ করো?
0: মূলত আমরা যে ট্রেডিশনাল যে আমাদের যে হাতে বোনা মাসলাম মাদুর, ওনারা একটি হ্যান্ডলুম মেশিন বানাচ্ছেন, তো ওটা একটা ওনারা প্রজেক্ট করছেন। যেমন আমাকে ওনারা এখানে বাড়িতে এসেছিলেন প্রথম, তো ওখান থেকে বললেন যে এখানে একটা আমরা হ্যান্ডলুমের মেশিন তৈরি করছি, যেখানে আমরা যেটা হাতে বোনাতে লং টাইম লাগছে, যেটা 1 মাস 20 দিন টাইম লাগছে, সেটা 5-6 দিনের মধ্যে আমরা জিনিসটা করতে পারবো। তাহলে যে জায়গায় জিনিসটার দাম থাকছে আমাদের হয়তো অনেকটা হাই, এই হাই রেটের জন্য অনেক জায়গায় আমরা মারও খেয়ে যাই, কারণ সেলস হয় না। তো সেই জায়গাটাকে ওনারা ইমপ্রুভ করার জন্য, যেটা পরবর্তীতে আমি জানতে পারলাম যখন তখন আমি তৃণলবেলি যাই, কেরালা তৃণলবেলিতে গিয়ে ওখানে আমি দেখলাম একটা গ্রাম আছে ওখানে, এখন ওই নামটা খেয়াল নেই, তো ওখানে গিয়ে আমরা পটেমারি, সরি পটেমারিতে গেলাম, এবং ওখানে আমরা দেখলাম যে বিভিন্ন স্কুলের ছেলে মেয়েদেরকেও ওনারা ওখানে এসে প্রত্যেকটা একটা করে সেমিনার করায়, দেখায়, এবং ওনারা যে মেশিনটা দিয়েছেন ওর দ্বারা যে মানুষ কতটা উপকৃত, যে একটা শর্ট টাইমের মধ্যে আমাদের ওইখান থেকে তৃণলবেলি থেকে পটেমারি থেকে এখানে কলকাতাতে আমাদের বায়ার্স এর কাছে মাল আসছে ওনারা বলছেন, কিন্তু ওই জিনিসটা একটু আলাদা, একটু ফাইন কোয়ালিটি আমাদের যেটা সেইটাকে নিয়ে ওনারা প্রজেক্ট করছেন। ব্যাপারটা হচ্ছে ওখানে যে গ্রাস, যে ঘাসটা, ওই যে ঘাস আর এখানে যে ঘাস টোটালি ডিফারেন্ট। ওখানে ঘাসটা একটু সফট, একটু টেনে দিলে একটু ছেড়ে যাওয়ার একটা ই থাকে, কিন্তু আমাদের গ্রাসটা একটু জলে ভেজানোর পর খুব খুব সাস্টেনেবল হয়ে যায় জিনিসটা। তো সেই জন্য এটা আরো ব্রাইট ফিউচার আছে বলেই ওনারা ওটা মানে ই করছেন। মেশিন আসছে আগামী হয়তো 1 বছর 2 বছর 5 বছরে আসবে, কি আরো টাইম লাগতে পারে, কি আরো শর্ট টাইমের মধ্যে হয়ে যেতে পারে জিনিসটা, কিন্তু একটা হাতে বোনা যে আমাদের যে ট্রেডিশনাল যে কোয়ালিটি আর মেশিনের কোয়ালিটি আনতে, মেশিন আসার 5 বছর পরেও হয়তো আমরা আনতে পারবো কিনা সেই ভাবনাও আমাদের রাখতে হবে, কারণ কেমন হবে জিনিসটা, কেমন মানে হতে পারে, এগাতে পারে, সেই জিনিসটা নিয়ে আমাদেরকে আরো হয়তো ডেভেলপ করতে হবে। কিন্তু যারা আমাদের যে শিল্পী এরা কখনো মার যাবে না, কারণ আমাদের যে আমি প্রথমে বললাম যে প্রজেক্ট বা এটা সেমিনার বা একটা ক্লাস কেন করাতে চাইছি বা কেন হওয়াটা উচিত, কারণ আমাদের যে নেক্সট প্রজন্মটা হারিয়ে ফেলছে জিনিসটা। আগে একটা মানে মানুষকে 200 টাকা 150 টাকার বিনিময়ে মানুষ এভরিডে কাজ করে গিয়েছে, কিন্তু এখন 500 টাকাও যদি আমি এভরিডে দেবো বলি তাতেও আমি পাচ্ছি না, কিন্তু সেই ছেলে 300 টাকায় ব্যাঙ্গালোর, দিল্লি বা কলকাতা বিভিন্ন জায়গায় বেরিয়ে চলে যাচ্ছে। আমি তো আমি আমার নিজের যে কারখানা এই 600 থেকে আমি 1200 করাতে চাই, এবং আমার আরো একটা নেক্সট মানে আমার ইচ্ছা এটা যে আমি ট্রাইবাল যারা গরিব দরিদ্র যে আদিবাসী সম্প্রদায় ওনাদেরকে নিয়ে আমি একটা প্রজেক্ট করছি, ওনাদেরকে আমি আমার কারখানাতে এখন আপাতত 10 জন আমাদের আদিবাসী সম্প্রদায় মানুষকে আমি কাজ দিয়েছি, তারা এখানে আমার এসে এভরিডে কাজ করে, এবং আমি দুবেলা খেতে দিই স্যার, এই সকালে টিফিন এবং দুপুরে লাঞ্চ দিই, তো ওরা খাওয়া দাওয়া করে, এবং ওনাদের 500 টাকা এভরিডে আমি বেতন করে দিয়েছি। এর থেকে আমি মনে করি যে না, এটা মেশিন এলে এর উপর কোনো প্রভাব পড়বে না, কারণ হিউজ হিউজ চাহিদা ইন্টারন্যাশনাল যারা বায়ার্স তাদের তো পরিমাণটা স্যার মানে 1000 2000 এইসব নয়, তাদের পরিমাণটা চলে যাচ্ছে 50,000, কখনো হয়তো লক্ষের কাছে, হয়তো পরবর্তীতে আরো বেশি হবে। তো সেই জায়গাকে ডেভেলপ করতে গেলে আমাদেরকে এখনো 20 বছর হয়তো এটা নিয়ে করতে হবে, কিন্তু ওই মেশিন অনেকটা মানে কস্ট সাপেক্ষ, হয়তো আমাদের মতন সাধারণ মানুষকে মানুষের পক্ষে হঠাৎ সেটা হয়তো নেওয়াটা হয়তো সম্ভব হতে নাও পারে। তো আমাদের যে ম্যানুয়াল যে

0: হ্যান্ড পাওয়ারটা, এটার উপর কোনো প্রভাব পড়বে না, কারণ মেশিন আসতে এখনো অনেক বাকি এবং তার যে কস্ট হবে বা তার যেই হবে সেটার উপরেও অনেক ই আছে স্যার।
1: প্রযুক্তির সমন্বয় থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি, তরুণ প্রজন্মের এই ভাবনা নিঃসন্দেহে বাংলার এই ঐতিহ্যশালী শিল্পকে স্থায়িত্ব দিতে পারবে। হ্যাঁ, এবার এই ভাবনাগুলো কতটা বাস্তবায়িত হবে সেটা তো সময় বলতে পারবে, কিন্তু এই যে নতুন প্রজন্মের থেকে পাওয়া নতুন দৃষ্টিভঙ্গি, এই যে সময়ের দাবি মেনে মাদুর শিল্পকে প্রাসঙ্গিক রাখার ভাবনা, এটাই শিল্পের মতো অন্যান্য শিল্পদেরও ভরসা দেবে যে প্রযুক্তির চোখ রাঙানি নয়, বরং প্রযুক্তিকে সঙ্গে নিয়েই চলতে পারবে আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে থাকা শিল্পরা। তাহলে আজকের মতো আসি, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌরভ গুপ্ত।

0: সভ্যতার ইতিহাস ধরা হয় 5000 বছর, কিন্তু মেহেন্দি ইতিহাস তার চেয়েও পুরনো। প্রায় 9000 বছর আগে নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ থেকে মেহেন্দির প্রথম ব্যবহার দেখা যায় উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে। মরুবাসীরা প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য তাদের পা মেহেন্দি পেস্ট দিয়ে আচ্ছাদন করে রাখত, যা গোটা শরীরকে ঠান্ডা রাখত। বিশেষত যোদ্ধাদের ভেতরে এর প্রচলন ছিল বেশি। মেহেন্দি বা হেনার আয়ুর্বেদিক নাম মদয়ন্তিকা ও ল্যাটিন নাম লাসোনিয়া ইরামিস। ভারতের অজন্তা গুহাচিত্রেও অঙ্গসজ্জায় মেহেন্দির ব্যবহার দেখা গেছে। ইসলাম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ প্রায় সকল ধর্মেই মেহেন্দির পবিত্রতা, ঔষধি গুণাগুণ ও ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। সে সম্পর্কে জানাচ্ছেন সোমা রায়।
1: মেহেন্দি এই শব্দটার সঙ্গে আমরা এখন খুবই পরিচিত। বিভিন্ন আচার অনুষ্ঠানে, বিশেষ করে বিয়ের মরশুমে বউয়ের হাতে মেহেন্দি পরানোর চল আরো বেড়েছে। তবে এর ইতিহাস কি? হেনা হলো এক ধরনের ছোপ, যা আফ্রিকা, উত্তর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ এশিয়ার গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে জন্মায় এবং অনেক প্রাচীন গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। বাইবেলে এই ভেষজটির নাম ক্যাম্পফায়ার। মেহেন্দির শব্দটি এসেছে সংস্কৃত শব্দ মেন্ধিকা থেকে। মেহেন্দির বৈজ্ঞানিক নাম লাসেনিয়া ইনারমিস, যাকে আরবি ভাষায় হিনা বলা হয়। মেহেন্দি গাছের পাতায় লাল কমলা অণু থাকে, যা ত্বক, চুল এবং নখে সাময়িকভাবে দাগ ফেলে। চুলের রং এবং ট্যাটু সৌন্দর্যের জগতে ছাপ ফেলার আগেই এই মেহেন্দি পাতা শুকিয়ে গুঁড়ো করে পেস্ট বানিয়ে বিভিন্নভাবে এর ব্যবহার হয়েছে। আর এর রং গাঢ় করতে চা, কফি, লবঙ্গ, তেঁতুল, লেবু, চিনি এবং বিভিন্ন তেলের উপাদানও ব্যবহার করে নকশার রঙে ঔজ্জ্বল্য আনা হয়। মেহেন্দি কমপক্ষে 5000 বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। কিছু পণ্ডিত দাবি করেন, প্রাচীনতম নথি, প্রাচীন ভারতীয় গ্রন্থ এবং চিত্রগুলিতে পাওয়া গেছে এর প্রমাণ। মেহেন্দি ব্যবহারের প্রথম লক্ষণগুলি মিশরীয় মমিগুলিতে দেখা যায়, যাদের চুল এবং নখ মেহেন্দির লালচে বাদামি রঙে রঞ্জিত ছিল। বিশ্বজুড়ে বেশিরভাগ ভারতীয় সম্প্রদায়ে মেহেন্দি পরার আচার অনুষ্ঠান রয়েছে। বিয়ে ছাড়াও হিন্দুরা কারওয়া চৌথ, দীপাবলি, ভাতৃদ্বিতীয়া, নবরাত্রি, মুসলিম মহিলারা ঈদুল ফিতর, ঈদুল আজহারের মতো বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করেন মেহেন্দি। সময়ের সঙ্গে সঙ্গে মেহেন্দি শিল্পের ব্যাপ্তি ঘটেছে, আর তাতে ততটাই লাভবান হয়েছেন মেহেন্দি শিল্পীরা। সাম্প্রতিক সময়ে মেহেন্দি শিল্পীদের কাজের স্বীকৃতি দেখা গেছে। চলুন আজ জানি এমনই একজন মেহেন্দি শিল্পীর কথা।
2: আমার নাম অমিত ঘোষ, আমার কয় মেহেন্দি আর্টিস্ট, মেহেন্দি ট্যাটু এইসবই হয় আমাদের। এই মেহেন্দি করছি আমরা, আমাদের 26 বছর হয়ে গেছে মেহেন্দি লাইনে। আমরা অ্যাকচুয়াল একটু আঁকতে পারি ভালো, তো যার কারণে এটা মেহেন্দিটা করতে গেলে বেসিক্যালি এটা আপনার ব্যালেন্সের দরকার হয়, যে আমরা টিউবটা ধরি তো ওটার একটা ব্যালেন্স থাকে, ওই ব্যালেন্সটাই প্র্যাকটিস করতে পারলে ওটা করা যায়। এবার ডিজাইন আপনি আপনার মনের মতো করে যেমনি ইচ্ছা করতে পারবেন। আর মেহেন্দিটা আমাদের একদম অর্গানিক থাকে, মেহেন্দি একদম আমরা নিজের হাতেই রেডি করি, আমাদের একদম অর্গানিক থাকে।
3: তো সেটা কিভাবে আপনারা রেডি করেন এবং কতজন লাগে সেটা রেডি করতে? এই বিষয়টা
2: মেহেন্দিটা রেডি করতে আমাদের মোটামুটি ধরুন ওই 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়, আর পড়াতে আমাদের মোটামুটি 2 হাত যদি নর্মাল পড়েন আধা ঘন্টার মধ্যে হয়ে যায়।
3: আর একটা বিষয় আমি জানবো, যেহেতু বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং এখন বিয়ের সিজন চলছে, তো এবং আপনারা বলছিলেন যে অনেকেই রয়েছেন, অনেকে মিলেই করেন, কিভাবে এটা তৈরি হলো?
2: আমাদের পুরো টিম আছে, আমাদের 20 জন লোক আছে, আমাদের সব বুকিং থাকে, আমাদের সব বুক করে যায়, আমরা বাড়িতে গিয়েও পড়াই বিয়ের সিজন।

0: তাহলে আমাদের সব আগে থেকে বুকিং হয়ে যায়, আমরা বাড়িতে গিয়ে ব্রাইডাল মেহেন্দি পরিয়ে দিই।
1: নকশা আপনি বলছেন, সেই নকশাটা কি ধরুন বিয়ের সময়
0: অ্যাকচুয়াল যে ব্রাইড সে আমাদেরকে বলে দেয় যে আমাদের এরকম এরকম টাইপের কনসেপ্ট লাগবে, তো ওই কনসেপ্টের উপর বেস করে আমরা করি। ডিজাইন তো আমাদের দিয়ে দিয়ে দেয়, আমরা নিজের থেকেই দিই। দেখুন দেখা যাচ্ছে আপনার কোনো ডিজাইন পার্টিকুলারলি পছন্দ মনের মধ্যে রাখা আছে কি মোবাইলে রাখা আছে, তো তখন যদি আপনি ওইটাও দেখান তখন ওইটাও হয়ে যায়। মেহেন্দির আসতে এলাম, অ্যাকচুয়াল আমাদের আর্টটা খুব ভালো লাগতো, আঁকার মধ্যে এই ব্যাপারগুলো এসে গেছে, তার মধ্যে আমরা দেখছি এটার মধ্যে দিয়ে আমাদের কিছু ইনকামও হয়ে যাচ্ছে, তো এইটার উপরেই আমরা ফোকাস দিয়েছি।
1: এবং যারা রয়েছেন 20 জন আরো বিভিন্ন জায়গা থেকে বললেন, তো তাদের সঙ্গে কিভাবে পরিচয় হলো, তারাও কি একই ভাবে চেয়েছিল?
0: না না না, এরা সব স্কুল স্টুডেন্ট ছিল, কেউ কোনো চাকরি করতো, এবার ওদেরকেও শেখাতে হয়েছে। ম্যাক্সিমাম তো আমাদের কাছে স্কুল স্টুডেন্টই ছিল, এখন অনেকদিন থাকতে থাকতে পারে, তা তাদেরও প্রায় 16 বছর 17 বছর 18 বছর হয়ে গেছে, এরকম থাকতে থাকতে সঙ্গে সঙ্গে থাকতে থাকতে করতে করতে এরা হয়ে গেছে। এটা টোটালটাই প্র্যাকটিসের উপর হয়।
1: তো এবং প্র্যাকটিসও করে তারা?
0: হ্যাঁ, প্র্যাকটিসও করছে, কাস্টমারকেও পড়াচ্ছে, আবার নতুন নতুন কোনো ডিজাইনের কনসেপ্ট এলে ওইটাকেও রেডি করতে হচ্ছে।
1: তো কিসের ওপর, মানে এমনি ধরুন ইনিশিয়াল ডেজে কিসের ওপর প্র্যাকটিস করে?
0: ওইটা আপনি ডিরেক্ট হাতে করলে তো খুবই ভালো হয়, যারা একদম নতুন তারা বোর্ডের মধ্যে, একদম বোর্ড গুলো হয় না ছোট ছোট ফাইবারে, তো ওর মধ্যেও প্র্যাকটিস করা যায়। ওইটা শুকিয়ে গেলে আবার তুলে দিয়ে আবার করতে পারবেন ওর মধ্যে।
1: আগে যেমন ধরুন বিয়েতে তো এই চলটা আমাদের বাঙালিদের বিশেষ করে ছিল না, যে মেহেন্দি পরা, যত দিন যাচ্ছে আরো বেড়েছে।
0: আমাদের এক্সপিরিয়েন্স, আমরা 26 বছর ধরে মেহেন্দি পরাচ্ছি, আমাদের এক্সপিরিয়েন্সে মারোয়াড়িদের আমাদের প্রচুর কাজ করি, মারোয়াড়িদের ম্যাক্সিমাম কাজটাই আমরা মারোয়াড়িদের করতাম, তো আস্তে আস্তে বাঙালিদের হতে হতে এখন সব থেকে বেশি বাঙালিরা পরে। যেমন একটা বিয়ে বাড়িতে গেলে একজন ব্রাইডাল পরলো, সঙ্গে দেখা যাচ্ছে 30 জন 40 জন সঙ্গে পড়ছে, ব্রাইডের সঙ্গে মানে গেস্ট যারা আছে তারা।
1: এখন এই মুহূর্তে আর্থিক অবস্থা কি আগের থেকে ভালো?
0: হ্যাঁ, আমাদের ঠিকই আছে, আমাদের অসুবিধা নেই, কেন আমাদের ম্যাক্সিমাম পুরনো কাস্টমার আছে, তো আমাদের কাছে অনেক দূর দূর দিয়ে কাস্টমার আছে। আমাদের কাছে আপনি সব কাস্টমার পাবেন, হিন্দু পাবেন, মুসলিম পাবেন, মারোয়ারি পাবেন, পাঞ্জাবি পাবেন, ফরেনার পাবেন, সব রকম কাস্টমার আছে আমাদের কাছে।
1: এবং এখন যেহেতু আপনি বললেন যে 20 জন কাজ করছে, আপনার কি মনে হয় চাহিদা অনুযায়ী এর সংখ্যা আরো বাড়বে?
0: অনেক বাড়বে, এইটা জীবনে নষ্ট হবে না। এটা কি বলুন তো, একটা বিয়ে অ্যাকচুয়ালি এটা শুভ হিসাবে ধরে, বিয়ে যেরকম সিঁদুরালতা ওরকম হিসাবে এটা ধরছে এখন। একদম নর্থ বেঙ্গলিদের তো এটা আছে, বিহারিদেরও এটাই আছে, বিয়েতে এটা মাস্ট, এটা ওদের লাগেই, কিছু হোক না হোক, মারোয়ারি পাঞ্জাবি এরা তো মেহেন্দিটা তো করবেই পড়বে।
1: এমনি বিয়ে ছাড়া অন্য কোন অনুষ্ঠানে ওনারা ডাকেন?
0: হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যখন হিন্দু বিয়ে যখন শেষ হয়ে যায় না, পৌষ মাস পরে, তো তখন আবার আমাদের মুসলিম বুকিং হয়ে যায়, তখন আবার মুসলিমদের বিয়ে হয়, তো অল্টারনেট করে আমাদের সব রকম দিক থেকে হয়ে যায়। আবার ওর মধ্যেও আমাদের তখন এই যে এর মধ্যে আছে, দেওয়ালি আছে, কারওয়া চৌথ আছে, ঈদ আছে, দুর্গা পুজো আছে, মারোয়াড়িদের তিজ হয়, তিজ আছে, এগুলো তো আমাদের সারা রাত কাজ হয়।
1: আচ্ছা, এটা তো খুব ধৈর্যেরও একটা ব্যাপার, একটা কষ্টসাধ্য ব্যাপার, তো কখনো মনে হয়নি যে এই কাজটা থেকে মানে বিরতি দরকার?
0: না না না না না না, এটা দিয়ে আমাদের সংসার চলে, এটা দিয়ে আমাদের রুজি হয়, এটা আমাদের সবসময়ই ভালো লাগে, আমাদের কোনো সময় অসুবিধা হয় না। আমরা এমনও দিন যাচ্ছি আমরা না খেয়ে সারা দিনের পর খারাপ ফোন পড়িয়েই যাচ্ছি, পড়িয়েই যাচ্ছি, কোনো অসুবিধা হয়নি। এরকম আমাদের যখন ভিড় থাকে তখন তো আমাদের ওরকমই, আমরা ওটার সময় পাই না।
1: এবং বাড়ির পরিবারের সবাই খুশি?
0: হ্যাঁ।
1: যদি ধরুন কেউ শিখতে চাইছে তো আপনারা কি শেখাবেন বা কোনো ক্লাস নেবেন?
0: হ্যাঁ, আমরা ক্লাস নিই তো, কত মেয়ে শিখে গেছে, কোনো অসুবিধা নেই, আমরা শেখাই, আবার কাজ চাইলে আমরাই কাজ দিয়ে দিই। যখন আমাদের তো লেডিসদেরও দরকার লাগে না, আমাদের লেডিস অনেক আছে, তার কোনো বাড়িতে অ্যাকচুয়াল কি হয়, এক একটা কাস্টমার এক এক রকম রিকোয়েরমেন্ট থাকে, একটা মুসলিম কাস্টমার রিকোয়েরমেন্ট থাকতেই পারে যে লেডিস লাগবে, তখন আমরা ওদের দেখিনি, দেখা গেলো 20 জন 30 জন পড়বে, ব্রাইডাল পড়বে, তখন তিনখানা মেয়ে চলে গেলো, তিনটা লেডিস চলে গেলো। মেহেন্দিটা অ্যাকচুয়াল গুঁড়ো পাউডার পাওয়া যায়, রাজস্থান থেকে আসে, আমাদের তো 1-2 কিলো লাগে না, 100 কিলো 200 কিলো মেহেন্দি লাগে, তো ওটা ডিরেক্ট রাজস্থান থেকে বড় বাজারে আসে, বড় বাজার থেকে আমাদের এখানে সাপ্লাই হয়। আমাদের পাউডারটা আছে, ওর সাথে অয়েল আছে, মেহেন্দি পাউডার অয়েল আছে, মেহেন্দিটাকে ভিজিয়ে রাখতে হয়, রাখার পর ওইটাকে মিক্স করতে হয় অয়েলটা দিয়ে, টোটালটাই নিজেদের হাতে বানানো, আমাদের সব কিছু নিজেদের হাতেই বানানো।
2: মেহেন্দি নাম শুনলেই একটা উৎসব উৎসব গন্ধ পাওয়া যায়। এখন মেহেন্দি না পড়লে কোনো আনন্দ উৎসবই যেন পরিপূর্ণতা পায় না। বাঙালিদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে এবং বিশেষ করে বিয়েতে মেহেন্দি পড়ার প্রচলন ছিল না বললেই চলে। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন শিল্পকেই আমরা আমাদের আচার অনুষ্ঠানে সংস্কৃতিতে ঠাঁই দিয়েছি, তাদের মধ্যে একটি এই মেহেন্দি শিল্প, এবং তাতে আর্থিকভাবে মেহেন্দি শিল্পীদের উন্নতি হয়েছে, কর্মসংস্থানের আরও একটি নতুন দিক খুলে গেছে, আরও অনেক মানুষ মেহেন্দির ক্লাস করছেন, নকশা শিখছেন, এবং তাদের ভালো লাগা তাদের কাজের মধ্যে ফুটে উঠছে, তাদের প্রতিভা এবং খুঁজে পাচ্ছেন আনন্দ।
3: সোমা রায় জানালেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মেহেন্দির প্রচলন শুরু হলেও বর্তমানে মেহেন্দি দেওয়া সামাজিক ও সাংস্কৃতিক প্রথা হিসেবে পরিচয় লাভ করেছে। আমাদের সমাজে মেহেন্দির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ তা বিয়ে, ঈদ, পূজা, বৈশাখ ও নববর্ষের অনুষ্ঠানের সময় ধারণা করা যায়। হাত জুড়ে ভরাট, দীর্ঘ কারুকার্যময় ডিজাইন উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। তাই তো মেহেন্দি ছাড়া উৎসবের কথা যেন চিন্তা করাই যায় না। আজ শিল্পপ্রাঙ্গণ এই পর্যন্ত।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

প্রথম গানের শিল্পী শ্যামল বন্দ্যোপাধ্যায়, কথা প্রিয় চট্টোপাধ্যায় এবং সুর লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়।

শুনছেন রমগীতি, এরপরের শিল্পী নির্মলা মিশ্র, কথা পার্থ সারথি, সুর জয়দেব সেন।

জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরে কিরণ শঙ্কর মৈত্রের কথায় অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন গানটি। পরবর্তী গানের শিল্পী মঞ্জু বন্দ্যোপাধ্যায়, গীতিকার উজ্জ্বল বিশ্বাস, সুরকার নিশীথ সাধু।

রমগীতিতের পরের গানটি হৈমন্তী শুক্লা ও দীপঙ্কর চট্টোপাধ্যায়ের পরিবেশনায়, রুবি বাগচির কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে।

বন্ধুরা শুনলেন রম্যগীতি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করা যাক। আকাশ জুড়ে কালো মেঘ জমেছে, হঠাৎ বৃষ্টি নামল ঝমঝম করে, আর সেই বৃষ্টির শব্দের সঙ্গে মিশে গেল একটা গানের সুর, এসো শ্যামল সুন্দর। শান্তিনিকেতনের আম্রকুঞ্জে একদল মানুষ গান গাইছে, আর তাদের মাঝখানে বসে আছেন এক বৃদ্ধ কবি, যার চোখে মুখে বৃষ্টির আনন্দ। শান্তিনিকেতনে বর্ষামঙ্গলের কথা বললেই যে ছবিখানা মনের মধ্যে ভেসে ওঠে, শ্রাবণ বিকেলে এক আকাশ ধূসর মেঘের মধ্যে দিয়ে দলে দলে ছাত্রছাত্রীরা চলেছে। তারা চলেছে সবুজ গাছ আর লাল কাদামাটির কাঁকুড়ে পথ পেরিয়ে নাট্যঘরের দিকে। কারো গলায় গুনগুন করছে বর্ষার গান, ফুলকুঁড়ির গয়নায় সুসজ্জিত কেউ কেউ, কারো হাতে অপরূপ সব মুদ্রার ছন্দ। সন্ধে নামলে যে উদযাপন, ঋতুচক্রের নিয়মে প্রকৃতি তার রূপ বদলায়, বছর ঘুরে ধরা দেয় আবারও। রবীন্দ্রনাথের প্রিয় ঋতু বর্ষার আঙিনায় সে উৎসব শান্তিনিকেতনের মাটিতে ধরা রয়েছে বর্ষামঙ্গলের আয়োজনে। আর এই দৃশ্যটাই হচ্ছে বর্ষামঙ্গল, বাংলার এক অনন্য উৎসব, যেখানে প্রকৃতির একটা ঋতুকে ঘিরে গড়ে উঠেছে একটা গোটা সাংস্কৃতিক ঐতিহ্য। আজকের গল্পটা এই বর্ষামঙ্গল নিয়েই। কিভাবে শুরু হলো এই উৎসব, কেন রবীন্দ্রনাথ এত ভালোবাসতেন বর্ষাকে, আর কিভাবে এই ভালোবাসা বাংলার সংস্কৃতিতে গেঁথে গেল চিরকালের মতো, সেই গল্পই বলবো আজ তোমাদের অল্প অল্প গল্প কথার আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি, আর আজকে তোমাদেরকে শোনাবো রবীন্দ্রনাথের সবথেকে প্রিয় ঋতু বর্ষামঙ্গলের গল্প। আর একটু আগে একটা রবীন্দ্রসঙ্গীতের কথা তো তোমাদের বললাম কথায় কথায়, তাহলে বর্ষামঙ্গল হবে আর বর্ষামঙ্গলের গান হবে না, সেটা তো হয় না। তাই তোমাদের জন্য রইল শ্রীকান্ত আচার্য এবং রাজীব চক্রবর্তীর কণ্ঠে এই গানটা। ফিরছি গানের পরে, শুনতে থাকো।

ফিলাম একটা গানের পর তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু মৌলি। আজকে তোমাদের সঙ্গে গল্প করছি অল্প অল্প গল্প কথার আড্ডায় বর্ষা মঙ্গল নিয়ে। গানে যাওয়ার আগে তোমাদের বলছিলাম যে রবীন্দ্রনাথ কিভাবে বর্ষাকে এত ভালোবাসলেন এবং সেই বর্ষা নিয়ে তৈরি হলো বর্ষা মঙ্গল। রবীন্দ্রনাথের গানের সংকলন গীতবিতানে ঋতু নিয়ে মোটামুটি 213টি গান তো আছেই, এর মধ্যে শুধু বর্ষার গানই আছে 115টি। একটু হিসেব করলেই বোঝা যায় পুরো ঋতুসঙ্গীতের প্রায় অর্ধেকটাই বর্ষাকে নিয়ে। 6টি ঋতুর মধ্যে একটা ঋতু একাই এত জায়গা দখল করে নিয়েছে, এটাই প্রমাণ করে বর্ষার প্রতি রবীন্দ্রনাথের ভালোবাসা কতটা গভীর ছিল। তার বিখ্যাত গানগুলোর কথা ভাবো তো একবার, এসো নিপু বনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নবধারা জলে। এই গানে তিনি বর্ষাকে ডাকছেন যেন এক প্রিয়জনকে ডাকা হচ্ছে। আবার আজি ঝরো ঝরো মুখরো বাদর দিনে, এই গানে বর্ষা এনে দিচ্ছে এক অদ্ভুত বিষণ্ণতা, একটা কেমন মন খারাপ করা ভাব। আর পাগলা হাওয়ার বাদর দিনে, পাগল আমার মন জেগে ওঠে, এই গানে বর্ষা যেন পাগলামির আমন্ত্রণ। লক্ষ্য করার মতন বিষয় হলো রবীন্দ্রনাথের বর্ষার গানে একটা না, একাধিক রূপ আছে। কখনো প্রেমের, কখনো বিরহের, কখনো ভক্তির, কখনো নিছক প্রকৃতির বর্ণনা। একই ঋতু তার কলমে এত বিচিত্র রূপ নিয়েছে যে মনে হয় বর্ষা যেন এক জীবন্ত চরিত্র যার অনেক রকম মেজাজ আছে। এবার আসি আসল গল্পে, অর্থাৎ বর্ষা মঙ্গল উৎসব কিভাবে শুরু হলো। মোটামুটি 1921 সাল, অর্থাৎ বাংলায় 1328 সন, রবীন্দ্রনাথের তখন 60 বছর বয়স। শান্তিনিকেতনে তিনি একটা নতুন কিছু করার কথা ভাবলেন। বাংলায় তো বসন্ত উৎসব নিয়ে অনেক কথা হয়, কিন্তু বর্ষা নিয়ে আলাদা করে কোনো উৎসব নেই কেন? অথচ বর্ষা তো বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋতুগুলোর একটা, কৃষির জন্য, প্রকৃতির জন্য, এমনকি বাঙালির মনস্তত্ত্বের জন্য। রবীন্দ্রনাথ ঠিক করলেন শুধু গান দিয়েই একটা অনুষ্ঠান করবেন, কোনো নাটক নয়, কোনো নাচ নয়, শুধু সুর আর কথায় বর্ষাকে বরণ করা হবে। এভাবেই জন্ম নিল বর্ষা মঙ্গল। শান্তিনিকেতনে প্রথম এই উৎসব হলো, আর তার কিছুদিন পরেই কলকাতার জোড়াসাঁকোর বাড়িতে প্যান্ডেল করে আরেকটা অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানের জন্য রবীন্দ্রনাথ 5টি একদম নতুন গান লিখলেন। বাদল মেঘের মাদল বাজে, ওগু আমার শ্রাবণ খেয়াতরীর মাঝি, তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, এবং আরও নানান গান, বললে আর শেষ করা হবে না। প্রথম অনুষ্ঠানে রবীন্দ্রনাথ নিজে গাইলেন একটি বিখ্যাত গান, আকাশের মনের ভেতরের কথা যেন বৃষ্টি হয়ে ঝরে পড়েছে সেই গানে। আর সেই কথাকেই গানে কবিতায় আরও অনেক অনেকভাবে লিখলেন আমাদের কবি। এবং এই প্রসঙ্গেই আরও একটি গান আমাদের খুব মনে পড়ে, ভানু সিংহের পদাবলী থেকে, সাওন গাগানে ঘোর খানে ঘাটা। এই গানটা শুনলে মনে হয় যে যদিও বা বৃষ্টি নাও

হয় তখনও যদি তুমি মনে মনে গানটাকে কল্পনা করো শুনতে শুনতে, তবু তোমার মনে হবে আমাদের বাংলার এক আশ্চর্য প্রাকৃতিক রূপ ধরা পড়েছে এই গানের মধ্যে দিয়ে। আর ভানু সিংহের পদাবলী তো আমরা জানি, এত সুন্দর কথা, এত সুন্দর সৃষ্টি কবিগুরুর হাতে। ভানু সিংহের পদাবলীর কথা হচ্ছেই যখন, তখন আমরা এই গানটা না শুনলে তো ঠিক আড্ডাটা জমবে না। তাহলে সোমদত্তা ভট্টাচার্যের কণ্ঠে তোমাদের জন্য রইল সাঙ্গনে গগনে ঘোর ঘানাঘাটা। ফিরছি গানের পরে।

এই বর্ষামঙ্গল অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হলো রবীন্দ্রসঙ্গীতের প্রথম জলসা বা পাবলিক পারফরমেন্সের ধারা। এর আগে রবীন্দ্রনাথের গান মূলত পারিবারিক পরিসরে বা ঠাকুরবাড়ির অন্দরমহলে গাওয়া হতো। বর্ষামঙ্গলের মাধ্যমেই প্রথমবার সেই গান বৃহত্তর শ্রোতার কাছে পৌঁছালো। 1922 সালে কলকাতায় আরেকটা গুরুত্বপূর্ণ বর্ষামঙ্গল অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানটার একটা বিশেষ তাৎপর্য আছে। তার আগে পর্যন্ত রবীন্দ্রনাথের গান মূলত শান্তিনিকেতনের একটা পরিশীলিত ছোট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কলকাতা শহরের সাধারণ মানুষ তখনও সেভাবে রবীন্দ্রসঙ্গীতকে নিজের করে নেননি। কলকাতায় তখন গানের আসর মানেই ছিল ধ্রুপদী গানের জলসা বা আখড়াই ধরনের অনুষ্ঠান। কিন্তু এই বর্ষামঙ্গল অনুষ্ঠানের পর কলকাতার বহু শিল্পীর মধ্যে রবীন্দ্রনাথের গান নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হলো। রবীন্দ্রনাথ নিজে কলকাতার কয়েকজন তরুণ ছেলেমেয়েকে তালিম দিয়ে গান গাইবার জন্য অনুরোধ করলেন। এদের মধ্যে অনেকেই পরবর্তীকালে রবীন্দ্রসঙ্গীতের প্রথম সারির শিল্পী হয়ে উঠেছিলেন, যেমন চিত্রলেখার সিদ্ধান্ত, শাহানা দেবী, মালতী ঘোষাল প্রমুখ। এই অনুষ্ঠানের জন্য রবীন্দ্রনাথ 1922 সালের জুন থেকে অগস্ট মাসের মধ্যে 15টি নতুন গান রচনা করেছিলেন। এই 15টা গানের মধ্যেও আজও বহুল প্রচলিত গান। প্রতি বর্ষায় বিভিন্ন অনুষ্ঠানে প্রায় 100 বছর পরেও কিন্তু এই গানগুলো আমরা এখনও গেয়ে থাকি। এভাবে বোঝা যায় যে বর্ষামঙ্গল কিন্তু শুধু একটা ঋতু উৎসব ছিল না, এটা আসলে রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করার একটা বড় মাধ্যম হয়ে উঠেছিল। রবীন্দ্রনাথ যতদিন বেঁচে ছিলেন ততদিন প্রতি বছর বর্ষামঙ্গলের অনুষ্ঠানের জন্য নতুন নতুন গান লিখতেন এবং সুর করতেন। এটা প্রায় একটা রীতিতে পরিণত হয়েছিল। শান্তিনিকেতনের ছেলেমেয়েরা অপেক্ষা করে থাকত এই বছর গুরুদেব নতুন কী গান লিখবেন। এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা আছে। 1939 সালের কথা, রবীন্দ্রনাথের বয়স তখন প্রায় 79। শরীর আর আগের মতন নেই, নানা অসুবিসুখ লেগেই আছে। শান্তিনিকেতনে ঠিক হল এবছর গুরুদেবের পুরনো গান দিয়েই বর্ষামঙ্গল অনুষ্ঠান হবে, তাকে আর কষ্ট দেওয়া হবে না নতুন গান লেখার জন্য। কিন্তু গানের দলের তরুণ ছেলেমেয়েরা এই সিদ্ধান্ত মানতে নারাজ। তাদের নতুন গান চাই চাই। তাদের সঙ্গীত শিক্ষক শৈলজারঞ্জন মজুমদার এই আবদারটা গুরুদেবের কাছে নিয়ে গেলেন। রবীন্দ্রনাথ প্রথমে একটু গম্ভীর হয়ে বললেন, তার অনেক কাজ আছে, এত অল্প সময়ে কি নতুন গান লেখা সম্ভব? কিন্তু শেষ পর্যন্ত তিনি গান লিখলেন। এই ঘটনা থেকেও বোঝা যায় বর্ষা আর বর্ষামঙ্গল রবীন্দ্রনাথের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। শরীর ভেঙে পড়লেও, বয়স বেড়ে গেলেও এই উৎসবের প্রতি তার ভালোবাসা কমেনি। আরেকটা চমকপ্রদ তথ্য হল, 1937 সালে বর্ষামঙ্গলের ঠিক আগে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের তৎকালীন সেতার শিক্ষককে অনুরোধ করেছিলেন কয়েকটা মল্লার রাগের সুর সেতারে।

বলে লিখে দিতে। শিল্পী একটা দেশ মল্লার আর একটা গৌর মল্লার রাগে দুটো সুর কাঠামো লিখে দিলেন এবং সেই সুরের উপরেই কবি কথা বসিয়ে তৈরি করলেন দুটো অপূর্ব বর্ষার গান। দেশ মল্লারে তৈরি হলো এসো শ্যামল সুন্দর, আর গৌর মল্লারে তৈরি হলো মোর ভাবনারে কি হায় মাতালো। একটা স্বাভাবিক প্রশ্ন উঠতেই পারে যে ছটা ঋতুর মধ্যে রবীন্দ্রনাথ বর্ষাকেই কেন এত বেশি ভালোবাসলেন, কেন বসন্ত বা শরৎ নয়। এর একটা উত্তর হতে পারে বাংলার ভৌগোলিক বাস্তবতা। বাংলা একটা নদীমাতৃক দেশ, বর্ষা এখানে শুধু একটা ঋতু নয়, এটা জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটা অনন্য অভিজ্ঞতা। কৃষিজীবী বাংলায় বর্ষার বৃষ্টি মানে ফসলের আশা, নদীর পূর্ণতা এবং আমাদের প্রকৃতির পুনর্জন্ম। রবীন্দ্রনাথ নিজে অনেক সময় কাটিয়েছেন শিলাই দহে, পদ্মার পাড়ে, জমিদারি দেখাশোনার কাজে। সেখানে বর্ষাকালে নদীর যে রূপ তিনি দেখেছেন তা তাঁর মনে গভীর দাগ কেটেছিল। একটা বিখ্যাত ঘটনা আছে, শিলাই দহে পদ্মার বুকে স্টিমারের ছাদে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ দেখছিলেন ভরা বর্ষায় খরস্রোতা পদ্মার উপর দিয়ে কাঁচা ধানে বোঝাই নৌকো পার হচ্ছে কৃষকেরা। সেই দৃশ্য দেখেই তাঁর মনে জন্ম নিল সুরার তরি, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। রবীন্দ্রনাথের বর্ষাপ্রীতি কোনো কল্পনাবিলাসী রোম্যান্টিকতা কিন্তু ছিল না, এটা ছিল বাস্তব জীবন থেকে দেখা, অনুভব করা একটা সত্যি অভিজ্ঞতা, যা পরে কবিতা আর গানের রূপ নিয়েছে। এছাড়াও আরও অনেক কারণ আছে রবীন্দ্রনাথের প্রিয় ঋতু বর্ষা তার পেছনে, কিন্তু আমরা সেই নিয়ে আরও অনেক কথা বলবো। তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু মৌলি, আর আজকে আমরা কথা বলছি রবীন্দ্রনাথের প্রিয় ঋতু বর্ষা, অর্থাৎ বর্ষামঙ্গল নিয়ে। আর কথা বলতে বলতে সময় হয়ে গেছে আরেকটা গানের, আমরা এখন একটা গান শুনবো, তারপরে ফিরছি আবার বর্ষামঙ্গলের গল্প নিয়ে। তোমাদের জন্য রইল শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা। ফিরছি গানের পর, শুনতে থাকো।

এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। এই বিখ্যাত গানের লাইনটা আজও বাঙালির মুখে মুখে ফেরে। বর্ষার দিনে মনের কথা বলার যে আকুতি, সেটা এই গানে অসাধারণভাবে ধরা পড়েছে। বৃষ্টির শব্দ যেন মানুষের মনের গোপন কথাগুলো বলার একটা আড়াল তৈরি করে দেয়। আবার মনোমোর মেঘেরও সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, এই গানকে মনের সঙ্গে তুলনা করা হয়েছে, মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে, যে উড়ে বেড়ায়, কোনো বাঁধন মানে না। বিশ্বভারতীতে আজও প্রতি বছর নিয়ম করে বর্ষামঙ্গল পালিত হয়। ছাত্রছাত্রীরা গান গায়, আবৃত্তি করে, নাচ করে, সব কিছুর কেন্দ্রে থাকে বর্ষা আর রবীন্দ্রনাথের সৃষ্টি। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কলকাতা, ঢাকা সহ নানা শহরে বর্ষামঙ্গলের অনুষ্ঠান করে থাকে। মজার বিষয়টা হলো, এই উৎসব এখন আর শুধু রবীন্দ্রসঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক বাংলা গান, লোকগীতি, এমনকি আবৃত্তিও জায়গা করে নিয়েছে বর্ষামঙ্গলের এই অনুষ্ঠানে। তবু মূল সুরটা রবীন্দ্রনাথেরই থেকে যায়, কারণ তিনি তো এই ঐতিহ্যের জনক। এবছর বর্ষা কিন্তু চলেই এসেছে, শুরু হয়ে গেছে বর্ষামঙ্গল। আর সেই বর্ষামঙ্গলেরই কিছু প্রতিচ্ছবি রাখলাম আজকে তোমাদের সামনে অল্প অল্প গল্প কথার আড্ডায়। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি। সময় একদমই শেষ আজকে, আবার তোমাদের সঙ্গে কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আড্ডায়। ততদিন ভালো থেকো, শুনতে থেকো যুববাণী। তোমাদের জন্য রইল যেতে যেতে রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটা।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বেতার নাটক অমৃত বৃক্ষ, রচনা অনীশ দেব, বেতার নাট্যরূপ ও প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়।
1: আজকের নাটক অমৃত বৃক্ষ, কাহিনী অনীশ দেব, বেতার নাট্যরূপ ও প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়, নাট্যানুষ্ঠান অমৃত বৃক্ষ।
2: অবিনা, আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে, ওই গানটা জানেন? করুন না।
3: দূর, আমি কি গান জানি নাকি কনক?
2: আচ্ছা বেশ, গান গাইতে জানেন না, কিন্তু কখনো কি অজান্তে গিয়ে ওঠেননি এইরকম ছাদে দাঁড়িয়ে সন্ধ্যেবেলা? মানে গান গাইবেন বলে গান নয়, ভেতর থেকে হঠাৎ করে গান বেরিয়ে আসা।
3: বুঝেছি, দেখো অমন গান হয়তো আমি গেয়েছি, কিন্তু কেউ গান গাইতে বললে সেটা খুব আনুষ্ঠানিক ব্যাপার বলে মনে হয়।
2: আচ্ছা অবিনা, আপনার পাখি ভালো লাগে?
3: হ্যাঁ পাখি,
2: হ্যাঁ পাখি। আচ্ছা সমুদ্র বেশি ভালো লাগে না পাহাড়?
3: পাহাড়।
2: আমার সমুদ্র। ফুল, ফুল, ফুলের মধ্যে কি ফুল?
3: চাঁপা।
2: চাঁপা, চাঁপা। আর আর চন্দ্র সূর্য তারা এদের মধ্যে?
3: এদের মধ্যে, এদের মধ্যে তারা।
2: তারা আমার তারা। আচ্ছা অবিন্দা, তারাগুলো ওই আকাশে সারা রাত জেগে জেগে কি দেখে বলুন তো?
3: তোমাকে দেখে?
2: আমাকে? ও দেখুন, ওই দেখুন একটা তারা নেমে এলো। আচ্ছা ওরা পৃথিবীতে নেমে আসে কিসের টানে?
3: জানি না কনক, কিসের টানে কি হয় বলা যায় না।
2: জানি না অবিন্দা, বাবার টানটা আবার বেড়েছে আজকে।
3: হ্যাঁ দেখলাম তো, তা নইলে এতক্ষণ তাস খেলতে ডেকে পাঠাতেন।
2: আচ্ছা আপনি বাবাকে তাস খেলতে দেখছেন কতদিন?
3: ধরো যতদিন ধরে তোমাদের বাড়িতে আসছি, 5-6 বছর হবে।
2: ইদানিং খুব বেশি খেলছেন, সারা দিন পেশেন্স খেলেন।
3: কি করবেন, রিটায়ার করার পর একটা কিছু নিয়ে থাকতে তো হবে।
4: দিদি, এই দিদি।
2: কি রে,
4: একবার নামবি? দরকার আছে।
2: দাঁড়া, যাচ্ছি। সুলেখা ডাকছে, একটু বসুন অবিনা, আমি একটু আসি।
3: ও সুলেখা কেন ডাকছে আমি জানি, পয়সা দরকার নিশ্চয়ই, বেরোবে।
2: সন্ধ্যেবেলা দুটো টিউশন করে না?
3: না, ও আর একটু পড়লে পারত, আরো ভালো টিউশনই পেত তাহলে।
2: আশ্চর্য, আপনারা আমাদের ভাগ্য কিরকম নির্ধারণ করে রেখেছেন না?
3: না তো,
2: আরো ভালো টিউশনই পেত, দুটো ভালো টিউশনই ছাড়া জীবনে যেন আর কিছু চাই না।
3: আমি ঠিক ওভাবে বলতে চাইনি কথাটা, তুমি কথাটা ভুল বুঝলে। আসলে সুলেখাকে তো আমি পড়িয়েছি তো, হায়ার সেকেন্ডারি ভালোভাবে পাশ করে গেল, আরো একটু পড়া ওর পক্ষে এমন কিছু কঠিন ছিল না।
2: আমি তো বলেছিলাম ওকে, ও বলে সেই তো দিদি তোর মতো চাকরি করতে হবে, তুই তো তবু স্কুলে পেয়ে গিয়েছিস, এরপর তাও পাওয়া যাবে, তার চেয়ে ভালো টিউশন। চাকরি, চলুন।
3: হ্যাঁ একদিক দিয়ে ঠিকই বলেছে সুলেখা, মানে আমি বলছি যে এখন থেকে জীবন যুদ্ধে জুতে যাওয়াটা আমার ঠিক।
2: হ্যাঁ সেই। কই রে সুলেখা,
4: এদিকে আয় দিদি।
2: হুম
4: বিন্দা, আমার একটু ইংলিশ গ্রামারটা দেখিয়ে দিয়ে যাবে, কাল স্কুলে ধরবে চেঞ্জ অফ ভয়েস।
3: নিশ্চয় টিপু সুলতান, তোমাকে দেখা মনে তা কি কখনো হয় নাকি? ওরে বাবা, তোমাদের এখনই ভয়েস আরম্ভ করে দিয়েছে, ভালো চলো তোমাকে ভয়েসটা ভালো করে।

0: কাল এসেছিলে টের পেয়েছি, এমন গোলমাল করলো শরীরটা, সারাদিন তো একা একাই খেলি, তুমি এলে খেলার মজাটা পাই।
1: আগে তো আমি খেলতেই পারতাম না, আপনার সঙ্গে খেলে গেলে তবু যাও এখন ব্যাপারটা অনেকটা রপ্ত করে ফেলেছে।
0: হ্যাঁ, এখন তো তুমি ভালোই খেলছো অভিন, বেশ ভালো। আমি কি আর আজ থেকে খেলি হে, পোস্টমাস্টারের চাকরি আর তাস এই তো করলাম সারা জীবন। কিন্তু বিশ্বাস করো, ওই পয়সা টয়সা দিয়ে খেলা সেসব খুব কমই খেলেছি। কিন্তু সারা জীবনে কি হলো, কিছুই করতে পারলাম না। এখন কনকের ওই স্কুলের চাকরি ভরসা।
1: মাসিমা, আপনি আবার চা দিলেন?
2: ওনাকে তো দেবই বাবা, তোমার জন্য আলাদা করে করিনি।
1: না, একবার তো খেলাম তাই বলছি। টিপু কোথায় গেল বলুন তো মাসিমা?
2: এই তো ফিরলেন বাবু বল খেলে।

0: একা থাকো, খাওয়ার তো কষ্ট। অফিস থেকে তো প্রায় বিকেলে এখানেই আসো, চায়ের সঙ্গে বিশেষ কিছু দিতেও পারি না বাবা।
1: বিকেলে খুব একটা খাওয়ার আমার অভ্যেস নেই মাসিমা, আর তাছাড়া মুড়ি বিস্কিট একটা না একটা কিছু তো থাকেই।
0: হ্যাঁ ওই আর কি, দাঁড়াও টিপুকে ডেকে দিই। এই টিপু, টিপু অবিন ডাকছে।
1: এই যে টিপু সুলতান, আজ কেমন হলো ভয়েস ক্লাসে?
2: দারুণ দারুণ অবিন দা, স্যার খুব ভালো বলেছে।
1: বলেছেন বলেছেন বলতা কেমন? ডাকলে কেন?
0: না একটু ছাড়তে যাবো, তারা দেখবো, যাবেন?
1: চলো
0: টিপু, সন্ধ্যে হয়ে গেছে, তুমি আবার পড়তে বসে গিয়ে যাও কেমন? আমরা একটু ছাদে যাই, চলো।
1: কনক কি ব্যাপার বলো তো, তোমার মুখটা কিরকম ভার ভার, কি হলো? তারা দেখবে না?
0: অবিন্দা আপনি আমাদের বাড়িতে আসেন কেন?
1: বাড়িতে আমি আসি কেন?
0: হ্যাঁ কেন, আগে সুলেখাকে পড়াতেন, এখন তো আর সেরকম কোনো কারণ নেই, তবে কিসের টানে আসেন?
1: মানে আমি ভেবে দেখিনি ঠিক কিসের টানে আমি এমনি হয়তো এমনি আসি। হ্যাঁ তোমাদের সঙ্গে বহুদিনের আলাপ, তাই হয়তো যেন আমি কিন্তু কোথাও যাই না, এইখানে এসে সময় কেমন কেটে যায়। এই প্রশ্ন কেন কনক?
0: কতদিন ধরে এই কথাটাই আপনাকে জিজ্ঞেস করব ভাবছিলাম। আমার কিরম যেন ভীষণ খারাপ লাগছিল, কিরম কিরকম একটা কষ্ট হচ্ছিল, নিজেকে কিরকম যেন যাকে এখন স্বস্তি পেলাম।
1: স্বস্তি পেলে?
0: হ্যাঁ অন্য আপনি বেশ আছেন, সত্যি বেশ আছেন। হই না ওই দেখুন, দেখুন ওই পশ্চিম আকাশে একটা তারা খসে পড়ছে। সবাই বলে খসে পড়া তারা দেখলে নাকি মনে মনে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। মিথ্যে কথা, আমি এতদিন বহু চেয়ে দেখেছি, সব মিথ্যে, কিচ্ছু হয় না, কিচ্ছু না।
1: কনক কনক কি আশ্চর্য, খসে পড়া তারা থেকে এমন নানান রং বেরোতে আমি কখনো দেখিনি।
3: এই যে অবিন, অবিন কনক কনক
1: থাক থাক মেসমশাই, এখন কথা বলবেন না, জ্বলে যাচ্ছে হাত পা সব জ্বলে যাচ্ছে, কি আলো!
3: কিন্তু ব্যাপারটা কি হলো অবিন, আমরাও তো দেখলাম এত আলো, সূর্য যেন নিচে নেমে এসেছে, কি প্রচন্ড গরম।
1: কি জানি মেসমশাই, প্রথমে মনে হলো তারা আমাকে কনক দেখালো, তারপর হতে হতে কিরকম একটা আগুনের গোলা এসে
0: কনক কি অজ্ঞান হয়ে গেছে? না মা না, ভূমিকম্প হচ্ছিল, মনে হলো আগুনের গোলাটা যেন আমাদের বাড়ির পেছনের মাঠেই পড়েছে, কি জানি বুঝতে তো পারলাম না।
1: হ্যাঁ পেছনের মাঠটাতেই তো পড়েছে, বিরাট আকারের একটা জ্বলন্ত ফুটবলের মতো মাটিতে পড়ে না কিরকম লাফাচ্ছিল, আর কত আলো, কত রকম আলো, তার থেকে কিরকম ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছিল, আমি বোঝাতে পারবো না।
0: সুলেখাটা আমার বাড়িতে নেই, কি যে করি।
1: ও তো টিউশনিতে গেছে, ওদিকে কিছু হয়নি বলেই মনে হয়, কেননা ওটা পশ্চিম আকাশ থেকে সোজা এসে

0: পুবের মাঠে পড়েছে, আপনি চিন্তা করবেন না, আমি বরং
1: তুমি একটু রয়েছো, বেরিও বাবা, কি জানি আবার যদি কিছু হয়। দুঃখা দুঃখা দুঃখা।

0: সুনয়, তোর দিদিমণির বাড়ির পেছনে মাঠেই তো পড়েছে আগুনের গোলাটা, ওই উল্কাটা রে।
1: সত্যি? তুই দেখে এলি?
0: না রে, কাল রাতেই অবিনের সঙ্গে দেখা হয়েছিল, ও ফিরছিল সেখান থেকে, ওরা তখন ছাদেই ছিল।
2: অবিনের মুখে শুনলে কিছু? ওটা কি ছিল রে?
0: ও সঠিকভাবে কিছু বলতে পারলো না।
1: বীরু, ওরা ছাদে ছিল মানে কোন দিদিমণি আর অবিন?
3: জিজ্ঞেস করছিস কে রে মাসিন্দার?
4: এরই মধ্যে কলকাতা থেকে সব এসে গেছে। ওই যে ওই কি সব পরীক্ষা টরীক্ষা করে দেখছে, ওখানে একটা তাবু ফেলেছে জানিস, সকালে একবার ঘুরে এলাম, সত্যি একেবারে তাজ্জব কাণ্ড।
0: আচ্ছা, কেন, কি দেখলি?
4: আরে ওখানে তো বেশ কয়েকটা গাছ আছে না, গাছ আছে তো, তাল, নিম, ওই ডাব, শাল, আরে গাছগুলোর মাথা সব জ্বলে গেছে, আর কাছে তো একটা ডোবা আছে, তার পানি সব শুকিয়ে গেছে, কিচ্ছু নাই।
1: সে কি রে হালিম, আমি তো পরশুই দেখে এলাম, বেশ জল আছে ডোবায়। আশ্চর্য! আরে আমি তো তো কোনো দোকানে, এই তোর সবে মাত্র সন্ধে হয়েছে, এদিকটা তেমন কিছু বুঝতেই পারিনি, সবাই দেখি ছুটছে, জিজ্ঞেস করছি, কেউ কিছু বলতেই পারছে না।
4: কেন রে, ভুডল টের পাসনি? আমাদের ওদিকটা খুব কেঁপেছে, হ্যাঁ খুব কেঁপেছে, সবাই তো চিল্লাতে শুরু করে দিয়েছিল একদম।
1: হ্যাঁ সেসব শুনেছি, তবে সাংঘাতিক একটা কিছু নয়।
4: আরে ছোড় দে না ইয়ার, এই কিছু হবে টবে কি না বল, শরীরটা আজ ভালো নেই।
1: করে বেরো, ভেতরে গিয়ে বস তোরা। আরে চাটাইটা না বিলে, দাঁড়া দাঁড়া, চায়ের দোকান থেকে কটা বাঁয়ের
4: বাপ।
0: না বাবা, তোর চরিত্র নষ্ট হবে না, বসলেই কি নেশা হয়ে যাবে নাকি?
5: কেন বাজে বকছিস, আমি কখনো খাইনি নাকি তোদের সঙ্গে? তবে পছন্দ যে করি না তা তো জানিস।
1: ওরকম নীতিভীতি ছাড়তো অবিন, এবারে বলতো দিদিমণিকে নিয়ে কি করবি ঠিক করিস?
4: কি যা তা বলছিস শুনু, ওর দিদিমণি হবে কেন দোস্ত, ওর তো কানক লতা।
6: তোরা
0: চলে যাবি তাহলে? একা একা আমাকে যেতে হবে, আমাদের ওদিকটা বেশ অন্ধকার, আলো নেই তো।
5: কাল যা কাণ্ড হলো সব তছনছ হয়ে গেছে, কখন যে ঠিক হবে দেখো।
0: তাহলে সবটা শুনতে পাই, তোর সঙ্গে পরে যাব।
1: না না, অবিন আমার সঙ্গে যাবে, এক জায়গায় তুই ওদের সঙ্গে চলে যা, শুনবে হতে না হতে সব শুনশান হয়ে গেছে।
0: আতঙ্ক, বাপের জন্মে এমন কাণ্ড দেখা তো দূরের কথা, কেউ শোনেই নি।
6: চল আমরা চলি।
1: অবিন, চুপ মেরে গেলি যে, কিছু বল।
5: হ্যাঁ, কি কি বলবো?
1: জিজ্ঞেস করলাম যে দিদিমণিকে নিয়ে কি করবি।
5: হ, সেই জন্যই বুঝি তুই বিরুকেও তাড়ালি।
1: সব ফতো শালার দল, তুই আমার কথার উত্তর দে, অন্য কথা ছাড়,
5: বল।
1: দিদিমণিকে মারি আমি বুঝতে পারি না, আর তোকেও না। পরশু ছোট বোনটাকে নিয়ে এসেছিল কোনো, আর দোকানে কেনাকাটা করতে প্রায়ই আসে তো, জানিস তো। আই বাপ, ছোট বোনটা শাড়ি পরে, বড় সড়।

0: ഇവിടെ കിഴണം ശൂലേഖ তাই তো নাম জোড়ব নাকি রে
1: হ্যাঁ
0: সিনেমা এতে বললাম বেশ ঠাট্টামশ করা হলো ভালোই জমিয়েছিল তোর কনক লতা
1: হ্যাঁ কনক তো ওইরকমই সবসময় হাসি খুশি
0: হাসি খুশি কিন্তু ভাই এ তো শুধু অজগর আসছে তেড়ে নয় আমটি আমি খাবো পেড়ে
2: অভি তুই কিছু করার হলে কর নলে ছেড়ে দে
1: শুনে তুই কনককে ভালোবাসিস
0: ভালো ওসব ভালোবাসা ফাসা ছাড় যত তোদের মানে কি বলবো কবিতা ভালোবাসা ফুল চাঁদ এসব ছাড়া তোরা ভাবতেই পারিস না
3: মুদ্রা কথা নগদ নারায়ণ বুঝলি দিনের পর দিন মেয়েটা এসে যে ধান নিয়ে যায় সদটা কি করে হবে শুনি ধান চত্বর খুলে বসে
1: শুনয়
3: আমার খপ্পরে ওকে আসতেই হবে
1: শুনয়
3: বাবা শুনয় চন্দ্র ছাড়বার পাত্র নয়

0: অবিন্দা, অবিন্দা, ও অবিন্দা,
1: কি হলো বাবুন, কি হলো, কিছু বলবে তুমি?
0: অবিন্দা, আপনি কিছু শোনেননি?
1: কি শুনবো বলো তো, কি হয়েছে
0: অবিন্দা? কনকদি,
1: হ্যাঁ কনকদি, কি
0: সবাই বলছে কনকদি আত্মহত্যা করেছে।
1: কি বলছো তুমি, কথা বলছো?
0: হ্যাঁ অবিন্দা, আমি ঠিক কথাই বলছি। আপনি এক্ষুনি চলে যান টিপুদের বাড়িতে, আজ আর অফিস যেতে হবে না আপনাকে।
2: যাও অবিন, ভেতরে যাও, রশিদ সাহেব আছেন।
3: আসুন আসুন, আপনি নিশ্চয় অবিন বাবু?
1: আগে হ্যাঁ,
3: খুব ভালো হয়েছে আপনি এসে পড়েছেন। এই এরা সবাই আপনার কথাই বলছিলেন।
1: আমার কথা?
3: হ্যাঁ আপনারই কথা, আপনি তো এই পরিবারের বন্ধু অবিন বাবু, তাই না?
1: হ্যাঁ তা বটে।
3: দেখুন, কনককে আমিও চিনতাম, পোস্টমাস্টার নেপেন সরকারের মেয়ে বলে নয়, কনক সত্যি বড় ভালো, মানে খুব জলই ছিল। ও যে কেন খামোখা এমন করে
1: সুইসাইড করলো,
3: ঠিক বলেছেন, অথচ সুইসাইড ছাড়া আপনি যে অন্য কিছু বলবেন তারও উপায় নেই, দরজা সকালে ভাঙতে হয়েছে, ভেতর থেকে বাইরে আসার কোনো উপায় নেই, এ ক্লিয়ার কেস অফ সুইসাইড, কেবলমাত্র ওই এই মানে এই যে দেখুন না, এই কাগজটা যত গোলমাল পাকিয়েছে।
1: কাগজটা কেন বলুন তো, কি আছে ওতে?
3: এটাকে সুইসাইড নোট বলতে পারেন, তবে এতে যা লেখা আছে তার অর্থ মশাই আমার মাথায় ঢোকেনি, এদেরই জিজ্ঞেস করছিলাম।
4: অবিন্দা, অবিন্দা পড়ে দেখুন, আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না। দিদি জি কি
1: কইবে, দিন তো দেখি।
3: নিচে একটা সইও আছে,
1: সইও আছে শুধুমাত্র দুটো লাইন, কাউকে উদ্দেশ্য করে লেখা না।
4: কি আনন্দ, আনন্দে মরে যেতে ইচ্ছে করে,
1: আনন্দে মরে যেতে ইচ্ছে করে। আচ্ছা আচ্ছা বলুন তো, এর মানে কি রশিদ সাহেব, ও ও ঠিক কিভাবে আত্মহত্যা করেছে বলুন তো?
3: যেমন করে পাঁচটা মেয়ে করে, গলায় ফাঁস লাগিয়ে।
1: গলায় ফাঁস লাগিয়ে, এর মধ্যে কোন স্বর্গীয় আনন্দ খুঁজে পেল কনক?
3: অবিন বাবু,
1: হ্যাঁ
3: কনককে একবার দেখবেন না?
1: না,
3: এখনো ঘরেই আছে।
1: না না না,
3: গাড়ি পাঠাতে খবর দিই।
1: না আমি কি হবে বলুন তো, থাক আমি দেখতে পারবো না।
3: চলুন না, বলছি কেন জানেন, অনেকগুলো অদ্ভুত ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, কনকের ঘরে একবার ঢুকলেই বুঝতে পারবেন, আসুন।
1: মাসিমা, মাসিমা, এভাবে যদি ভেঙে পড়েন আপনি

0: তাহলে
1: তাহলে আর কি সর্বনাশ হবে হবে, যা হবার তা তো হয়েই গেল। কনক কনকে কি সর্বনাশ করে গেল, ও এমন করলো কেন? আমি কেন করলো?
0: মাসিমা, আমি আর কিছু বুঝে উঠতে পারছি না। মাসিমা, সুলেখা, মাসিমাকে নিয়ে যাও, ও ঘরে নিয়ে যাও।
2: চলো মা,
0: এখানে ঠিক এভাবে
2: মা চলো।
3: হ্যাঁ হ্যাঁ, ওকে ঘরে নিয়ে যাও তো মা, ওকে ঘরে নিয়ে যাও। আসুন নবীন বাবু।
0: হ্যাঁ চল।
3: কি একটা গন্ধ পাচ্ছেন তাই না? আমি আমি অনেক চেষ্টা করেছি, কিছুতেই ধরতে পারিনি কিসের গন্ধ। বাড়ির সবাইকে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর পেলাম না।
0: আচ্ছা আচ্ছা, গন্ধটা কেমন যেন অনিশ্চিত তাই না? এই আছে আবার এই নেই, দেখুন পাচ্ছেন, আবার দেখুন পাচ্ছেন না, এখন আর নেই।
3: ঠিক তাই
0: না? ঠিক অনিশ্চিত। হ্যাঁ
3: গন্ধটা কিসের দেখুন, আপনিও বলতে পারছেন
0: না। না না, আমি বুঝতে পারছি না ঠিক কিসের।
3: আমি ভাবলাম আপনি বোধ হয় একমাত্র মানুষ যিনি এই ধাঁধার উত্তর দিতে পারবেন।
0: সত্যি রশিদ সাহেব, উত্তর দিতে পারলে আমি অনেকটা যেন নিশ্চিন্ত হতে পারতাম। আমার আমার আমার মাথা কিছু আসছে না। কনকের এই আত্মহত্যা, এই ব্যাপারটা কেমন ধাঁধার মতো লাগছে আমার কাছে।
3: গন্ধ ছাড়া আরও আছে, আরও আছে।
0: কি বলুন তো,
3: ঘরের অবস্থা দেখেছেন?
0: আশ্চর্য, দরজা ভাঙার সময় ঘরের তাহলে এই অবস্থা ছিল?
3: তবে নয় তো কি,
0: চারদিক লন্ডভন্ড, সারা ঘরময় ছেঁড়া কাগজ, ফুল ফুলদানি, বিছা। একি কি ব্যাপার রশিদ সাহেব, ঘরে যেন একটা যুদ্ধ হয়ে গেছে। আচ্ছা কেউ কি
3: দরজা অলালং বন্ধ
0: তাহলে?
4: সব গাড়ি আ গিয়া
3: ঠিক হ্যায়। এই তবে, এই তবেটারই তো কোনো উত্তর পাচ্ছি না অবিন বাবু।
0: তাহলে কনক কি সাময়িকভাবে পাগল হয়ে গিয়েছিল?
3: পাগল সে কি আবার হয় নাকি?
0: আমি জানি না, আমি জানি না রশিদ সাহেব, আমি আমি নিজেই বোধহয় আবার পাগল হয়ে যাব।
3: স্টেডি অবিন বাবু, প্রিয়জনের মৃত্যুতে এমন হয়েই থাকে। একটা প্রশ্ন করবো আপনাকে, সাচা বাদ বলবেন কিন্তু।
0: হ্যাঁ বলুন।
3: আপনি কনককে ভালোবাসতেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অবিন বাবু, এখন থাক, কাল একবার আসুন থানায়, তখন কথা হবে। শিবচরণ, শিবচরণ, লাশ উঠাও।
0: আচ্ছা মেসমশাই, আপনারা কখন জানতে পারলেন?
5: ভোর রাতে ওর মা ডাকাডাকি করে সাড়া পায়নি, দরজা ভেঙে ঢুকতে হয়, খুলবে কে, তখন তো সব শেষ।
0: আচ্ছা কাল এমনিতেও কি খুব স্বাভাবিক ছিল মেসমশাই, মানে ওর আচরণে কোনো রকম?
5: না না না, কিছুমাত্র না, কিছুমাত্র না, একেবারে সহজ স্বাভাবিক, যেমনটি ও, হাসি খুশি, কত গল্প। তুমি এসেছিলে কিনা একবার জিজ্ঞাসা করলো। তবে তবে অবিন, রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল।
0: কি ঘটনা?
5: এই দরজা দিয়ে একটা অদ্ভুত আলো দেখতে পেয়েছিলাম।
0: আলো?
5: হ্যাঁ
0: আলো। আচ্ছা আপনি রশিদ সাহেবকে জানিয়েছেন?
5: কি হবে আর আলোর কথা জানিয়ে, যে গেছে সে তো আর ফিরে আসবে না। সারা এলাকা তো দুদিন ধরে অন্ধকার জানোই তো, একবার ভাবলাম ওকে একবার ডাকি, আবার দেখি আলোটা নেই। প্রথমে বুঝে উঠতে পারছিলাম না, দেখেছি কি দেখিনি, এই ধন্দে পড়লাম। তারপর ভাবলাম যা খেয়ালি মেয়ে, বিচিত্র সব শখ, হয়তো টর্চে রঙিন কাগজ লাগিয়ে একবার জ্বালছে একবার নিবচ্ছে, মজা দেখছে।
0: আচ্ছা আলোটা কি জোরালো ছিল?
5: তা তা মোটামুটি জোরালো বলতে পারো।
0: আমি কিছু বুঝতে পারছি না
2: অবিন্দা,
0: কিছু বুঝতে পারছি না। কি
2: কি
0: শুনুন, কি বলো,
2: খেয়ে যাবে না?

0: অবিন্দা, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, অনেক কথা।
1: অপার্থিব গন্ধ, লণ্ডভণ্ড ঘর, শেষ হই চিঠি, ঘরে ওই অলৌকিক আলো, সুলেখার অনেক কথা। কনক, কনক, তুমি আমার জন্য আরো কত বিস্ময় তৈরি করে রেখে গেছো। মাসিমা, কনকের ঘরে তালা দিয়ে যায়নি তো রশিদ সাহেব?
0: না তো বাবা, খোলাই তো পড়ে রয়েছে।
1: ও, আমি যাবো একবার ও ঘরে।
0: যাও।
1: আমার সেই গন্ধ আশ্চর্য, ফুল গাছ এসবের শখ ছিল বটে কনকের, কিন্তু মানি প্ল্যান্টটা গেল কোথায়?
0: আপনার সবুজ রং ভালো লাগে না?
1: সবুজ, সবুজ ভালো লাগে। তাহলে সবার ঘরে মানি প্ল্যান্ট রাখা কিন্তু উচিত না।
0: কেন?
1: লতানের গাছ ঘরে রাখতে নেই।
0: মানি প্ল্যান্ট, মানি মানি মানি, সুইটার দ্যান হানি। অবিন্দা, আমার নামের সঙ্গে লতানে গাছ ঢুকে বসে আছে, তাহলে আমাকে কেটে বাদ দিয়ে দিন।
1: কনক, কেটে বাদ দেওয়া বুঝি খুব সহজ
0: নয় বুঝি?
1: কনক, সময় তোমাকে বুঝিনি, আমি তোমাকে বুঝতে চাইনি। আমি আমার রাজ্যের একলা মানুষ, এক নির্জন দ্বীপের অভিশপ্ত প্রাণী। আমি কোনোদিন সে কথা তোমাকে বলতে পারিনি। তুমি বিশ্বাস করো কনক, বলার মতো সাহসও আমার ছিল না। একটা ভয় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। আমার মা ভাগ করে নিয়েছিলেন আমার বাবার পাপ, আর সেই পাপ ভাগ করে নিয়েছিল দাদা। আমার দাদা সেই ভাঙাচোরা, সেই যন্ত্রণা ক্লিষ্ট মুখটা আমাকে সব সময় আগলে রাখে। আমাকে তাই চলতে হয় নীতির পথে, আদর্শের পথে। আমি জানি হয়তো দাদার মতনই আমাকে একদিন ভাগ করে নিতে হবে। তার পাপ, তার দুর্ভাগ্য। কিন্তু আমার দাদার তো কোনো পাপ ছিল না, নিয়তি, নিয়তি। কে? ও টিপু,
2: বলো তো আমার হাতে কি আছে?
1: কি আছে টিপু?
2: এই দেখো।
1: আরে, এই তো একটা চারা গাছ, দেখি কি আশ্চর্য চারা গাছটা, সাদা দুধের মতন। কি সুন্দর গন্ধ! এই গন্ধটা যেন, দেখি দেখি টিপু, আমার হাতে দাও তো, দাও তো চারাটা, দাও তো। সেই গন্ধ, এই গন্ধ ঘরের গন্ধ। টিপু টিপু, এই চারা গাছ তুমি কোথায় পেলে? টিপু, চারা গাছ তুমি কোথায় পেলে?
2: মাঠে, ওই পেছনের মাঠে। কাল দিদিকে এনে দিয়েছিলাম। দিদির গাছটা কোথায় গেল? আরে এই তো এখানে দেখো অবিন্দা,
1: এই টপটা দিয়ে তো মানি প্ল্যান্টটা ছিল।
2: কিন্তু দিদির গাছটা একদিন এত বড় হয়ে গেল কি করে অবিন্দা?
1: একদিনে এত বড় বড় হয়ে গেছে সে কি আশ্চর্য! অপার্থিব গন্ধের রহস্য তাহলে এই গাছ। টিপু টিপু, চলো তো একবার মাঠে যাই, আমার একবার দেখা হয়নি জায়গাটা। চলো চলো
2: চলো। অবিন্দা দেখো, ওই যে শাল গাছটা, পোড়া শাল গাছটা, চারাটা ওখানে পড়েছিল, চলো দেখবে। চলো
1: চলো চলো।
2: অবিন্দা দিদিরটা না, এই দেখো, এই গর্তের মধ্যে পেয়েছিলাম।
1: তো তুমি তুই খুঁজে দেখেছিলে? আর চারা নেই?
2: না, আর পাইনি। আচ্ছা, অনুসন্ধানী দল কি অবিন্দা? ওই যে তাবু, ওরা নাকি অনুসন্ধানী দল?
1: অনুসন্ধানী দল? ও হ্যাঁ, ওই যে উল্কা, আগুনের গোলাটা ঠিক ওখানেই পড়েছিল, সে ব্যাপারে বোধহয় খোঁজ খবর নিতে এসেছে। টিপু টিপু, তুই বাড়ি চলে যাও তো, আমি একটু ঘুরে আসছি, কেমন? যাও বাড়ি চলে যাও।

0: আসতে পারি?
1: কে, কি চাই আপনার?
0: আমি মানে আমি এখানে থাকি, একটা ব্যাপারে একটু কথা বলতে এসেছিলাম।
1: কি ব্যাপারে?
0: ওই দুটো গাছ
1: পুড়ে গেছে তো?
0: না না, দুটো সাদা সাদা, দুধের মতো সাদা, আমি চারা পেয়েছি।
1: কোথায় পেয়েছেন?
0: এই মাঠে।
1: আচ্ছা আসুন আসুন, আপনি বসুন।
0: চারা দুটো জানেন আশ্চর্য রকমের।
1: আপনিও তাহলে ওই গাছ নিয়ে ধাঁধায় পড়েছেন? হ্যাঁ হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, ইনি আমাদের বটানিস্ট সুনীল ভার্গব।
2: নমস্কার।
1: ইনি জিওলজিস্ট অশোক রায়।
2: নমস্কার।
1: আর আমি প্রমোদ আসেন, মেটিওরোলজিস্ট।
2: আচ্ছা, আপনি এই গাছটা পেলেন কি করে?
3: বাইরে ভাই, ওই ঘটনার দিন আপনি কোথায় ছিলেন?
0: এখানেই, মানে বলতে গেলে আমার মাথার উপর দিয়ে আগুনের গোলাটা এইখানে এসে পড়েছিল।
1: রিয়েলি স্ট্রেঞ্জ। আপনি গোড়া থেকে সবটা বলুন তো একবার।
0: আমি তখন ছাদে ছিলাম, আর সঙ্গে ছিল কনক, ওই আমাকে দেখালো। সে ভীষণ ওই
1: সত্যি অবিন বাবু, আপনি খুব লাকি, এত বছর ধরে চাকরি করছি একটা ফল দেখতে পেলাম না।
0: ফল?
1: সরি টার্মিনোলজি, উল্কাপাতটা ফল, আর ফলের নজির স্বরূপ যে বিবর্তন আমরা দেখি, যেমন ওই গর্ত, পোড়া গাছ এইসব আর কি, সেগুলোকে বলি ফাইন্ড। হ্যাঁ ফাইন্ড। খালি চোখে যখন খুব দূর থেকে আমরা ফল দেখি, তখন আমরা বলি খসে পড়া তারা।
0: আচ্ছা, তারা কি খসে পড়ে না?
1: না, তারা ঠিক খসে পড়ে না। আচ্ছা, এবার অশোক বাবুর মতামতটা শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন। অশোক বাবু
3: দেখুন, সঠিকভাবে কিছুই বলা যায় না, কেবলমাত্র আন্দাজের উপর ধরে নেওয়া যাক যে এই গাছের চারাগুলো অ্যাস্টেরয়েডের ভেতরেই ছিল। মহাকাশ থেকে প্রচণ্ড গতিতে ছুটে এসে সেটা ঢুকে পড়েছে পৃথিবীর আবহাওয়ায়, ফলে ওই বাতাসে ঘষা লেগে গরম হয়ে জ্বলে গেছে সমস্ত গ্রহাণুটা, আর তখনই সেটা থেকে টুকরো টুকরো হয়ে বেরিয়ে এসেছে লুকোনো গাছের চারা। তবে একটা ধারণা এখনো রয়ে গেছে, ওই হাই টেম্পারেচার চারাগুলো সহ্য করলো কি করে?
0: গাছটার অদ্ভুত একটা গন্ধ আছে, লক্ষ্য করেছেন? কেমন একটা অজানা, মানে মানে নেশা লাগানো গন্ধ।
3: হ্যাঁ লক্ষ্য করেছি। আই এম টোটালি ব্যাফল্ড, আমার মাথা ঘুরে গেছে। আমি একজন বটানিস্ট হয়েও কিছু বুঝতে পারছি না এর রহস্য।
4: কি জানেন, এমনও তো হতে পারে আমরা যেটাকে গাছ ভাবছি সেটা তো গাছ কিনা, তাই বা কি জানে?
0: গাছ নয়, তবে তবে কি হতে পারে?
4: যদি গাছই হয়, ধরুন গাছেরও তো প্রাণ আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? অনেক বিজ্ঞানীর তো ধারণা আমাদের এই সৌরজগতের বাইরে মহাকাশে প্রাণীর অস্তিত্ব আছে, তবে কি আমরা সেই বিশ্বাসের প্রমাণ পেলাম এখানে?
0: টবে লাগানোর পর গাছটা দ্বিগুণ বেড়ে গেল, আশ্চর্য। আমি গন্ধটা অদ্ভুত, ট্যান্টালাইজিং।
3: এই পৃথিবীর জল মাটি হাওয়ার সংস্পর্শে এসে গাছটা পিকিউলিয়ারলি বিহেভ করতে শুরু করেছে। টবে যেটা পোঁতা হয়েছে শুধু সেটাই বেড়েছে, অন্যগুলি নয়। স্ট্রেঞ্জ।
2: আমাদের ওয়াচ করতে হবে।
1: শুনুন, আপনি আমাদের কলকাতার ঠিকানাটা রেখে দিন, কিছু দেখলেই আমাদের লিখে জানাবেন। শুনুন, খুব জরুরি কিন্তু বিষয়টা।
3: হ্যাঁ, আমরা হয়তো কালকে পরশুই চলে যাচ্ছি।
1: পরশু না মিস্টার ভার্গব, কালই চলে যাচ্ছি আমরা।

0: আপনি কিন্তু এখনো আপনার মতামত জানাননি অবিন বাবু।
1: কি বলবো আপনাকে, আপনি আপনি কি বিশ্বাস করেন?
0: আপনার সন্দেহ হচ্ছে কেন? আমি ভেবেছিলাম আপনি
1: আপনি কেন, সবাই তাই ভাববে, কিন্তু বিশ্বাস করুন আমার মাথায় কিচ্ছু আসছে না।
0: কিন্তু অবিন বাবু, ওর আত্মহত্যার কারণ আমাদের খুঁজে বের করতে।
1: বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি।
0: আপনি কিছু জানেন আমি তা বলছি না, আসলে অমন একটা ফুটফুটে হাসি খুশি তরতাজা মেয়ে

0: এমন ভাবে চলে যাবে তার কোনো কারণ খুঁজে পাবো না।
1: কারণ? কারণ কি হতে পারে?
0: কি হতে পারে সেইটাই তো প্রশ্ন। আমি আমার জীবনে বহু আত্মহত্যার কেস দেখেছি, কিন্তু একটি কেস, ওই একটিমাত্র কেস পেয়েছিলাম আমি আজও জানি না। আমি আমি বাবা হয়েও আজ পর্যন্ত সে কারণ বুঝতে পারলাম না।
1: রশিদ সাহেব,

0: আচ্ছা, ডাক্তার কি আর কিছু?
1: না, আর কিছুই বলেননি। শুধুমাত্র দুদিন আগে কনক তার কুমারিত্ব হারিয়েছে, কিন্তু তার জন্য কনকের আত্মহত্যা। আমার তো মনে হয় না কনকের ইচ্ছার বিরুদ্ধে তাকে কেউ নির্যাতন করবে।
0: কি আমি আমি চললাম রশিদ সাহেব, আমি চললাম।
1: আরে কি আশ্চর্য, কথাটা কথাটা শেষ যা চলে গেল, কোথাও একটা কিছু ঘটে গেছে যা অবিন সত্যি জানে না।

0: আরে সুলেখা, সুলেখা কোথায় মাসি মা? ও এই তো সুলেখা, সুলেখা তুই আমায় কি বলবি বলছিলে যে?
1: হ্যাঁ বলবো,
0: বলো
1: এখনই।
0: হ্যাঁ বলো।
1: কিন্তু আচ্ছা, আপনি দিদির ঘরে গিয়ে বসুন, আমি আসছি।
0: সুলেখা,
1: অবিন্তা, দিদি কেন এমন করলো আপনি কিছু জানেন না?
0: কিছু না সুলেখা, কিছু না, আমি কিছু ভাবতে পারছি না সুলেখা।
1: আমি পারি, বোধ হয় পারি।
0: তুমি তুমি কি তাই বলবে আমাকে?
1: না, ঠিক তা বলবো না, তবে একটা ঘটনার কথা বলবো।
0: ঘটনা?
1: তার থেকে যদি কিছু উদ্ধার করা যায়।
0: কি কি কি ঘটনা?
1: আপনার বন্ধু সুনয় কেমন ছেলে আপনি জানেন না?
0: হ্যাঁ আমি জানি।
1: তবে কেন দিদির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন?
0: কেন, কি হয়েছে, কি বলো আমাকে, কি হয়েছে?
1: পরিচয় না করালেই বোধহয় ভালো করতেন। দিন চারেক আগে দিদির সঙ্গে দোকানে গিয়েছিলাম।
0: তারপর তারপর কি হলো?
1: কিছুতেই ছাড়বে না, শুধু আজে বাজে ঠাট্টাই আর কি।
0: তারপর
1: দিদিকে আড়ালে কি সব বলছিল আমার একটুও ভাল লাগছিল না। দিদিকেও কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল। শেষে দিদি আমায় বললো চলে যেতে, আমি চলে এলাম।
0: আর দিদি, দিদি থেকে গেল?
1: হ্যাঁ থেকে গেল,
0: থেকে গেল।
1: তবে মনে হয় খুব ইচ্ছে ছিল না, কি সব যেন ভাবছিল। সুনয়দা বারবার টাকা পয়সা ধার দেনার কথা বলছিল।
0: ধার দেনার কথা বলছিল মানে? আমি আমার কিছু মাথায় আসছে না।
1: আমরা ওর দোকান থেকে জিনিস কিনতাম, তারই হিসেবের কথা বলছিল।
0: হ্যাঁ জানি জানি,
1: সব ধার।
0: হ্যাঁ জানি তো, কনক ওর দোকান থেকে জিনিসপত্র কিনতো, সেই সুবাদেই তো সুনয়ের সঙ্গে আমার পরিচয়। সুনয়ের সঙ্গে তো আমি কনকের পরিচয় করাইনি। সুলেখা তুমি,
1: আমি ভেবেছিলাম অবিন্দা, সেদিন দিদিকে ভীষণ অন্যরকম লাগছিল, রাতে দিদি খুব কাঁদছিল। কিছু একটা হয়ে গেছে আমি দেখিয়ে বুঝেছিলাম, মা বাবা কিন্তু কেউ কিচ্ছু বোঝেনি।
0: সুলেখা তুমি বলছো একটা কিছু?
1: হ্যাঁ অবিন্দা, রাতে অনেকক্ষণ ডায়েরি লিখলো।
0: ডায়েরি? কোন ডায়েরি লিখতে কই, আমি তো জানি না ডায়েরিটা কোথায়।
1: পুলিশের হাতে পড়ে যদি, এই ভয় আমি লুকিয়ে রেখেছি। এই যে আপনাকে দেব আর কথাটা বলবো, তাই আসতে বলেছিলাম। আপনার কথা লেখা আছে। আপনি আপনি কি অবিন্দা, আপনি কি
0: সুলেখা?

0: চাঁদ সূর্য তারা তোর কি ভালো লাগে কনক? তারা, তাই না?
1: তারা
0: কনক, আজ তুমি কোথায়? তুমিও কি তারা হয়ে গিয়েছ? সুলেখা বলল, এ তোমার ডায়েরি। ডায়েরি কোথায়? এ তো তোমার স্বগতোক্তি।
1: স্কুলে পড়াতে আমার ভালো লাগে না, অবশ্য কি করলে যে ভালো লাগবে তাও বলতে পারি না। বুঝতে পারছি, আমাকে ভাল লাগে না রোগে ধরে ধরেছে। এই রোগের ওষুধ কি?
0: সত্যি কনকের ভাল লাগে না রোগে ধরেছিল। আমি নজর করেছিলাম, ইদানিং কেমন যেন ওর উড়ো উড়ো ভাব।
1: নির্লজ্জয় যদি না হব তাহলে একটা মানুষের অবহেলা উপেক্ষা বছরের পর বছর সইছে কি করে? আত্মসম্মান বোধ আর কতদিন আমার ভেতরের কাঙালটাকে দমিয়ে রাখতে পারবে?
0: কনক, এই অভিমান তোমার কার উপর? আমার ভেতরের কাঙালটাকে তুমি দেখতে পেলে না? কেন দেখতে পেলে না কনক? কেন?

0: অমিন্দা ভয় পায়, ভয় পেলে আমাকে এড়িয়ে চলেন না কেন?
1: আমি পারিনি কনক, তুই বিশ্বাস করো আমি পারিনি।
0: মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, মনে হয় সবকিছু ভেঙে চুড়ে ছেড়ে ফুড়ে তছনছ করে দিয়েছি। আজ খুব কেঁদে সুলেখা বোধ হয় দেখে ফেলেছে।
1: কনক তুমি কাঁদতে পারতে, কিন্তু আমার ভেতরটা সেই পোকাটা রাত দিন আমাকে কুলে কুলে খাচ্ছে। পোকাটা আমার বাবার দেয়া পোকাটা, জানো তুমি, আমি আতঙ্কে দিন কাটাই। আমি রোজ একবার নিজেকে দেখি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, দেখি পাপ আমার সর্বাঙ্গে ফুটে উঠছে কিনা। কনক কনক, চোখে দেখা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করা যায়, কিন্তু মনের ব্যাকটেরিয়া তার হাত থেকে রেহাই পাওয়া যায় না কনক, কেউ পারে না, কেউ না।
0: আর জিজ্ঞেস করেছিলাম কেন আসুন বাড়িতে, উত্তর শুনে গায়ে জ্বালা ধরে গেল। ফিরু বলে কেন এমনি আসি, মিথ্যে বাদি বাদি কোন ফুল ভালোবাসে না চাঁপা বলতে পারল না কনক চাপা
1: কনক কনক আমার কনক
0: সুনয়নটা একবার ডেকেছে, ইচ্ছে করে না ওর কাছে যেতে। ও কি চায় আমি জানি না, বিশ্রী বিশ্রী, কিন্তু কিন্তু কার জন্য, কিসের জন্য এই প্রতীক্ষা?
1: কনক কনক, আমার শরীরের পোকাগুলো কিলবিলিয়ে উঠছে, তুমি দেখো কি লজ্জা, কি লজ্জা, ঘৃণায় দুঃখে অপমানে। আমার জীবনের মূল্য কি বলো, আমি তো তোমাকে বোঝাতে পারিনি। অজস্র ঘৃণা ঘৃণা আর ভুল বুঝে, ভুল বুঝে তুমি চলে গেলে কনক কনক কনক।
0: আমি কি করলাম, আমি কার উপর শোধ নিলাম? সুনয়দের কাছে যাবার আগে আমি ভাবতে পারিনি যে এইরকম কিছু ঘটতে পারে। আমি কিন্তু সুলেখার চোখ বারে বারে ঘুরে আমায় দেখছে কেন? ও আমায় দেখছে কেন? ও কি কিছু বুঝেছে?
1: এই তুমি কি করলে কনক, কেন তুমি এত বড় ভুলটা করলে?

0: অবিন্দা,
1: কে? ও, টিপু, তুমি?
0: তুমি সর্দির কাছে দিদির চারাটা চেয়েছিলে, তাই পাঠিয়ে দিলে।
1: আচ্ছা, আজকে পাঠাবার কি হলো? রাত হয়ে গেছে টিপু, দাও। তুমি পড়তে বসনি?
0: পড়তে বসেছি অবিন্দা। তুমি কি এর মধ্যে গাছটা ছেঁটে দিয়েছো নাকি?
1: গাছ ছেঁটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেঁটে দিয়েছি।
0: তোমার কি হয়েছে অবিন্দা? জ্বর, শরীর খারাপ?
1: না না, আমার কিছু হয়নি। ঠিক আছে, তুমি দেরি করো না, যাও, বাড়ি চলে যাও।
0: যাচ্ছি। হ্যাঁ শোনো, কাল যেও কিন্তু, কেমন? তুমি আর আমি ছাদে যাব, খুব জোসনা, যাই আমি।
1: জোৎস্না রাতে সবাই কি বনে যায়? আবার সেই মোহময়ী গন্ধ। বৃক্ষ, তুমি অলৌকিক।

0: সমস্ত শরীর ডুবে যাচ্ছে। কি গন্ধ, আমি কোথায় তলিয়ে যাচ্ছি? আশ্চর্য, এ কদিন কি প্রাণ ছিল না চারাগুলো?
1: আমরা যেটাকে গাছ ভাবছি সেটা আদৌ গাছ কিনা তাই বা কি জানি?
0: গাছ নয়, তবে আমি কি পাগল হয়ে যাব? এ কি উন্মাদনা!
1: সৌরজগতের বাইরে মহাকাশে প্রাণীর অস্তিত্ব আছে।
0: প্রাণীর অস্তিত্ব বহির্জগতে প্রাণ, না এ অসম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি তাই হয় সত্যি হয়তো সেদিন এই বৃক্ষ অদ্ভুত একটা কাণ্ড বাঁধিয়েছিল।
1: চেঞ্জেসগুলো ওয়াচ করতে হবে, দিন রাত্রি, পূর্ণিমা, অমাবস্যা, জোয়ার ভাটা, এইসব দিনে গাছের বিহেভিয়ার পিকিউলিয়ার হয়ে যেতে পারে। কি হবে সঠিক কিছুই বলা যায়।
0: আত্মহত্যা, আত্মহত্যা! কনক, কনক আত্মহত্যা করলো, কনক আত্মহত্যা করলো, কনক আত্মহত্যা করলো। আমার ঘুম পাচ্ছে, কি ঘুম পাচ্ছে আমার! গাছগুলো ক্রমশ বড় হয়ে যাচ্ছে, দেখি এক ফুট, দু ফুট, তিন ফুট, না আমি পাগল হয়ে যাব। ছ ফুট লম্বা, লাল, নীল, সবুজ, ভুলে বেগুনি, কত রং, কত রং তুলছে গাছগুলো, তুলছে মৌমই বৃক্ষ। তোমার হাত ছেড়ে আমার পেটুনি নিয়ে যাচ্ছে, ফুটছে। ফুল ফল নয়, ফুল ফল নয়, ফুলের কুড়ি, কত কুড়ি, কত ফুল! আমি হাজার রঙের আলোর পোয়ারায় ডুবে যাচ্ছি। সুগন্ধ, সুগন্ধ, সুন্দর শোভা, কি আনন্দ! আমার সুখ দুঃখ সব একাকার হয়ে যাচ্ছে। কি সুখ! কনক, কনক, কনক, তুমি আমার, তুই আমার আনন্দ, তুই আমার সুখ।
2: আনন্দে মরে যেতে ইচ্ছে করছে
0: আমারও, আমার কনক, আমারও। আনন্দে আমার কান্না পাচ্ছে, আনন্দে আমার মরে যেতে ইচ্ছে করছে। কথা কেউ কোনোদিন জানবে না কনক, এই শুধু তোমার আর আমার।
2: অবিন্দা, অবিন্দা, কি আনন্দ! আনন্দে মরে যেতে ইচ্ছে করছে।
0: হ্যাঁ কনক,
2: আনন্দ,
0: আনন্দের ফুলঝুরি কনক, আনন্দের ঝর্ণা, এর মধ্যে ডুবে যেতে ইচ্ছে করছে। আমি তোমার সঙ্গে ডুবব, আনন্দের মধ্যে ডুবব।

অমৃত বৃক্ষ নাটকটি শেষ হল। কাহিনী অনীশ দেব, অভিনয় করেছেন শাউলি মিত্র, অজিত বন্দ্যোপাধ্যায়, বন্দনা দেবী, কৃষ্ণা ঘোষ, স্বপন গঙ্গোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, অশোক চট্টোপাধ্যায়, দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়, রামজীবন মিত্র, খৌনিশ বাগচি, প্রদীপ্ত বসু ও জগন্নাথ বসু। সম্পাদনা ইভা মিত্র। বেতার নাট্যরূপ ও প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন নজরুল গীতি, প্রথম গানের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি ভিত্তি সংক্রান্ত খসড়া বিল পর্যালোচনায় নয় সদস্যের কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে 2-1 করে হারিয়ে সেমিফাইনালে স্পেন, তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আগামী চার বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা

0: বিনিময় উভয় নেতা মুক্ত, অবাধ ও বিকাশশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। এজন্য সামুদ্রিক নিরাপত্তা আলোচনা শুরু করার প্রস্তাবও দেওয়া হয়েছে। নীতি নির্ভর আন্তর্জাতিক সীমান্ত, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পক্ষেও সওয়াল করেছেন তারা। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকের আগে তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তার এই শপথ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুই দেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুই দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: আজ হমনে ইন্ডো প্যাসিফিক মে ম্যারিটাইম কোঅপারেশন কে লিয়ে এক ফ্রেমওয়ার্ক পর সহমতি বনাই হ্যায়। বাইলেটারাল নেভাল এক্সারসাইজ, লজিস্টিক সাপোর্ট অর হাইড্রোগ্রাফি মে সহযোগ সে হামারা আপসি তালমেল বড়েগা।
0: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী শ্রী মোদীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন একথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড কৌশলগত অংশীদার 2030 পথ নির্দেশিকা অনুমোদন করেছেন।
2: Is the decision by the two prime ministers to raise the relationship to a strategic partnership. They also decided that this goal of a more strategic relationship would be approached systematically, for which they decided that there would be a roadmap to take us forward the next couple of years. This roadmap has been summarized, in fact, in a document which is being released along with the joint statement that the two prime ministers are issuing, the conclusion of their talks.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই স্পার্ক এরিনায় পৌঁছেছেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানে 10,000 ভারতীয় যোগ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রথাগত প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে ভারত একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার হতে পারে, তবে শেষ পর্যন্ত জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তির জোরেই সেই যুদ্ধ জয় আসবে। প্রযুক্তি এবং প্রথাগত সামরিক শক্তি একে অপরের পরিপূরক এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশ উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বিশাখাপত্তনমে ইস্টার্ন ফ্লিট প্রজেক্ট 17-এর আওতাধীন ষষ্ঠ দেশীয় স্টিলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি কমিশনিং বা নৌবাহিনীতে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। নীতি আয়োগ ভারতের পারমাণবিক শক্তি কাঠামো সামগ্রী সংস্কারমূলক উদ্যোগ সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি আইন 2025-এর বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই সভায় সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা একত্রিত হয়ে যুগান্তকারী আইনের কার্যপদ্ধতি বা পরিচালন কাঠামো নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুব সমাজকে গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করে শ্রী শাহ বলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ছিলেন স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট চিন্তাবিদ এবং জাতীয় নেতা। দেশ গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রী শাহ বই পড়ার ওপর জোর দিয়ে বলেন, দেশ এবং দেশের মানুষকে জানতে বই পড়া অত্যন্ত প্রয়োজন।
3: জয়প্রকাশ নারায়ণ আজাদী কে আন্দোলন কে एक प्रमुख और प्रखर सेनानी थे, समाजवादी कांग्रेस की स्थापना की, विनोबा भावे के अनुयायी बने, भूदान यज्ञ के साथ जुड़े और सर्वोदय विचारधारा को देश के गांव गांव में फैलाने का काम किया। जेपी विदेशी विचारों को जरूर पढ़े, मगर धरातल पर जीने वाला वो भारतीय व्यक्ति जब इस देश पर इंदिरा जी की सत्ता पिपासा ने इमरजेंसी डाल दी, जेपी ने डट

0: বারবার বিরোধ কিয়া।
1: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আজ মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী গডকরি জানান, বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌ পরিবহন ক্ষেত্রে কিভাবে কার্বন নিরপেক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় তা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনা কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়াল, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে জানান, এই কমিটি তৈরি করা হয়ে গেছে, এরপর তারা অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রক জানিয়েছে, ইরানের অর্থ সহায়তাকারী আলী আনসারির ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। ব্রিটেন এর আগে এই আনসারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সে দেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুইয়ারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,740 জন। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ানা রুইচ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় 8:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা সঙ্গীত জগতে মোহিনীর ঘোড়াগুলি এক অনন্য বিপ্লব। জীবনানন্দ দাশের কবিতার লাইন থেকে অনুপ্রাণিত এই ব্যান্ডটি বাংলা গানে প্রথম রক ঘরানার ছোঁয়া এবং আধুনিকতার উন্মেষ ঘটায়। তাদের প্রতিটি গানে নাগরিক জীবনের গল্প, প্রকৃতি ও জীবনের নিগূঢ় দর্শন এমনভাবে ফুটে উঠেছে যা আজও মানুষের মনে গভীরভাবে দোলা দেয়। যদি এই মুহূর্তে গানটির কথা ধরি, এই মুহূর্তে গানটির স্রষ্টা ব্যান্ডের প্রধান গৌতম চট্টোপাধ্যায়। গানটির মূল বিষয়বস্তু হল রাষ্ট্রীয় সীমানা, কাঁটাতারের বেড়া এবং উদ্বাস্তু শরণার্থীদের বেঁচে থাকার সংগ্রাম। বাংলার আভ্যন্তরীণ এবং রাজনৈতিক সংকটকেই নয়, বরং

বিশ্বযুদ্ধের চলমান পরিস্থিতি, বাস্তুচ্যুতি, মানুষের একটি নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়ানোর চিরন্তন আকুলতাকে ফুটিয়ে তোলা হয়েছে এই গানে।

মোহিনের ঘোড়াগুলি বাংলা ব্যান্ডের গানের যদি পথিকৃত হয়, তাহলে সেই সঙ্গীত জগতে চন্দ্রবিন্দু এক বসন্তের নাম, যা বাঙালিকে নিজের দৈনন্দিন জীবন নিয়ে হাসতে শিখিয়েছে। নব্বইয়ের দশকে শুরু হওয়া

ব্যান্ডটি আমাদের অতি পরিচিত মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখ প্রেম বিরহ সামাজিক অসঙ্গতিগুলোকে এমন এক সুচতুর রম্যরস ও তীব্র ব্যঙ্গের মোড়কে পরিবেশন করেছে যা বাংলা গানে সম্পূর্ণ নতুন। সেরকমই একটা গান চন্দ্রবিন্দুর পরিবেশনায় শুনব এবার।

বাংলা ব্যান্ডের গান যারা ভালোবাসেন তাদের কাছে ফসিলস এই নামটা একটা উন্মাদনা, একটা আবেগের নাম। কিন্তু জানেন কি ফসিলস নামটা এই ব্যান্ডের কিভাবে হলো? 1999 সালের 9ই জানুয়ারি নজরুল মঞ্চে ব্যান্ডের প্রথম শো ছিল। মজার বিষয়, তখনও ব্যান্ডের নাম ফসিলস চূড়ান্ত হয়নি। উদ্যোক্তারা পোস্টারে নাম ছেপেছিলেন রূপম ইসলাম অ্যান্ড গ্রুপ, কিন্তু স্টেজে পারফর্ম করার সময় রূপম ইসলাম হঠাৎ মাইকে ঘোষণা করে দেন আজ থেকে তাদের ব্যান্ডের নাম ফসিলস। আসলে গিটারিস্ট দীপের দেওয়া একটি আইডিয়া এবং রূপমের নিজের লেখা একটি গানের লাইন খোরো আমার ফসিল অনুভূতির মিছিল, এই দুটো মিলেমিশে নামটা রাখা হয়। বাদবাকিটা তো ইতিহাস। ফসিলস থেকে শুনে নেব এরপরের গানটি। শুনছেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 15 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:42 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন আপনাদের জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে, দু এক পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 4.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.9 ডিগ্রি কম। মাফ করবেন, আগামী ২৪ ঘণ্টার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল গতকাল যথাক্রমে 98% ও 95%। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে 0.12.1 মিলিমিটার। আমাদের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর।

এখন আপনাদের জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজ দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। আজ ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় আমার কলম, উপস্থাপনায় লাকি বণিক। বিকেল 4:35 আরক্য নিকেতন, বিষয় জনসংখ্যা নিয়ন্ত্রণের পদ্ধতি ও গুরুত্ব,

অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রূপময় কোলে। 4:50 শুনবেন ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান দে, 6:20 ক্ষেত খামারের কথা, অপ্রচলিত সবজি চাষ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। ছ:50 আপনার স্বাস্থ্য বিষয়ে বিশ্ব জনসংখ্যা দিবস বলবেন ডাক্তার আশিস কুণ্ডু। 7:00 তরজা গান পরিবেশনায় রতিকান্ত মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:45 নস্টালজিয়া অভিনেতা শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব, সম্পাদনা সৌরভ গুপ্ত। 8:15 শ্রবণী। কবির মুখোমুখি কবি সুধীর দত্তের সঙ্গে কথা বলেছেন আরেক কবি পার্থজিৎ চন্দ। 9:00 কথায় গানে উপস্থাপনায় সাধনা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে বিষয় ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসর বাঁশি বাদন শিল্পী পরমানন্দ রায়। রাগ সুর মালহার শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ দত্ত। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সাধনা রায়, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে সমাপ্তি। এখন আপনাদের জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়। কে বাজায় বাঁশিতে মাঝরাতের চেনা সুর, ঘুম ভাঙায় মন দোলায় দেখে যায় বহুদূর। আসলে এই বাঁশির বাণী তো চিরদিনের, এ আমাদের বাংলা সংস্কৃতির একান্ত নিজস্ব সুর। কখনো তা মিশে থাকে পল্লী গাঁয়ের মিঠু সুরে, কখনো বা মাঝি মল্লারের ভাটিয়ালি সুরে, আবার কখনো বা শ্রীকৃষ্ণের মোহন বাঁশির সুরে মিশে থাকে আমাদের ঐতিহ্য। তাই তো এই সুর যুগ যুগান্তর পেরিয়ে নানা প্রকৃতি ব্যঞ্জনায় বাঁধা পড়েছে কবি সাহিত্যিক সুরকার গীতিকার ও বাঁশিওয়ালার জাদুকাঠির ছোঁয়ায়। মধ্যরাতের একটি ঘণ্টা আমরা না হয় ডুবতে সেই মোহন বাঁশির মদিরতায়, সঙ্গে থাক সেই সব সুরের জাদুকরদের সুলুক সন্ধান। শ্রবণ সঙ্গী মৈত্রীবন্ধু সাধনা রায়। আজ রাতের হারানো দিনের গানে ঠিক রাত 11:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, শুনতে ভুলবেন না যেন। আর শ্রোতা বন্ধু, এখন শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়।

ছুটির দিনের দুপুর বেলা কি কি স্মৃতি নিয়ে আসে আপনাদের জীবনে? মনে পড়ে হই হল্লা করতে করতে স্কুল থেকে ফেরা, মনে পড়ে কখনো অফিস ফিরতে একটু আনমোনা হয়ে জানলার বাইরের দিকে তাকিয়ে থাকা, আবার এই একলা নিবিড় দুপুরবেলা একটা স্মৃতি বয়ে আনে যা অনাদি অনন্তকাল থেকে বহমান। কি স্মৃতি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, অনুরোধের আসরে গান শোনার স্মৃতি। ঠিক এই শনি রবি এই ছুটির দিনে অনুরোধের আসরের একটা নির্ধারিত সময় থাকতো, আর যে যেখানে থাকতো ছুট দিত। একটা বেতারকে ঘিরে তখন প্রবল উন্মাদনা, বেতারে বাজছে অনুরোধের গান। সে কবে থেকে এই স্মৃতি বহমান, আকাশবাণী মৈত্রী এখনও এই স্মৃতি বাঁচিয়ে রেখেছে, বলা ভালো আপনারা বাঁচিয়ে রেখেছেন। শ্রোতাবন্ধু, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর অনুরোধের আসরে। আজ সঙ্গে আছি আপনার মৈত্রী বন্ধু তৃষিতা মুখোপাধ্যায়। অনেকদিন বাদে অনুরোধের আসরে আপনার সঙ্গে কথা হচ্ছে। যাকে আষাঢ়ের এই দুপুরবেলা বৃষ্টির গান তো আপনারা অনুরোধ পাঠিয়েছেন, তো আমাদের গানের তালিকায় সেই বৃষ্টির গানই রয়েছে আজ অঢেল। স্মৃতির বৃষ্টিও ঝরুক, তার সঙ্গে সঙ্গে সুরের বৃষ্টি।

প্রথম যে গান আপনাদের শোনাবো লতা মঙ্গেশকরের কণ্ঠে, আমাদের বন্ধু অনুরোধ পাঠিয়েছেন বিষ্ণুপদ সেন, মায়া সেন, কৌশিক সেন ও শ্রেয়সী সেন কোতুলপুর বাঁকুড়া থেকে। রইল আপনাদের এবং আপনাদের সবার পছন্দের এই বিখ্যাত গান অনুরোধের আসরে।

শুনছেন অনুরোধের আসর। আর যেমন বললাম, অনুরোধের আসরে আজ আমাদের বৃষ্টির গান। সত্যি কি অপরূপ সৃষ্টি না! কালো মেঘের বুক ভেঙে রিমঝিম ঝরে পড়ে, আর আমাদের সব মন খারাপ সব দুঃখকে কোথায় ভাসিয়ে নিয়ে যায়। বছরের এই একটা সময় আমরা সুযোগ পাই মনের যত দুঃখকে ছোট্ট কাগজের ডিঙায় বোঝাই করে দূরে ভাসিয়ে দিতে। আর এই অনুরোধের আসরে যখন গান শুনছি, তখন মনের সেই দুঃখ তো উড়ে যাবেই আশা করি। পরের গান কার গান শোনাব? বন্ধু অনুরোধ পাঠিয়েছেন গয়াচরণ রানো, নবনীতা রানো, প্রিয়ব্রত রানো, গ্রাম ধান্দুলশা, পোস্ট নিরুল, জেলা পূর্ব বর্ধমান, কেতুগ্রাম। শুনতে চেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই বিখ্যাত গান।

সেই বৃষ্টির দুপুরে ঝমঝম বৃষ্টি পড়ছে আর সবাই মিলে একসঙ্গে জাম কুড়াতে যাচ্ছে। কি সব সুন্দর স্মৃতি বয়ে আনে এই বর্ষাকাল! ঝমঝম বৃষ্টিতে একসঙ্গে অনেক আনন্দ করা, একসঙ্গে কাদায় লুটুপুটি খেয়ে ফুটবল খেলা, কত স্মৃতি আসে, তাই না? তেমনই স্মৃতির গান আজ ভরে আছে অনুরোধের আসরে। পরে কোন বন্ধুর গান শোনাব? উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুরোধ পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী। শুনতে চেয়েছেন আশা ভোসলের কণ্ঠে এই গানটি। রইল আপনার অনুরোধের গান।

শ্রোতা বন্ধুরা, আপনাদের পাঠানো অনুরোধের কান দিয়ে আমরা সাজিয়েছি আমাদের অনুরোধের আসরের ডালি। এমন অনেক শ্রোতা বন্ধু আছেন যারা নিত্য আমাদের সঙ্গে থাকেন, কিন্তু কোনোভাবে তাদের অনুরোধের গান তারা পাঠিয়ে উঠতে পারেন না, কিন্তু তবু তারা আছেন, তবু তারা শোনেন, এই আশ্বাসেই আমরাও থাকি। আমাদের মৈত্রী তো সবারই সঙ্গে, তাই না? দুই বাংলার শ্রোতা বন্ধুরা এখন একসঙ্গে গান শুনছেন। পরে কোন বন্ধু গান শোনাবো? অনুরোধ পাঠিয়েছেন শম্ভু মুখোপাধ্যায় ও হেনা মুখোপাধ্যায়, সুকচর কলুপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে গান। রইল আপনাদের অনুরোধের গান।

শ্রোতা বন্ধুরা, ভেবে দেখুন, এই বর্ষা আসলে আমাদের মনে কবিতা জন্মায়। বর্ষা যেমন একদিকে সুখ এবং দুঃখ যাপন কিছু মানুষের কাছে, অপরদিকে বর্ষা

কিছু মানুষের জীবন যুদ্ধকে আরও বেশি প্রতিকূল করে দেয়, তাই না? কত রকমের বাধা পেরিয়ে কিছু মানুষ নিজের কাজ করেন এবং তারাই তো আমাদের এই সমাজের নায়ক, আমাদের জীবন নদীকে একদম সুন্দরভাবে বয়ে যেতে তারা নিশ্চুপে সহযোগিতা করেন। তাদের সকলের জন্য এই অনুরোধের আসর, আমরা খুব বেশি হলে গান শোনাতে পারি। পরের গান দেখি কোন বন্ধু অনুরোধ পাঠিয়েছেন। পরে যে গানটি শোনাব, ফিরোজা বেগমের কণ্ঠে গান, শুনতে চেয়েছেন সত্যদর্শন দত্ত, গোলাহাট বর্ধমান থেকে। রইল বন্ধু আপনার অনুরোধের গান।

শ্রোতা বন্ধু শুনছেন অনুরোধের আসর। দেখতে দেখতে সময় ফুরিয়ে যাচ্ছে। সত্যি এই নিবিড় দুপুরবেলা গান শুনতে শুনতে কত স্মৃতি আমাদের মনে এসে ভিড় করে আসে। মনের কালো মেঘ আরো ভারী হয় গান শুনেই। গানের সুরের ধারায় সে মন হালকা করতে পারেন। পরের গান শোনাবো মান্নাদের কণ্ঠে। গানটি অনুরোধ পাঠিয়েছেন কল্যাণী বিশ্বাস। কে বাজার বিষ্ণুপুর, একই গান শুনতে চেয়েছেন গৌরব চক্রবর্তী রাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। রইল আপনাদের অনুরোধের গান।

বর্ষায় এই অনুরোধ রাখবে কিনা জানি না, তবে অনুরোধের আসরে আমরা চেষ্টা করি আপনাদের সব গানের অনুরোধ রাখতে। আজ বলা যায় অনুরোধের তালিকার গান পাঠানোর অনুরোধের প্রথম দিন, এখনও বেশ কয়েকটা দিন হাতে আছে। নিশ্চিতভাবে আমরা আশা রাখি আপনার অনুরোধ রক্ষা করতে পারবো। আমরা আমাদের মৈত্রী অটুট থাকুক, আজ অনুরোধের আসরে শেষ গানটা শোনাব। অনুরোধ পাঠিয়েছেন নিতাই দেবনাথ গোবরকান্দি মুর্শিদাবাদ থেকে, শুনতে চেয়েছেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে এই গানটি। যেতে যেতে বলে যাই শ্রোতা বন্ধু, ভালো থাকবেন, গানে থাকবেন, গান শুনে মন ভালো করুন এবং শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি, তৃষিতা মুখোপাধ্যায়। নমস্কার।

এতক্ষণ শুনলেন অনুরোধের আসর, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে মহিলাদের আসর। স্টুডিওর এপারে আপনার সঙ্গে লাকি বণিক।

দিব্যাংলা শ্রোতা বন্ধু, হ্যাঁ আবার চলে এলাম আপনাদের মাঝে আপনাদের চিঠি নিয়ে। আমার কলমে চিঠি লিখে পাঠিয়েছেন আপনারা জীবনের সন্ধ্যা তারা, এই ছিল মাসের চিঠির বিষয়। দেখতে পাচ্ছি অনেকগুলো চিঠি আছে, যদি সবকটা চিঠি পড়ে ফেলতে পারি তাহলে তো খুবই ভালো লাগে বন্ধু, সেটাই চেষ্টা করি। এবার চিঠির পাতায় প্রথম চিঠি, মনামি দোলই বৃন্দাবনপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন জীবনের সন্ধ্যা তারা নিয়ে। প্রিয় আমার কলম, সূর্যোদয় ও সূর্যাস্তের পর আকাশে সন্ধ্যা তারা সর্বপ্রথম জ্বলে ওঠে, তেমনি জীবনের সব আলো নিভলে মনের কোণে নিঃশব্দে জ্বলে ওঠে সন্ধ্যা তারা। সে শুধু সন্ধির আলো পরিবর্তনের সাক্ষী, সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে বুক কাঁপলে কিংবা ব্যর্থতার ধুলোয় দিশা হারালে সে নিঃশব্দে পাশে থাকে, কাঁধে হাত রেখে ভরসা দেয়। অনেক সময় সেই মানুষগুলোকে আমরা চিনতে পারি না, ভাবি পুরোটা আমার একার লড়াই, পরে বুঝি ওই নিঃশব্দ সঙ্গটাই ছিল আমার লড়াইয়ের আসল শক্তি। সন্ধ্যা তারাই শেখায় জীবনের টিকে থাকতে হলে জলজলে হতে হবে না, আধারে একটু স্থির থাকলেই হবে। প্রতি পদে হোঁচটের পর অন্ধকার মোড় থেকে পথ দেখিয়ে আনা মানুষটাই আমার জীবনের সন্ধ্যা তারা।

জানো আমার কলম, সেই সন্ধ্যা তারাই সম্প্রতি আমায় শিখিয়েছে, আঘাত পেয়ে দমে যেতে নেই, কেউ পাশে থাকবে আশা রাখতে নেই, সারা জীবন কেউ পাশে থাকেও না, কখনো কখনো নিজেকেই নিজের সন্ধ্যা তারা হতে হয়। সে আমার জীবনের বাস্তবতা দেখিয়েছে, নাম উল্লেখে অপারক, তবু সেই সন্ধ্যা তারাকে আমার

গেছি আমি। ছোট বামির মতো আমিও ছোটবেলায় অন্ধকারকে খুব ভয় পেতাম। অন্ধকার যে আচ্ছন্ন করে দেয় দৃষ্টি, টালমাটাল করে দেয় জীবনের স্মৃতি, অন্ধকারে যে পড়ে যাওয়ার ভয়, হারিয়ে যাওয়ার ভয়, তলিয়ে যাওয়ার ভয়। বড় হয়ে জীবনের নানা জটিল বা কলি কলি পেরোতে পেরোতে বুঝেছি, অন্ধকার আছে বলেই আলোর এত মহিমা, আলোকে এত উজ্জ্বল মনে হয়। কেবল অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলোকে চিনে নিতে হয়। এই উপলব্ধি হওয়ার পর থেকেই নিজের জীবনের সন্ধ্যা তারা হয়ে উঠেছি আমি নিজেই। জীবনে চলার পথে ধাক্কা খেয়েছি বারবার, কিন্তু আর ঘুরে দাঁড়াতে ভুলি না। এখনো আসে প্রতিকূলতার ঢেউ, ভেঙে না পড়ে তাকে মোকাবিলা করি দৃঢ় মানসিকতার সঙ্গে। এই মানসিকতায় আমার সন্ধ্যা তারা, যাকে অবলম্বন করে মাথা উঁচু করে দাঁড়ায় আবার, আর জীবনের কাছ থেকে পায় একটা সুন্দর উপহারের ঝুলি। সেই ঝুলি ভরা অভিজ্ঞতারা তখন আমায় কানে কানে বলে, ভালো করে তাকিয়ে দেখো, নিশ্চিত্র অন্ধকার কেমন ভরে গেছে জোনাক চলা আলোই। নিজেকে বলি, আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। শুক্লা হালদার, 199 নয়াবাদ পঞ্চশায়র, কলকাতা।

পুষ্পসাঁতরা আটবেড়িয়া হাড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন এবারের চিঠি। মনির আয়না মহিলা মহল, আমার কলম। সূর্য ডুবছে, দিন শেষ হয়ে সন্ধ্যার আগমনী বার্তা ঘোষণা করছে পূব আকাশে। জলজল করে দেখা দেবে সন্ধ্যা তারা। এই যে সারাটা দিন, মাস, বছর, এমনকি জীবন কাটিয়ে শেষের দিনে এমন উজ্জ্বল সন্ধ্যা তারা যদি ওঠে, তাহলে সেবা তিনি হলেন ভাগ্যবান ব্যক্তি। তবে সবাই আশা করে প্রত্যেকের জীবনে যেন শেষের সেদিনে সন্ধ্যা তারা ওঠে। ভরন্ত পরিবার সবাইকে খুশি রাখার চেষ্টা তো করেছি, সুখ শান্তি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষ করেছি শুধু শেষের দিনে সন্ধ্যা তারার আলোটুকু দেখব বলে। কর্তব্য করেছি, যৌথ সংসারের দায়িত্বও ছেড়ে ফেলিনি, তাই একটা আশার আলো তো রয়ে যায়। আজ বাস্তব পরিস্থিতি বদলে যাচ্ছে, তাই ভয় হয়। সুখের বালিশে শান্তির বিছানায় শেষ ঘুমে যেতে পারবো তো? সন্ধ্যা তারা উঠবে তো? পুষ্পসাঁতরা আটবেড়িয়া হাড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে।

সর্বমঙ্গলা গিরি, পশ্চিম মামুদপুর, হিঙ্গলগঞ্জ, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন এবারে চিঠি। অন্তরঙ্গ সই মহিলা মহল, আমার কলমে জানাই, স্নেহময় জননী ছিলেন আমার জীবনের সন্ধ্যা তারা, তাই তো আমি কোনোদিনও হইনি দিশেহারা। বড় হতে মা শোনাতেন কত জ্ঞান অমৃতবাণী, মহাপুরুষদের গল্প কথায় ভরত হৃদিখানি। মা বলতেন, দীন দুঃখীদের করবে দান, বাসবে তুমি ভালো, তাই দুঃখ কষ্ট সয়ে তুমি জীবন গড়ে তোলো। সই মায়ের প্রদর্শিত পথে চলে আমি হলাম প্রতিষ্ঠিত, আজ অবসরের ঘরে বসে মাকে মনে পড়ছে অবিরত। যখন দেখি সাজ আকাশে জ্বলছে সন্ধ্যা তারা, অবাক হয়ে দেখি আমি হয়ে নিমেষ হারা। মায়ের কথা মনে করি একলা বসে ঘরে, শত শত প্রণাম জানাই মাকে শ্রদ্ধা ভরে। সর্বমঙ্গলা গিরি, প্রাক্তন শিক্ষিকা, পশ্চিম মামুদপুর, হিঙ্গলগঞ্জ, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন।

এরপর রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। প্রিয় আমার কলম, নিষেধের বেড়া চলে আমার জীবন শুরু। ছোটবেলায় প্রায় সব কাজে আমি বাধা পেতাম, পরে বুঝতে পেরেছিলাম এর কারণ, আমি মেয়ে বলেই এত বাধা। গাছে ওটা মানা, খেলাধুলা করা মানা, ইত্যাদি ইত্যাদি, সবসময় এরকম। তো সময় তো গড়িয়ে চলল, আমি পড়াশোনা করার সুবাদে একদিন এক মহিষী নারীর কাছে এসে উপস্থিত হলাম। তিনি হলেন আমার বেসিক ট্রেনিং কলেজের অধ্যক্ষা মৃণালিনী দাশগুপ্তা। তিনি আমার জীবনের পথের দিশা দেখিয়ে দিলেন, নানা দেশের মহিষী নারীদের জীবনী তুলে ধরে তাদের মতো কঠিন পথ ধরে এগিয়ে যাওয়ার সাহস দিতেন। আমার জীবনের উন্নতি তার হাত ধরেই এসেছিল, তাই তিনি আমার জীবনের সন্ধ্যাতারা। যে সন্ধ্যাতারা আমার আধার ঘেরা জীবনে সুন্দর মিষ্টি আলোয় ভরিয়ে দিয়েছিল, সমস্ত কুসংস্কার থেকে শত যোজন দূরে থাকতে শিখিয়েছিল। তাই যতদিন বাঁচব আমি তাকে মনে রাখব, হ্যাঁ, আমার জীবনের সন্ধ্যাতারাকে। রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন।

হ্যাঁ বন্ধু, জীবনের সন্ধ্যা তারানি শুরুতেই বললাম, বেশ অনেকগুলো চিঠি আছে, তাই চেষ্টা করছি সব কটা পরপর পড়ে ফেলার। কারণ জানি যে আপনারা চিঠি, আপনাদের চিঠি পড়লে আপনাদের ভালো লাগে, তো সেই জন্য শুধু চিঠি পড়ব। এরপর বৈশাখী মুখোপাধ্যায়, 2 শিবতলা লেন, শিবপুর, হাওড়া 7-1-1-1-0-2 থেকে লিখেছেন, ওঠো বনু, পায়েসটুকু খেয়ে নাও, জন্মদিনে বসে না থেকে কর্মে মন দাও, জন্মদিনে দিদার কাছ থেকে পাওয়া এই সুপদেশ মর্মে গেঁথে নিয়েছিলাম সেই দিন। 90-এর দশকের গ্রাম জীবন ছোঁয়াছুঁই আর জাত বিভেদের ঊর্ধ্বে উঠতে পারিনি। ছোঁয়াচ বাঁচিয়ে দিদা ছোট ছোট ছেলে মেয়েদের বর্ণ পরিচয় করাতো, পড়াতেন অতিথির সামনে, ধরে দিতেন নিজের জন্য রাখা সাকান্নটুকু, বন্যাতোদের জন্য খুলে দিতেন ঘরের দরজা, পরনিন্দা পরচর্চা অংশ না নিয়ে কথা বলতেন গাছপালা আর গায়ে বাছুরদের সঙ্গে। ডালির বুড়ি দেওয়ার সময় তার নাকটা কিভাবে উঁচু করতে হবে সেটাও আমাকে হাতে ধরে শিখিয়েছেন। যে আনন্দ মঠ উপন্যাসের বন্দে মাতারামের সুর কণ্ঠে বসিয়ে দিয়েছেন তিনিই, তিনি আমার দিদা, জীবনের সন্ধ্যা তারা। ক্ষয়িষ্ণু সমাজে দাঁড়িয়ে জাতির মেরুদণ্ড সোজা করার চেষ্টা করি যখন, দিদার কথার সূত্র ধরে বলি মনটাকে ঘষিয়ে মেজে কাঁসার থালার মতো চকচকে করে রাখবে যাতে মালিন্য না আসে, ধোঁয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে সে সন্ধ্যা তারার মৃদু অথচ অকম্পিত আলোই এখনো পথ চেনাচ্ছে আমাকে। বৈশাখী মজুমদার, 2 শিবতলা লেন, শিবপুর, হাওড়া 7-1-1-1-0-2 থেকে লিখেছেন।

গাছ আলো করা কদম মহিলা মহল। হ্যাঁ বাহ, গাছ আলো করা কদম মহিলা মহলকে লিখেছেন জীবনের সন্ধ্যা তারা নিয়ে।

চিঠি। আকাশের আবছা অন্ধকারে যখন ডানা মেলা শেষ পাখির পাখায় দিনমণির আলোটুকু নিভে যায়, জ্বলে ওঠে সন্ধ্যা প্রদীপ আর জ্বলে ওঠে সন্ধ্যা তারা, তখনও আর কোনো নক্ষত্রের দিবা ঘুম ভাঙে না, তাই সে একাই পথ দেখায়, আকাশকে আলো করে রাখে, ডুবতে দেয় না অন্ধকার নিকষার ভেতর। ঠিক তেমনি করে জীবনের পাঁকে কত ঝড় আসে, বয়ে যায় নোনা জলের বন্যা, দিশেহারা হয়ে শূন্য দৃষ্টি কিছু আঁকড়ে ধরতে চায়, তখন সন্ধ্যা তারা জ্বলে ওঠেন আমাদের মাঝে। সেই সন্ধ্যা তারা রবি ঠাকুর, তার গীতবিতান, তার কথা, তার ব্যাখ্যা যেন জীবনে আবার গতি ফিরিয়ে আনে, মরুভূমি প্রায় হৃদয় উঠানে ফুটিয়ে তোলে রঙিন ফুল। মহামারী যখন সব থামিয়ে দিয়েছিল, কর্ম হারিয়ে পথ হারিয়ে আকুল পাগল পাড়া, তখন তিনি তো বলেছেন কানে, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। নিজেকে একলা মনে হলে তিনি বলেছেন, একলা চল রে, কতবার হেরেছি তবু চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেথা শির, জ্ঞান জেতা মুক্ত জেথা গৃহের প্রাচীর। তিনি চিরকাল নিঃশব্দে ঠিক সন্ধ্যা তারার মতোই যে থাকেন, যে আকাশের দিকে তাকায় সে ঠিকই দেখতে পাবে। পিউপা ঘোষ, শুকডাল বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন।

পরের চিঠি মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। প্রিয় মহিলা মহল, জীবনের সন্ধ্যা তারা বলতে জীবনের পরন্ত বেলায় পথ প্রদর্শক আশা বা সান্ত্বনার প্রতীকে বোঝায়। ঠিক যেমন দিনের শেষে আকাশে সন্ধ্যা তারা ফুটে ওঠে এবং রাতের আগমনী বার্তা দেয়, জীবনের সন্ধ্যা তারার ক্ষেত্রে গভীর অর্থ প্রেক্ষাপট আমাদের জীবনে আসে। জীবনের সন্ধ্যা তারাকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না। জীবনের সন্ধ্যা তারা বার্ধক্যের প্রতীক হলেও এই সন্ধ্যা তারাতেই মেলে অভিজ্ঞতার নির্যাস। পথপ্রদর্শক তো বটেই, যেমন জোনাকির আলো হয়তো আলোকিত করে না, কিন্তু প্রকৃতির বাস্তুতন্ত্রে এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে এবং জোনাকির উপস্থিতি প্রমাণ করে যে পরিবেশটি সুস্থ। ঠিক তেমনি জীবনের সন্ধ্যা তারা পরিবারের সমাজের পরোক্ষভাবে অনেক অনেক উপকারে লাগে। সেই সন্ধ্যা তারা বিলীন হলে অনেক কিছু যে অধরা থেকে যাবে। মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি।

পরে চিঠি, নুরবানু খাতুন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন। দেখি দিদি কি লিখেছেন। প্রিয় সাথী পহিলা মহল, নমস্কার নেবেন। আমি তখন নবম শ্রেণী। আমার এক বন্ধু বলল, তোর দাদু বিয়ে ঠিক করছে, ছেলের ছবি আমাকে দেখালো, কি জানি পছন্দ হয়ে গেল। তবু ভাবলাম আমাকে যদি দেখতে আসে তাহলে আমি পড়া চালিয়ে যাব, এটা জানাব। কিন্তু আমাকে দেখতে এলেন না। বিয়ের দিনে গাড়ি থেকে নামছে, দোতলা থেকে দেখলাম, বেশ ভালো লেগে গেল। ঘোড়ায় চড়ে সাত পাক দিচ্ছে, আংটি পরানো হলো। তারপর বিয়ে পরানো হলে দুপুরের খাওয়া দাওয়ার পর মুখ দেখা দেখি চললাম বিকেলবেলায় শ্বশুর বাড়ি। দু চোখ দিয়ে জলের ধারা, কিন্তু ও বাড়ি গিয়ে এবারের টান অনেকটাই যেন ম্লান হলো। আসলে আমার নিজের বাড়ি হয়ে গেল এটা। আমার স্বামী আমার পড়ালেখা বন্ধ করতে চাননি, বরং আমাকে উৎসাহ দিয়েছেন। আমার জীবনবিজ্ঞান খাতায় ছবি এঁকে দিয়েছেন, ইংরেজি অঙ্ক দেখিয়ে দিয়েছেন। আমাদের বাড়ি যখন তৈরি হলো তখন দেখলাম বাড়িটি আমার নামে করা হলো। উনি বললেন, আমি তো আসলে তোমায় সেভাবে কিছু দিতে পারিনি, তাই এটা তোমার নামেই থাকলো। আমার সকল কাজে সাহায্য করেছেন উনি। উনি হলেন আমার জীবনের সন্ধ্যা তারা, কিংবা সুখ তারা, যাই বলো না কেন, আমার জীবনের ধ্রুব তারা উনি। আজকে আমি যে জায়গায় পৌঁছে গিয়েছি সেটা উনার জন্যই। আমার জীবনের সন্ধ্যা তারা হলেন আমার স্বামী। আজ 48 বছর হয়ে গেল আমার জীবনের পথ চলা। নুরবানু খাতুন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন।

এবারে বকুল বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে। প্রিয় শুকতারা মহিলা মহল, আমার জীবনে পথের দিশা সন্ধ্যা তারা তথা শুকতারা আমার মা। বাবার একটা দোকান ছিল 5 কিলোমিটার দূরে চাত্রার মোড়ে। আমি যখন 5-এ, বাবার হার্টের অসুখ ধরা পড়ার ফলে দোকান বন্ধ হয়ে গেল। সংসারে তখন অনটন, মা হাত হাল ধরলেন। সকাল বিকেল টিউশনি, 100 দিনের সরকারি মাটি কাটার কাজ, দলছুট ছেলে মেয়েদের তফসিল পাড়ায় গিয়ে সন্ধেবেলায় সামান্য সাম্মানিকে পরিবর্তে পড়ানো। আমাদের অভাব কিন্তু তখন বুঝতে দেননি আমার মা। চড়াই উত্রাই পেরিয়ে আজ আমরা জীবনে প্রতিষ্ঠিত। আমি সরকারি হসপিটালের নার্স আর ভাই ব্যাংকে, মা এখন একজন আশাকর্মী। আমাদের জীবনে মা সন্ধ্যা তারার মতো জলজল করছে। বর্ষার শুভেচ্ছা নেবেন, বকুল বন্দ্যোপাধ্যায় দিকবার বাঁকুড়া থেকে লিখেছেন।

বন্ধু চলে যায় এবারে চিঠিতে। এবারে লিখেছেন, এবারে চিঠি পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় আমার কলম, চোখ বন্ধ করলে যে উজ্জ্বল তারাটি মনের আকাশে স্নিগ্ধ আলো ছড়িয়ে দেয়, তিনি হলেন আমার বাবা। তার আঙুল ধরেই আমার প্রথম হাঁটতে শেখা, প্রকৃতির ফুল পাখিদের চেনা। বাবার কাছ থেকে শিখেছি জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে, কর্মবিমুখ না হয়ে নিজের দায়িত্ব কর্তব্য সততার সঙ্গে পালন করতে। একটি শিশুর বড় হয়ে ওঠা অবশ্যই মা বাবা উভয়ের যত্নের উপর নির্ভর করে। সেই সূত্রে মায়ের কাছে ঘরের কাজ আর সৃজনশীলতার পাঠ নেওয়া ঠিকই, কিন্তু অন্দরমহল পেরিয়ে যখনই পড়াশুনো বা অন্য কোনো প্রয়োজনে বাইরে জগতে পা রেখেছি, বাবাই আমাকে চিনিয়েছেন সেই অচেনা পথ, শিখিয়েছেন কিভাবে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়, অচেনা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হয়, সমস্ত পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে চলতে হয়। খবরের কাগজ ঘটিয়ে পড়ার অভ্যেস যে কতটা উপকারী সেটাও বাবার কাছ থেকেই শেখা। ফুটবল মাঠে সেই কোন ছোটবেলা থেকে বাবা নিয়ে যেতেন, ফুটবল ক্রিকেট খেলার খুঁটিনাটি সব বাবা বলে দিতেন মাঠে বা টিভিতে খেলা চলাকালীন। ছোটবেলায় আবৃত্তি, বসে আঁকো, কুইজ, স্পোর্টস কিংবা যোগব্যায়াম, সব ধরনের প্রতিযোগিতায় আমার অংশগ্রহণের পেছনে ছিল বাবার অকুণ্ঠ উৎসাহ। সবসময় যে পুরস্কার পেতাম তা কিন্তু নয়, কিন্তু যেখানেই কোনো অনুষ্ঠান হতো বাবা আমাকে সাইকেলে করে নিয়ে যেতেন। আজ হয়তো সমাজের চোখে খুব নাম করা কেউ হতে পারিনি বন্ধু, বড় কোনো কীর্তিও গড়তে পারিনি, কিন্তু দিনের শেষে মনের গভীরে একটাই স্বস্তি, আমি আমার বাবার আদর্শ থেকে চ্যুত হইনি। বাবা আজ সত্যি সন্ধ্যের আকাশের এক জ্বলজ্বলে তারা, আর তার রেখে যাওয়া সে আলোই আমার আগামী দিনের পথ চলার একমাত্র পাথেয়। লিখেছেন পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে।

বন্ধু, শুরুতে বলেছিলাম বেশ অনেকগুলো চিঠি আছে, আর সবকটা চিঠি পড়বো। হ্যাঁ বন্ধু, সবকটা চিঠি কিন্তু পড়া হয়ে গেছে, আর হাতে একটাও চিঠি নেই। সামান্য একটু সময় ছিল, হাতে থাকলে চিঠি পড়ে ফেলতে পারতাম নি। তবুও বলে রাখছি, যারা এখনও চিঠি লেখেননি, জীবনের সন্ধ্যা তারা এ মাসের আমার কলমে চিঠির বিষয়, আপনি লিখে পাঠান। আর এক কলমে দুই নারী চিঠির বিষয় আবারও বলে দিই, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবলী চরিত্র। আপনাদের চিঠির অপেক্ষায় থাকবো। আপনারা খুব ভালো থাকেন বন্ধু, এই বর্ষাকাল আপনারা এনজয় করুন, প্রত্যেকটা ঋতুর যে সৌন্দর্য আপনারা উপভোগ করুন, সবাই মিলে সুস্থ থাকুন। আপনারা ভালো থাকলে আমাদেরও ভালো লাগে, আনন্দে থাকবেন বন্ধু। আজকের মতো মহিলাদের আসর এ পর্যন্তই, নমস্কার।

লাকি বণিকের উপস্থাপনায় শুনলেন মহিলাদের আসর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান আরোগ্য নিকেতন।
1: নমস্কার বন্ধুরা, আরোগ্য নিকেতন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আরোগ্য নিকেতন অনুষ্ঠানে আমরা কথা বলি নানা শারীরিক ও মানসিক সমস্যা এবং তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। আমাদের সঙ্গে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা এবং থাকে তাদের সুচিন্তিত পরামর্শ। বর্তমানে সারা বিশ্ব জুড়ে জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি নানা ধরনের সামাজিক এমনকি মানসিক সমস্যা সৃষ্টি করছে। ভারতের ক্ষেত্রে এই জনসংখ্যা বৃদ্ধির চিত্রটি ভয়াবহ। 2023 সালে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছিল ভারত। রাষ্ট্রপুঞ্জের অনুমান, 2060 সালের মধ্যে ভারতের জনসংখ্যা 1.7 বিলিয়নে পৌঁছতে পারে। তাই সচেতনতা দরকার। এই জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 11 জুলাই সারা বিশ্ব জুড়ে পালিত হয় ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস। এই দিবস পালনের মূল লক্ষ্য হল পরিবার পরিকল্পনা, লিঙ্গসাম্য, দরিদ্রতা, মানসিক স্বাস্থ্য, মানবাধিকার ইত্যাদি বিষয়ে মানুষকে সচেতন করা। এই দিনটিকে মাথায় রেখেই আজকের শ্রবণে স্বাস্থ্যে এখন কথা বলব জনসংখ্যা।

0: বিস্ফোরণ ও তার নিয়ন্ত্রণ নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার সুকমল বিষয়ী। প্রথমেই তার কাছ থেকে জেনে নেব জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে এবং কখন পরিস্থিতিকে জনসংখ্যা বিস্ফোরণ বলা যাবে, এর কি কোনো পরিমাপ আছে? আমাদের দেশের পরিস্থিতি কি?
1: জনসংখ্যা বিস্ফোরণ হলো অল্প সময়সীমার মধ্যে যদি অনিয়ন্ত্রিত হারে অত্যধিক জনসংখ্যা বেড়ে যায় তাহলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তাকেই বলে জনসংখ্যা বিস্ফোরণ। এটা আমরা মাপ করি কীভাবে? কোনো একটা অঞ্চলে বা দেশে মৃত্যুর হারের তুলনায় জন্মের হারের যদি ব্যাপক বৃদ্ধি হয়, জনসংখ্যা বিস্ফোরণের বর্তমান চিত্র আমরা যদি দেখি, যখন সাল গণনা শুরু হয়েছে সারা পৃথিবীতে, শুরু করেছিল তখন 25 কোটি মানুষ দিয়ে, তারপর 1800 সালের কাছাকাছি এটা পৌঁছয় 100 কোটিতে, অর্থাৎ 1 বিলিয়নে। কিন্তু 1 বিলিয়ন থেকে 7 বিলিয়নে পৌঁছতে সময় নেয় মাত্র 200 বছর, আর তারপর থেকে ওই 7 বিলিয়ন মানে এটা পৌঁছয় 2011 সালে, আর তার 14 বছরের মাথায় 2025 সালে, অর্থাৎ যা লাস্ট পরিসংখ্যান, এটা 8.25 বিলিয়ন। তার মানে কী হারে বাড়ছে পৃথিবীর জনসংখ্যা। আর ভারতের জনসংখ্যা যদি দেখি, 2011 সালে ছিল 121 কোটি, 2025-এ ওটা 143 কোটি, অর্থাৎ চীনকেও আমরা ছাড়িয়ে গেছি, সারা পৃথিবীতে এখন আমরা প্রথম স্থান অধিকার করেছি এই ব্যাপারে।
0: পাশাপাশি জনসংখ্যা বিস্ফোরণের কারণ ও তার ফলে সৃষ্ট সমস্যাগুলি সম্বন্ধেও আমাদের জানালেন ডাক্তার বিষয়ী।
1: মূল কারণ যদি দেখি, হাই বার্থ রেট, উচ্চ জন্মহার। এই উচ্চ জন্মহার, আজকে ভারতের ক্ষেত্রে এই জন্মহার হচ্ছে 18.4 পার 1000 পপুলেশন। এটা কারণগুলো কি? কারণগুলো, আমাদের বিয়ে হচ্ছে একটা সার্বজনীন ঘটনা, সবার মধ্যেই হবে এটা আমরা ধরেই নিয়েছি, সন্তান উৎপাদনে সক্ষম আমাদের হতেই হবে, তো এই ঘটনাগুলো সামাজিকভাবে ঘটবেই, না ঘটলেই আমাদের বিপদ। কম বয়সে যৌবন প্রাপ্তি, অর্থাৎ আর্লি পিউবার্টি, আর্লি ম্যারেজ, বাল্যবিবাহ, এটা গ্র্যাজুয়ালি, বিবাহের বয়সটা না আমরা যেরকম দেখেছিলাম তার থেকে কিন্তু এখন আর্লি ম্যারেজের সংখ্যা গ্র্যাজুয়ালি বাড়ছে, একটা সময়ে ছিল তারপরে কমেছিল, এখন আবার বাড়ছে। আর আর্লি ম্যারেজের সাথে সাথে রিলেটেড আর্লি প্রেগনেন্সি এবং আর্লি চাইল্ড বার্থ। এছাড়া তরুণ প্রাপ্তবয়স্কের সংখ্যা বৃদ্ধি, 18 থেকে 40 বছর বয়স্ক মানুষের বেশি সংখ্যায় পাওয়া যাচ্ছে। এছাড়া আছে কিছু সামাজিক সাংস্কৃতিক কারণ, দারিদ্রতা, নিরক্ষরতা, ধর্মীয় কারণ, গর্ভনিরোধক বা জন্ম নিয়ন্ত্রণ যে সংক্রান্ত ব্যাপারে আমাদের খুব সীমিত জ্ঞান, এগুলো উচ্চ জন্মহারের কারণ। এবার কম মৃত্যু, মৃত্যু কম, এটা একটা আমাদের কাছে আশীর্বাদ, তো সেগুলো জনসংখ্যা বিস্ফোরণের ক্ষেত্রে কিন্তু এটা একটা কারণ। কেন? কারণ আমাদের ভালো স্বাস্থ্য পরিষেবা আগের থেকে অনেক ভালো, ভ্যাকসিনেশন, ওষুধের আবিষ্কার, জাতীয় রোগ প্রতিরোধের নানান কর্মসূচি, এইসবের কারণে আমাদের মৃত্যু হার কিন্তু এখন অনেক কম। এছাড়া গড় আয়ু, মৃত্যু হার কম, তার সাথে রিলেটেড গড় আয়ু অনেক বেশি, তো এইসব কারণগুলো সব কিছু কিন্তু আমাদের জনসংখ্যা বৃদ্ধির মূল। দারিদ্রতা বৃদ্ধি, বসবাসের মানের অবনতি, পরিবেশ দূষণ, বেকারত্ব বৃদ্ধি, ভেক্টরবর্ন ডিজিজের প্রবণতা বেশি, তুলনামূলকভাবে সীমিত স্বাস্থ্য পরিষেবার উপর চাপ বৃদ্ধি, পরিকাঠামোর অবনয়ন, প্রাকৃতিক সম্পদের অভাব বৃদ্ধি, মহামারী আমরা দেখেছি রিসেন্টলি যেটা হয়ে গেল কোভিড-19, এইরকম মহামারীর প্রাদুর্ভাব, অ্যাক্সিডেন্ট বেড়ে যাওয়া, সংক্রামক রোগের দ্রুত বিস্তার লাভ, এগুলো কিন্তু হতে পারে।
0: জনসংখ্যা সঠিক নিয়ন্ত্রণ কোন পথে কিভাবে সম্ভব সে বিষয়েও আমরা জেনে নিলাম ডাক্তার সুকমল বিষয়ীর কাছ থেকে।
1: এরা যদি দেখি, সেই বার্থ রেট কমানো, জন্মহার কমানো এবং ফ্যামিলি সাইজকে কম করা, এইটা তো আমাদের পদ্ধতি নিতে হবে যাতে এগুলো আমরা করতে পারি। কী পদ্ধতি? আমরা কিছু সামাজিক পদ্ধতি নিতে পারি। সামাজিক পদ্ধতি মানে আমরা বিয়ের বয়সটাকে, ঠিক আমাদের আছে মেয়েদের বিয়ের বয়স 18 বছরের আগে নয়, আবার ছেলেদের 21-এর আগে নয়, এটাকে লিগাল পদ্ধতি এখানে অ্যাডপ্ট করা যাতে ঠিকঠাক মেনটেন হয়, এবং কিছু ইনসেন্টিভ এখানে।

0: করা, যারা পরে বিয়ে করবে তাদের ক্ষেত্রে ইনসেন্টিভ অ্যাড করা, ঠিক সময়ে বিয়ে করবে, এগুলো করা। এছাড়া যেটা আছে ওমেন এম্পাওয়ারমেন্ট, আস্তে আস্তে এদিকে আমরা এগোচ্ছি, অনেকটাই ধ্যান দিয়েছি, এটা আমাদের আবার ঠিক মতোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। স্প্রেড অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার প্রসার এবং আমাদের সামাজিক নিরাপত্তা, এগুলো কিন্তু সামাজিক পদক্ষেপ, অর্থনৈতিক পদক্ষেপ, কৃষি ও শিল্পের প্রসার, বসবাস ও জীবনযাত্রার মান উন্নয়ন, এছাড়া নগরায়ন, এ বাদ দিয়ে যেগুলো আছে আমাদের মেডিকেল এবং ফ্যামিলি প্ল্যানিং মেজার্স অর্থাৎ পরিবার পরিকল্পনা যে পদ্ধতি সেগুলোর প্রচার এবং সঠিক প্রয়োগ।
1: জনসংখ্যার অপরিকল্পিত বৃদ্ধি যেমন ক্ষতিকারক, তেমনি জন্মহার খুব কমে গেলে কি ধরনের সমস্যা হতে পারে, একেবারে শেষে আমরা সেই কথাও জেনে নিলাম ডাক্তার সুকমল বিষয়ীর কাছ থেকে।
0: হ্যাঁ, হতে পারে খুব বেশি কমে গেলে, অর্থাৎ বার্থ রেট বিলো রিপ্লেসমেন্ট লেভেল, আমরা যেটা বলি যে 2.1 চিলড্রেন পার ওমেন, এইটার থেকে যদি কমে যায় তাহলে একটা ডেমোগ্রাফিক ক্রাইসিস হতে পারে, এবং সেখানে আমাদের লেবারের শর্টেজ হতে পারে, আমাদের হেলথ কেয়ার সিস্টেমের উপরে লোডটা বেড়ে যেতে পারে, পেনশন সিস্টেমের উপরে লোড বেড়ে যেতে পারে, এগুলো ইউজুয়ালি হয়, এজিং পপুলেশন বেড়ে যায়। এছাড়া ইকোনমিক স্ট্যাগনেশন মানে অর্থনৈতিক একটা স্থিরতা চলে আসে, আর তাছাড়া আমরা ফ্যামিলির যে সাপোর্ট, সেই সাপোর্ট সিস্টেমটা একটু নড়বড়ে হয়ে যায়, এবং আমাদের যে জিডিপি অর্থাৎ ভারতীয়দের যে আয়, সেই আয়টা কমে যায়, সুতরাং এর সাথে সাথে লিভিং স্ট্যান্ডার্ডটাও কমে যায়। আমরা আস্তে আস্তে যদি দেখি যে ধরনের চিন্তাভাবনা ছিল, একটা মানুষ এখন ক্যারিয়ারিস্টিক এবং শিক্ষার হার যতটা বাড়ছে, শিক্ষার প্রসার যতটা বাড়ছে, শিক্ষিত মানুষ যত হচ্ছে, তত তারা তাদের লাইফস্টাইলের একটু পরিবর্তন হচ্ছে। এখন মানুষ বাইরে আছে যারা তাদের কেরিয়ারের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, চাকরিগত দিক দিয়ে তারা যে লাইফস্টাইল, বিয়ে করতে চাইছে না, যদিও বা বিয়ে হলো তারপরে তারা প্রেগনেন্সি নিতে চাইছে না, এই যে জায়গাগুলো, তার মানে সন্তান, আলটিমেটলি সন্তান ধারণে অনীহা, এইগুলো আসছে। তার কারণগুলো হচ্ছে যে কস্ট অফ লিভিং অত্যন্ত বেড়ে গেছে, হাউসিং একটা ইনসিকিউরিটি, এছাড়া এই যে এক্সপেন্স বেড়ে যাওয়ার জন্যে তারা চিলড্রেনদের যে মানুষ করবে বা তাদেরকে যে বড় করবে এই জায়গাটা থেকে তারা একটু ভয় পাচ্ছে, একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে। এছাড়া যেটা যে এই গর্ভনিরোধক বা জন্ম নিয়ন্ত্রণ যে সমস্ত পদ্ধতিগুলো, সেগুলো তাদের খুব হাতের কাছাকাছি চলে আসছে, সহজেই গ্রহণ করতে পারছে, সুতরাং এইসব কারণে একটা অনীহা কাজ করছে। আর প্রবীণদের সংখ্যা বেড়ে যাচ্ছে ডেফিনেটলি, আমরা যদি দেখি এই প্রবীণদের সংখ্যা আজ থেকে 10 বছর আগে যেটা 7%-এর কাছাকাছি, 6-7% ছিল, সেটা বেড়ে এখন 9-10%-এর ভারতবর্ষে, সুতরাং এইটা বেড়ে যাওয়ার জন্যে একটা ভালো দিকও আছে। আরেকটা যেটা আছে যে আমাদের যে স্বাস্থ্য পরিষেবা তার উপরে একটা চাপ বাড়ছে, এবং আমাদের এই গ্রুপটাকে তাদেরকে ঠিক রাখার জন্য অনেক নতুন নতুন ব্যবস্থা নিতে হচ্ছে, সুতরাং অর্থনৈতিক চাপও বাড়ছে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি, যে বর্তমান পরিস্থিতিতে আমরা পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে প্রথম, 2025 সালের একটা পরিসংখ্যান 143.5 কোটি, আগে একটা প্রজেকশন ছিল যে 2050 সালে 150 কোটি, ওটা নামতে নামতে 2030 সালে এই প্রজেকশনটা, কিন্তু এই হারে যদি বাড়তে থাকে তাহলে আমরা দেখছি যে এই 2025-এর পরে 26-27 মানে আর 1-2 বছরের মধ্যেই হয়তো 150 কোটি পৌঁছে যাব। জনসংখ্যা নিশ্চয়ই কমানো উচিত, অর্থাৎ এই কমানো যেটা, তার যে পরিমাপ, গাণিতিক পরিমাপ, সেটা করা হয় TFR দিয়ে। TFR মানে টোটাল ফার্টিলিটি রেট। টোটাল ফার্টিলিটি রেট মানে একজন মহিলা, সে যদি তার রিপ্রোডাক্টিভ পিরিয়ডটা পুরো কাটায়, তাহলে এই পুরো রিপ্রোডাক্টিভ পিরিয়ডের মধ্যে তার অ্যাভারেজ 2.3 চিলড্রেন ইন্ডিয়াতে এখন পরিসংখ্যান, এইটা তার দ্বারা এইটা তৈরি হচ্ছে। তো এই 2.3 এটাকে আমাদের নামিয়ে নিয়ে আসতে হবে 2.1-এ, অর্থাৎ এই 2.1টাকে বলা হয় রিপ্লেসমেন্ট লেভেল। 2.1 এইটা যদি থাকে তাহলে আমাদের জনসংখ্যার দিকটা একটা স্টেবল জায়গায় থাকবে। কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে এর বিভিন্ন রকমের পিকচার আছে। আমরা যদি দেখি বিহার, ইউপি, মেঘালয়, সেখানে এটা অনেক বেশি, আবার ওয়েস্ট বেঙ্গলে সেখানে কম, 1.6। সুতরাং এইসব কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে।
1: তাহলে বন্ধুরা, আশা করি ডাক্তারবাবু যা যা বললেন সেই পরামর্শগুলো আপনারা নিশ্চয়ই মেনে চলবেন। আজকের আরোগ্য নিকেতন এই পর্যন্তই। এই প্রচণ্ড দাবদাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: শুনলেন আরোগ্য নিকেতন। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রূপময় কোলে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঢাকার চিঠি।
4: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি, এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর থেকে সরকারি রাজস্ব আয় বেড়েছে। 2025-26 অর্থবর্ষে এই বন্দর দিয়ে প্রায় 10.75 কোটি টন পণ্য পরিবাহিত হয়। সংবাদপত্র প্রথম আলো জানিয়েছে, আমদানি ও রপ্তানি মিলিয়ে এসব পণ্যের শুল্কমূল্য সেদেশের মুদ্রায় প্রায় 11 কোটি টাকা ছাড়িয়েছে। পণ্য পরিবহন থেকে সরকারি কোষাগার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মোট রাজস্ব আয় হয়েছে প্রায় 90,000 কোটি টাকা। সেদেশের জাতীয় রাজস্ব বোর্ড NBR ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। বাংলাদেশের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন সেদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্বল্পমেয়াদী সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে। হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বা হিট প্রকল্পের আওতায় তাদের সরকারি কার্যালয়ে এক পরামর্শ সভায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ডিলিসন। কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদের সভাপতিত্বেই আলোচনাচক্রে কমিশনের সদস্য প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মামুন, হিট প্রকল্পের মহানির্দেশক প্রফেসর ডক্টর আসাদুজ্জামান, ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন প্রফেসর ডক্টর লায়লা নূর সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের জন্য এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে সফট স্কিল, নীতিনৈতিকতা, মূল্যবোধ, কর্মসংস্থানের জন্য যোগ্যতা বৃদ্ধির দক্ষতা সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত 12 জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

0: বলে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেদেশের জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, পশ্চিম এশিয়ার অস্থিরতার মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় ইরান থেকে ইতোমধ্যে 12 জন মহিলা ও 8 শিশুসহ 186 জনকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য নীলোফার চৌধুরীর এক প্রশ্নের উত্তরে আরিফুল হক চৌধুরী একথা জানান। স্পিকার হাফিজউদ্দিনের সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশে হামের সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। সেদেশের স্বাস্থ্য মহানির্দেশনালয় DGHS জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হামের মতো উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু ঢাকা বিভাগে এবং অন্যজন সিলেট বিভাগে প্রাণ হারায়। এই নিয়ে এখনও পর্যন্ত হামের কারণে সেদেশে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 747। বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 946 জন নতুন করে হাম বা হামের মতো উপসর্গে আক্রান্ত হয়েছেন। রিলিশন জানিয়েছে, বাংলাদেশে 15 মার্চ থেকে এ পর্যন্ত মোট 1,08,998 জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 92,031 জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং 88,419 জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাংলাদেশে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত 4 জুলাই রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রোহিঙ্গা শিবিরে 15 জন প্রাণ হারিয়েছেন, আহত 18 জন। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা UNHCR-এর প্রতিনিধি ইভো ফ্রেইসেন বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। মানবিক সংস্থাগুলি সেদেশের সরকারের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধারকার্য, খাদ্য, চিকিৎসা, আশ্রয় ও অন্যান্য জরুরি সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ডেলিসান। বাংলাদেশের টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নেমে শিশুসহ 7 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বান্দরবানের লামায় একই পরিবারের 3 জনসহ 5 জন এবং কক্সবাজারের চকরিয়ায় 2 শিশুর মৃত্যু হয়েছে। বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় বৃহস্পতিবার ভোরবেলা পাহাড়ে ধস নামার ফলে 2টি বাড়ি মাটি চাপা পড়ে। রিলিসান সূত্রের খবর, মৃত মোহাম্মদ ইউনিস, রানু আক্তার এবং মোহাম্মদ সোলেমান একই পরিবারের সদস্য। এই ঘটনায় চট্টগ্রামের হালিশহরের মোহাম্মদ জুয়েল ও তার স্ত্রী কুলছুমা আক্তারও প্রাণ হারান। লামা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মোহাম্মদ কাইজার হামিদ জানান, প্রশাসনের তরফে 5 জনের দেহ উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে একই সময়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়ইতলি ইউনিয়নের মোহছানিয়া কাটাপাহাড়ি গ্রামে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়। বড়ইতলি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান খবরটি নিশ্চিত করেছেন। বাংলাদেশে কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বন্যা এবং ভূমিধস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান 10 দফা উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। শুক্রবার সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন একথা জানিয়ে বলেছেন, লাগাতার বন্যা পরিস্থিতি, বৃষ্টিজনিত ক্ষয়ক্ষতি এবং ভূমিধসের জেরে সহস্রাধিক পরিবার বিপর্যস্ত। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজে পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছেন। উপজেলাগুলির কার্যনির্বাহী আধিকারিক, ডেপুটি কমিশনার, আইন প্রণয়নকারী সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। শাসক বিরোধী নির্বিশেষে রাজনৈতিক পক্ষপাতিত্ব ঝেড়ে ফেলে এই বিপদের সময় সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে দুর্যোগ কবলিত এলাকায় 1,000-এর বেশি আপৎকালীন আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। সেখানে 12,000 নাগরিককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় 3,450 মেট্রিক টন চাল এবং বাংলাদেশি মুদ্রায় 2,15,00,000 টাকা দেওয়া হয়েছে। বিপর্যস্ত এলাকাগুলিতে পানীয় জল সরবরাহ, পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, শিশু খাদ্য এবং প্রতিদিন 3 বেলার খাবার সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। পাহাড়ি অঞ্চলে উদ্ধার কাজের প্রয়োজনে সশস্ত্র বাহিনীকে কাজে লাগাতে বলা হয়েছে। দুর্যোগ পরিস্থিতির জেরে বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। রেললাইনে জল জমার কারণে দুর্ভোগ এড়াতে চট্টগ্রাম দোজাহারি 47 কিলোমিটার দীর্ঘ রেললাইন 5 ফুট উঁচু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমিধস প্রবণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করার জন্য সরকার সব রকম ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। ঢাকার চিঠি শেষ হল। এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা।
1: শুনলেন ঢাকার চিঠি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আধুনিক গান মৌসুমী ভৌমিকের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন আজ সন্ধ্যায় তৃষিতা মুখোপাধ্যায়ের উপস্থাপনায়।

উদল হাওয়ায় ডাক দিয়েছি, মেঘের ভাঁজে কথা, আলো আধার ঘরের কোণে, মুখর নিরাপত্তায় মনে মনে ফিজব দুজন বিকেল থেকে সাজ। বহু যুগের ওপার থেকে আষাঢ় এলো আজ। আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর আজ সন্ধ্যায়। কেমন আছেন? আষাঢ় এসেছে, বহুদিন হলো আষাঢ় এসেছে। কাজল মেঘের মনের হাজার কথা খোলসা করে বলে ফেলতে, আসলে মানুষও খানিকটা মেঘ বৃষ্টির মতো হয়। কেউ জমিয়ে রাখে মনের কোণে হাজার কথা, যত দুঃখ অভিমান।

বলতে পারে না। আবার কেউ ঝমঝমিয়ে ঝরে পড়ে মনের সব কথা নিয়ে, মনের সব ব্যথা কাগজের নৌকা বোঝাই করে ভাসিয়ে দিতে চায়, আর খুব অভিমান হলে বানভাসি করে চারপাশ। উভয়ের ভালোবাসার ধরন কিন্তু ভিন্ন, কিন্তু বর্ষার গল্পটা তারা একসঙ্গে লেখে। এই বর্ষায় আমরা জানতে পারি সমস্ত খরা নদী কেমন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে, তাই না? তেমনও জীবনও কোথাও অপূর্ণ রাখে না কোনো কিছু। এই যে দেখুন, আজ শনিবার, মানে সপ্তাহ শেষ হচ্ছে, ছুটির দিনের শুরু। আমি চাই, আমরা চাই, এই ছুটির দিনে একটু অবসর খুঁজে নিয়ে আপনিও তাকান নিজের ইচ্ছেগুলোর দিকে, যে হচ্ছে খুব বেশি পাত্তা পায় না আপনার কাছে। হেলা ফেলার ইচ্ছে যা পূরণ করা হয় না, হয়তো কোথাও ঘুরতে গেলেন, একা একাই গেলেন, হয়তো অনেক দিন আড্ডা দেওয়া হয় না কাজের চাপে ব্যস্ততার ভিড়ে, হয়তো অনেক দিন ধরে ভাবছেন প্রিয় বইটা পড়বেন কিন্তু পড়া হয়ে উঠছে না। এই যে ছুটির দিন এসছে, অফুরন্ত সময়, অবসর, আর এই সন্ধ্যায়, আজকের এই আষাঢ়ের সন্ধ্যায়, জানি না কোথায় বৃষ্টি হচ্ছে, আপনার কী প্ল্যান, কী করবেন আজ? আজ কোথাও ঘুরতে যাবেন, সিনেমা দেখবেন, নাকি এই বর্ষার সন্ধ্যায় চপমুড়ি হাতে ভূতের গল্প করবেন? আমার কাছে আর একটা প্ল্যান আছে। কি প্ল্যান বলুন তো? এই আজ সন্ধ্যায় জমিয়ে আড্ডা দেওয়ার। তাই জন্যই তো কত কথা বলবো বলে এসেছি, আর রয়েছে কত গান শোনাবো আপনাকে। এই আজ সন্ধ্যার আড্ডায় সঙ্গে আছি আপনার মৈত্রী বন্ধু তৃষিতা মুখোপাধ্যায়। চলুন তবে আড্ডা শুরু করি একটা বর্ষার গান দিয়ে।

দেখুন, বর্ষা আমাদের কাছে আমাদের মতন হয়েই আসে। কারুর কাছে হয়তো কবিতা হয়ে আসে, আবার কারুর কাছে আসে মেঘ ভাঙা দুঃখ হয়ে। শোক বা দুঃখ, বর্ষাকে যাই নাম দিন, বর্ষা কিন্তু আনে অনেক কিছু, অনেক স্মৃতি, অনেক ছোট ছোট আবেগ, ভালো লাগা, আবার খানিকটা লড়ে যাওয়ার প্রেরণাও আনে বর্ষা। যাই হোক, আষাঢ় এসেছে, বর্ষা এসেছে, তার মানে ফিরেছে বাংলায় এই বিয়ের মরশুম। আর বিয়ে মানেই সে এক উৎসব বটে, সাজগোজ, খাওয়া দাওয়া, গয়নাগাটি, ছবি, সে এক এলাহি ব্যাপার। এই মরশুমে নতুন বউদের সাজ দেখতে দেখতেই সময় কেটে যাবে। এই যে দেখুন, এখন এই যে বিয়ের অনুষ্ঠানটাকে কত রকম ছোট ছোট অনুষ্ঠানে ভাগ করা হয়, মেহেন্দি, সঙ্গীত, হলদি, তারপর সপ্তপদি, এইসব ট্রেন্ডের গা ভাসাচ্ছেন যখন, তখন জানতে হবে বইকে এই রীতিগুলোর ইতিহাস। আজ বলবো মেহেন্দির কথা। আরব ও পারস্যে মুসলমানরা দাড়িতে, হাতে ও পায়ে মেহেন্দি মাখত, সেখান থেকেই মেহেন্দির প্রচলন ও ভারতে আগমন। প্রাচীন ভারত ও মধ্যপ্রাচ্যে মেহেন্দি পরানো হতো পরিধানকারীর সৌভাগ্য কামনা করে। হেনা পাতার নিরাময় ক্ষমতা দূর করতে পারে কঠিন ব্যাধি, তাই একসময় অবাঙালি বিবাহের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে মেহেন্দি। তারপর সিরিয়াল, সিনেমার হাত ধরে বাঙালির বিবাহের ট্রেন্ডে গজে উঠেছে ট্রেন্ডিং মেহেন্দি রীতি, যেটি আদৌ বাঙালি বিবাহের রীতির মধ্যে পড়ে না। মেহেন্দির সঙ্গে লেজুড় হিসেবে আসে সঙ্গীত, অর্থাৎ কিনা প্রাক বিবাহ আনন্দ সমাগমে সবাই মিলে নাচ গান করে। তবে জানেন কি, বহু বহু বছর আগে বাংলার বিবাহকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল নতুন নাচ, ধামাইল ও বউ নাচ। পূর্ববঙ্গের সিলেট ও ময়মনসিংহের অবরোধবাসিনী নারীরা কোনো আনন্দ অনুষ্ঠান হলেই একসঙ্গে গোল করে হাততালি দিয়ে নাচ করতেন। এ ছিল তাদের নিস্তরঙ্গ জীবনে আনন্দের প্লাবন। বিবাহ অনুষ্ঠানে যখন রাঙা বউ ঘরে আসত, তখন তার জড়তা কাটাতে তাকে বলা হতো নাচ দেখাতে। লজ্জাবতীও নতুন বাসায় দুরু দুরু বুকে হেলে দুলে নাচ দেখাতেন। ওই বলে না, কোনো নদীকে বাঁধ দিতে চাইলে নদী ঠিক কোনো পথ খুঁজে বেরিয়ে যাবেই, তাকে বাঁধা যাবে না। তেমন যে মেয়েরা অনেক পাহারায় ছিল, নিষেধের পাহারায়, তারাও নিজেদের মতো করে নিজেদের মুক্তির, স্বাধীনতার এবং বিনোদনের পথটা কিন্তু নিজেরাই তৈরি করে নিয়েছিল। আজকে আজ সন্ধ্যায় শুনলাম ধামাইল ও বউ নাচের কথা। নাচের কথা যখন বললাম, একটা গানের কথা বলি। বউ নাচের গান আমাদের বাংলার খুব পুরনো একটা প্রিয় গান, লোকগান, রইল আমার বন্ধুদের জন্য।

কি শ্রোতা বন্ধু, এই ছুটির দিনের আজ সন্ধ্যা আজ কেমন জমিয়ে দিলাম বলুন গান শুনিয়ে। আজ সন্ধ্যায় আমরা খুব সাধারণ কিছু কথা বলি, সাধারণ মানুষের কথা, মানুষের জীবনের কথা। হয়তো যে কথা আমরা ভুলে গেছি বা এখন মনে পড়ে না, তেমনি এমন কিছু সাধারণ মানুষ আমাদের মধ্যে রয়েছে যারা তাদের নিরন্তর চেষ্টা ও ভাবনা দিয়ে এই পৃথিবীকে নতুন করে গড়ছেন, নতুন একটা সুদিনের স্বপ্ন দেখাচ্ছেন আমাদের। একটা গল্প বলি, তখন সাল 1997। খুব সাধারণ একটা ঘটনা ঘটছিল, গাছ কাটা, যেমন এখন আকছাড় হচ্ছে, বন জঙ্গল কেটে গড়ে উঠছে বহুতল, গড়ে উঠছে শপিং মল। কিন্তু তখন ক্যালিফোর্নিয়ার রেড ফরেস্টে ফতোয়া জারি হলো, কাটা হবে একটা 100

বছরের পুরনো গাছ লুনাকে। তখন প্রগতিকামীদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান এক 23 বছরের যুবতী, তার নাম জুলিয়া বাটারফ্লাই হিল, পেশায় অভিনেত্রী। তার দাবিও খুব সাধারণ ছিল, লুনা নামক সেই বৃহৎ গাছটিকে বাঁচানো। তাই তিনি 1997 সাল থেকে মাটি থেকে 200 ফুট উঁচুতে একটা অস্থায়ী তাঁবু বানিয়ে থাকতে শুরু করেন। 1999 সাল পর্যন্ত প্রায় 738 দিন, মানে 2 বছরেরও অধিক, জুলিয়া ওই গাছটিতেই থাকেন। কোনো মূল্যে ওনাকে ওই গাছ থেকে নামানো যায়নি যতদিন না ওনার লক্ষ্য পূরণ হয়েছে। এর মধ্যে তিনি ঝড় সয়েছেন, বৃষ্টি সয়েছেন, সহ্য করেছেন বিভৎস নিঃসঙ্গতা, কিন্তু কেউ কোনোভাবেই ওনাকে গাছ থেকে নামাতে পারেনি। অত উঁচু থেকেই সাক্ষাৎকার দিয়েছেন গোটা বিশ্বকে, প্রচার চালিয়ে গেছেন মানুষের স্বার্থের জন্য অরণ্যের ধ্বংসের বিরুদ্ধে। অবশেষে এইভাবে লক্ষ্যে অটল থেকে তিনি বাঁচালেন একটা প্রাণকে, একটা গাছকে। লুনাকে কাটা হয়নি এবং তার গায়ে একটা প্রতিরক্ষামূলক বাফার লাগানো হয়েছে। সে গাছটি এখনও আছে, পরিবেশ রক্ষার বিষয়ে ইতিহাস হয়ে গেছে জুলিয়ার লড়াই। জানেন বন্ধু, অনেক সময় কিছু করতে হয় না, অনেক সময় সবথেকে বড় প্রতিবাদ হল নিজের শুভ লক্ষ্যে অটল থাকা। কুর্নিশ জুলিয়া বাটারফ্লাই হিলকে পাহাড়ের মতন সুমহান অটল মন নিয়ে তার লড়াই জারি থাকুক। আর বন্ধু, এই গল্প থেকে আমরা যদি কিছু শিখতে পারি, অন্তত যদি আমরা একটা করে গাছের দায়িত্ব নিতে পারি, এই ধূসর পৃথিবী দেখতে দেখতে ভরে উঠবে সবুজের স্নিগ্ধতায়।

0: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
1: শখে নেশাদ্রব্য ব্যবহার থেকেই নেশার প্রতি আসক্তি তৈরি হয়, এ অতি স্বাভাবিক ঘটনা।
2: খেয়াল করে দেখুন, আপনার পরিচিত বৃত্তে কোনো তরুণ নেশার জালে জড়িয়ে যাচ্ছে কিনা।
1: প্রয়োজনে নেশামুক্তির জন্য সুপরামর্শ দিন নেশায় আসক্তকে, তার পরিবারকে। যোগাযোগ করতে বলুন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে।
2: সমাজকে নেশামুক্ত করতে নির্ণায়ক হতে পারে আপনার ভূমিকা।
1: ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির অধীনে 2025 সালে শুরু হয়েছে এক প্রকল্প যার সংক্ষিপ্ত নাম ডন। পুরো কথা, ড্রাগ অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলনেস নেভিগেশন ফর আ ড্রাগ ফ্রি ইন্ডিয়া। নেশার কুফল সম্পর্কে সমাজে সচেতনতা তৈরি করা এবং সহায়তা দেওয়া এর মূল লক্ষ্য। প্রতিটি সচেতন নাগরিক হয়ে উঠুন এই প্রকল্পের বার্তাবাহক। সুস্থ হোক সমাজ, নেশামুক্ত হোক দেশ। বাল্যবিবাহ দেশের আইনের চোখে অপরাধ, বাল্যবিবাহকে প্রশ্রয় দেবেন না।
2: এমন ঘটনা দেখলে দ্বিধা করবেন না প্রশাসনকে জানাতে।
1: লেখাপড়া করে স্বনির্ভর মানুষ হওয়ার সুযোগ একটি শিশুর অধিকার,
2: তাকে বঞ্চিত হতে দেবেন না।
1: ১৮ বছর বয়সের নিচে কোনো শিশু কন্যাকে যেন বিয়ে দেওয়া না হয়।
2: একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এলাকায় এই অন্যায় রোধে উদ্যোগী হন,
1: সাহায্য নিন প্রশাসনের।
3: শুনছেন আজ সন্ধ্যায়, আর এখন আপনাদের প্রিয় বিষয় যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, খেলা কেমন দেখলেন?

বিশ্বকে, কিভাবে সময়ের নির্মাণ করছে লড়াকু দেশগুলো, জীবনের সব প্রতিকূলতাকে হাওয়ায় উড়িয়ে জয়ে ছিনিয়ে আনছে খেলোয়াড়রা, লিখছে বাঁচার নতুন গল্প। যতক্ষণ না শেষ বাঁশিটা বাজছে, ততক্ষণ লড়ে যাওয়ার বার্তা দিচ্ছে এই দলগুলো, তাই না? এই নিয়ে আকাশবাণী মৈত্রী ও আমাদের শ্রোতা বন্ধুদের সরাসরি কথোপকথন। খেলা নিয়ে আপনার মনের কথা বলছে মৈত্রী। খেলা কেমন দেখলেন, এই অংশে আমরা আপনাদের পাঠানো বার্তা পড়ে শোনাচ্ছি সকালের আড্ডায় ও আজ সন্ধ্যায়। এখন দেখি খেলা কেমন দেখলেনে কোন বন্ধু আমাদের কি লিখে পাঠিয়েছে, কমেন্ট পড়ব। এক বন্ধু লিখছে, এই বোধহয় প্রথম বিশ্বকাপ যেখানে খুব কম ম্যাচ মিস করেছি। বহু ছোট টিম এই বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলছে, যার মধ্যে কেভারদের কথা না বললেই নয়। 67তম র্যাঙ্কে থাকা টিমের পক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নকআউটসে প্রায় আটকে দেওয়া তো ডেভিড এবং গোলিয়াতের রূপকথার গল্পের সমান। যদিও চেয়েছিলাম এই বিশ্বকাপ রোনাল্ডোর হাতে যাক, তবুও সবথেকে ভালো কোনো দল যদি খেলে থাকে তাহলে ফ্রান্স। এরকম ব্যালেন্সড মিডফিল্ড, দুর্দান্ত ডিফেন্স এবং তুখর অ্যাটাক আর কোনো টিমের আছে বলে তো আমার মনে হয় না। প্রথম সেমিফাইনালের টিম তো আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি, স্পেন এবং ফ্রান্স। বোধহয় এই খেলাটি ফাইনালের থেকেও আরও ভালো একটি খেলা হতে চলেছে। স্পেনের নিখুঁত টেকনিক্যাল ফুটবল, পজিশন গ্রেম, পাসিং বনাম আনস্টপেবল ফ্রেঞ্চ টিম, যার অ্যাটাকে এমবাপ্পে, ডেম্বেলে ও অলিসে অন্য টিমের স্টার্টিং ইলেভেনের থেকেও ভালো বেঞ্চ কোয়ালিটি। তবে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড এই সব টিমের কথা ভাবতে গিয়ে ভুললে চলবে না নরওয়ের মতো একটি টিমের কথা, যারা প্রায় 28 বছর পর বিশ্বকাপ ফুটবল খেলতে এসেছে। কিন্তু তাদের টিম ওয়ার্ক, হার না মানা মানসিকতা এবং স্ট্রাইকিং পজিশনে হল্যান্ডের অসাধারণ গোল স্কোরিং অ্যাবিলিটি বাধ্য করে ব্রাজিলের মতো একটি হেভিওয়েট টিমকেও বেরিয়ে যেতে। তাই ইংল্যান্ড বনাম নরওয়ের ম্যাচও একটা ক্ল্যাশ অফ জায়ান্টস বলা চলে। শেষে বলতে হয় আর্জেন্টিনার কথা, অনেক বিতর্কিত রেফারিং ডিসিশন থাকা সত্ত্বেও লিওনেল মেসি এবং তার সতীর্থরা যে ধরনের ফুটবল খেলেছেন তাতে অনেক আর্জেন্টিনা সমর্থকেরই মনে আশা জেগেছে যে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হবে। সুইজারল্যান্ডের সাথে ম্যাচ তুলনামূলকভাবে সহজ হলেও সেমিফাইনাল হয়তো আর্জেন্টিনার পক্ষে জেতা খুবই কঠিন হতে পারে। But you never know, after all it's Lionel Messi we are talking about, he can do absolutely anything and everything. Likhe pathiyechen ei barta ti Aniruddha Ghosh, ND Block, Bagnan, Howrah theke. Shrota bondhu janiye di amra apnader i pathano comment porchi Akashbani Maitri raj shondhay ei khela kemon dekhlen ei section e. Dekhi kon bondhu ki likhe pathiyechen amader jana khub joruri. ছোটবেলায় ফুটবল দেখা শুরু করেছিলাম যেই প্লেয়ারকে দেখে, সে ফুটবল ছেড়েছে বহুদিন। তবে যেই প্লেয়ারদের দেখে ফুটবল খেলার প্রেমে পড়েছিলাম, মেসি, রোনাল্ডো এবং নেইমার, তাদের দুজন ট্রফির দৌড় থেকে বেরিয়ে গেলেও আর্জেন্টিনা ফ্যানদের আগের ম্যাচে ছোট্ট একটা হার্ট অ্যাটাক দিয়ে গেছেন মেসি। পছন্দের প্লেয়ারদের শেষ ওয়ার্ল্ড কাপ, একদিকে যেমন প্রচণ্ড মন খারাপ, অন্যদিকে তেমন লামিন আলভারেজ, ওলিসের মতো নবাগতদের দিকে তাকিয়ে মনটা খানিকটা ভালো হয়ে যায়। আফ্রিকা থেকে আগত দেশগুলোর সাহস দেখে অবাক হই। এবারে সেই অবাকের শিরোনাম জুড়ে রয়েছে কেভারদে দলের 40 বছরের গোলকিপার ভোজিনহা। তবে প্রতি বছরের মতোই খারাপ লাগার বিষয় সেই একটাই, আমাদের দেশ কবে ওয়ার্ল্ড কাপ খেলবে? তবে আমার কাছে ফুটবল মানেই লড়াই, সাহস, ফুটবল মানেই মেসি, ফুটবল মানেই মোহনবাগান। তাই খুব ক্ষীণ হলেও একটা আশা রয়েছে যে আমার এই দেশও একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে, বড় বড় দলের সঙ্গে পাল্লা দেবে। হয়তো সেইটাই মেসি, রোনাল্ডো, নেইমারের ফুটবল ছাড়ার কষ্টকে খানিকটা প্রশমিত করতে পারে। আশা করি আর্জেন্টিনা আর একটা ওয়ার্ল্ড কাপ জিতুক। মেসির রিটায়ারমেন্টের আগে এই শেষ গিফটটা হয়তো আমাদের সবারই প্রাপ্য। ফুটবল খেলার সবচেয়ে খারাপ দিক হলো ইট এন্ডস। আসছে 20 তারিখ ওয়ার্ল্ড কাপের ফাইনাল, আমাদের দেশ খেলছে না জেনেও রাত জেগে খেলা দেখবে গোটা দেশ, এটাই বোধহয় ফুটবলের ম্যাজিক। লিখে পাঠিয়েছেন রুদ্র দাস হুগলি থেকে। সত্যি শ্রোতা বন্ধু, ম্যাজিক তো এটাই, গোটা দেশ নয়। এই যে এই সারা পৃথিবীতে কত কিছু চলছে।

যুদ্ধ চলছে, দাঙ্গা চলছে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠছে, তবুও যখন প্রিয় দল গোলপোস্টের একেবারে কাছাকাছি এসে পৌঁছায়, আমরা কি প্রবল বিশ্বাসে তাকিয়ে থাকি তাদের দিকে? এই তো ফুটবলই আমাদের জীবনের কথা বলে। খেলা কেমন দেখলেন এর শেষ কমেন্টটা পড়ব। এক বন্ধু লিখেছেন, 12 জুন রাউল গিমেনেজের ইন্সপায়ারিং গোল আর কাবুভার্দে স্পেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র আভাস দিয়েছিল কিছু আনঅর্থোডক্স মোমেন্টের। পুরো বিশ্বকাপ জুড়ে জার্মানি নেদারল্যান্ডের বিদায়ের অঘটনের পাশাপাশি নরওয়ের অসামান্য টিমওয়ার্ক আর হল্যান্ড আধিপত্য ছিটকে দেয় হেভিওয়েট ব্রাজিলকে। সাউথ আর নর্থ আমেরিকান টিমসরা ক্লাইমেট অ্যাডভান্টেজে দুর্ধর্ষ স্টার্ট করেছিল, প্যারাগুয়ের রেজিলিয়েন্স ফ্রান্সের বিরুদ্ধে তারই প্রমাণ দেয়। ইউএসএর অ্যাটাকিং লাইন আপ আশা জাগালেও ডিফেন্সিভ পভার্টি রাউন্ড অফ 16-এ তাদের বিধ্বস্ত করে বেলজিয়ামের এগেনস্টে 4-1। ও টেলিমান ও বেলজিয়াম ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির বেস্ট কামব্যাক দেখায় সেনেগালের এগেনস্টে। আর্জেন্টিনার সেই রেকর্ড ভেঙে দেয় রাউন্ড অফ 16-এ ইজিপ্টের বিরুদ্ধে 2-0 পিছিয়ে থেকে ম্যাচের লাস্ট কোয়ার্টারে 2-3 জিতে। সম্পূর্ণ কারিগর ছিলেন 39-এর বুড়ো হারের ভেলকি ভরা মেসি। রোনাল্ডোর জন্য এবারের ওয়ার্ল্ড কাপ সুখকর হয়নি। পর্তুগাল স্পেনের কাছে হেরে ছিটকে যায়, শোচনীয় টিমওয়ার্ক আর স্ট্র্যাটেজি দেখিয়ে সবশেষে ফ্রান্সের ডিকটেটর এমবাপ্পের দুর্দমনীয় ফর্ম। ওলিসে, ডেমবেলে, এদের স্মুথ অ্যাটাক এবারেও ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ দাবিদার বানিয়েছে। মরক্কোকে 2-0 পরাজিত করে তারাও সেমিফাইনালের রাস্তা ধরল। স্পেন ও বেলজিয়ামকে 2-1 চূর্ণ করে সর্বোপরি বলাই বাহুল্য, ফ্রান্সের অপ্রতিরোধ গতি থামাতে না পারলে তৃতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট তাদেরই হতে চলেছে। তবে হল্যান্ডের ভাইকিং নরওয়ে 28 বছরের অপেক্ষার অবসানের পর যদি কাপ নেয়, সবথেকে বেশি অভূতপূর্ব আর অভাবনীয় সাফল্য, তাহলে কোয়ার্টার ফাইনালে তাদের সামনে হেভিওয়েট ইংল্যান্ড। পারবে কি তারা হারিকেনের ঝড় থামাতে? ওদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও দুরন্ত ছন্দে। আর্জেন্টিনা বনাম নরওয়েকে আমরা দেখব সেমিফাইনালে, শুধু সময়ের অপেক্ষা। কিছু তারা খসে গেছে চাঁদকে ছুতে না পেরে, নেইমার, C47, মদ্রিজ। কিছু অসাধারণ ফাইট দিয়েছে ইজিপ্ট, কেবুভার্তে, কঙ্গো, জাপান। ও কেবুভার্তের গোলকিপার 40 বছর বয়সী অপরাজেয় ভোজিনহা রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন। সব মিলিয়ে বিশ্বকাপ দর্শন সার্থক। আমার ওয়াইল্ড বাজি নরওয়ে। লিখেছেন অকর্ণ মাইতি, তুলসী বেড়িয়া, হাওড়া থেকে। বুঝতেই পারছি শ্রোতা বন্ধু, বিশ্বকাপ নিয়ে আপনাদের আবেগের শেষ নেই। আজকে আপনাদের কমেন্ট পড়লাম, কিন্তু এখনও যতদিন না খেলা শেষ হচ্ছে আমরা আপনাদের পাঠানো বার্তা সবার সঙ্গে ভাগ করে নেব এই সকালের আড্ডায় ও আজ সন্ধ্যায়। তাই লিখতে থাকুন, জানাতে থাকুন খেলা কেমন দেখলেন।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: অনুষ্ঠান শুনতে শুনতে হয়তো এতক্ষণে চায়ের কাপ নিয়ে আয়েশ করে বসে পড়েছেন, কিংবা হয়তো এখনো আপনি পথে দিনের কাজ সাঙ্গ করে ক্লান্ত পাখির মতো ঘরে ফিরছেন। সামনে এই দুদিন ছুটি, এখন আশা করি অবসর আছে মনটাকে ছুটি দেওয়ার। তবে এখন আপনাকে নিয়ে যাই চলুন গুজরাটের কচ্ছের রণে, যেখানে রোগন শিল্পে ছবি আঁকছেন নিরুনা গ্রামের ক্ষত্রি পরিবার। 400 বছরের পুরনো এই রোগান শিল্পকলাকে সারা পৃথিবীকে ধরে রেখেছে একমাত্র এই পরিবার। প্রায় 8 পুরুষ ধরে বংশানুক্রমে রোগান শিল্পের চর্চা তারা করে চলেছেন। এই শিল্পে আড়ন্ডির তেল দিয়ে বানানো রং দিয়ে বস্ত্রের উপর কারুকার্য করা হয়, কিন্তু বস্ত্রকে স্পর্শ না করে। দেখে মনে হবে সূচিকর্ম, কিন্তু তা একেবারেই সূচিকর্ম নয়। এই শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হল ট্রি অফ লাইফ। সত্যি ভারতের শিল্পকলার মহিরুহটি এতটাই গগনচুম্বী যে হামেশাই সাধারণের চোখে দেখাই যায় না। তবু এখনও সে শিল্প আছে, আশা করি আগামীতেও থাকবে ভারতের শিল্পের অভিমান হয়ে। শ্রোতা বন্ধু, যা হারিয়ে যাচ্ছে তা কেন আমরা ধরে রাখতে পারি না বলুন তো? আমরা তো চাইলেই যে মুহূর্ত হাতের মধ্যে দিয়ে গলে যাচ্ছে মুঠো দিয়ে, আমরা তো আগলে রাখতে পারতাম। কখনো আমরা মনে করি যা চলে যাচ্ছে তা যাক, নতুন করে শুরু করার ইচ্ছে থাকে আমাদের। কিন্তু সব নতুনের মধ্যেই কোথাও থেকে যায় পুরনোটাও, মনের গোপন দেরাজে জমানো স্মৃতির মতো। এই যে সামনে দুটো দিন আপনি পাবেন, স্মৃতি সাম্প্রতিক সব যেন মিলেমিশে একাকার হয়ে যায়। সব মিলিয়ে একটু ভালো থাকুন, একটু নিজের জন্য বাঁচুন। যে মানুষ নিজেকে ভালো রাখে সে আশপাশের মানুষজনদেরও যত্নে আগলে রাখে, আবার আপনার আশপাশটা ভালো থাকলে আপনি নিজেও খুব ভালো থাকবেন, তাই না? আমরা এই ভালো থাকার কথাই তো বলে যাই এই আজ সন্ধ্যায়। এই এত গম্ভীর গম্ভীর অনুষ্ঠানের মাঝে একটু সময় আমরা একে অপরের সঙ্গে মনের কথা ভাগ করে নিই, মনের কথা এই পৃথিবীতে কি হচ্ছে, আর গান শোনাই। গান শুনিয়ে মন ভালো করি আপনাদের। ভালো থাকবেন শ্রোতা বন্ধু, ভালো করে কাটান দিনটা, আজকের দিন কালকের দিন, এক একটা দিন নিজের রঙে রঙিন করে তুলুন। সময় বলছে এখানেই আজ সন্ধ্যা থেকে বিদায় নিতে হবে, বিদায় নেব গানে গানে সুরে সুরে।

আকাশবাণী মৈত্রী এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায় তৃষিতা মুখোপাধ্যায়ের উপস্থাপনায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন ক্রীড়াঙ্গন নিয়ে আপনার সঙ্গে স্টুডিওর এপারে বিতান্তে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 11ই জুলাই অর্থাৎ 26শে আষাঢ় খেলার দুনিয়ার নানান খবর নিয়ে আলাপ আলোচনা এবং আড্ডায় রয়েছি আপনাদের সঙ্গে আমি মিতান। প্রথমেই চলে আসব খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। ফুটবল বিশ্বকাপে কঠিন লড়াই, বেলজিয়ামের শেষ হাসি হাসল স্পেন, সেমিফাইনালে স্পেনের মুখোমুখি ফ্রান্স। বিশ্বকাপে অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে নরওয়ে এবং ইংল্যান্ড ও আর্জেন্টিনা সুইজারল্যান্ড। লর্ডসে প্রথম টেস্টে ভারতের মেয়েরা তাদের ইনিংস শেষ করল 285 রানে। প্রথম ইনিংসে ভারতের বোলিংয়ের সামনে চাপের মুখে ইংল্যান্ড। আজ নিয়ম রক্ষার শেষ টি-টোয়েন্টিতে ভারতের পুরুষ দল মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ডের, সিরিজ এর মধ্যে হাত ছাড়া শ্রেয়াস বাহিনীর। শ্রোতা বন্ধুরা, এক নজরে এই পর্যন্তই। এরপর চলে আসবো খেলার দুনিয়ার বিস্তারিত খবর নিয়ে, অর্থাৎ আপনারা জানেন যার নাম আতশ কাচের তলায়। কলকাতায় বৃষ্টি যেরকম বাড়ছে তেমনই বাড়ছে খেলার মাঠের উষ্ণতার পারদ। ভ্যাপসা গরম থেকে যেমন এক্ষুনি রেহাই মিলছে না বঙ্গবাসীর, তার পাশাপাশি রাত জেগে ফুটবল জ্বরে আক্রান্ত গোটা পৃথিবীর সকল ক্রীড়াপ্রেমীরা। ভারত, বাংলাদেশ, আপনারা সকলেই আশা করছি ফুটবল বিশ্বকাপে মজে রয়েছেন এবং শ্রোতা বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, কারণ আমাদের তো সুস্থ থাকতেই হবে, কারণটা আশা করি বলার বিশেষ অপেক্ষা রাখে না। কারণ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আর কদিন পরেই, আর ফাইনালে কোন দেশ জিতবে শিরোপা, কাদের হাতে যাবে আবারও সেই বিশ্বকাপের সোনার কাপটি, সেটি দেখার জন্য অপেক্ষায় রয়েছে পৃথিবীবাসী। অবশ্যই ফেভারিট আর্জেন্টিনা যেভাবে তারা এগোচ্ছে, কিন্তু তার পাশাপাশি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে তাদেরকে পড়তে হতে পারে, কারণ ফ্রান্স এবং স্পেন দুটি দলই রয়েছে দুর্দান্ত ছন্দে। অন্যদিকে আজ আগামীকাল ইংল্যান্ড এবং নরওয়ে তারা হতে চলেছে মুখোমুখি, তাই শেষ পর্ব বা শেষ লগ্ন একেবারে জমজমাট এবং এই নিয়ে আমাদের ফুটবলের বিশেষ আলোচনা, ফুটবলের মহাযজ্ঞ।
1: ফুটবলের মহাযজ্ঞ

যেভাবে মেরিনো আসছেন এবং গোল করছেন তাতে করে তাঁকে সুপার সাব তকমাটা দিয়ে দেওয়াই যায়। কার্যত সহজভাবেই জয় ছিনিয়ে আনল স্পেন। মিগেল মেরিনোর নামের পাশে সেই সুপার সাব তকমা বসে গেল এমনটা তো অনেকেই মনে করছেন, বিশেষ করে ফুটবল বিশেষজ্ঞরা তো মনে করছেন যে তাঁকে নামানো মানেই খেলার ফলাফল পাল্টে যাওয়া। শুক্রবার রাতে স্পেন বনাম বেলজিয়াম ম্যাচ দেখলে অনেকটাই এই মতটি কেন বলছি আমরা তার কারণটি স্পষ্ট হয়ে দাঁড়াবে, কারণ পর্তুগালের বিরুদ্ধে এই মেরিনোর গোলেই একমাত্র জয়, একমাত্র গোল এবং জয়টি পেয়েছিল স্পেন, এবং সেখানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লাস্ট ডান্স বলে পরিচিত তাঁদের সেই শিরোনামটির অধ্যায়টি সমাপ্ত হয়েছিল। ক্রিশ্চিয়ানোর কান্না ভেজা মুখ এখনও ভুলে উঠতে পারেনি ফুটবল বিশ্ব। আর সেই আসরেই ফের মেরিনো আরেকবার বেলজিয়ামকে ছিটকে দিয়ে একেবারে সেই ট্র্যাডিশনকেই যেন বজায় রাখলেন এবং তার সাক্ষী হয়ে থাকলেন তার বাবা মা। পর্তুগালের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন 84 মিনিটে, এই দিন তিনি দানি আলমোর পরিবর্তে মাঠে নামলেন 86 মিনিটে, আর 2 মিনিট পরেই এলো তার গোল। পাও কুবার্সির দূরপাল্লার জোরালো শট তালুবন্দে করতে ব্যর্থ হলেন বেলজিয়ামের পরিবর্তে গোলরক্ষক সেনে লামেন্স, এবং তার সামনে ছিলেন মেরিনো একেবারে চতুরতার সঙ্গে বল জালে জড়িয়ে দিয়ে শেষ চারে স্পেনের প্রতিপক্ষকে করে তুললেন ফ্রান্সকে। 40 বছর আগে এক নকআউটে টাইব্রেকারে স্পেনের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বেলজিয়ামের, এই দিনও ঘটনাক্রম যেন বদলালো না। তবে যদি কোনো কারণকে এই বিষয়ে দায়ী করতে হয় তাহলে অবশ্যই নিয়মিত গোলরক্ষক থিবো কুর্তোয়ার চোট পেয়ে উঠে যাওয়াটিকেই ধরতে হবে। 72 মিনিটে তিনি উঠে যেতে বাধ্য হন এবং মাঠের বাইরে গিয়েও তাঁর চোখের জল কমেনি। হয়তো তখনই দেওয়ালিখনটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছিল। ম্যাচের 30 মিনিটে স্পেনকে এগিয়ে দিয়েছিলেন ফাবিয়ান রুইস, ঠিক 11 মিনিট পর সমতা ফেরান চলতি বিশ্বকাপে একেবারে সাড়া ফেলে দেওয়া শার্ল দু কেতুলারু। বারবার প্রান্তিক আক্রমণ সানাচ্ছিলেন ল্যামিনে ইয়ামাল, কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে বারবার তিনি যেন পথ হারাচ্ছিলেন এবং কোথাও এক অদৃশ্য প্রাচীর বেলজিয়ামের প্রাচীরকে ভেদ করতে ব্যর্থ হচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোচ লুইস ডেলা ফুয়েন্তের চালেই বাজিমাত করলো স্পেন এবং সেই সুপার সাব মেরিনো যেন অচিরেই সেই প্রাচীর ভেদ করে স্পেনকে নিয়ে গেলেন সেমিফাইনালে। অন্যদিকে আর্লিং হ্যালান্ডে নরওয়ের বিরুদ্ধে নামার আগে বড় সড় বিপদ ইংল্যান্ড শিবিরে। দলের 4 প্রধান ফুটবলার হলুড কার্ড দেখে নিয়েছেন শেষ ম্যাচে, তারা হলেন মার্ক গেহি, ডেক্ল্যান রাইস, জুড বেলিংহাম এবং নিকো ওরেইলি। তাদের মধ্যে একজন যদি আরও একটি হলুদ কার্ড দেখেন তাহলে কোয়ার্টার ফাইনাল জিতলেও সেমিফাইনালে তারা খেলতে পারবেন না। কোচ টমাস টুইল যদিও সেমিফাইনাল নিয়ে কোনো চিন্তিত নন, তার আগে চোট

0: সমস্যায় জর্জরিত তাঁর দল, বরং সেই দিকেই তাঁর চিন্তার নজর। মার্ক গেহি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন, শেষ দুই দিন অনুশীলন করতে পারেননি। ধরে নেওয়া হচ্ছে নরওয়ের বিরুদ্ধে শুরু থেকে তিনি হয়তো খেলতে পারবেন না। অন্যদিকে মেক্সিকোর বিরুদ্ধে অ্যাজটেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের রক্ষণের প্রধান অস্ত্র ছিলেন গেহি, তাঁকে হয়তো পাওয়া যাবে না প্রথম একাদশে। রাইসও অসুস্থ, দুদিন ধরে তাঁর পেটের সমস্যা, অনুশীলন করতে পারছেন না। কোমরের চোট রয়েছে ইংল্যান্ডের তারকা মিডফিল্ডারের, এমনকি রাইট ব্যাক নিয়ে সমস্যায় রয়েছে ইংল্যান্ড। রিস জেমস চোটের জন্য শেষ তিনটি ম্যাচ খেলতে পারেননি, যদিও শুক্রবার তিনি অনুশীলন করেছেন। জারেল কোয়ানসা লাল কার্ড দেখে দুটি ম্যাচে নির্বাসিত, সেমিফাইনালে দল উঠলেও তিনি খেলতে পারবেন না। এই সমস্ত নিয়ে যথারীতি খুবই চিন্তায় রয়েছে ইংল্যান্ড শিবির। অন্যদিকে আরেকটি বড় চিন্তার কারণ হ্যালান্ড। হ্যালান্ড ইংল্যান্ডের ওপর যে বাড়তি চাপ সৃষ্টি করতে পারবে, এটা তো ইংল্যান্ড শিবির মনে করছেই। তবে নরওয়ে অনেকটা পিছিয়ে এমনটা মনে করতে চাইছেন ইংল্যান্ড দল, কারণ হ্যালান্ড ইংল্যান্ডের ক্লাবে খেলেন, তার খেলার ধরন এবং গতির সাথে পরিচিত ইংল্যান্ড শিবির। তাই হ্যালান্ডকে খুব বেশি গুরুত্ব দিতে এক্ষুনি রাজি নন ইংল্যান্ড শিবির। কিন্তু হ্যালান্ড জানেন যে তার দেশের হয়ে তার অবদান কতটা, এবং যেভাবে তিনি দেশের হয়ে খেলে চলেছেন, তাই এই ম্যাচ তাঁর জন্য অবশ্যই বাড়তি গুরুত্ব তো দাবি করবেই। পাশাপাশি অবশ্যই প্রথমবারের জন্য নরওয়েকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার একটি অতিরিক্ত আবেগ কাজ করবে। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার খবর নিয়ে আবারও ফিরে আসবো, তবে এই মুহূর্তে শুনে নেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। প্রখ্যাত শুটার জয়দীপ কর্মকারের সাক্ষাৎকার নিয়েছিলেন রতন চক্রবর্তী, তার তৃতীয় তথা শেষ পর্বটি শুনবো আজ, এবং তারপর আবারও আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে।
1: আজকের আমাদের অতিথি ভারতবর্ষের সর্বকালের অন্যতম সেরা শুটার জয়দীপ কর্মকার। জয়দীপ শুধু অলিম্পিকে চতুর্থ পজিশন পেয়েছেন, শুধু তাই নয়, ভারতবর্ষের ইতিহাসে যতজন শুটার সবথেকে বেশি পদক পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জয়দীপ কর্মকার, আমাদের বাংলার গর্ব, ভারতের গর্ব। আজকে আমরা তাকে আমাদের কাছে পেয়েছি। মেহুলি ঘোষও এসেছিল আপনার হাত ধরে। মেহুলি ঘোষ তো একটা বড় ট্যালেন্টেড, আরও অনেক প্লেয়ার এসছে। যখন ইন্ডিয়া কোচিং করার সময় আপনি যে ইন্ডিয়া কোচ যখন হয়েছেন, তখন তো বেস্ট পারফরমেন্স ছিল ইন্ডিয়ার
2: 50 মিটারে, তখন মানে প্রথমবার ইতিহাসে 11টা ওয়ার্ল্ড লেভেলে মেডাল আসে 2022 আর 2023। তার মধ্যে আমাদের স্বপ্নিল কোসালে কোটা পায়, যে আলটিমেটলি ব্রঞ্জ পেল প্যারিসে। তো ওই টেনিয়রে আমাদের 11টা মেডেল আসে 50 মিটার ইভেন্টে শুধু।
1: আপনি তখন কোচিং কোচ ছিলেন?
2: আমি তখন চিফ কোচ ছিলাম 50 মিটার ইভেন্টের।
1: আচ্ছা, মেহুলি ঘোষ এর ওর ওইটাই হচ্ছে জয়দীপ কর্মকারের প্রথম প্রোডাক্ট আমরা যতটুকু জানি, বেস্ট প্রোডাক্ট। তারপরে আর কে কে আছে মেহুলির এখন অবস্থা কি?
2: মেহুলি আবার কিছুটা ফিরে আসার চেষ্টা করছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে পারফরমেন্সও হচ্ছে, কিন্তু কম্পিটিশন কিন্তু খুব হাই হয়ে গেছে এখন, সেটা বুঝতে হবে। মেহুলি সেই সময়কার যখন আমার সাথে ট্রেনিং করতো, সেই সময় কিন্তু এর থেকে হায়ার স্কোর করে কিন্তু অ্যাচিভ করেছিল অনেকগুলো, কিন্তু আজকে সেই জায়গাটায় একই 6 বছর 7 বছর পরে যদি একই জায়গায় থাকে, আজকে কিন্তু খুব কঠিন কম্পিটিশন হবে, কারণ অনেক ছেলেমেয়েরা কিন্তু এই 5-6 বছরে উঠে এসছে। বাট আই এম শিওর যে ও টেকনিক্যালি মেন্টালি খুব স্ট্রং শুটার এবং খুব শিগগিরই, আমি যেমন বললাম বয়সের কোনো ইয়ে নেই, আমি খুব শিগগিরই আশা করব যে মেহুলি আবার তার জায়গাটা ফিরে পাক, এবং খুব কাছের জন্যেও খুব অল্পের জন্যেও প্যারিস অলিম্পিক্সটা মিস করে, আই এম শিওর যে ও লস এঞ্জেলেসের জন্য কিন্তু একটা বড় দাবিদার হবে।
1: লস এঞ্জেলেসে আমাদের ভারতের কোন কোন শুটারের সম্ভাবনা বেশি,
2: এটা খুব বলা কঠিন, এবং শুধু কঠিন নয়, মানে টেকনিক্যালি তো সত্যি বলা কঠিন, কিন্তু সব শুটারাই আমার কাছের লোক, আমার ছেলেও যেহেতু ইনভলভ আছে সেরকমভাবে, অ্যাকচুয়ালি কারোর নাম নিলে কাউকে হয়তো ইয়ে করা অন্যায় করা হবে।
1: 10-12 জনের নাম বলা যাবে কি, যারা যারা তোমার আন্ডারে ছিল?
2: আমি তো এটাই বলতে পারবো না যে আগের বারের মেডেলিস্ট কোয়ালিফাই করবে কিনা পরের বার, শুটিং এর এরকম অবস্থা।
1: আচ্ছা,
2: যেরকম আমি বললাম,
1: এত কম্পিটিশন,
2: এত কম্পিটিশন, আজকে প্রত্যেকটা ন্যাশনাল রেকর্ড শুটিং এর প্রায় বিশ্ব রেকর্ডের উপর।
1: আচ্ছা,
2: আজকে ন্যাশনালে যা ফার্স্ট 8 জনের ফাইনাল খেলা হয় সেটা অলিম্পিক লেভেলের থেকে উপরে, আমার মনে হয় একটা খেলাতেই এইরকম অ্যাচিভমেন্ট হয় যে ন্যাশনালের স্কোর অলিম্পিকের স্কোর থেকে বেশি।
1: আচ্ছা,
2: এবং প্রত্যেক বছরই তাই হচ্ছে, এবং একটা ন্যাশনালে 20,000 প্লেয়ার খেলে,
1: 20,000
2: এটা গিনেস বুক অফ রেকর্ডে খুব সম্ভবত অ্যাপ্লাই করেছে, পেয়েও যাবে হয়তো কোনো খেলাতে বিশ্বে।
1: এত শুটিং এ এত ভারতবর্ষে এত প্লেয়ার,
2: এবং আমাকে অনেকে হয়তো প্যারেন্টসরা বা অনেকে আমাদের
1: ইনকোয়ারি করে, কোন রাজ্যে গিয়েছে?
2: হরিয়ানায় গিয়েছে, উত্তরপ্রদেশে গিয়েছে, মহারাষ্ট্রে গিয়েছে,
1: মধ্যপ্রদেশ,
2: মধ্যপ্রদেশ অনেকটাই আছে, কিন্তু অত সংখ্যায় নেই।
1: বাংলা কোন এই র্যাঙ্কিং এ কোথায় থাকবে? ১২-১৩,
2: বাংলা বলা যায় ওরকমই।
1: আচ্ছা আচ্ছা,
2: মানে আমাদের সংখ্যাটা খুব বেশি নয়, আমাদের একাডেমি মানে আমার একাডেমি থেকে সবচেয়ে বেশি ছেলে মেয়ে যায় ইয়েতে, তাও সংখ্যাটা আমি বলবো এখনো কম আছে।
1: সেটা কি পরিকাঠামোর জন্য না এই দল নির্বাচন বা এইসবের জন্য এত খারাপ রেজাল্ট হচ্ছে?
2: দেখুন, পরিকাঠামো তো একটা বড় ব্যাপার আছে, কেউ তো উদ্যোগী হয়ে, আজকে রাজ্য সংস্থার কাছেও নিজের কোনো রেঞ্জ নেই,
1: তো রাজ্য সংস্থা নিজের কোনো রেঞ্জ,
2: নিজের কোনো রেঞ্জ
1: করতে পারেনি এতদিন ধরে।
2: হ্যাঁ, আমি জানি না, তাদের ভালো করে একটা অফিসও নেই, তো কিভাবে চালাবে তারা সেটাকে ঠিক মতো করে? আর যদি প্রাইভেটলি যারা আমি মতো, আমার মতন আছে, আরও কেউ কেউ আছে, কিছু পুরনো ক্লাব আছে যেমন নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব, শ্রীরামপুর রাইফেল ক্লাব, হ্যাঁ, তো এই ক্লাবগুলো চালাচ্ছে, কিন্তু সেই পরিকাঠামো মানে আমি যেরকম অবস্থায় করছিলাম তার থেকে একটু এগিয়েছে, কিন্তু কুড়ি বছরে যদি এতটুকু এগোয় তাহলে কী করে হবে? ছেলেমেয়েরা যেরকম বাইরেও চলে যাচ্ছে অনেকে পাচ্ছে না বলে, পরিকাঠামোর একটা খুব বড় দরকার আছে, ইনভেস্টমেন্টের দরকার আছে। এই ধরনের খেলাগুলো ব্যক্তিগত পকেট থেকে মানুষ খরচা করে পারে না, আমি চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে অ্যাজ আ বিজনেস মডেল ইট ইজ নট দ্যাট প্রফিটেবল। আর মানুষ মানে নিজের থেকে কত কত করবে, কোনো স্পন্সর নেই, কিছু নেই, রাজ্য সরকারও সেরকম কোনো হেল্প পাওয়া যায়নি কোনো সময়, তো কী করে একটা কোনোভাবে চলবে এত বড় খেলা একটা? তো সেই ক্ষেত্রে কিছু যদি ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট আসে, সরকারের তরফ থেকে ইয়ে আসে, তাহলে আমরা যারা আছি পুরনো খেলোয়াড় আমরা কিন্তু কন্ট্রিবিউট করার জন্যই বসে আছি বাংলার জন্য।
1: আচ্ছা, অলিম্পিকে কারা কারা বা এশিয়ান লেভেলে কারা কারা ভালো করতে পারে, এরকম চার পাঁচটা নাম আমি জানতে চাইছি এখন ইন্ডিয়াতে অল ওভার, আদ্রিয়ান ছাড়া। আদ্রিয়ানটা আমি তুমি তোমার ছেলে বলে আমি বলছি না, মানে
2: এখন মানু ভাকরও ভালো করছে, এখন বিশ্বকাপ কাইন্ডলি চলছে, অর্জুন বাবুতা আছে এয়ার রাইফেলে, রুদ্রাংশ এয়ার রাইফেলে আছে, ওদের ভালো করার খুব সম্ভাবনা। কিন্তু বলতে বলতেই একটি ম্যাচে বিশ্বকাপে মিউনিকে দেখা গেল অর্জুন বাবুতা আর রুদ্রাংশ যারা টপ প্লেয়ার ইন্ডিয়ার, তারা পিছিয়ে পড়ল, একজন ধিলন বলে একটি ছেলে, হ্যাঁ, সে ৬৩৫.৭ মারল, সে কিন্তু মেন টিমে নেই, সেই টপ করল। তো এরকমই চমক নতুন নাম কিন্তু এসে যাচ্ছে, আর আমরা সত্যিই জানি না যে পরবর্তী অলিম্পিক এবং সব ইভেন্টে আমি বলবো বিভিন্ন নতুন চমক আসছে, ছোট ছোট ছেলেমেয়েরা ১৪-১৫-১৬ বছরের চমক সৃষ্টি করছে, তারা অলিম্পিয়ানদের হারিয়ে দিচ্ছে। মানে আমি আমার ছেলের কথাই বলবো, সেও তো খুব নতুন, সেও জুনিয়র বয়সে এখন, তো প্রথম যে সিনিয়র ট্রায়ালে ও ইয়ে করলো এই জানুয়ারি মাসে, সে স্বপ্নিল কুশালেকে হারিয়ে দিল। এবার আমি যদি নিউট্রালি বলি, ছেলে হিসেবে নয়, তো এরকমই একজন কুড়ি বছরের ছেলে হট করে একটা অলিম্পিক মেডেলিস্টকে হারিয়ে দিল, এটা নয় যে ধারাবাহিকভাবে হারিয়েছে, তারপরে স্বপ্নিল কুশালেও করেছে, কিন্তু এইরকম চ্যালেঞ্জ যে আসছে, আমি বলবো যে টপ শুটাররাও কিন্তু সবসময় তটস্থ থাকছে যে আমি যদি একটু জায়গা দিই পেছনে কোনো একটা ছোট ছেলেমেয়েরা মেরে দেবে। তো এই হেলদি কম্পিটিশনটা খুব ইম্পর্টেন্ট শুটিংয়ের জন্যে, এবং আমরা যদি নাম নাও ভাবি, আমরা যদি শুটিং ভালোবাসি, খেলাধুলো ভালোবাসি, আমরা চাইবো যেই মুখ আসুক, যেই নাম আসুক, একটি মেডেল আসুক,
1: মেডেল আসুক, অলিম্পিকের মেডেল। এবার আমি ব্যক্তিগত আর একটা ব্যক্তিগত স্তরে ফিরে যাই, সেটা হচ্ছে যে আপনি রেলের চাকরি ছেড়েছেন এবং দামি চাকরি এবং পেশাদারিত্ব কোচিংয়ে এসেছেন, এটা পিছনে কারণটা কি? রেলের কোন জায়গায় ছিলেন, কোন কীভাবে এলেন?
2: দেখুন, রেলওয়েজে আমি দীর্ঘদিন চাকরি করি, এবং যখন আমি সবে উঠতি তখন আমি ন্যাশনালের মেডেল পাওয়ার পরে আমি ইন্ডাক্টেড হই সাউথ ইস্টার্ন রেলওয়েতে। আমি বহু বছর চাকরি করি, প্রায় কুড়ি বছর চাকরি করি আমি রেলওয়েজে, আর সত্যি আমার খুব ভালো সময় কেটেছে রেলওয়েজের সাথে, বিভিন্ন প্লেয়ারদের সাথে, বড় বড় প্লেয়ারদের সাথে, অলিম্পিয়ানদের সাথে একসাথে মিশতে পেরেছি। তখন আমাদের
1: রেলের সর্বোচ্চ সম্মানও পেয়েছি,
2: সর্বোচ্চ সম্মানও পেয়েছি, রেলওয়ে মিনিস্টার্স অ্যাওয়ার্ডও পেয়েছি। বিশেষ করে আমি অলিম্পিক থেকে ফেরার পরে, যদিও চতুর্থর জন্য কোনো প্রাইজ মানি থাকতো না, কিন্তু তৎকালীন রেলওয়ে মিনিস্টার গত হয়েছেন শ্রী মুকুল রায়, উনি কিন্তু একটা স্পেশাল প্রভিশন করেছিলেন যে আমাদের খেলোয়াড়রা রোজ রোজ তো আর ফোর্থ হচ্ছে না, আর ভরি ভরি সোনা মেডেল নিয়ে আসছে না, তো ফোর্থ হওয়ার এফর্টটা কিন্তু সেই সময় কিন্তু খুব বড় ছিল, সেইটাকে সম্মান দেওয়ার জন্য উনি একটা স্পেশাল ক্যাশ অর্ডার করেছিলেন আমার মনে আছে। তো এই সম্মানগুলো নিশ্চয়ই রেলওয়ে থেকে পেয়েছি, অনেক কিছু শিখতে পেরেছি। হ্যাঁ, তারপরে আমি যখন খেলাটা পুরোটাই ছেড়ে দিই এবং ধীরে ধীরে কোচিংয়ে আসি ২০১৫-১৬ সালে, তো তখন আমি বুঝতে পারি যে আমার হয়তো আর দেওয়ার কিছু নেই রেলকে, আমি আমার ক্যারিয়ার ইয়ে করেছি এবং সেখানে আমি আমাকে যদি অনেক বেশি কন্ট্রিবিউট করতে হয় কোচিংয়ে, তো আমার এই চাকরিটার প্রতি অন্যায় করা হবে। তো সেই ক্ষেত্রে আমি তখন ডিসিশন নিই 2019 সালে আমি রেলওয়ে
3: পেশাদার কোচিংয়ে যাব।
2: হ্যাঁ, পেশাদার কোচিংয়ে আমি তার আগেই চলে এসেছিলাম, পেশাদারি ওরমভাবে করছিলাম না, কিন্তু আমি একাডেমি খুলবো, আমি অফিসিয়ালি এরকম করব, তো সেটা সিদ্ধান্তটা চলছিল। তারপরে আমি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিই রেলওয়েজ থেকে, তারপরে একদম ফুল ফ্লেজেড আমি কোচিংয়ে আসি, আমার একাডেমি করি, তিন চারটে একাডেমি খোলা হয় কলকাতার মধ্যে হাওড়াতে, এবং সেখানে ধীরে ধীরে প্রচুর ছেলে মেয়ের
3: কত ছাড়া পাই একাডেমিতে আছে সব মিলিয়ে,
2: এখন সব মিলিয়ে 350 কাছে আশেপাশে এরকম কিছু ছেলে মেয়েরা করছে। তবে প্রায় 2015 সাল থেকে আমাদের এখনো সংখ্যা যা দেখা যাচ্ছে আইডি নাম্বার দিয়ে প্রায় 1500 উপরে ছেলে মেয়ে কিন্তু 2026 অবধি এখানে শিখেছে, বহু চলে গেছে, বহু এসছে, এরমভাবে আমরা তাদেরকে কন্ট্রিবিউট করতে পেরেছি। এবং ভালো লাগে যে মা বাবারা এখন অনেকটা জানে এই খেলাটা সম্বন্ধে, কেউ বলে পিস্তল হবে, রাইফেল হবে, ক্যাটাগরি পর্যন্ত বলে
3: যায়,
2: 10 মিটার হবে,
3: এটা
2: খুব কঠিন
3: শুটিং এ বলা।
2: আমাদের সময় আমার মনে আছে আমি শুটিং বললে বলতো কোন সিনেমার।
3: আচ্ছা, তো আমি যেটা বলতে চাইছি যে পেশাদার কোচ হিসাবে স্বপ্ন কি, ড্রিম কি, মানে ইন্ডিয়ার কোচ হিসাবে অন্যতম সাকসেসফুল, আপনি অন্যতম সাকসেসফুল কোচ ইন্ডিয়াতে কোচিং করানোর মধ্যে দিয়ে, এখন আপনি মধ্যপ্রদেশের কোচ এবং নিজের একাডেমি চালান, স্বপ্ন কি জয়দীপ কর্মকার, যে ফোর্থ হয়ে শেষ করলো, যে যার ক্যাবিনে মানে ট্রফি ক্যাবিনেটে অসংখ্য পদক, অসংখ্য কমনওয়েলথ থেকে ওয়ার্ল্ড কাপ থেকে সব, এখন তার স্বপ্ন কি এই এজে এসে? স্যার ছেলেকে নিয়ে তো সে স্বপ্ন দেখছেই, তার বাইরে কি স্বপ্ন আছে?
2: সত্যি কথা বলতে ব্যক্তিগত কিন্তু কোনো স্বপ্ন আমার ব্যক্তিগত নেই, আমার যে স্বপ্নটা আছে আমি এটাও বলে রাখি, আশা করি যারা শ্রোতা আছেন তারা এটাকে ভালোভাবে নেবেন, আমি একটি হয়তো কন্ট্রোভার্সিয়াল কথা বলতে চাই, আমি শুধু কিন্তু ইন্ডিভিজুয়াল যে এক্সিলেন্স প্লেয়ারের হবে, পারফর্ম করবে, অলিম্পিক গোল্ড মেডেল জিতবে, শুধু সেটার জন্য কিন্তু আমি এখানে নেই। আমার একটা ছোটোবেলা থেকে আক্ষেপ ছিল, যেই যেমন একটু আগে মজা করে বললাম, মজা করে অ্যাকচুয়ালি নয়, এটা সত্যি ঘটনা, যে আমাকে অনেকে বলতো কোন সিনেমার শুটিং করেন, তো এই যে মানুষের মানে যে ধারণা নেই খেলাটার প্রতি, তো আমার সবসময় মনে হতো এটা আমার কাছে একটা অসম্মানের জায়গা, যে মানুষ কেন আমার খেলাটাকে জানে না। আজকে যত মানুষের কাছে, যত প্যারেন্টসের ঘরে ঘরে আমি শুটিংটাকে পপুলারাইজ করতে পেরেছি, ঢোকাতে পেরেছি, বা আগামী দিনে আরও করবো
3: অলিম্পিকে চতুর্থ হওয়ার জন্য, তখন জয়দীপ কর্মকার,
2: আমি ব্যক্তি হিসেবে নই, আমি খেলাটাকে প্রচার করছি, শুটিং খেলাটাকে, তার সাথে আমার থেকে অনেক বড় হচ্ছে আমার খেলা, আমি কোনোদিনও আমার খেলার থেকে ওপরে যেতে পারি না। তো আমার মনে হয় এই খেলাটাকে যেরকম আমি প্রচার করছি, খেলাটা আলোচিত হচ্ছে, এই যে আপনার সাথে আমার কথা হচ্ছে, আমি একটা শুটার বা কোচ বসে আছি, কিন্তু আমাদের কিন্তু শুটিং নিয়ে আলোচনা হচ্ছে, এই বার্তাটা কিন্তু রেডিওর ওপারে শ্রোতারা শুনছে, এবং কেউ না কেউ ইন্সপায়ার্ড হচ্ছে যে আমরা পরবর্তীকালে আমার ছেলে মেয়েকে, কি আমার 45 বছর বয়স, 50 বছর বয়স, আমিও তো অফিসের পরে গিয়ে একবার ট্রাই করতে পারি
3: শুটিং।
2: তো এই যে খেলাটার প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, আমার কিন্তু ওয়ান অফ দ্য মেন উদ্দেশ্য যে যতদিন আছি, যতদিন না চোখ বুঝছি, আশা করি কিছু কন্ট্রিবিউট করে যেতে পারবো বাংলাকে, দেশকে, যাতে এই খেলাটা অনেক বড় হয়। আর
3: অভিনব বিন্দ্রার পরে, অভিনব ইন্ডিভিজুয়াল গোল্ড ফার্স্ট গোল্ড অভিনব বিন্দ্রার অলিম্পিকে, তো আমি জানতে চাইছি অভিনব বিন্দ্রার পর আর কাউকে নিয়ে স্বপ্ন দেখা যায় যে অভিনব বিন্দ্রা হতে পারে, আরজিয়ানকে হতে পারে বা অন্য কেউ হতে পারে, কি মনে হয়?
2: নিশ্চয়ই মানে হবার সম্ভাবনা খুব আছে, আমি বলবো খুব কাছাকাছির থেকে মিস করে যাচ্ছে, আগের বছর, আগের বছরও দেখবেন মেডেল হয়তো আমাদের মানু দুটো নিয়ে এসছে, সরজ্যোত এনেছে, স্বপ্নিল এনেছে, কিন্তু একটা জিনিস দেখবেন ফাইনালে কিন্তু অনেক বেশি লোক ঢুকেছে, তার মানে আস্তে আস্তে ধীরে ধীরে কাছে যাচ্ছে পদকের, এবং হট করে একদিন দেখবেন 5-6টা মেডেল শুটিং থেকে আসছে, এবং সোনা হলেও অবাক হব না। তো আমার মনে হয় বেশি দিন নেই, যেভাবে আমি বললাম হেলদি কম্পিটিশন চলছে, খুব হাই লেভেলে কম্পিটিশন চলছে, তাহলে যে কোনো দিন যে কেউ কিন্তু সোনার দাবিদার হয়ে যেতে পারে লস এঞ্জেলস বা 32-তে। তো সেক্ষেত্রে আমি বলবো নিশ্চয়ই আদ্রিয়ান থাকলেও খুশি হব, বাবা হিসেবে তো খুশি হবই, কিন্তু আদ্রিয়ান ছাড়াও যে কেউ হোক, আদ্রিয়ানকে হারিয়ে কেউ যদি মেডেল পায় তাতে আমি ইকুয়ালি খুশি থাকব।
3: ভবিষ্যতে শুটারদের জন্য জয়দীপ কর্মকারের মেসেজ কি?
2: মন দিতে হবে, খুব স্বাভাবিকভাবেই হয়তো বলা যাবে এই কথাটা,

0: প্যাশনেট হতে হবে, এবং তোমার লক্ষ্যটা কি, তুমি কি হতে চাও এবং তুমি কি হলে নিজে গর্বিত ফিল করবে, সেই জায়গাটাকে খেটে গিয়ে সেই জায়গায় পৌঁছাতে হবে। আমার মনে হয় যে কম্পিটিশন যেমন বললাম প্রচুর থাকবে, কিন্তু নিজের যে লক্ষ্য সেটাতে অবিচল থাকা, চাহে যাই এসে যাক রাস্তায়, এগিয়ে যাওয়াটাতেই কিন্তু যতটা সাফল্য তোমার জন্য আছে ততটা তুমি পাবে।
1: আশা করবো তোমার স্বপ্ন সফল হবে।

0: লেঞ্জয়দীপ কর্মকারের সাক্ষাৎকারের তৃতীয় তথা অন্তিম পর্ব। সাক্ষাৎকারটির সম্পাদনা অভিরূপ পাল, প্রযোজনায় বিজয় কুমার ঝা। চলে আসব ফুটবলের বিশেষ অংশ অর্থাৎ বিশ্বকাপ রঙ্গমঞ্চ, আমাদের বিশ্বকাপ নিয়ে বিশেষ প্রতিবেদন।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: ফুটবল ইতিহাসে আজকের দিনের সব থেকে স্মরণীয় মাইলফলকটি হল 2010 সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল। আপনাদের নিশ্চয়ই মনে আছে শ্রোতা বন্ধুরা, সেই দিন 11 জুলাই দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে অনুষ্ঠিত হওয়া ফাইনালে অপ্রতিরোধ্য স্পেন তারা নেদারল্যান্ডসকে 1-0 গোলে পরাজিত করে ইতিহাসে প্রথমবারের মতন ফিফা বিশ্বকাপ জয় করে। এবং অন্যদিকে সেই নেদারল্যান্ডস একেবারে স্বর্ণযুগ বলা যেতে পারে। নেদারল্যান্ডসের রবেনের মতন প্লেয়ার থেকে শুরু করে ভ্যান পার্সি, ওয়েস্ট ইন্ডিজরা অপ্রতিরোধ্য আক্রমণ তৈরি করলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয় স্পেনের কাছে। ম্যাচের অতিরিক্ত সময়ে মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার একটি নাটকীয় জয়সূচক গোল এবং স্পেনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়া। স্পেন এখনও পর্যন্ত একবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 11 জুলাই। ছাড়াও আরও বেশ কয়েকটি ঘটনা আপনাদের জানাবো এই বিশ্বকাপ রঙ্গমঞ্চে। 1982 সালের ফাইনাল, স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ফাইনালে ইতালি পশ্চিম জার্মানিকে 3-1 ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতন বিশ্বকাপ জয় করে। 1954 সালের সেমিফাইনাল, পশ্চিম জার্মানি অস্ট্রিয়াকে 6-1 গোলে পরাজিত করে ফাইনালে ওঠে। পরবর্তীতে হাঙ্গেরির বিপক্ষে সেই ফাইনালটি ফুটবল ইতিহাসে বিখ্যাত হয় মিরাকল অফ বার্ন নামে। আর আজ অবশ্যই 2026 বিশ্বকাপের 11 জুলাই একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়ে গিয়ে এরপর সেমিফাইনালের সূচনা ঘোষণা হয়ে গেছে এবং শেষ দুটি ম্যাচে আমরা আপনাদের আগেও জানিয়েছি মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও নরওয়ে এবং আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: চলে আসবো আবারও খেলার দুনিয়ার বিস্তারিত খবর। আর এইবার আসবো বিশেষ খবর নিয়ে ক্রিকেটের খবরে, কারণ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলছে প্রথম টেস্ট, তার দ্বিতীয় দিনের খেলা। ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে 285 রানে। অপ্রতিরোধ্য ছিলেন স্মৃতি মান্ধানা, কিন্তু একটুর জন্য 17 রান তিনি হাতছাড়া করেন। মাত্র 83 রানের পর মাত্র 17 রানের জন্য তার 17 রানটি মিস হয়ে যায়। তবে স্মৃতি মান্ধানার সঙ্গে সঙ্গে অবশ্যই নাম নিতে হয় জানে যে ম্যামা রড্রিগেস এবং হরমনপ্রীত কৌর অধিনায়কোচিত ইনিংস খেলেন। 58 রানের একটি দুর্দান্ত ইনিংসের উপহার দেন হরমনপ্রীত। তার পাশাপাশি যে ম্যামা রড্রিগেস করেন 35 রান এবং দীপ্তি শর্মা অবশ্যই তিনিও করেন একটি অনবদ্য 57 রান। আর এই মুহূর্তে ইংল্যান্ড তারা 41 ওভারের খেলা অতিক্রান্ত, 5 উইকেটের বিনিময়ে করেছে 138 রান। তারা 147 রানে পিছিয়ে আছে ভারতের থেকে। আর ফুটবল ক্রিকেটের পাশাপাশি অবশ্যই আসবো উইম্বলডনের খবরে। আর আজকে উইম্বলডনের যে খবর আপনারা জানেন, বৃহস্পতিবার সপ্তম বাছাই কোকো গফ কে 6-2-1-6-7-6 হারিয়ে প্রথমবারের মতন উইম্বলডনের একক ফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা। এই খবর আপনাদের জানা শ্রোতা বন্ধুরা, তবে এই মুহূর্তে আপনাদের যে খবর জানাতে চাই যে মেন্স ডাবলস অর্থাৎ পুরুষদের ডাবলসের ফাইনাল কিন্তু চলছে। একদিকে রয়েছেন এইচ প্যাটার্নের সঙ্গে সঙ্গে হেনরি, প্যাটার্নের সঙ্গে সঙ্গে হ্যারি হেলোভারা, অন্যদিকে রয়েছেন এম প্যাভিকের সঙ্গে এম অ্যারাভেলো। এই মুহূর্তে 6-5 এগিয়ে রয়েছেন প্যাটার্ন এবং হেলোভারা জুটি। আর এর পাশাপাশি যে খবরে ছিলাম, 29 বছর বয়সী মুচোভা, তার জন্য একটি অল ইংল্যান্ড ক্লাবের শিরোপা লড়াইয়ের প্রথম উপস্থিতিটি অবশ্যই স্মরণীয়, কারণ 2023 সালে তিনি ফরাসি ওপেনের ফাইনাল খেলেছেন, 23 এবং 24 ইউএস ওপেনের ফাইনাল সেমিফাইনালে ছিলেন, 2021 সালে অস্ট্রেলিয়ার ওপেনের সেমিফাইনালেও পৌঁছেছিলেন, কিন্তু বারবার উইম্বলডনেই তার হতাশার মঞ্চ তৈরি হচ্ছিল। টানা 4 আসরে প্রথম রাউন্ডেই তিনি বিদায় নিয়েছিলেন। এইবার সেই হতাশার ইতিহাস পাল্টে দিতে চান মুচোভা। 10ম বাছাই এই তারকা দুর্দান্ত জয়ের পর শনিবারের ফাইনালে তার প্রতিপক্ষ রয়েছেন অবশ্যই তাঁরই স্বদেশী লিন্ডা মাস্কোভা। অন্য সেমিফাইনালে নাসকোভা তিনি ইউক্রেনের মার্তা কোস্তিউককে 6-4, 6-4 গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। আপনাদের মনে পড়ে যেতে পারে শ্রোতা বন্ধুরা, 2009 সালে সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামস তারা মুখোমুখি হয়েছিলেন এবং তারপর এইবারে আবারও সেই একই দেশের দুই খেলোয়াড় তারা

মুখোমুখি হতে চলেছেন। শ্রোতা বন্ধুরা, মৈত্রীক রঙ্গন মানে আপনারা জানেন থাকে আজকের দিনে, আর আজ 11 জুলাই তো বিশ্বকাপ রঙ্গমঞ্চের বিশেষ ঘটনা আপনাদের জানালাম, তার বাইরে ক্রীড়া ইতিহাসে আজকের দিনে ঠিক কি ঘটেছিল। সালটা 1900, ব্রিটিশ টেনিস খেলোয়াড় শার্লেট কুপার, তিনি ফ্রান্সের হেলেনে প্রেভোস্টকে পরাজিত করে অলিম্পিকের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে টেনিস চ্যাম্পিয়ন হন। একই সঙ্গে সঙ্গে তিনি যে কোনো খেলায় প্রথম ব্যক্তিগত মহিলা হিসেবে স্বর্ণপদক জয়ীর মর্যাদা অর্জন করেন। অন্যদিকে স্টকহোম অলিম্পিকের পোল ভল্টে একটি বিরল ঘটনা ঘটে 1912 সালে। মোট 6 জন পদকজয়ী হন। যুক্তরাষ্ট্রের হ্যারি ব্যাবকক 3.95 মিটার লাফিয়ে স্বর্ণপদক পান। তার স্বদেশী ফ্র্যাঙ্ক নেলসন এবং মার্ক রাইট তারা যৌথভাবে পান রৌপ্য পদক, আর 3 জন অ্যাথলিট তারা যৌথভাবে ব্রোঞ্জ পদক অর্জন করেন। 1930 খ্রিস্টাব্দ আপনাদের মনে থাকতে পারে অনেকেরই শ্রোতা বন্ধুরা, মাত্র 21 বছর বয়সে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান লিডস ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনেই তৈরি করেন একটি ইতিহাস। মধ্যাহ্ন ভোজনের সময় তার রান ছিল 105, চা বিরতিতে সেটি হয় 220, এবং দিনের শেষে তার খেলার সংখ্যাটি ছিল 309, পরে ইনিংসটি 334 রানে শেষ হয়ে যায়। আর আজকের দিনে এক অদ্ভুত ক্রীড়াবিদের মৃত্যুদিনও বটে, ন্যাথানিয়াল লাইলস হয়তো অনেকের মনে আছে, অনেকের মনে নেই। এই মার্কিন ক্রীড়াবিদ একই সঙ্গে বিরল প্রতিভা, কারণ তিনি স্কেটিং এবং টেনিস দুই খেলাতেই ভিন্ন দুটি খেলায় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছিলেন। টেনিসে উল্লেখযোগ্য সাফল্য, তিনি একাধিকবার মার্কিন জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন, এবং ফিগার স্কেটিংয়ে তিনি সঙ্গী থেরেসা ওয়েল্ড ব্ল্যানসার্ডের সাথে জুটি বেঁধে 10 বার মার্কিন জাতীয় জুটি চ্যাম্পিয়ন হন। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নাম্বার 2213134, আমাদের ইমেল আইডি airkolkatasports@gmail.com, ফেসবুক পেজ airkolkatasports পেজ, আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। ঠিকানা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

0: আকাশবাণী মৈত্রী এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন বিতান্দে। মৈত্রীপ্রচার তরঙ্গে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা সাধারণত যে ধরনের অনুষ্ঠান করি তাতে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে থাকেন। তারা চাষবাস নিয়ে নানান রকম প্রয়োজনীয় এবং আপনাদের অর্থাৎ চাষি ভাইদের উপকারী নানান তথ্য দেন, এবং বিজ্ঞানকে সাথে রেখে কী করে আমরা ভালো চাষাবাদ করতে পারি, কী করে আমাদের আরও লাভের মুখ দেখতে পারি, সেসব নিয়ে আমরা অনেক অনেক অনুষ্ঠান করি। কিন্তু আজকে যে অনুষ্ঠানটি আমরা আপনাদের কাছে নিয়ে যাব বা যার কথা আপনাদের কাছে পৌঁছে দেব, সেই মানুষটি কিন্তু একেবারে মাঠে নেমে কাজ করেন, এবং তার পাশাপাশি যেটা একেবারে খুব বলার মতন বিষয়, যেটা না বললে আজকের অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ, সেটা হলো যে তিনি কিন্তু বিজ্ঞানকে সাথে করে নিয়েই এগিয়ে চলেছেন। আমরা আজকে পেয়েছি আমাদের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কান্না 1 নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের একজন একেবারে প্রোগ্রেসিভ ফার্মার বাপি শেখকে। আমি প্রথমেই বাপিবাবুকে আমাদের আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আমি যখন অনুষ্ঠানটা আপনার সঙ্গে করব এই কথা জানতে পারলাম, তখন দেখছিলাম যে আপনি অনেক পুরস্কার পেয়েছেন। আপনি পেয়েছেন কৃষক রত্ন পুরস্কার, পেয়েছেন কৃতি কৃষক পুরস্কার, এরকম আরও অনেক পুরস্কার আপনার ঝুলিতে রয়েছে, এবং মূলত আপনি বিজ্ঞান নির্ভর কৃষি নিয়ে এগিয়ে চলেছেন। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে কৃষকরা আস্তে আস্তে মাঠ ছেড়ে দিতে চাইছেন বা ভবিষ্যৎ প্রজন্মকে কৃষিকাজে আসতে দিতে চাইছেন না, তারা চাইছেন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে তাদের ছেলেমেয়েকে, সেখানে দাঁড়িয়ে আপনি বিজ্ঞানকে সাথে নিয়ে কৃষি কাজ করছেন, এবং বিশেষভাবে আপনি যে কাজটি করছেন সেটা হচ্ছে অপ্রচলিত সবজি চাষ। তো এই যে অপ্রচলিত সবজি চাষ, এই যে ধারণাটা, মানে ধরুন এই গরমকালে মানুষ পটল ঝিঙে খাচ্ছে, কিন্তু সেই সময়টা আপনি তার কাছে ধনে পাতা তুলে দিচ্ছেন, মূলো তুলে দিচ্ছেন, পালং শাক তুলে দিচ্ছেন, এই যে বিষয়টা, এই ধারণাটা বা এইভাবেও যে কাজটা করা যায়, কাজ করলে বেশি লাভবান হওয়া যায়, সেটা আপনি কি করে বুঝলেন বা কিভাবে আপনার কাজটা শুরু করলেন, এটা যদি প্রথমে একটু বলেন।
2: প্রথমত বলি যে আমরা চাষ কেন করছি, আমাদের পয়সা ইনকামের জন্য আমরা চাষ করছি। তো সেটা প্রতিটা চাষি কিন্তু সিজনাল করে, এবং সেটা মার্কেটে নিয়ে গেলে সবাই যখন একসাথে বাজারে তোলে তখন তার দাম কিন্তু অনেকটা কমে যায়, কিন্তু সেটাই যদি আমরা অসময়ে করি, এই যে অসময়ে করলে আমাদের যে লাভাংশটা বেশি হবে সেই ধারণা, সেটা কিন্তু আমাদের বিভিন্ন যে দপ্তর রয়েছে সেখান থেকে আমরা পেয়েছি, এবং এটা করার জন্য যে উন্নত টেকনোলজি সেগুলো আমাদের কাছ থেকে পেয়েছি, স্যারেদের কাছ থেকেই। এবং এই যে অসময়ে ধনে পাতা, যখন এখন আমি যে ধনে পাতা তুলছি, পাইকারি কেজি হচ্ছে 90 টাকা প্রতি কেজি, কিছুই না, একটা উঁচু জমি আপনাকে সিলেকশন করতে হবে, যেটা আমি করেছি, এবং সেখানে শেডনেট তৈরি করে যাতে আপনার রোদের যে প্রকোপ এবং বৃষ্টি যে যাতে না আসে বা নষ্ট না করে ফসল, তো সেই পরিচর্যাগুলো যদি করা হয় সেক্ষেত্রে অসময়ে এই যে সবজি, ধনে পাতা বলুন, পালং শাক বলুন, সেটা কিন্তু বাজারে নিয়ে গেলে সবার আগে বেশি মূল্যে আপনি কিন্তু বিক্রি করতে পারছেন বা বিক্রি করছি, এবং প্রফিটটা কিন্তু বেশি আসছে।
1: মানে কি কি চাষ করে ফেলেছেন, বাজারে দিচ্ছেন, কি কি চলছে
2: এখন? আমার যেটা ধনে পাতা যেটা আমি বাজারে নিয়ে যাচ্ছি এখন বিক্রি চলছে, পালং শাকও আমার বাজারে বিক্রি চলছে, মূলোটাও চলছে, আমার ফুলকপি এবং বাঁধাকপি যেটা অসময়ে, যেটা আপনার আষাঢ় মাসের শেষের দিকে আমরা ওটাকে বাজারজাত করবো, এবং যার মূল্য মিনিমাম থাকবে আপনার 30-35 টাকা পার পিস।
1: এছাড়াও আপনি লাইন শোয়িং এর মধ্যে দিয়ে পাট চাষ করছেন। এই যে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতিগুলোকে আপনি সাথে নিয়ে এগিয়ে চলেছেন চাষের ক্ষেত্রে, এইটা করার জন্য যে সম্যক ধারণার প্রয়োজন হয়, সেটার জন্য কি আপনি কোথাও কি ট্রেনিং নিয়েছেন, বা এই ধরনের আর কি কি কাজ আপনি করছেন, কিভাবে করছেন?
2: প্রথমত বলি যে এই যে আমরা বিজ্ঞান ভিত্তিক যে চাষগুলো আমাদের বিভিন্ন দপ্তর, যেমন রয়েছে হর্টিকালচার, এগ্রিকালচার, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, ICAR, ক্রাইজাব, IAR, তো বিভিন্ন জায়গায় আমাদেরকে এই প্রশিক্ষণ আমরা নিয়েছি, এবং সেখান থেকে এই টেকনোলজিগুলো আমরা নিয়েছি এবং সেগুলো আমরা আমাদের মাঠের মধ্যে অ্যাপ্লাই করছি। তাতে দেখা যাচ্ছে যে এই যে লাইন সোয়িং, যে আপনার সিড ড্রিলের মাধ্যমে পাট লাইনে বুনলে তার যে বীজের অনেকটা কম, অর্থাৎ আমরা এখন বীজের কিছু সাশ্রয় করতে পারছি, এবং এই যে নিড়ানো যন্ত্র, অর্থাৎ এখন লেবার কন্ট্রিবিউট কিন্তু অনেকটা কমে গেছে, লেবার পাওয়া যায় না বলেই চলে, সেক্ষেত্রে যদি আমরা যন্ত্রের মাধ্যমে যদি নিড়ানো কাজটা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চাষের যে খরচ সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, তার সাথে আমরা লাভাংশটা বেশি পাচ্ছি, পাটের ফলনটাও বেশি পাচ্ছি, এবং এই যে যারা ছড়িয়ে বুনছে, যারা গতানুগতভাবে চাষ করছে, তাদের খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এই যে টেকনোলজিগুলো সেগুলো আমরা ক্রাইজাব বা আপনার আইসিআর বা কেবিকের মাধ্যমে আমরা এই পদ্ধতিগুলো আমরা নিচ্ছি।
1: আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা জিজ্ঞেস করি যে আপনি কি মানে কৃষক পরিবার থেকেই এসেছেন?
2: একদম।
1: তো যখন আপনি এই প্রথাগত চাষের পাশাপাশি বা প্রথাগত চাষটাকে একটু সরিয়ে রেখে বৈজ্ঞানিক ভিত্তিতে চাষের দিকে এগোলেন, তখন যে আপনার বাবা কাকা তারা রয়েছেন, তারা কি কখনো আপনাকে আটকাননি, বলেননি যে এটা করলে কিন্তু লাভ হবে না বা যা করছি সে ঠিকঠাক হবে না, এভাবে কি কেউ আটকায়নি?
2: একদম ঠিক বলেছেন। যখন এই বিজ্ঞান ভিত্তিক যখন চাষটা আমি আমার মানে চাষের ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে গেছি, তখন কিন্তু বাবা বলেছিল যে এইভাবে চাষ করলে জমি জায়গা বিক্রি করে দিতে হবে, এভাবে চাষ কিন্তু মানে লাভবান করা যাবে না। তো আমার পাশে যে আপনার চাষিগুলো রয়েছে তারাও কিন্তু হাসাহাসি করেছিল যে এইভাবে চাষ করলে চাষে লাভ হয়, এমনিতেই চাষে লাভ হচ্ছে না। তো সেক্ষেত্রে যখন আমি ওটাকে পরিচর্যা করলাম এবং খুব যত্ন সহকারী পরিচর্যা করে যখন আমি ওটাকে আস্তে আস্তে বড় করলাম, তখন দেখা গেল যে আমার পাশে যে জমিগুলো ছিল তারা দেখে অ্যাপ্রিসিয়েট হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা ঠিক আছে, আমাদেরটাই আমরা ভুল পথে দেখেছি। এবং আমার যে বাবা তিনি বলেছেন হ্যাঁ এইভাবে চাষ করলে কিন্তু ভালো বা লাভবান করা যাবে।
1: এবারে এখান থেকে জিজ্ঞেস করি যে এই যে এখন আপনার কাছে সবাই আসছে, শিখতেও আসছে অনেকে যে কীভাবে করছো, আমরাও শিখবো, আমরাও দেখে করব। এবং এই যে এত পুরস্কার আপনি পেয়েছেন, সেই কথাটা একটু শুনি, কী কী পুরস্কার পেয়েছেন, কবে কবে পেয়েছেন?
2: প্রথম আমি পুরস্কার পেয়েছিলাম বর্ষাকালীন পেঁয়াজ চাষ, যেটা আমাদের ওখানে একদম প্রচলিতই ছিল না যে বর্ষাকালে পেঁয়াজ চাষ করা যায়। আমরা মূলত চাষ করি শীতকালে। তো আমার এক বিঘা জমিতে বর্ষাকালের পেঁয়াজ প্রথম আমার জমিতে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং সেটা এত ভালো হয়েছিল যার জন্য 2016 সালে আমাকে কৃষক রত্ন হিসাবে আমাকে পুরস্কৃত করা হয়েছিল। আমাদের যে মাটি মেলা উৎসব সেখান থেকে পুরস্কৃত করা হয়েছিল। আর পেয়েছিলাম আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড, অর্থাৎ এই যে আপনার এই লাইন সুইং পাট এসআইআর পদ্ধতি, তারপর আপনার এই যে অসময়ে সবজি চাষ, আপনার হাইটেক আলুর সিড প্রোডাকশন, পলিহাউসের মাধ্যমে যে অসময়ে সবজি চাষ, এই সব কিছু নিয়ে আমাকে দিল্লিতে 2021 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড হিসাবে আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবং ওখানে গিয়ে পশ্চিমবঙ্গ হয়ে গিয়ে আমি ওখানে পার্টিসিপেট করেছিলাম, তাতে খুব ভালো লেগেছিল এবং খুব

0: দিতে হয়েছিল যে চাষিদের কিভাবে পুরস্কৃত করা হয়
1: 2021 সালে,
0: একদম
1: যেটা আমরা পুষা বলে জানি, তাই তো? সেইখান থেকে আপনি পুরস্কার পেয়েছেন। তো এখন আপনি তো পলি হাউস চাষও বলছিলেন এবং তার সাথে শেড নেটের ব্যবহার করছেন, সেটা দিয়ে আপনি কি করছেন সেটা যদি একটু বলেন।
0: এই যে আমার যে পলি হাউসটা করেছি হর্টিকালচার মাধ্যমে, এটা আপনার আমাদের এই টেকনোলজিটা আমরা নিয়ে এসেছিলাম এখানে। এই যে অতিরিক্ত বর্ষাতে যে চারা তৈরি একটা সমস্যা থাকে, সেটা আমি যদি পলি হাউসের মাধ্যমে করি তাহলে আমার চারার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, এবং অসময়ে যে আপনার ধনে পাতা বা পালং শাক বলুন সেটা যদি আমি ওই পলি হাউসের মাধ্যমে করি কিন্তু বর্ষাতে সেটা নষ্ট হচ্ছে না, এবং ইনসেক্টিসাইড নেট দিয়ে যেটা ঘেরা আছে আমার রোগ পোকার আক্রমণটা কিন্তু অনেকটা কম হচ্ছে। তো সেক্ষেত্রে তার যে কোয়ালিটি, মানে এই যে আপনার শেডের মধ্যে হচ্ছে পোকা লাগছে না, তার কোয়ালিটি বাজারে নিয়ে গেলে সবার আগে কিন্তু আমার সবজিটা বেশি বিক্রি হচ্ছে। আর পলি হাউস তো একটা সীমাবদ্ধের মাধ্যমে, কিন্তু তার মানে বাইরে যে আমার নেট হাউস আছে বা শেড নেট আছে তার মাধ্যমে করে কিন্তু তার ফসলের কোয়ালিটি কিন্তু খুব ভালো হচ্ছে, এবং এই দেখা দেখিতে অন্যান্য চাষিরাও কিন্তু মানে এই পদ্ধতি অবলম্বন করছে।
1: আচ্ছা, এবারে জিজ্ঞেস করি যে এক্ষেত্রে কি খরচ কখনো কোনো বেশি হচ্ছে?
0: না, খরচ কিন্তু বেশি হচ্ছে না, কারণ আমরা যেভাবে করছি, ধরুন আমরা সার বীজ ওষুধ অ্যাপ্লাই করছি, তার সেক্ষেত্রে যদি আমরা শেড নেটটা যদি এর মধ্যে একটু ইনক্লুডিং করে দিই সেক্ষেত্রে তো আমার ফসলের যে কস্ট সেটা তো আমার বিক্রি করে আমার উপার্জন তো বেশি আসছেই। এছাড়াও আমাদের যে সেচের যে একটা সমস্যা থাকে, আমাদের যে আমরা ডুবিয়ে সেচ দিই বলি, সেক্ষেত্রে আমাদের সরকারি সাবসিডিতে আমরা স্প্রিংলার ইরিগেশন, আপনার ডিপ ইরিগেশন, মাইক্রো স্প্রিংলার ইরিগেশন আমরা কিন্তু আমি বিশেষ করে আমার ক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করছি, এবং আমার দেখা দেখিতে অন্যান্য চাষিরাও কিন্তু ওই সরকারি সাবসিডি নিয়ে তারাও কিন্তু আপনার স্প্রিংলার ইরিগেশন পেঁয়াজ এবং সবজিতে কিন্তু ব্যবহার করছে।
1: বর্তমানে বারবারই বলা হচ্ছে যে জৈব উপায়ে চাষ করার কথা এবং কেমিক্যালের বা রাসায়নিকের ব্যবহারটা যতটা সম্ভব কমিয়ে আনার কথা কিন্তু বারবারই বৈজ্ঞানিকরা বলছেন, সেক্ষেত্রে ভার্মি কম্পোজেরও একটা কথা চলেই আসে, তো আপনি সেই দিকে কি নজর রাখছেন?
0: ভার্মি কম্পোস্ট আমি নিজে তৈরি করি এবং সেটা আমার জমিতে ব্যবহার করি। এই যে আমরা ফুলকপি বাঁধাকপি করছি তার অবশিষ্ট অংশ আমরা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করছি। এই যে আপনি বললেন যে রাসায়নিক সার, রাসায়নিক সার যদি আমরা জমিতে কম ব্যবহার করি তাহলে আমার মাটির কিন্তু যে উর্বর শক্তি আমরা অনেকটা বৃদ্ধি করাতে পারছি এই জৈব সার দিয়ে, আমার চাষের খরচটাও কিন্তু কমছে। সেক্ষেত্রে এই যে আপনার বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা যে নিম অয়েল বাড়িতে তৈরি করে নিম বীজ থেকে নিম অয়েল বা পঞ্চগব্য এইগুলো ব্যবহার করে আমরা যখন আমরা আমাদের সবজিতে ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু চাষটা অনেকটাই কমছে, এবং এই যে কীটনাশকের ওষুধের যে ব্যবহারটা সেটা কিন্তু আমরা অনেকটাই কম করতে পারছি।
1: মানে যে ফসলটা আপনারা পাচ্ছেন তার গুণগত মানটা অনেকটা ভালো হচ্ছে। তো আপনি মাটির কথা বলছিলেন, সেক্ষেত্রে তো মাটি পরীক্ষাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
0: চাষ করতে গেলে সবার আগে আমাদের তিনটি জিনিস প্রয়োজন, সার, বীজ আর আপনার মাটি। মাটিকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে কিন্তু একবার মানে কি বলবো খারাপ অবস্থায় চলে আসবে। তো সবার আগে চাষ করার আগে আমার মাটিতে কি কি সার রয়েছে আর কি কি আমার প্রয়োজন মাটি পরীক্ষা না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমাদের বিনা পয়সা বা আপনার সরকারি সহায়তাতে আমাদের কিন্তু মাটি পরীক্ষা করানো হয় এবং প্রতিবার আমি মাটি কিন্তু পরীক্ষা করি
1: যে কোনো চাষ করার আগে।
0: তো আমাদের একটা এপিও রয়েছে, তার মাধ্যমে আমরা ক্যাম্পিং করি এবং চাষিরা সবাই একত্রিত হয়ে সেখানে মাটি কালেক্ট করে নিয়ে আসে এবং সেটাকে ওরা স্যারেরা নিয়ে গিয়ে বাড়ি পরীক্ষা করান।
1: এই যে ভার্মি কম্পোস্টের কথা আপনি বললেন, সেই ভার্মি কম্পোস্টের উপকরণগুলো গোবর সেই সমস্ত জিনিসগুলো আপনারা কোথা থেকে পাচ্ছেন?
0: ভার্মি কম্পোস্ট করতে গেলে আমাদের প্রধানত গোবর দরকার, এবং তার সাথে আমাদের যে ধান চাষ করছি তার খড় অবশিষ্ট আমাদের যে সবজিগুলো রয়েছে সেই কম্পোস্টগুলো আমরা পচিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি। এই যে গোবর যেটা আমাদের পাশের যে গোয়ালা রয়েছে তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি, এবং আমাদের দুটো গরু রয়েছে সেখান থেকে আমরা যেটুকু পাই সেটা আমরা ভার্মি কম্পোস্ট হিসাবে ব্যবহার করি।
1: আর আপনি চাষ করার ক্ষেত্রে মানে কিভাবে চাষটা করছেন?
0: আমরা চাষ করি, আমাদের ট্রাক্টর রয়েছে এবং একটা পাওয়ার টিলার আছে, সেইগুলো দিয়ে আমরা চাষবাস করি।
1: তো ট্রাক্টর দিয়ে আপনি চাষ করছেন?
0: একদম।
1: ট্রাক্টরটা কি নিজের?
0: আমাদের নিজের, এবং আমি নিজেই ওটাকে মাঠে পরিচালনা করি এবং চালাই।
1: কটা ট্রাক্টর আছে?
0: একটা আপনার বড় গাড়ি আর একটা আপনার পাওয়ার টিলার।
1: এটা কি ছিল না এটা আপনি নিজেই আস্তে আস্তে কাজ করতে করতে কিনেছেন বা করেছেন?
0: আমরা এই চাষ করতে করতে আমাদের যে মানে যন্ত্রগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা চাষ থেকেই কিন্তু উপার্জন করেই কিনেছি।
1: এর পাশাপাশি আপনি মাছ চাষের সঙ্গেও যুক্ত রয়েছেন, তো সেই যে মাছ চাষ করছেন সেটা কিভাবে করছেন বা আপনার নিজের কি পুকুর রয়েছে?
0: আমার মোট 2 বিঘা জলকর রয়েছে, তার পাশে আরো 2 বিঘা জমি রয়েছে, মানে আমার ওখানে একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করা আছে, মানে 2 বিঘা জলকর সেখানে আমার জলের মাছগুলো আপনার রয়েছে, তার পাশে ভার্মি কম্পোস্টের আমার বেড রয়েছে, ফলের বাগান রয়েছে, 4টি মৌমাছির বক্স রয়েছে, যেগুলো কিনা আমার ফসলের ক্ষেত্রে পলিনেশন এবং মধু আমি দুটোই কালেক্ট করতে পারছি।

0: এবং তার পাশে এই যে পুকুরে জলটা রয়েছে সেটা আমি সেচের কাজে ব্যবহার করছি, তার পাশে যে আমি অসময়ে সবজি বা সিজনাল যে সবজিগুলো রয়েছে সেটা কিন্তু আমার ওই পুকুরে জল থেকে কিন্তু চাষবাস হচ্ছে।
1: একটু সুন্দর করে ভালো করে বুঝিয়ে বলুন যে কিভাবে ধাপে ধাপে আপনি কাজগুলো করছেন।
0: এই যে আমার পুকুরটা রয়েছে, পুকুরে আমি মাছ চাষ করছি।
1: কি কি মাছ চাষ করছেন?
0: আপনার রুই আছে, মৃগ রয়েছে, কাতলা রয়েছে, আপনার বাটা রয়েছে, হ্যাঁ কিছু আপনার চিংড়ি মাছ সেটাও রয়েছে এর মধ্যে। এর পাশে যেটা রয়েছে আপনার ভার্মি কম্পোস্ট যে ওয়াশটা যেটা রয়েছে, ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য যে একটা নির্যাস যেটা সেটা পুকুরে আসছে, সেটা মাছের খাবার তৈরি হয়ে যাচ্ছে।
1: আচ্ছা,
0: পুকুর পাশেই আমার হাঁসের একটা ফার্ম রয়েছে, হাঁস এবং গরুর বাথান রয়েছে, সেখানে যা অবশিষ্ট রয়েছে সেটা আমার পুকুরে চলে আসছে।
1: বেশ,
0: তার পাশে আমার যে 2 বিঘা আপনার জমি রয়েছে সেই এই পুকুরের জল দিয়ে কিন্তু আমি ওটা চাষবাস করছি। টোটাল 4টে মৌমাছির বক্স রয়েছে, যারা কিনা ওই আপনার সর্ষে বা অন্যান্য ফসল চাষ করলে যে পলিউশন দরকার হয়, যে ফলের বাগান রয়েছে সেটা হচ্ছে, তার সাথে আমি মধু পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার চাষবাসটা রয়েছে।
1: এবারে একে একে আসি, এই যে মাছ চাষ করছেন সেখানে কি মানে চারাপোনা তৈরি করছেন না সেখান থেকে বড় মাছও তৈরি হয়ে বাজারে যাচ্ছে?
0: চারাপোনা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, দিয়ে আমি মাছ বড় করে বাজারে বিক্রি করি।
1: সেখান থেকে কিরকম রোজগার হচ্ছে?
0: সেখান থেকে আমার বার্ষিক মোটামুটি প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমরা ইনকাম করি মাছ বিক্রি করে।
1: আর এর পাশাপাশি আপনি মাচায় সবজি চাষ করছেন?
0: একদম।
1: মাচায় কি কি সবজি চাষ করছেন?
0: মাছে আছে আপনার লাউ আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, লাফা রয়েছে, উচ্ছে রয়েছে। এই যে পুকুরের পাড়টা রয়েছে এই পাড়টাকে যদি আমরা বাঁশ দিয়ে মাচা করে যদি আমরা এই ফসলটা করি সেক্ষেত্রে আমার পাড়টাও কিন্তু একটা আয়ের একটা উৎস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আয়টা কিন্তু বাড়ছে।
1: মানে পুকুরের পাড়ে যে জলাজঙ্গল জায়গাগুলো থাকে সেটাকে আপনি পরিষ্কার করছেন এবং সেখানেই চাষাবাদের কাজে সেটাকে ব্যবহার করছেন। এবার তার পাশাপাশি আপনি মৌমাছি চাষও করছেন?
0: এই যে আমার মৌমাছি বক্সটা রয়েছে যেটা আপনি বলেন যে পলিউশনের জন্য আমার অনেকটা কাজ করছে, এখান থেকে আমরা 4টেতে মোটামুটি 2.5 থেকে 3 কিলো আমরা মধু পাই। এটা আমরা বাড়ির খাবার হিসাবে ব্যবহার করি, কিন্তু মেইনলি মধুর জন্য নয়, যেটা আমরা পলিউশন সরিষা বলুন বা আরও যেসব ফসলগুলো আমরা তৈরি করি তার পলিউশনের জন্য সবচেয়ে বেশি উপকৃত হয়। যেমন পেঁয়াজের বীজ, এখন যে সমস্যা হয়েছে আপনার মৌমাছি নেই বললেই চলে,
1: একদম,
0: তো সেক্ষেত্রে আমাদেরকে কৃত্রিম উপায়ে কিন্তু পরাগমিলন করতে হচ্ছে, তার জন্য কিন্তু মৌমাছির বক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের ক্ষেত্রে।
1: আপনি বলছিলেন যে আপনি আলুর বীজ তৈরি করেন।
0: দেখুন, আমাদেরকে আলু চাষ করার জন্য আমাদের পাঞ্জাব থেকে বেশিরভাগ বীজটাই আনতে হয় এবং পাঞ্জাবের উপর নির্ভরশীল করতে হয়। তো সরকারি উদ্যোগে আমরা নেট হাউসের মাধ্যমে আলুর কন্দ অর্থাৎ আলুর ডক কেটে আমরা ওটাকে যখন প্ল্যান্টিং করছি সেখান থেকে যে দানাটা আসছে বা যেটা আমরা আলু পাচ্ছি সেটা হচ্ছে আমাদের G0। এটা কিন্তু একটা পুরোটাই সায়েন্টিফিক পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এবং টোটাল আমার 2খানা ইউনিট রয়েছে যার মাধ্যমে আমরা টোটাল 6খানা ভ্যারাইটি আমরা করেছি আলুর বীজ, যেটা হচ্ছে আমরা কুফরি জ্যোতি, কুফরি পোখরাজ, কুফরি হিমালিনী, আপনার সুরিয়া, হেমা, এই যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই নেট হাউসের মাধ্যমে করছি। প্রথমত হচ্ছে আপনার কন্দটাকে আর্মি বেডের মধ্যে ওটাকে আপনার প্ল্যানিং করা হচ্ছে, তারপর একটা ট্রেতে ওটাকে 5 দিন রাখা হচ্ছে, তারপর একদম মূল জমিতে যেটা আপনার নেট হাউস করা হয়েছে বা পুরো জালের মধ্যে ঘেরা রয়েছে তার মধ্যে প্ল্যানিং করা হচ্ছে বা বসানো হচ্ছে। মোটামুটি আপনার 30 থেকে আপনার 45 দিনের মধ্যে কিন্তু গাছটা একদম পুরো ম্যাচিউর হয়ে যাচ্ছে এবং যে আলুটা পাচ্ছি সেটা আমরা G0 হিসাবে ব্যবহার করছি, যেটা আমাদেরকে পাঞ্জাবের পরে নির্ভরশীল করতে হচ্ছে না। আমরা কিন্তু এখানে পুরো রোগমুক্ত বা জীবাণুমুক্ত আমরা আলুর বীজ কিন্তু এখানে তৈরি করছি
1: এবং সেটা সংশিত হচ্ছে।
0: হ্যাঁ,
1: সেটা কিভাবে করছেন?
0: সেটা আমাদের যে আত্মা প্রকল্প রয়েছে আমাদের এগ্রিকালচার দপ্তরে, ওনারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে হেল্প করছেন এবং যে প্রশিক্ষণগুলো সেগুলো ওনারা দিচ্ছেন, আমাদের ZARS যেটা কৃষ্ণনগরে রয়েছেন রিসার্চ সেন্টার, ওখান থেকে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে এটা করতে হয় এবং সেটা আমরা পুরো কালেক্ট করে নিচ্ছি, দিয়ে আমাদের যে স্টোর রুম, যে স্টোর রুম যে আলু স্টোর সেখানে আমরা এটাকে রেখে দিচ্ছি।
1: তো আপনি যে এত রকম ভাবে চাষ করছেন কিছু লোককে সাথে নিয়ে তো আপনাকে কাজটা করতে হচ্ছে এবং বারবারই এখন বলা হচ্ছে সরকারি পক্ষ থেকে যে সংঘবদ্ধভাবে চাষ করার, তো সেক্ষেত্রে আপনি কি করছেন?
0: এই যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে 10 FPO-র যে কথা বলা হচ্ছে বারবার করে, যে চাষিরা সংঘবদ্ধ হন এবং আপনারা একত্রিত চাষবাস করুন, নিজেদের পণ্য নিজেরা বিক্রি করুন, ইনাম, এই তার জন্য আমরা কিন্তু একটা FPO গঠন করেছি যার নাম হচ্ছে ধাত্রীগ্রাম অ্যাগ্রো ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, যেখানে আমার 942 জন মেম্বার রয়েছে যাদেরকে দিয়ে আমরা বিভিন্ন রকম এই কর্মকাণ্ডগুলো করে আসছি। যেমন সিড প্রোডাকশন ক্ষেত্রে আমার একার পক্ষে সম্ভব নয়, সেখানে আমার কিছু FPO মেম্বার রয়েছে যারা আপনার কিছু সিড কালেক্ট করছে, তারা লেবারে কাজ করছে, তাদের কিছু আর্ন হচ্ছে, কিছু আপনার বিক্রির জন্য যে বস্তা বা ব্যাগগুলো রয়েছে সেগুলো কিছু সাপ্লাই করছেন, বিভিন্ন এই যে চাষের যেরকম আপনার ইনাম বা আপনার এই যে এগ্রি মার্কেটিং, যারা আপনার সুফল বাংলাতে যে সবজি আছে তার জন্য কিছু ছেলে আমাদের কাজ করছেন, যারা আমাদের ফার্মারের কাছ থেকে খুব ভালো এবং ফ্রেশ সবজিটা নিয়ে আমাদের সুফল বাংলাতে আপনার এক্সপোর্ট করছেন,

0: ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলো তো এগিয়ে চলছে। এবং এখানে আমার যে ভূমিকা রয়েছে সেটা হচ্ছে চাষিদেরকে উদ্বুদ্ধ করে যে আপনারা এই পদ্ধতিতে চাষ করুন, তাহলে লাভ্যাংশ বাড়বে, আপনারা এই বীজটা আপনারা করুন। তার জন্য আমাদের একটা দোকানও নেওয়া হয়েছে যার নাম হচ্ছে ধাত্রিগ্রাম অ্যাগ্রো ফার্মা প্রোডিউসার, আপনার সার বীজ ফার্টিলাইজার, যেখানে আমরা চাষিদেরকে কম দামে এবং সঠিক সময় আমরা কিন্তু সার বীজ ওষুধ সাপ্লাই করে থাকি। তো এইভাবেই কিন্তু আমাদের কর্মকাণ্ড কিন্তু এগিয়ে রয়েছে।
1: আচ্ছা, এক্ষেত্রে আমরা তো আরো কিছু কথা, যেমন ধরুন আমরা সবসময় বলি মাটির নাইট্রোজেনকে বজায় রাখতে হবে, তো সেই নাইট্রোজেন বজায় রাখার জন্য বিশেষ কিছু চাষের প্রয়োজন হয়, সেই ধরনের কি চাষ করছেন আপনি?
0: হ্যাঁ, এক্ষেত্রে আমাদের যেগুলো একদম মানে অনুর্বর জমি, যেগুলো নাইট্রোজেন অনেক কমে গেছে বা আপনার মাটি অনেকটা খারাপের দিকে চলে এসছে, সেই ক্ষেত্রে আমাদের কেবিকে এর উদ্যোগে আমরা ধনিচার বীজ কিন্তু আমাদের চাষিদেরকে প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। এবং তারা এই যে ধনিচার বীজ যখন জমিতে এরা লাগাচ্ছে নাইট্রোজেন বাড়ানোর জন্য, 40-35 দিনের মধ্যে এটাকে যখন ওরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তখন কিন্তু তার নাইট্রোজেন পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, যেটা আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করছি। এছাড়াও আমাদেরকে কিছু আপনার ওই ডাল শস্য বা আপনার ওই যে লাফা বরবটি কিন্তু আমরা চাষ করছি। এই যে চাষিদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি যে
1: আপনার বেড়া চাষের যে ব্যাপারটা রয়েছে সেখানে কি কি চাষ করছেন বা কিভাবে?
0: এখানে বেড়া চাষ বলতে এই যে আমরা অসময় যে সবজি চাষ করছি, পালং শাক বলুন, ধনে পাতা বলুন, মূলো বলুন, সেক্ষেত্রে কিন্তু রোগ পোকার অসময় যেহেতু রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকটা বেশি হবে, তো সেক্ষেত্রে যদি আমরা ভুট্টা বা গামার একটা বেড়া দিয়ে দিই, যেহেতু এরা সবুজ এবং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, সেক্ষেত্রে রোগ পোকা লাগলে কিন্তু আগে সবার আগে ওই আপনার ভুট্টা গাছে লাগবে, বা আপনার এই যে গরু ছাগল এখন যে উৎপাদ, তো সেক্ষেত্রে কিন্তু সবার আগে ফসল নষ্ট করার আগে কিন্তু ওই বেড়া যেটা রয়েছে তাতে কিন্তু আগে আক্রমণ করে তারপর আমার ফসলে নষ্ট হবে। তো সেক্ষেত্রে বেড়া হিসাবে আমরা কিন্তু ভুট্টার প্রচলনটা কিন্তু করছি এবং তাতে চাষের আয়টা বা ফসলটা কিন্তু গুণগতমান ভালো থাকছে।
1: আপনি তখন কথায় কথায় বলছিলেন যে ড্রাম সিডার টেকনোলজিতে আপনি চাষ করছেন, তো এই ড্রাম সিডার টেকনোলজি তো একেবারে অত্যাধুনিক একটা পদ্ধতি, সেটাতে আপনি কিভাবে চাষ করছেন, কি চাষ করছেন, কতটা লাভ পেয়েছেন একটু যদি বলেন।
0: এই যে ড্রাম সিডারের মাধ্যমে আমরা চাষ করছি, আমাদের বর্ধমানে আমরা ট্রেনিং নিয়ে এবং ওনাদের কাছ থেকে সমস্ত টেকনোলজি নিয়ে এবং ওই ড্রাম সিডার ওনাদের কাছ থেকে নিয়ে এসে আমরা আমার প্রথম জমিতে এটাকে অ্যাপ্লাই করি এবং চাষিদেরকেও ডাকা হয়েছিল যে কিভাবে মানে বিস্তলা না করে আমরা ডাইরেক্ট সোয়িং করতে পারি। প্রথমে আমরা জমিকে কাদা করে নিলাম, তারপর মই করে সমান করে নিলাম, তারপর একটা ড্রাম সিডার যেখানে আপনার টোটাল 6টা ব্যারেল রয়েছে, মানে টোটাল 4টে আপনার ড্রাম রয়েছে, 8টা আপনার লাইন রয়েছে, একবার টানলে আমার একসাথে 8টা লাইন। সেক্ষেত্রে কী হচ্ছে, যখন আমি এই ড্রাম সিডারে আমার সিডটাকে ডাইরেক্ট আমি বপন করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার লেবার কস্ট অনেকটা কম হচ্ছে, সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছে, কারণ আমাকে আবার বিস্তালা করতে হবে, সেখানে সার দাও, আবার রোগ পোকার আপনার ওষুধ দাও, পরিচর্যা করো, সেক্ষেত্রে না করে আমি ডাইরেক্ট যখন সুইং করছি আমার লেবার কস্টটা অনেক কম হচ্ছে। এবং যেহেতু ডাইরেক্ট আপনার সুইং হচ্ছে, এর গোছ এবং পাশ কাটি এবং যে এর যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে
1: এবং দূরত্বটাও ঠিক,
0: দূরত্বটা একটা ডিস্টেন্সে রয়েছে এবং ম্যানেজমেন্ট যে কস্ট সেটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে।
1: কিন্তু সেক্ষেত্রে এই যে ড্রাম সিডারের যে যোগানটা আপনাদের লাগছে সেটা কোথা থেকে পাচ্ছেন, বা সেক্ষেত্রে কি কোনো সরকারি সহযোগিতা আসছে?
0: সরকারি সহায়তা বলতে আমাদেরকে এই যে আমরা এখন যে কৃষি যন্ত্রপাতি যে সাবসিডিতে পাওয়া যাচ্ছে ওখান থেকেও চাষিরা নিচ্ছে, আর আমাদের FCRS থেকে ওটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছিল।
1: আর একেবারে আধুনিক কৃষি পদ্ধতিতে ড্রোনের ব্যবহার একেবারে অনস্বীকার্য, সেই ব্যবহার কি আপনি করছেন?
0: এই ড্রোনের যে ব্যবহার এটা কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম, মানে বিভিন্ন কৃষি মেলাতে গিয়ে দেখেছিলাম যে ড্রোন কীভাবে ব্যবহার করতে হয়। একটা হেলিকপ্টার আমাদের একটা যন্ত্র যেখানে আপনার পেস্টিসাইড বা আপনার ফাঙ্গিসাইড দিয়ে আমরা স্প্রে করছি। এখন এই যে জমিতে যাচ্ছি সবার আগে একটা ভয় সেটা হচ্ছে সাপের, তো এই যে সাপের ভয় অনেক আমাদের ওখানে অনেক চাষি আছে যারা সাপের দংশনে কিন্তু মারাও গেছে, তো এই ভয়ের প্রকোপ থেকে আর এই ড্রোনের মানে অতি অল্প সময়ে এবং খুব ভালোভাবে স্প্রে করা যায়, আমরা কিন্তু ব্যবহার করছি সবাই সমিতিতে সরকারি মাধ্যমে আমরা ভাড়া নিয়ে এসে আমরা কিন্তু ড্রোনের ব্যবহার করেছি এবং খুব ভালোভাবে স্প্রে করা হচ্ছে এবং বিভিন্ন আমাদের ট্রেনিংও দেওয়া হয়েছে এর উপরে।
1: সেক্ষেত্রে খরচাটা
0: অনেক কম, অনেক
1: অনেকটাই কম।
0: একটা লেবার করতে গেলে যে আপনার 250 বা 300 একটা লেবারের দাম, তার সাথে এই আপনার পেস্টিসাইড ফাঙ্গিসাইড আমাকে অ্যাড করতে হচ্ছে, সেখানে 150 এক বিঘে জমি উইথ আপনার ওষুধ সহ স্প্রে করে দিয়ে চলে যাচ্ছে,
1: মানে সেক্ষেত্রেও লাভবান হওয়া
0: যাচ্ছে, সেক্ষেত্রেও লাভবান হয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে স্প্রে হচ্ছে।
1: এই যে এত রকম পদ্ধতিতে আপনি চাষ করছেন, কিন্তু তারপরেও আমরা শুনি যে ধানের নাড়া পুড়িয়ে ফেলা হচ্ছে, তাতে মাটির যে উপরের অংশটা সেটা তো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, তার পাশাপাশি এই যে আপনি বলছিলেন আপনি ভুট্টা চাষ করেন, এবার ভুট্টা চাষের পরে যে অবশিষ্টাংশ রয়েছে সেই যে তার যে একটা সঠিক ব্যবহার প্রয়োজন সেটা অনেক ক্ষেত্রেই হচ্ছে না, সেটা নিয়ে আপনি কিছু ভাবছেন বা আপনি আপনার পাশাপাশি যে ভাইরা রয়েছে তাদেরকে বলছেন কিছু?
0: এটা আপনি ঠিকই বলেছেন যে এই যে নাড়া পোড়া বা এই যে এখন হারভেস্টার চলে এসছে, যেহেতু অতি বৃষ্টি হয়ে যাচ্ছে

0: আপনার লেবার পাওয়া যাচ্ছে না বা লেবারে কেটে ওটাকে আনা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে হার্ভেস্টার বা কম্বাইন্ড হার্ভেস্টার কাটার পরে আমাদের যে অবশিষ্ট অংশটা রয়েছে বেশিরভাগ চাষি কিন্তু পুড়িয়ে দেয়, যেটা আমাদের মাটির পক্ষে খুব ক্ষতি হচ্ছে। আমরা কী করছি, চাষিদেরকে অ্যাওয়ারনেস করছি বা ক্যাম্পেইন করছি যে আপনার ওটাকে এক জায়গায় জড়ো করুন, জড়ো করে এটা ডিকম্পোস্ট বলে একটা ট্যাবলেট রয়েছে যেটা আমাদের কেমিক্যালের মাধ্যমে সাপ্লাই দেয়, এটাকে আপনারা কম্পোস্ট সার হিসাবে আবার জমিতেই আপনি ব্যবহার করুন। তাতে কি আমাদের যে মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে যেমন জিঙ্ক বোরন, সেটার ঘাটতিটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো আমরা এটা অ্যাওয়ারনেস করছি এবং এটা চলছে। আর ভুট্টার ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে যে পশু খাদ্য হিসাবে কিন্তু ভুট্টার অবশিষ্ট অংশ দারুণ কাজে লাগে এবং সেটাকে চাপার হিসাবেও আপনারা ব্যবহার করেন, যেটা ছ মাস পর্যন্ত রাখা যায় এবং এটা বিক্রিও হয়, অবশিষ্ট অংশ বিক্রিও হয়। আর যারা একদম দানা করে সেটা আপনার বাড়িতে নিয়ে এসে ওরা জ্বালানি হিসাবে ব্যবহার করে, কিন্তু মাঠে কিন্তু আর কেউ আর পড়াচ্ছে না, তার জন্য আমরা ক্যাম্পিং করছি আমাদের এপিও থেকে।
1: বেশ, এবার একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের ভারতবর্ষে একেবারে শুরু থেকেই কৃষিকাজের সঙ্গে মানুষ কিন্তু যুক্ত রয়েছে এবং বারবার সরকারও বলে থাকে যে কৃষি আমাদের প্রধান, কৃষিভিত্তিক দেশ, কিন্তু তারপরেও কৃষকের মুখ কিন্তু আলো ঝলমল করে না, কৃষক কিন্তু মঞ্চের নিচে থাকে, সেটা আপনি কি বলবেন?
0: দেখুন, এই যে বলছেন কৃষক সবসময় মুখ ঝলমল করে না, এটা কিন্তু এখন কিন্তু আর সেটা নেই, কারণ আপনি যদি গতানুগতিকভাবে চাষ করেন তাহলে কিন্তু চাষির মুখ কিন্তু এরকম মানে অনুজ্জ্বল হয়ে থাকবে। আজকে এই যে অসময়ে সবজি চাষ বা বিভিন্ন রকম যে টেকনোলজিতে ব্যবহার করে তাহলে চাষে কিন্তু ওই মঞ্চের পিছনে নয়, মঞ্চের একদম নিচে থাকবে না, মঞ্চের ওপরেই থাকবে, এটা আমি গর্ব করে বলতে পারি। কারণ আমি চাষ করছি এবং বিভিন্ন চাষিদেরকে আমি উদ্দীপনাও করছি বা উৎসাহিত করছি যারা কিছু পয়সার মুখ দেখছেন।
1: তো এখান থেকে আরো একটা কথা জানতে চাইবো, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বলা হচ্ছে কর্মসংস্থানের বড্ডই অভাব এবং চাষাবাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যে পরবর্তী প্রজন্ম বা ধরুন আপনার বাবা কাকারা চাষ করে এসেছে, আপনার পাশাপাশি আপনারই প্রজন্মের অনেকে হয়তো চাষাবাদের কাজে আর নেই, তারা হয়তো ভিন রাজ্যে কোনো কাজ করতে চলে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কতটা আয় আপনি করছেন যে আপনি এই একেবারে গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ আসুন কৃষিতে, আসুন কৃষিতে, উন্মুক্ত জায়গা রয়েছে, অনেকটা মাঠ সত্যিই ফাঁকা পড়ে রয়েছে এবং সেখানে কাজ করা যায়।
0: এই যে আমার যে টোটাল ফার্মিংটা রয়েছে, মানে আমি যে ইন্টিগ্রেটেড ফার্মিং করছি, আপনার গরু ছাগল হাঁস মুরগি থেকে আমার মাছ চাষ থেকে শুরু করে সমস্ত টোটালটায় নিয়ে আমার বার্ষিক আয় রয়েছে 14-15 লক্ষ টাকা, যেখানে খরচ খরচা বাদ দিয়ে আমি 7-8 লক্ষ টাকা প্রতি বছর আমি ইনকাম করছি। তো সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে বলবো যে এই যে চাষের ক্ষেত্রে যে চাষি বলছে যে লাভ হচ্ছে না বা পিছিয়ে পড়ছে, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যে চাষে এসে এই যে বিজ্ঞানভিত্তিক চাষ করে দেখুন, তাতে কিন্তু লাভ রয়েছে। ঠিক আছে, যেভাবে টেকনোলজি এগোচ্ছে চাষের ক্ষেত্রেও তাই, আজকে এই যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু চাষে কিন্তু ভালো একটা আয়ের দিক রয়েছে।
1: আপনার যে ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য আপনি ভবিষ্যতে কি ভেবেছেন, তারা কি চাষের সাথে যুক্ত থাকবেন নাকি অন্য কোনো ভবিষ্যৎ তাদের জন্য আপনি ভাবছেন বা স্বপ্ন দেখছেন?
0: বর্তমানে এই যে চাষির যা দিক এবং চাষের যা লাভ্যাংশ রয়েছে তাতে আমি আমার ছেলেমেয়েকে পড়াশোনা করিয়ে কিন্তু আমি চাষের ক্ষেত্রেই নিয়ে আসবো। কারণ আমি দেখেছি বিভিন্ন ট্রেনিংয়ে গিয়ে দেখেছি বা দিল্লি থেকে আমি দেখেছি বিভিন্ন সায়েন্টিস্ট বা আপনার ডক্টরেট বা আপনার যারা কৃষি বিজ্ঞানী রয়েছেন তারা কিন্তু বড় বড় ফার্ম খুলে কিন্তু চাষবাসের দিকেই যুক্ত রয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার চাষের দিকেই আসুক।
1: খুব আশার কথা বললেন এবং এই আশার আলো থাকুক, দিগন্ত বিস্তৃত হয়ে থাকুক, খোলা মাঠের একটা পাশে যেমন ঠিক ঝলমলে আলো ঝলসে ওঠে ঠিক তেমনি এটা থাকুক, এই আশায় আমরা থাকি এবং আমাদের ভারতবর্ষের কৃষির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠুক, আপনাদের মতন মানুষরা আরও আরও যুক্ত হন এই বিজ্ঞানভিত্তিক চাষের সঙ্গে। বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম অপ্রচলিত সবজি চাষ এই বিষয় নিয়ে, কিন্তু সেই বিষয়ের সাথে সাথে আরও অনেক বিষয় আজকে উঠে এলো আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন পূর্ব বর্ধমান জেলার কান্না 1 নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের প্রোগ্রেসিভ ফার্মার বাপি শেখ। বাপিবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: নমস্কার।
1: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে।
3: শুনলেন ক্ষেত খামারের কথা, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব জনসংখ্যা দিবস, সেই উপলক্ষে শুনবেন কথিকা। বিশ্ব জনসংখ্যা দিবস বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক আশিস কুণ্ডু।
2: আজকের দিনটি বিশ্ববাসীর প্রত্যেকের কাছেই অত্যন্ত পরিশীলিত ভাবনার দিন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের সংখ্যা নিয়ে একটু ভেবে দেখবার দিন। এখন পৃথিবীর জনসংখ্যা কম বেশি 830 কোটির কিছু বেশি, প্রতিদিন এই সংখ্যাটা বাড়ছে, প্রায় 1,90,000-এর কাছাকাছি। এবং প্রতি মিনিটে প্রায় 250 শিশু পৃথিবীতে আসছে, আর কম বেশি 120 জন মানুষ পৃথিবী ছেড়ে যাচ্ছেন। ভারতবর্ষের জনসংখ্যা এখন প্রায় 147 কোটি এবং বাড়ছে প্রতিদিন অন্তত 35,000-এর কাছাকাছি। চীনের জনসংখ্যা এখন 140 কোটি। আমাদের কারোরই সঠিক ধারণা নেই জনবিস্ফোরণ কাকে বলে। যে চীনে 1950 সাল থেকে 2022 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল, সেই চীনকে জনসংখ্যার বিচারে 2023 সালে ভারত পিছনে ফেলে এগিয়ে যায়। গত 2 বছরে ভারতের জনসংখ্যা চীনকে পেরিয়ে প্রায় 6 কোটির বেশি, এবং এটাকেই কিন্তু জনবিস্ফোরণ বলে। এখন ভেবে দেখা যেতে পারে এই জনবিস্ফোরণের কারণ কী এবং এর ক্ষতিকর সামাজিক সমস্যা কী কী। আসলে একসময় চীনের জনসংখ্যা বেশি ছিল ভারতের থেকে, কিন্তু এখন চীন সেটা নিয়ন্ত্রণে এনেছে জন্মহার কমিয়ে। পক্ষান্তরে ভারতে অনিয়ন্ত্রিত হারে জনসংখ্যা বেড়ে চলায় সব সামাজিক সমস্যাই বেশ গুরুতর আকার ধারণ করেছে। কী কী সমস্যা বাড়ছে সেটা দেখা যাক। মহাত্মা গান্ধী বলেছিলেন, পৃথিবীর সম্পদ সকলের জন্য যথেষ্ট, কিন্তু সামগ্রিক লোভজনিত চাহিদা বৃদ্ধির জন্য নয়। ঠিক সেভাবেই অত্যধিক সংখ্যা বৃদ্ধির কারণেই পৃথিবীর সম্পদ সকলের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট হবে না একদিন না একদিন। স্বাভাবিকভাবেই পৃথিবীর সম্পদ, যেমন খনিজ সম্পদ, একদিন না একদিন হয়তো শেষ হবার দিকে এগোবে, তখন অভাব দেখা দেবে। ঠিক তেমনি প্রকৃতির খাদ্য উৎপাদন ক্ষমতা কিন্তু অসীম নয়, একদিন না একদিন লাগাম ছাড়া জনবিস্ফোরণের জন্য প্রয়োজনীয় যথেষ্ট খাদ্য উৎপাদন কম হতে পারে, তখন মানুষের খাদ্যাভাব হতেই পারে। জনসংখ্যা বৃদ্ধি অত্যধিক হলে রোগ অসুখ এবং স্বাস্থ্য সমস্যাও বাড়বে, মানুষের জীবন সমস্যাসংকুল হবে। প্রচুর জনসংখ্যার কারণেই

0: অপরাধের প্রবণতা বাড়বে, দেশে দেশে সংঘর্ষ বাড়বে, যুদ্ধ বিগ্রহও বেড়ে যাবে অধিক মানুষের অধিক লোভের কারণে। সামাজিক অনিষ্ট মানুষের স্বাভাবিক জীবন ও শান্তি নষ্ট করে দেবে। তাহলে এই সমস্যার সমাধান কি? এক কথায়, জনসংখ্যা নিয়ন্ত্রণ তথা জন্ম নিয়ন্ত্রণ। জনসংখ্যা যারা বাড়ায়, তারা যে সবসময় সেই অসংখ্য বংশধরের খাদ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করবে এমনটা কখনো হয় না। ফলে অন্যের সম্পদ দখলের প্রবণতা আসে, অসামাজিক কাজের সীমা থাকে না। এসবই মানুষের এবং পৃথিবীর পক্ষে ভয়ঙ্কর। সে কারণেই জনসংখ্যা তথা জন্ম নিয়ন্ত্রণ ভবিষ্যৎ পৃথিবী এবং আমাদের দেশের জন্য অত্যন্ত দরকারি। আজ বিশ্ব জনসংখ্যা দিবসে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সচেতন হতেই হবে এবং সকলকে সচেতন করাটাও আমাদের সবারই দায়িত্ব।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশ্ব জনসংখ্যা দিবস বিষয়ে কথিকা বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক আশিস কুণ্ডু।

আকাশবাণী মৈত্রী এখন আপনাদের জানিয়ে দেব আজকের দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠান বিষয়ে। আজ ভারতীয় সময় রাত 7টায় শুনবেন দরজা গান, পরিবেশনায় রতিকান্ত মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:45 নস্টালজিয়া, অভিনেতা শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে সুতপা চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, সম্পাদনায় সৌরভ গুপ্ত। 8:15 শ্রবণী, কবির মুখোমুখি কবি। অনুষ্ঠানে কবি সুধীর দত্তর সঙ্গে কথা বলেছেন আরেক কবি পার্থজিৎ চন্দ। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাধনা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে, বিষয় ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন বাঁশি বাদন, শিল্পী পরমানন্দ রায়। রাগ সুর মালহার, তবলায় সহযোগিতা করেছেন নবারুণ দত্ত। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে

শ্রোতা বন্ধু, আপনাদের জানিয়ে দিই আজকে রাতের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, ঘুম ভাঙায় মন দোলায় দেখে যায় বহু দূর। আসলে এই বাঁশির বাণী তো চিরদিনের, এ আমাদের

বাংলা সংস্কৃতির একান্ত নিজস্ব সুর, কখনো তা মিশে থাকে পল্লী গাঁয়ের মিঠু সুরে, কখনো বা মাঝি মাল্লারের ভাটিয়ালি সুরে, আবার কখনো শ্রীকৃষ্ণের মোহন বাঁশির সুরে মিশে থাকে আমাদের ঐতিহ্য। তাই তো এই সুর যুগ যুগান্ত পেরিয়ে নানা প্রতীকী ব্যঞ্জনায় বাঁধা পড়েছে কবি সাহিত্যিক সুরকার ও গীতিকার বাঁশিওয়ালার জাদুকাঠির ছোঁয়ায়। মধ্যরাতের একটি ঘণ্টা আমরা না হয় ডুবতি সেই মোহন বাঁশির মদিরতায়। সঙ্গে থাক সেই সব সুরের জাদুকরদেরও সুলুক সন্ধান। শ্রবণ সঙ্গী মৈত্রী বন্ধু সাধনা রায়, আজ রাতের হারানো দিনের গানে ঠিক রাত ১১টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। শুনতে ভুলবেন না কিন্তু।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। প্রথম শিল্পী অদিতি চক্রবর্তী।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribandhu, maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com, maitribandhu, maitribondhu23@gmail.com।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিন দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। দেশজুড়ে 200,000-এর বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ নতুন মাইলফলক স্পর্শ করেছে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। শোক প্রকাশ উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ ফোরে ভারতের কম্পাউন্ড দল রূপো পেয়েছে। আজকে বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অকল্যান্ডে আজ প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সুস্থায়ী ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উভয় দেশই পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
1: हमने भारत न्यूजीलैंड संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप के स्तर पर ले जाने का ऐतिहासिक निर्णय लिया है। इसके अंतर्गत हम हर क्षेत्र में स्पष्ट लक्ष्यों और ठोस परिणामों के साथ आगे बढ़ेंगे। इस वर्ष हमने रिकॉर्ड समय में फ्री ट्रेड एग्रीमेंट किया। इस उपलब्धि से दोनों देशों के उद्योगों, किसानों और युवाओं के लिए नए द्वार खुलेंगे।
0: শ্রী মোদী জানান, অকল্যান্ড থেকে ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউন পর্যন্ত ভারতীয় সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে অসামান্য অবদান রেখেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং সে দেশের সরকারি আধিকারিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে। একই সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের জন্য নিউজিল্যান্ডে নতুন সুযোগ তৈরি হবে।
2: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil. Far too long from visits from Bali, but Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here, and this is one of New Zealand has seen some of the world's biggest stars.
0: এর আগে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করেন। দুই নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালনসহ নানা ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র মৌস্বাক্ষর করেন। তিন দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফিরছেন। দেশজুড়ে 200,000-এর বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ PMFME নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই প্রকল্পের মাধ্যমে 20,300 কোটিরও বেশি টাকার বিনিয়োগ হয়েছে এবং প্রায় 11,00,000 প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক জানিয়েছে। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এটি শুধু একটি মাইলফলক নয়,

আগামী দিনে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ভিত্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে সংবিধান এবং জনকল্যাণই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে। গয়ায় অষ্টাদশ বিহার বিধানসভার সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের কর্মসূচি বিধায়কদের দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। বিহারকে ভারতের গণতান্ত্রিক যাত্রার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণে বিধায়কদের কাজ করতে হবে। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচন এর অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভা নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের ওপর প্রভাব পড়ে বলে তিনি জানান। জেপিসি চেয়ারম্যান আরও বলেন, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে। অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। 18 জুলাই হাওড়ার সাঁকড়াইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওইদিনই বিকেলে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখার্জির এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে দলের রাজ্যসভার সাংসদ রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে মানুষ দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরপ্রদেশে যত সংখ্যক মানুষের ঘরে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি এবং পাঞ্জাবে তাঁর যত সংখ্যক আবক্ষ মূর্তি রয়েছে, পশ্চিমবঙ্গে তা নেই। নবগঠিত রাজ্য সরকার 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসে ছুটি ঘোষণা, তাঁর 125 ফুট মূর্তি নির্মাণ এবং তাঁর পৈতৃক ভিটে হুগলি জিরাটে গ্রন্থাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নৌকোটিতে ক্রু সদস্য সহ 36 জন যাত্রী ছিলেন। 21 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আন্থই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকোটি উল্টে যায়। ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। হোচি মিন শহরে ভারতের কনসুলেট জেনারেলের তরফে খোলা হয়েছে কনসুল রুম। নম্বরগুলি হল 8436-281-7930, 8491-552-3714, 8433-452-0414। প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টাইফুন বাভি জাপানের শাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর চীনের দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত চীনে 6 লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চীনের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঝেঝিয়াং প্রদেশে 10 লক্ষের বেশি এবং ফুজিয়ান প্রদেশে আরও 1 লক্ষ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। বাভি আগামীকাল ভোরে ঝেঝিয়াংয়ের ওয়েনঝোতে প্রবেশ করতে পারে। এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চীনের জাতীয় আবহাওয়া সংস্থা কমলা সতর্কতা জারি করেছে। বাতিল করা হয়েছে একাধিক উড়ান ও রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধুনিকীকরণ ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার নন্দীগ্রাম এলাকায় মেধা রেলওয়ে কোচ কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শন করেন। 375 একর জুড়ে গড়ে ওঠা এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে রেলকোচের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া ঘুরে দেখেন তিনি। বিশ্বকাপ ফুটবলের খবর এবারে।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, 1954 সালে বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ ফোরে জ্যোতি সুরেখাভের নাম পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ফাইনালে ভারতের ত্রয়ী 288-232 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিন দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকো উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে নস্টালজিয়া।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নস্টালজিয়া। আজকের অতিথি অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়, তাঁর সঙ্গে কথা বলবেন সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
1: বন্ধুরা নমস্কার, স্বাগত। আপনাদের পাশাপাশি স্বাগত জানাবো আমাদের অতিথিকেও। গত পর্বে কথা দিয়েছিলাম, আবারও এই পর্বে আমরা ফিরে আসব অনেক কথা নিয়ে। জানি না এই পর্বেও কথা শেষ হবে কিনা, তবু এই পর্বটা অন্তত আমরা চেষ্টা করব অনেক বেশি বেশি কথা শুনে নিতে। আমাদের মধ্যে আছেন শ্রী অরিন্দম গঙ্গোপাধ্যায়। ওই যে বলেছি, অভিনেতা, গায়ক, অনেক অনেক পরিচয় তাকে দেওয়া যায়, কিন্তু এটা বলতে আমাদের বেশি ভালো লাগে। তিনি আমাদের একদম ঘরের মানুষ, আমাদের খুব প্রাণের মানুষ। আবারও এই পর্বে আপনাকে স্বাগত অরিন্দমদা।
2: আমারও খুব ভালো লাগছে, আর বুড়ো হলে তো একটু বকবক করতেও ভালো লাগে। একটু বকবকও হয়তো বেশি করছি,
1: কিন্তু
2: এত স্মৃতির ঝাঁপি এতটাই, সুতরাং ওই বললাম তো বকবকটা আর শেষ হবে না।
1: না, আমরা শুনবো অনেক কথাই, শুনবো অনেক কথা বাকি রয়ে গেছে। গত পর্ব শেষ হওয়ার পর মনে হলো, তাই এবারের পর্বে চেষ্টা করব বেশি বেশি প্রসঙ্গ ছুঁয়ে যেতে, ছোট্ট ছোট্ট করে, অন্তত একটু একটু করে হলেও। যেমন আমি এটা একটু বিস্তারে জানতে চাইবো যে আকাশবাণীর সঙ্গে আপনার তো অনেক রকম সংযোগ, তার মধ্যে একটি সংযোগ এফএম। এফএম এর অভিজ্ঞতা একটু বলুন, কিভাবে শুরু করলেন বা কাদের সঙ্গে সেই সময় কাজ করছিলেন?
2: অসাধারণ অভিজ্ঞতা। তখন আমাদের বিভিন্ন টিম ছিল, এক একটা টিম ছিল, আর তখন আমি পেশাদারী মঞ্চে নিয়মিত অভিনয় করতাম। সেই অন্যতম একটি মঞ্চে তার কর্ণধার, তার যিনি পুত্রবধূ, তিনি হচ্ছেন মুক্তি মুখোপাধ্যায়। এই মুক্তি মুখোপাধ্যায়ের সঙ্গে আমার টিমটা ছিল। এবং মজার ব্যাপার হলো, মুক্তি মুখোপাধ্যায় আমার থেকে অনেকটাই সিনিয়র, বয়সে অনেকটা সিনিয়র, কিন্তু আমি তুই বলতাম। মানে বেশিরভাগই কিন্তু এটা হয়েছে যে ওই একসঙ্গে নাটক করতে করতে করতে করতে ওই রকম একটা মানে সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো যাই হোক, প্রথম খুব সম্ভবত আজ রাতে একটা যেরকম টপিক নিয়ে হতো, সেই টপিক নিয়ে এবারে তো আমি তো ওকে মুক্তিকে তো মুক্তি নামে বলি, আর তখন মুক্তি রেডিওতে অনেক কিছু প্রোগ্রাম করতো, সবাই জানে যে মুক্তি আমার থেকে অনেকটাই সিনিয়র, আর আমি মুক্তি নামের নাম ধরে ডাকছি। এবং ওই সময় প্রথম এফএম চালু হচ্ছে, ওই সময় তুই তুই করে বলছে তো ভাবাই যায় না। কিন্তু আমি বলেছিলাম, সেটা নিয়ে একটু সমালোচনাও উঠেছিল, কিন্তু এই অনুষ্ঠানটা যিনি প্রযোজক ছিলেন তিনি কিন্তু ওটা অ্যালাউ করলেন, বলল ওটা খুব সুন্দর লাগে। তারপরে বহু আজ রাতে করেছি, বহু ভোড়াই করেছি, এবং এই রেডিওর এফএম এর মাধ্যমে আমার একটা বিরাট প্রাপ্তি হয়েছিল। আমরা সবাই জানি প্রিয়াঙ্গদা বিড়লার নাম, যিনি নেই আমাদের মধ্যে, তো

0: উনি কিন্তু খুব ভালো বাংলা বলতেন এবং উনি কিন্তু নিয়মিত এই এফএম এর শ্রোতা ছিলেন। তো বিড়লা হাউস থেকে আমাকে আর মুক্তিকে যোগাযোগ করা হলো যে প্রিয়াঙ্গদা বিড়লা তোমাদের সঙ্গে দেখা করতে চান। আমরা বাড়ি মা বলতাম, তো একদিন গেলাম ওর বাড়িতে এবং সেই আলাপ হলো। এবং উনি যতদিন বেঁচে ছিলেন অসম্ভব স্নেহ করতেন আমাকে, যখনই কলকাতায় আসতেন তখনই কিন্তু একদিন হলো আমাকে ডেকে পাঠাতেন, আমাকে গিয়ে গান শুনিয়ে আসতে হতো ওনাকে। এবং এইটা পেয়েছি কিন্তু আমি এই আকাশবাণী এফএম এর মাধ্যমেই।
1: আর আকাশবাণীকে ঘিরে আপনার আর স্মৃতি, ভালো লাগা?
0: অ্যাকচুয়ালি এফএম এর পরে খুব একটা যোগাযোগ ছিল না, তবে একটা যোগাযোগ একটু ছিল, সেটাও কিন্তু খুব মারাত্মক যোগাযোগ।
1: কিরকম?
0: আপনারা হয়তো জানেন না যে একসময় আপনাদের এই তথ্য সংস্কৃতি দপ্তরে আমি চাকরি করতাম।
1: আচ্ছা, কিরকম ছিল সেটা একটু শুনি।
0: সেইটা আর একটা, এগুলো তো অজানা তথ্য
1: ওদের না? একদমই তাই।
0: আমাদের তো ভীষণ ওই গানের অনুষ্ঠান থাকতো, তো ওই সময় এই যেরকম বর্ষাকাল, এরকম বর্ষাকালের সময়টা আমাদের একটা লিন পিরিয়ড যেত, যে সময় কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকতো না। তো ওই সময় হঠাৎ ইউপিএসসির একটা বিজ্ঞাপন দেখি, সেখানে এরকম ধরনের একটা পোস্ট, দেখুন আমরা একটা দিয়ে একটা পরীক্ষা দিই। তো ইউপিএসসিতে পরীক্ষা দিয়ে দিয়েছি, ওমা কিছুদিন বাদে দেখি পাশ করে গেছি এবং ইন্টারভিউ এসছে দিল্লি থেকে। ইউপিএসসি ভবন গেছি, ইউপিএসসি ভবনের ইন্টারভিউ দিতে, সেখানে আলটিমেটলি সিলেক্টেড।
1: কোথায় পোস্টিং হলো?
0: প্রথম পোস্টিং হচ্ছে 8 নম্বর এসপ্লানেডিস্ট, ধনধান্য পাবলিকেশন ডিভিশনে। তো এটার সাব এডিটর হিসেবে জয়েন করলাম, তার কিছুদিনের মধ্যেই আমার প্রমোশন হয়ে গেল, আমি প্রেস ইনফরমেশন ব্যুরো হয়ে গেলাম।
1: সেটাও কলকাতারই পোস্টিং?
0: হ্যাঁ, কলকাতারই পোস্টিং। তারপর সেই সূত্র ধরে রেডিওতে আমার যাতায়াত খুব ছিল। সুনীত দা, সুনীত চক্রবর্তী এখানে ছিলেন নিউজে, নিউজের যারা যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গেই আমার খুবই মানে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সূত্রে এই নিউজ রুমে, আমি অফিসিয়াল সূত্রে নিউজ রুমে আসতাম মাঝে মাঝে একটু আড্ডা দিতে কলিগদের সঙ্গে।
1: এটা একটা দারুণ সংযোগ, একেবারেই জানা ছিল না।
0: এইটা করে ওখান থেকে আমি ট্রান্সফার হলাম ডিএভিপিতে। এই ডিএভিপিতে গিয়ে আমার মুশকিল হয়ে গেল। মুশকিল হয়ে গেল মানে কি, সেটা একটু অপ্রীতিকর ঘটনা হলো, সামহাউ আমি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হলাম।
1: তো বয়স তখন আপনার?
0: তখন আমার 40 বছর বয়স। আমি 13 বছর চাকরি করেছি এবং রেডিওর সঙ্গে আমার আরেকটা খুব ইন্টারেস্টিং সম্পর্ক আছে, সেটা হচ্ছে তখন স্টেশন ডিরেক্টর ছিলেন বন্দনা মুখোপাধ্যায়। এই বন্দনা মুখোপাধ্যায় একটি প্রোগ্রাম করেছিলেন দূরদর্শনে, এই প্রোগ্রামটি ছিল রিয়েলিটি শো এবং বাংলায় প্রথম রিয়েলিটি শো এর প্রথম অ্যাঙ্কার কিন্তু আমি, এটাও অনেকে জানে না। সেই প্রোগ্রামটার নাম ছিল সুর তাল ছন্দ, যেটা দূরদর্শনে হতো। তো সেই প্রোগ্রামটা রিয়েলিটি শোর একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, এই রিয়েলিটি শো কিন্তু মানে প্রচলিত রিয়েলিটি শো নয় যেটা আমরা দেখে থাকি, কিন্তু রিয়েলিটি শো এর শুরু কিন্তু সেই প্রোগ্রামটা, এবং সেটা ভীষণভাবে শিক্ষামূলক। যেহেতু উনি আকাশবাণীর স্টেশন ডিরেক্টর ছিলেন, তো আকাশবাণীর আর্কাইভ থেকে বিভিন্ন রকম মানে অসাধারণ অসাধারণ সব শিল্পীর, যেগুলো দুষ্প্রাপ্য গান বা যেগুলো আমরা অনেকে জানি না, উনি সেগুলোকে কালেক্ট করতেন বন্দনাদি। বন্দনাদি ওগুলো কালেক্ট করে করে একটা স্ক্রিপ্ট করতেন এবং ওইভাবেই প্রতিযোগিতাটা হতো, যে এই গানটার উপর বেস করে তার ইতিহাসটা, তার ইতিহাসটা বলে তার ওপরে রিয়েলিটি শো, তার ওপরে কম্পিটিশন। একটা অদ্ভুত কনসেপ্ট ছিল এবং সেটা ভয়ানক জনপ্রিয় হয়েছিল। এবং ওটার টাইটেল সং সেটা কল্যাণ সেন বরাট তাঁর সুরে ছিল, সুর তাল ছন্দের মায়ালোকে এসে সব তান কল তান যেথায় এসে মেশে।

এরকম টাইপের একটা গান ছিল, ওটাও যদিও আমি গাইনি, এটা গেয়েছিলেন। আর আমার সঙ্গে কোয়াঙ্কার হিসেবে ছিলেন নন্দিতা চট্টোপাধ্যায় বলে এক ভদ্রমহিলা, উনি এই গানটা গেয়েছিলেন সঙ্গে টাইটেলে। তো এই প্রোগ্রামটা তার পেছনে

0: সেই আকাশবাণীর মানুষেরই বিরাট অবদান। এবং আমি আমার টোটাল চাকরি জীবনে আমার যারা বস ছিলেন তাদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। এরকমও হয়েছে, আমি ধরুন তখন যেহেতু ওই প্রথম পোস্টিং যেহেতু ধনদান্য তার সাবএডিটর ছিলাম, তার ওই প্রুফ দেখা, ডামি তৈরি করা, এইগুলো সব শিখেছিলাম। তো এই ডামি আমি শুটিং করতে করতে ডামি তৈরি করতাম, অফিসের কাজ করতাম, মানে এরকমভাবে কাজ করে এসেছি, ফলে আমার কোনো অসুবিধা নেই।
1: বেশ, আপনার সঙ্গে কথা হবে, অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হবে, অথচ হংসরাজ প্রসঙ্গ আসবে না এমন তো হয় না। আর এই হংসরাজ প্রসঙ্গটা এমন যে বারে বারে ফিরে ফিরে এলেও যেন প্রসঙ্গটা
0: নতুন থেকে একদমই।
1: আপনি গত পর্বে বলেছেন যে আপনার অভিনয় জীবনে 60 বছর পূর্ণ হয়েছে, এবং তারপরেই আপনি বলেছেন যে হংসরাজ সিনেমার এটি 50 বছর। অর্থাৎ হংসরাজ সিনেমা যখন আপনি করলেন অভিনয়, তারও 10 বছর আগে থেকে আপনি অভিনয় করছেন, অথচ এখনো আজও পর্যন্ত অনেক অনেক দর্শক শ্রোতার মনে এই জায়গাটা অরিন্দম গাঙ্গুলী, ওই যে হংসরাজ। আপনার এই যে 10 বছরের কাজ এবং পরবর্তী সময়ের এই যে এত এত কাজ, সব কিছুর চূড়ায় রয়ে গেল হংসরাজ, এইটা আপনার ভালো লাগা তৈরি করে নাকি কোথাও দুঃখবোধ তৈরি করে?
0: এইটা খুব ভালো প্রশ্ন। হংসরাজ আমাকে অনেক দিয়েছে নিঃসন্দেহে, আজও দিচ্ছে, কিন্তু এইগুলো অনেকটা কেড়েও নিয়েছে। এমনকি মজার ব্যাপার হচ্ছে যে আমি, এটা কেন হয় আমি জানি না, আমার গানের যে জায়গাটা, আমি যখন কোনো চ্যানেলে গানের অনুষ্ঠানের জন্য যাই, আমি অবাক হয়ে যাই যে প্রচুর মানুষ যারা ফোন করেন তারা কিন্তু আমার ছোটবেলায় যে গান গেয়েছি সেই গানগুলোকে আমাকে গাইতে অনুরোধ করেন। আমার কাছে এটা খুব মানে খুব ধাঁধা লাগে যে হংসরাজ এটা বলে বটে মানুষ, কিন্তু তার আগে যে আমি গান গেয়েছি এই ছোটবেলার যে গানগুলো সেইগুলোকে তারা অনুরোধ করছেন কি করে, তখন অনেকে জানেন, কিন্তু কেন যে এটা ঘটে গেছে আমি ঠিক জানি না। এবং সবথেকে বড় কথা যে আমার সঙ্গীতের যে পরিচয়টা এখনও পর্যন্ত, আমার যেহেতু সব জায়গাতেই বিচরণ, ওই যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নাম, তো বিভিন্ন জায়গায় যেটা বিচরণ সেখানে আমার একটা জিনিস খুব আক্ষেপের জায়গা, সেটা হচ্ছে অভিনয়ের সঙ্গে আমার যারা সহকর্মী তারা আমাকে বলে আমি খুব ভালো গায়ক, গানের জগতের আমার সহকর্মী তারা বলে আমি খুব ভালো অভিনেতা। তো আমি কোথায় আলে পানি পাইনি, তো
1: সেই প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, যখন আপনি এফএম এ টক শো উপস্থাপনা করেছেন তখন আপনার সহকর্মীরা আপনাকে কি বলেছে?
0: এই সহকর্মীরা তখন খুব একটা কি উচ্চসিত ছিলেন, হঠাৎ কোথা থেকে আমি এসে, আর ওখানে যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু বাচিক শিল্পী হিসেবে সব বিখ্যাত মানুষ ছিলেন, তার মধ্যে হঠাৎ সিং ভেঙে বাছুরের দলে আমি ঢুকে গেছি, তো সেটা তারা কি বলতেন মনে মনে, আমার সামনে তো বলতেন না কিন্তু মনে মনে হয়তো খুব একটা সন্তুষ্ট হতেন কি হয়তো না।
1: এই নস্টালজিয়া পর্বে এসে আপনার কোনো আফসোস আছে যে বেতারে এই কাজটা করতে পারলাম না, বা এই কাজটা করার ইচ্ছে এখনো মনে পোষণ করেন বেতারের সঙ্গে যুক্ত হয়ে?
0: আমার মাঝে মাঝে খুবই মনে হয় যে যেই অডিশনটা আমি পাশ করেছিলাম তারপরে আমি যদি আরও একটু নিয়মিতভাবে গাইতে পারতাম বেতারে, বেশ একটা ভালো গ্রেডেশন পেতাম, ভালো লাগতো, আমি এই গ্রেড বলতে একটু মজা লাগতো, সেই মজাটা একটু তো আক্ষেপ লাগেই, কারণ যেখানে রেডিওর সঙ্গে আমার এরম একটা অদ্ভুত আত্মিক যোগাযোগ, এরম একটা নস্টালজিয়া কাজ করে, সেই আক্ষেপটা তো নিশ্চয়ই আছে।
1: স্মৃতিচারণায় বসলে একটা প্রশ্ন খুব অবভিয়াস থাকে, অবশ্যম্ভাবী যেটা হবেই, যেমন দুর্গাপুজোর সেকালে কাল, নববর্ষের সেকালে কাল, তেমনি আপনি এত বছর ধরে আকাশবাণীতে আসছেন, আকাশবাণীর সেকালে কাল তখন আপনি কেমন পেয়েছেন বেতারকে, এখন কেমন পান?
0: আমার কিন্তু একটা অদ্ভুত লাগে, যদিও ওই এফএম এর পর সরাসরি এইভাবে যোগাযোগ বেতারের সঙ্গে আমার হয়নি, কিন্তু যখনই আমি কালে ভদ্রে ঘুরে ফিরে আসি তখন কোথায় একটা দেখতে পাই যে যে মানুষগুলোর সঙ্গে সেকালে আমি ওঠা বসা করেছি আর একালেও যাদের সঙ্গে আমি মিট করছি প্রত্যেককে আমার আজও খুব আন্তরিক মনে হয়, এটা কিন্তু সত্যি বলছি। এইখানেই কিন্তু বেতারের মজা, এই যে আমরা কল্পনা করি, আমরা যখন কণ্ঠ শুনি সেই কণ্ঠ শুনে দেখবেন আমাদের সাবকনশিয়াস

0: সাবকনশিয়াস মাইন্ডে আমরা সেই একটা ছবি ভাবি। এই যে কল্পনার জগৎটা না, এই কল্পনার জগৎটা কোথায় আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, সবটা না যদি দৃশ্যমান হয়ে যায় সেই মজাটা, অনেক রহস্যটা আর থাকে না, ভেতরের মধ্যে আজও সেই রহস্যটা লুকিয়ে আছে। আর সেই রহস্যটা আছে বলেই বেতার কিন্তু অনন্য সাধারণ, এবং বেতারের সঙ্গে জড়িত মানুষগুলো এখনো পর্যন্ত সেই মাটির ওপর পা রেখে চলা, সেই আন্তরিকতায় পরিপূর্ণ। সেই সেকাল আর একালে খুব একটা তফাত ঘটেনি। আরও কেন তফাত ঘটেনি আরো জানেন, এই যখন স্টুডিওগুলোতে ঢুকি, এগুলো তো সেই সেকালেও যা ছিল একালেও তাই আছে না, ফলে সেইটা থেকে বোধহয় আপনারাও যারা ওতপ্রোতভাবে জড়িত, আপনারাও বোধহয় এই চত্বরটায় ঢুকলে, এই বিশেষ করে এই স্টুডিও চত্বরগুলোয় ঢুকলে ওই জায়গাটা থেকে বেরোতে পারেন না। কারণ অনেক কিছু আমাদের অন্যান্য ক্ষেত্রে যেটা আমরা দেখি ভেঙে চুড়ে নতুন করে তৈরি হয়, এটা তো সেই জায়গাটায় সেইভাবেই অবিকৃতভাবে রয়েছে, তো এটাও বোধহয় আপনাদের এই আন্তরিকতা বা আপনাদের এই মাটির ওপর চলাটা হেল্প করে।
1: সেই ওই সংস্কৃতি ওই ধারাটা একেবারে বয়ে চলেছে সেই দিন থেকে আজ পর্যন্ত একই রকম ভাবে।
0: এমনকি আমি বলছি যে দূরদর্শনের ক্ষেত্রে, দূরদর্শন প্রথম যখন এলো, তারপরে দূরদর্শন বিল্ডিং চেঞ্জ করলো, এটা হয়েছে, কিন্তু আকাশবাণীর ক্ষেত্রে তো তা হয়নি। আকাশবাণীতে যে গাস্টিন প্লেস থেকে এখানে আসার পর যেভাবে আমরা দেখে এসেছি আকাশবাণীকে, ঠিক সেই ঢুকেই রবীন্দ্রনাথের যে ওটা, ওটাও যেরকম একইভাবে আছে, তারপরে যে ফ্লোরগুলো প্রতীকটা সেগুলো একই রকমভাবে আছে। তো আমি ঢুকে কেন নস্টালজিক হই, কারণ আমি ঢুকলেই ওই পুরোনো গন্ধটা ভীষণ পাই আর এটা আমার খুব ভালো লাগে। তো সেই কারণে বেতার অপ্রতিদ্বন্দ্বী।
1: আমরা সেই সাক্ষাৎকার সম্ভবত অনেকেই দেখেছি যে শর্মিলা ঠাকুর একটি টিভি চ্যানেলে বলছেন যে তিনি যখন সত্যজিৎ রায়ের কাছ থেকে ডাক পেলেন ছবি করবার জন্য, অভিনয় করবার জন্য, তখন তাকে স্কুল ছাড়তে হলো, কারণ তার স্কুল থেকে বলা হলো যে তুমি এখন সিনেমা করতে চলে গেছো, তার মানে তুমি এখন খারাপ মেয়ে হয়ে গেছো, অতএব এই স্কুলে থাকলে স্কুলের পরিবেশ নষ্ট হবে, তোমাকে হয় অভিনয় ছাড়তে হবে না হয় স্কুল ছাড়তে হবে। শর্মিলা ঠাকুরের বাবা বললেন বেশ, ও তাহলে স্কুলই ছাড়বে। পরিবারের একটা বিরাট সমর্থন পেলেন, স্কুল ছাড়লেন। আপনিও তো অনেক ছোট বয়সে, 5 বছর বয়সে আপনি প্রথম অভিনয় করছেন ছায়াছবিতে, এবং সম্ভবত তখনই মঞ্চতে অভিনয় করছেন,
0: বেশ পরে,
1: অনেকটা পরে, বেশ
0: মঞ্চতে, মানে পেশাদারী মঞ্চ, আমি বলছি আমি পেশাদারী মঞ্চের লোক, তারপরে আমি গ্রুপ থিয়েটারে এসেছি, পেশাদারী মঞ্চ এটা আমার 50 বছর।
1: আচ্ছা, আপনি 1967 সালে প্রস্তর স্বাক্ষর ছবিতে অভিনয় করলেন, তখন আপনার বয়স 5 বছর। এরপর 16, 17 বা 18টা ছবি হয়ে গেল, তারপর আপনি 1976 হংসরাজ করলেন। কিন্তু এই যে যখন 5 বছর বয়সে আপনি অভিনয় করতে গেলেন, তখন স্কুলে থেকে কোনো আপত্তি হয়নি যে পরিবেশ নষ্ট হবে বা কিছু? কারণ সেই সালটা তো তখনও যে খুব এসা, 67 সাল।
0: যেটা আপনি বলছেন, আমি শর্মিলা ঠাকুরের সঙ্গে তো অভিনয় করেছি, এই ঘটনাটা খুব একটা জানতাম না, আজকে শুনে ভালো লাগলো, এবং অদ্ভুতভাবে আমার জীবনের সঙ্গে অদ্ভুত সাদৃশ্য,
1: তাই
0: ঠিক একই ঘটনা ঘটেছিল আমার জীবনে।
1: আচ্ছা,
0: আপনি বলছেন ঠিক সেম ঘটনাই ঘটেছিল।
1: স্কুল ছাড়তে হয়েছিল?
0: স্কুল ছাড়তে হয়নি, কিন্তু একটা বড় স্কুলে অ্যাডমিশন টেস্টে পাশ করেও ঠিক এই কথাটাই আমাকে শুনতে হয়েছিল যে ও তো সিনেমা জগতের সঙ্গে যুক্ত, ফলে অন্যান্য স্টুডেন্টরা এটা ইনফ্লুয়েন্সড হবে, সেই জন্যে ওকে আমরা নিতে পারবো না, এই কথাটা কিন্তু আমাকে শুনতে হয়েছিল। আজকের দিনে তো সেটা ভাবা যায়, আজকের দিনে স্কুলই বোধ হয় এনকারেজ করে, তো এইটা শুনতে হয়েছিল। তার ফলে হয়েছিল কি যে আমি কোনোদিনই খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, মাঝামাঝি স্টুডেন্ট, কারণ পড়াশোনা সেরকম অত সময়ও তো পেতাম না, কিন্তু তাও খুব খারাপ রেজাল্ট করতাম না। তো বলতে পারেন যে এটা একটা ছোট্ট আক্ষেপ রয়ে গেছে, যে সেই অর্থে যেটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বিরাট কেউ কেটা হওয়া, সেইটা আমার ঘটেনি, ঠিক এই কারণে ঘটেনি। এবং আমি খুব সাধারণ স্কুলে, এবং সাউথ সাবারবানেও কিন্তু আমি ক্লাস 9 ভর্তি হই, তার আগে আমি উত্তর কলকাতায় খুব সাধারণ স্কুলেই ভর্তি হলাম, সেখান থেকে কিন্তু বেশি দিন থাকতে পারিনি, আমি আবার দক্ষিণ কলকাতায় চলে আসি। দক্ষিণ কলকাতাতেও রাজেন্দ্রনাথ বিদ্যাভবন বলে একটা খুব সাধারণ স্কুলে আমি পড়তাম, সেইখান থেকে ক্লাস 9 আমি সাউথ সাবারবানে আসি। এবং তখন কিন্তু এটার মজা।

0: মজার ঘটনা, সাউথ সুভেন স্কুলে এই এত কড়াকড়িটা ছিল না, যেটা ইংলিশ মিডিয়ামে ছিল ওখানে অতটা ছিল না। তো ওখানে আমাকে খুব সাদরে নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তখন আমার হংসরাজের শুটিং চলছে, আর হংসরাজের সময় আমার না এরকম বড় বড় বাবরি চুল থাকতো, এবং সেই সময় আমি রোগা রোগা চেহারা ছিলাম, আর রাস্তায় যখন বেরোতাম তখন বেশিরভাগ মানুষই বলতো এটা ছেলে না মেয়ে রে, এরকম বলতো। তো ওই সময় আমাদের এক ইংলিশের টিচার ছিলেন, উনি বলেছিলেন যে স্কুলে একটা বাবরি চুলওয়ালা ছেলে এসেছে। তো যাই হোক, ওই সাউথ সুবারবানে আমি 9-10 পড়ি, এবং ইনসিডেন্টালি আমি একটা মানে অদ্ভুত জায়গার মধ্যে দিয়ে গেছি, সেটা হচ্ছে মাধ্যমিকেও আমি প্রথম ব্যাচ, উচ্চ মাধ্যমিকেও প্রথম ব্যাচ, সব প্রথম ব্যাচ প্রথম ব্যাচগুলো পেয়েছি, যার ফলে তার আগের যে কি সেটা তো আমরা জানতাম না। এই প্রথম ব্যাচ যারা তারা যে কি সাংঘাতিক এর মধ্যে পড়েছিল, কারণ 1976 সালেই আমি মাধ্যমিক দিই, সব 1976 হচ্ছে আমার সব কিছুই এক, হংসরাজের রিলিজ সবটাই কিছু। সেই 1976 সালে যখন মাধ্যমিক দিই, তখন প্রথম মাধ্যমিক, এটা শুনলে অবাক হবেন যে তখন 1.5 লাখ মতো পরীক্ষা দিয়েছিল, 1 লাখ ফেল করেছিল, আর প্রথম বিভাগে 1000 জন। কারণ কি, কারোর তো কোনো আইডিয়া নেই যে এটা এই মাধ্যমিক পরীক্ষাটা কি কীরকম কোয়েশ্চেন আছে, কারোর কোনো আইডিয়া ছিল না। আর এইখানে আমার মার্কস ছিল 53%, 60% ফার্স্ট ডিভিশন, আমার 53% মার্কস ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরপরে আরও মারাত্মক জিনিস হলো উচ্চ মাধ্যমিক, সেটা তো আরও মুশকিল, কারণ কিছু কিছু কেউ কলেজে পড়ছে, কেউ স্কুলে পড়ছে, তখন উচ্চ মাধ্যমিক কলেজে পড়া হতো, আমি কলেজে পড়েছিলাম। তো এইবারে যেটা হলো, হঠাৎ করে একটা সিলেবাসের জাম্প, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকটা একটা ভয়ানক জাম্প, সেইখানে আরও ডিজাস্টার হয়ে গেল, প্রচুর ছেলে মেয়ে ফেল করলো, এ হলো। কিন্তু আমি তো সবসময় অবিচল, আমি সেটাতেও 53% পেয়েছি। এই হচ্ছে আমার জীবন আর কি।
1: বেশ, অনেক কথা শোনা হয়েছে, কিন্তু আর একটু ছোট্ট করে ছুঁয়ে যাবো আর একটা দিক, সেটা হচ্ছে যে আপনার যাত্রায় অভিনয়, মঞ্চে অভিনয়ের কথা বললাম, দূরদর্শন পর্দায় অভিনয়ের কথা হয়েছে, একটু যাত্রায় অভিনয়ের কথা শুনি।
0: যাত্রার অভিনয় কিন্তু আমি প্রথম দিকে খুব একটা রাজি ছিলাম না, কিন্তু তারপরে আমি অভিনয় করলাম, সে যাত্রার পাল্লার নাম ছিল কালো মেয়ের পাগল স্বামী। সেই কালো মেয়ে ছিল শিলা, শিলা মজুমদার।
1: পাগল স্বামী আপনি?
0: পাগল স্বামী আমি।
1: আচ্ছা, তো সেটা কি বাস্তব জীবনে নাকি শুধু যাত্রা অভিনয়ের ক্ষেত্রে?
0: মানে পাগল স্বামী,
1: হ্যাঁ
0: হ্যাঁ, হয়তো বাস্তব জীবনেও, কারণ এটা খেয়ালি প্রায় বলে থাকে যে তুমি কিছু বলো না, তুমি কাউকে কিছু জানাও না, তুমি যেভাবে থাকো সেইভাবে কিছু হয় না। তারপরে আমরা একদিন সেই দিন কি আমরা আলোচনা করছিলাম যে আচ্ছা দেখো, তুমি নিজেও তো একটা মানে সেই অর্থে প্রথম স্টার, দূরদর্শনের বাংলা টিভি সিরিয়ালের প্রথম স্টার খেয়ালি দস্তিদার,
1: ঠিক?
0: তো আচ্ছা, আমরা এত কিছু হলো, আমরা তো একই তখন রয়ে গেলাম, কি ব্যাপার বলতো? বলে জানো তো, আমাদের বাবা মারা এইটাই যে আমাদের শিখিয়েছে যে মাটিতে পা রেখে চলাটা, এইটাতে না ঠিক দাম পাওয়া যায় না। আমি তখন বললাম যে দেখো, এইভাবেই আমরা যথেষ্ট ভালো আছি, আমাদের আর কিছু দরকার নেই, খুব আনন্দেই আছি। আমার ছেলে মেয়েদের আমি তৈরি করি, আমার একটা ইনস্টিটিউট আছে, সেখানে আমি ওই এইটাতে আমার বেশি আনন্দ হয়, ওদেরকে শেখাই, মানে অভিনয় শেখাই, আমি আর খেয়ালি দুজনে মিলেই করি। কিন্তু ওই যাত্রার অভিজ্ঞতাটা খুব ভালো ছিল ওই পালাটার, কারণ ওটা প্রায় 86টার ওপর শো হয়েছিল, আর টিমটাও আমাদের খুব ভালো ছিল, ওই সময়টা আমরা খুব উপভোগ করেছি।
1: ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আমি খুব ছোট্ট করে এই জায়গাটা শেষ করে ফেলতে চাই, কারণ আর হাতে সময় নেই। আমি কতগুলো নাম বলবো, সেই নামগুলো বললে আপনি বুঝে যাবেন যে কেন সেই নামগুলো আসছে। ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, বিদীপ্তা, পল্লবী চ্যাটার্জি, ইন্দ্রাণী, অনুশ্রী দাস। নায়িকার ভূমিকায় কাজ করছেন,
0: তো এটা শেষের তিনজন যে পল্লবী আর ইন্দ্রাণী হালদার আর অনুশ্রী, এরা তিনজন ডেবিউ করেছে মঞ্চে আমার সঙ্গে, আর বাকি দুজন পর্দায়।
1: আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন, এটা কি আপনার প্রস্তাব থাকতো যে আপনি

0: নতুন নতুন নায়িকাদের সঙ্গে কাজ করবেন, একজনের সঙ্গে বেশি দিন কাজ করতে চান না, নাকি এটা পরিচালকের একটা নির্ভরতা যে অরিন্দমের সঙ্গে নতুন একজনকে দিয়ে দাও কাজটা উতরে যাবে, কোনটা?
1: হয়তো দ্বিতীয়টাই হবে, কারণ আমি তো আমার একেবারেই কোনো হাত ছিল না। শুধু পল্লবীর ক্ষেত্রে, যেটা পল্লবীর যে নাটকে প্রথম ডেবিউ হয়,
0: পল্লবী চট্টোপাধ্যায়, হ্যাঁ, প্রসেনজিতের বোন,
1: হ্যাঁ, সেইটা যেটা ডেবিউ হয় সেইটার নাটকের পরিচালক আমি ছিলাম, সুতরাং আমি বেঁচেছিলাম, সেটা আমি
0: বেঁচেছিলাম,
1: বাকিতে একটাতেও আমার কোনো হাত ছিল না, বিশ্বাস করুন।
0: এরকম আরো অনেক মজার মজার কথা আপনার কাছ থেকে শুনবো, আরো আরো শুনবো, আজ মোটেই ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু তবু ওই যে ঘড়ির কাঁটা বলছে আর একটুও সময় নেই। তাহলে আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আপনারা অপেক্ষায় থাকুন, আবারও কখন আমরা নিশ্চয়ই অরিন্দম গঙ্গোপাধ্যায়কে আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। আজ এখানেই শেষ করছি,
1: আমার ইচ্ছে রইল আপনাদের এই আড্ডায় আবার আসার।
0: ভালো থাকবেন,
1: আপনিও।
2: শুনলেন অনুষ্ঠান নস্টালজিয়া। আজকের অতিথি ছিলেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে কথা বললেন সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনলেন দ্বিতীয় পর্ব আকাশবাণী মৈত্রী। নস্টালজিয়া অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী।
3: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
4: আকাশবাণী মৈত্রী, জানিয়ে দিই আজকে রাতের হারানো দিনের গানের বিষয়ে। কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, ঘুম ভাঙায় মন্দলায় ডেকে যায় বহু দূর। আসলে এই বাঁশির বাণী তো চিরদিনের, এ আমাদের বাংলা সংস্কৃতির একান্ত নিজস্ব সুর। কখনো তা মিশে থাকে পল্লীগাঁয়ের মেঠো সুরে, কখনো বা মাঝি মল্লারের ভাটিয়ালি সুরে, আবার কখনো বা শ্রীকৃষ্ণের মোহন বাঁশির সুরে মিশে থাকে আমাদের ঐতিহ্য। তাই তো এই সুর যুগ যুগান্তর পেরিয়ে নানা প্রতীকী ব্যঞ্জনায় বাঁধা পড়েছে কবি সাহিত্যিক সুরকার গীতিকার ও বাঁশিওয়ালার জাদু কাঠির ছোঁয়ায়। মধ্যরাতের একটি ঘণ্টা না হয় ডুব দেব সেই মোহন বাঁশির মদিরতায়। সঙ্গে থাকবে সেই সব সুরের জাদুকরদেরও সুলুক সন্ধান। শ্রবণ সঙ্গী মৈত্রীবন্ধু সাধনা রায়। আজ রাতের হারানো দিনের গানে ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। বন্ধুরা, শুনতে ভুলবেন না যেন।

0: @gmail.com। বন্ধু, তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, মৈত্রীবন্ধু @gmail.com, MAITREBANDHU, মৈত্রীবন্ধু 23@gmail.com। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান শ্রবণী।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীতে রয়েছে আমাদের বিশেষ বিভাগ কবির মুখোমুখি কবি, যেখানে একজন কবির কবিতা জীবন, কাব্যকৃতি ও ভাবনা জগতের সুলুক সন্ধান মিলবে অনুজ কবির সঙ্গে আলাপচারিতায়।

0: আজ এই পর্যায়ে কবি সুধীর দত্তর সঙ্গে কথা বলেছেন কবি পার্থজিৎ চন্দ।
1: কবি সুধীর দত্ত, জন্ম 1951 সালে। ব্যাবেল টাওয়ারের চূড়া থেকে শুরু করে আরশি টাওয়ার, 70-এর দশকের ব্যতিক্রমী শহর হিসাবে তরুণ কবি সুধীর দত্ত ততদিনে সমালোচক থেকে শুরু করে পাঠকের সম্ভ্রম আদায় করে নিয়েছেন। তারপর দীর্ঘ 10 বছরে না লেখা অথবা খুব কম লেখার পর্ব, একটিমাত্র লিটল ম্যাগাজিনে লিখছেন আপনি। তারপর আবার 2016 সালে তাঁবু, মই ও শ্রেষ্ঠ কবিতাগুচ্ছ প্রকাশ পেল, বাংলা কবিতার জগতে আলোড়ন। এই দীর্ঘ 10 বছরের না লেখার পর্বে আপনি কি নিজের পথের সন্ধান করছিলেন, নাকি কোনো সংকট আপনার ভেতর প্রতিরোধ তৈরি করেছিল?
2: আসলে আমার কবিতা জীবন থেকে আমি হিসেব করে দেখেছি মোটামুটি 25টি বছর বাদ, একটানা নয়, কখনো 10, কখনো 2, কখনো 1, এরকম গেছে। এই যে মাঝে মাঝে নৈঃশব্দ না লিখে থাকা, এটা আমার কাছে খুব স্বাভাবিক। তুমি যে বিশেষ প্রশ্নটি করেছ যে তাঁবু মুইও শ্রেষ্ঠ কবিতা উচ্ছ, তোমার ভাষায় যেটা আলোড়ন সৃষ্টি করলো, এর আগের 10 বছর আমি একটিও শব্দ লিখিনি। প্রশ্ন হয় যে তাহলে না লিখে থাকলাম কি করে, বা এই সময়টা কি করছিলাম? দেবদাস তো একবার লিখেছিলেন যে সুধীর যখন কবিতা লিখছিল না তখন কিন্তু সে তপস্যা করছিল। আমি শুনে খুব অবাক হয়েছিলাম। সে তার সমূহ তেজকে, সমূহ সঞ্চয়কে সে একাগ্র করছিল নিজের মধ্যে, যার পরিণাম হচ্ছে তার হৃষা ও ক্ষুরধ্বনি। তোমার যে প্রশ্নটা ছিল যে যখন আপনি কবিতা লিখছিলেন তখন আপনি কি করছিলেন, তাই তো নাকি? আসলে আমি সারা জীবনই কবিতা লিখছি, সেটা কখনো অক্ষরে লিখছি। যখন কেউ দেখছে যে আমি কবিতা লিখছি তখন সাদা কাগজে আমি লিখছি। আমি যখন সরকারি কাজ করছি, বিভিন্ন কাজ করছি, সে কাজগুলো আমার কাছে কবিতা ছিল। কোনো শুষ্কতা যান্ত্রিক জায়গা থেকে আমি আমার চাকরিকে দেখিনি।
1: এখানে একটা জিনিস আমি যেটা জানতে চাইছি যে আপনার মতো একজন সৃষ্টিশীল কবি দীর্ঘ 10 বছর আপনি কবিতা প্রায় লিখছেন না, বা লিখে থাকলেও খুব কম প্রকাশ করছেন, এটা আপনার ভিতর কোনো রকম যন্ত্রণার জন্ম দেয়নি?
2: আমি লিখিনি, আমি সে সময় প্রচণ্ড পড়াশোনা করছি এবং আমার পড়াশোনার বিষয় যদিও মূলত আধ্যাত্মিক বই আমি বেশি করে পড়তাম, কিন্তু ভূতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, মানে বিভিন্ন বিষয়ে আমি পড়াশোনা করতাম। মানে যত বিজ্ঞানসম্মত বিষয়, বৈজ্ঞানিক গবেষণার বিষয় আমি সবই পড়তাম, এবং সেই পড়াটা আমার পরবর্তীকালে পড়া কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে। আমার এই যে পাঠ পরিধি, এটা নিজেকে এবং জগৎকে জানতে অনেক সাহায্য করেছে।
1: আপনার লেখায় বরাবরই আপনার পাঠ পরিধির একটি শিল্পিত রূপ আমরা পাই। এই দীর্ঘ 10 বছর আপনি না লেখা পর্ব, তারপর যখন ফিরে এলেন, সেই পর্বের যদি কবিতা আমাদের এখন শোনান।
2: আমি তার আগে দুটো কথা বলে নিই।
1: আচ্ছা,
2: আমি যখন লিখতে এলাম তখন

0: যেন আমার ভেতর থেকে কেউ কথা বলতে শুরু করলো যে তোমাকে এখন লিখতে হবে, তোমার এতদিনের যে সঞ্চয় সেটা তোমাকে প্রকাশ করতে হবে। এবং আমার কবিতায় অধিকাংশ সময় একটি পুরাণের চরিত্রের মুখোশ থাকে, একটা ঘটনার মুখোশ থাকে, সে মুখোশে আড়ালে আমার মুখটা থাকে। আমার হঠাৎ মনে পড়ল যে সিদ্ধার্থ যখন বোধি লাভ করলেন, বুদ্ধ হলেন, তা তখন তিনি নির্বাণে চলে যাবেন, তাতে দেবতারা প্রমাদ গুনলেন, ব্রহ্মা বিশেষ করে, যে তার যে বোধি, সেই বোধি যদি জগতের কাজে না লাগে এবং তিনি যদি নির্বাণ লাভ করেন তাহলে কি হল। তখন তারা বুদ্ধকে বিভিন্নভাবে প্ররোচিত করলেন সৃষ্টিশীল হওয়ার জন্য, ব্রহ্ম নির্বাণে না যাওয়ার জন্য, শূন্যে না যাওয়ার জন্য। তো আমার মধ্যেও ঠিক একই রকম ভাব এসেছিল, সেই ভাবটাকে আমি কবিতায় ধরেছি এবং সেটা আমার তাঁবু মই ও শ্রেষ্ঠ কবিতা গুচ্ছের যে প্রবেশক কবিতা ওতে আছে। আমি ওই কবিতাটা পড়লে একটা আইডিয়া করতে পারবে। আমি বেশি পড়ব না, রিলিভেন্ট অংশটা পড়ব, প্রাসঙ্গিকটি। দেবতারাও ভয় পেয়েছিলেন কবিকে নিঃশব্দ দেখে, কিন্তু যেইমাত্র তিনি একে একে 49 গ্রাসে গ্রহণ করলেন অন্ন, ছলাচ্ছল চলকে উঠল নদী, এবং কবিতা লিখতে লিখতে তিনি চললেন মৃগক্ষেত্রের দিকে, আর একটার পর একটা সাদা পৃষ্ঠা তার দিকে বাড়িয়ে দিতে লাগলেন কৌণ্ডিন্য, অশ্বজিৎ এবং ভদ্রীয়রা। সেই থেকে কুকুদ ও তাঁপা গাছের ভিতর দিয়ে চীবর ও ভিক্ষাপাত্র হাতে শব্দগুলি ক্রমাগত হেঁটে যাচ্ছে এক অনশ্বর নীরবতার দিকে।
1: অসাধারণ। আমরা আপনার যারা ঘনিষ্ঠ পাঠক, আমরা জানি যে আপনার জন্ম হয়েছিল এক প্রান্তিক গ্রামে, তারপর উচ্চশিক্ষা জীবিকার জন্য শহরে চলে এলেন। সেই গ্রাম জীবনের স্থানিক বিষয় কিন্তু আপনার লেখায় খুব বেশি ছায়াপাত করল না, পরিবর্তে সামগ্রিকভাবে এক প্রান্তিক জীবন, এক প্রান্তিক মানুষের কথা ভিন্ন ধারায় আপনার কাব্যে ছায়াপাত করল, এটা ঠিক কেন ঘটল?
0: অবচেতনের সেই রহস্য বা আমার এই যে ট্রান্সফরমেশন, তার রহস্য এটাকে আমি বিশ্লেষণ করতে পারবো না। তবে ঘটনা এই, গ্রামকে ছোটবেলা থেকে যে স্থানিকতার কথা বলছো অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমি দেখেছি, কিন্তু আমার কবিতায় আমি লক্ষ্য করে দেখেছি যে স্থানিকতা এবং মহাজগৎ এই দুটো কিভাবে মার্জ করে যায়, যে কারণে বাইরের যে প্রকৃতি সে প্রকৃতির চেয়েও আমার অন্তর প্রকৃতি সেটা আরও বেশি প্রবল। আমার চোখটা বাইরের দিকে না থেকে সবসময় একটা অন্তরাবৃত থাকে, অন্তর্মুখ থাকে। ওই যে অভিজ্ঞতা, ওই যে প্রান্তিক মানুষের যে অভিজ্ঞতা, তাদের যে অত্যাচার নির্যাতন যেটা আমি দেখেছি, সেটা একটা বড় ক্যানভাসে, যেটাকে তুমি বললে যে বড় ক্যানভাসে কিন্তু ফুটে উঠল আমার প্রায় সমস্ত কবিতায় পরবর্তীকালে। হেসাক্রুর ধ্বনিতে আছে, সেই সঙ্গে সঙ্গে তাঁবু মই ও শ্রেষ্ঠ কবিতা গুচ্ছে আছে,
1: ভীষণভাবে আছে,
0: বা আরো আরো আরো কবিতাতে ওই গ্রামের মুখটা একটা বড় আয়তন নিয়ে, বড় আকার নিয়ে, তার স্থান পরিবর্তন করে অন্য একটা পরিসরে সেটা কিন্তু প্রকট হয়ে গেল।
1: আপনার এই বিশেষ প্রবণতার কারণেই কি গ্রাম থেকে যখন আপনি শহরে চলে এলেন আপনার সৃষ্টিশীল সত্তা কোনো রকমভাবে ব্যাহত হল না, তার পিছনে কি এই প্রবণতাই কাজ করছে?
0: একেবারে একেবারে এই প্রবণতা কাজ করেছে। মানে জীবনে যে প্রথম কবিতাটা কলকাতায় এসে লিখলাম, সেটা প্রায় সেই বাল্মীকি যেমন করে শোক স্তব্ধ হয়ে শ্লোক লিখলেন, আমার এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটেছিল। এই একই কন্টিনিউশন আমার মধ্যে দিয়ে চলছে, মানে গ্রামের সেই যে জায়গাটা, আমার যে অভিজ্ঞতার জায়গা, অনুভবের জায়গা, অত্যন্ত দুস্থ গরিব মানুষের যে জায়গা, সেই জায়গাটা অন্য একটা স্থানে বৃহত্তর পরিসরে ব্রাত্যজনের জন্য সেও একই ব্যাপার সে দাঁড়ালো।
1: সুদীপদা, আপনার কবিতার আমরা যারা ঘনিষ্ঠ পাঠক, আমরা জানি যে আপনি অক্ষরবৃত্তের কাছে থিতু থেকেছেন এবং আপনার কবিতায় একটা অদ্ভুত গদ্য স্পন্দন আমরা লক্ষ্য করি। গাদ্যিক পারুষ্য তথাকথিত পেলবতা শুষে নিয়েছে আপনার কবিতার, কিন্তু আবার উল্টো দিক থেকে এক কর্কশ মাধুর্য, আরেক ধরনের পেলবতা, সেটাও আমরা পাচ্ছি।

0: এই যে তৎসম তদ্ভব শব্দের পাশাপাশি প্রচুর আঁকাড়া শব্দ, কৌম সমাজের মধ্যে প্রচলিত শব্দ আপনার কবিতায় এসেছে, আপনি কি সচেতনভাবে এটাকে ব্যবহার করেছেন কোনো বিশেষ ধরন তৈরি করতে আপনার লেখার, নাকি এটা খুব স্বাভাবিকভাবে আপনার কবিতায় ধরা দিয়েছে?
1: আমার প্রথম দিকে যে কবিতা রয়েছে সেই কবিতায় রোমান্টিসিজমের প্রাবল্য ছিল, সেটা কেউ ভাবতেও পারবে না যে সেসব কোথায় গেল। প্রেম, প্রকৃতি, মানে আবেগের একটা বৈপুল্য ছিল বলতে পারো। এটি আমার বন্ধু রামচন্দ্র প্রামাণিক, যাকে আমার ফ্রেন্ড ফিলোজফার এন্ড গাইড বলি, ওর কবিতা আমি লক্ষ্য করলাম। আমি সে কবিতা লিখি না, কিন্তু ওর ওই কবিতাগুলো আমাকে আকৃষ্ট করলো, আঁকাড়া শব্দের যে ব্যাপারগুলো। এখন এটা আমার ব্রেনের মধ্যে রেজিস্টার হয়ে গেল, আমি কিন্তু পরবর্তীকাল কোনো চেষ্টা করিনি, অটোমেটিক এগুলো আমার মধ্যে এসে গেল। এই যে সংস্কৃত শব্দ তদ্ভব শব্দ আমার কবিতায় এসেছে, তার অন্যতম বোধ হয় কারণ যে আমি ছোটবেলা থেকে গদ্য বলতে বঙ্কিমচন্দ্র পড়েছি,
0: একেবারে ওই সাধু গদ্য,
1: ওই সাধু গদ্য, সাধু এবং
0: সাধু,
1: তা ওই অবচেতনে ওর ছাপটা আমার থেকে গেছে। সেই সময় মেঘনাদ বধ কাব্য পড়ছি আমি, তাছাড়াও সংস্কৃত শব্দের যে ধ্বনি তার প্রতি চিরকাল আমার একটা ভালো লাগা ছিল, ধ্বনিটা আমাকে সবসময় কিন্তু ভাবায়। আমাদের স্কুলে আমি সংস্কৃত পড়তাম, ইউনিভার্সিটিতেও সংস্কৃত পড়েছি আমি, তাদের যে ধ্বনি মাধুর্য, মানে না বুঝতে পারলেও তাদের যে মন্ত্রময়তা, ধ্বনির যে মাধুর্য আমাকে টানত। স্বাভাবিক কারণেই এই যে তদ্ভব তৎসম শব্দ আছে, কিন্তু একই সময়ে আমার পাঠ পরিধি, নিজেকে প্রতি মুহূর্তে বাংলা কবিতার যে ঐতিহ্য, কবিতার যে ইতিহাস, সেই ঐতিহ্যের বোধ, আমি সেই কালচারাল কন্টিনিউমের একটা অংশ। তো আমি দেখলাম যে আমাকে এই প্রবাহটাকে রাখতে হবে। বাংলা কবিতা তখন দেখছি রোমান্টিসিজমের একবার ভর্তি, ব্যক্তিগত স্তরের কবিতা লেখে সকলে, তো আমার মধ্যে এইটা থেকে ডিভিয়েট করার জন্য ভেতরে একটা প্রেরণা হয়। স্বাভাবিক কারণেই এই প্রক্রিয়াটা সচেতন নয়, এটা অটোমেটিক হতে থাকলো
0: প্রসেস,
1: এইটি প্রসেস।
0: এ প্রসঙ্গে আপনাকে দুটি কথা জিজ্ঞেস করব। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার কবিতার প্রথম পর্বে যে প্রেম, লিরিক্যাল প্রবণতা, বৈশিষ্ট্য যে কবিতা, তাকে কি আপনি এখন স্বীকার করেন?
1: আমি সেই কবিতাগুলো আমার কাব্যগ্রন্থে কোথাও রাখিনি।
0: আমি সেটাই খুব অবাক হয়ে দেখছিলাম যে আপনার ওই কবিতার হদিশ তো আমরা পাইনি।
1: না,
0: এবার আপনাকে আমি যেটা অনুরোধ করব যে আপনার কবিতার যে গাদ্যিক পারুষ্য, তদ্ভব তৎসম শব্দের ব্যবহার, সেটা কিভাবে আকীর্ণ হয়ে আসে আপনার লেখায়, আপনি যদি আমাদের একটু শোনান।
1: আমাকে কিছু নির্বাচন করে শোনাতে হয়। এই দেখো, আজ এই আমি এক সামান্য মানুষ, অপটু টলমলে পা, মাথায় ধারণ করিনি কোনো মুঞ্জত্রিন, যা দেখে মারের কাঁক থেকে খসে পড়ে বিনা। অথচ এই আমি বসু রুদ্রগণের আত্মস্বরূপ, নেমে এসেছি অখণ্ডের ঘর থেকে, খনন করেছি পুষ্করিণী, খাল ও সেচ প্রণালী, আর কাম ও রবিশস্যে ভরে উঠেছে মানুষের ক্ষেত। বা ধরো, হে ছেঁড়া ফাটা উনো জীবন, মৃতরা মৃতদের কবর দিক, বনকলমি বেড়ানি গিয়ে তোমাকে যেতে হবে অনেকটা পথ, কিন্তু পা বাড়াতেই লুতাতন্তুতে আটকে যায় পা, যাও কোথায়। বা অগ্নি স্নান শেষে বাক ভেদ করবে অন্তরিক্ষ লোক, আর ফলশস্যে ভরিয়ে তুলবে ভুঁই কুমড়ার ক্ষেত।
0: তৃণমুঞ্জ, সেখান থেকে ভুঁই কুমড়ো, এই যে একটা বিস্তৃত আপনার সফর, শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলে দেন যে আপনি কোন অংশ থেকে এটা পড়লেন।
1: এটা আমি পড়লাম আমার তাঁবুময়ী ও শ্রেষ্ঠ কবিতা গুচ্ছের জীবনের বাড়ি কবিতা থেকে। আরো তোমাকে দুটো লাইন শুনি।
0: একেবারে,
1: আমি কবি হতে চাইনি কোনোদিন, এটা সত্যি কথা, সত্যি কথা, আমি যা লিখছি সত্যি কথাই লিখছি, আমি কবি হতে চাইনি কোনোদিন। মাড়াইয়ের ক্ষেত পেরিয়ে একা একা হেঁটে যেতে চেয়েছি খোসাহীন তণ্ডুলের দিকে, খোসাহীন তণ্ডুল, মানে এই যে জায়গাগুলো তুমি দেখছো এইভাবে অসংখ্য অজস্র আছে, স্বাভাবিকভাবে এসে যাচ্ছে। আমি, তুমি এটাকে প্রশ্ন করেছিলে, আমি উত্তরটা দিয়ে দিই। অক্ষরবৃত্তের তুমি কথা বলেছিলে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিলে,

0: আমি ছোটবেলায় ছন্দ নিয়ে প্রচুর পড়া শোনা পরীক্ষা নিরীক্ষা, এমনকি মাত্রাবৃত্তের ছন্দ নিয়েও প্রবল পরীক্ষা নিরীক্ষা করেছিলাম। সাত মাত্রার মাত্রাবৃত্ত দুলকিচাঁদের যে ছন্দ, যাতে খুব আধুনিক ভাষ্যকে বা যন্ত্রকে ধরা যায় না, আমি চেষ্টা করেছিলাম এই সাত মাত্রার মাত্রাবৃত্তকেও কীভাবে গদ্যের কাছাকাছি নিয়ে আসা যায়।
1: এই প্রচেষ্টাটা খুব আকর্ষক।
0: হ্যাঁ, এটি কিন্তু আমার প্রথম কাব্যগ্রন্থে চেষ্টা করেছি। এটা অবলোকিতেশ্বর কবিতায় আছে। যেমন ধরো, আমি তোমার উদাহরণ দিচ্ছি, মানে অপূর্ণাঙ্গ পর্বের ভেরিয়েশন করে ওই যে সাতমাত্রার যে চালটা, তাকে অনেকটা সংযত করতে চেষ্টা করেছি। এবং এই সাতমাত্রার দু চার লাইনের পরে একেবারে গদ্য লিখেছি, যাতে করে পাঠক কোনো জাত না পায়। মানে রীতিমতন কারিগরি ব্যাপার তুমি বলতে পারো। সেই জীবনের প্রথম কবিতা লিখতে সে কাজ করছি,
1: প্রকরণ কুশলতা।
0: দেখো, না হেতু পরিণাম গহর, না পাপ শুদ্ধি শূন্য, আহা কি নির্ভার ভাসে দেহভার, লাজ নে বস্ত্র নে পূর্বাপর। তবু এই স্তব্ধতার ভেতর শান্ত গহ্বরের দিকে তিনি ছুঁড়ে দিতে পারলেন না তার লাজ বস্ত্র। কি এক আশ্চর্য মমতায় তার ভেতর উঠলে ওঠে সমুদ্র প্রমাণ করুণা। এই অলৌকিক উষাকাল, হে আমার বারোগিটের হেমপ্রভ অভিমান অবলোকিতেশ্বর, চির পাইনের জঙ্গল ফুঁড়ে জেগে উঠছে চৌখাম্বা ত্রিশূলের চূড়া। আগের কয় লাইন কিন্তু পুরো মাত্রাবৃত্ত, কিন্তু মনে হবে পুরো গদ্যে কবিতা পড়ে গেলাম।
1: সবাই জানি যে আপনার একটি মহাকাব্য, একটি উদ্যত ভল্ল, সেটি প্রকাশিত হয়েছে, পাঠকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে যথারীতি। আপনার নিজের কথায় এর মধ্যে রয়েছে প্রাচ্যের বৃহৎ অধ্যাত্ম আনয়ন, ঠিক আখ্যান নির্ভর তো নয়, আবার কিছুটা আখ্যানের কাছাকাছিও ঘোরাফেরা করেছে এই মহাকাব্য, কিন্তু তার থেকে আবার সে পথ পরিবর্তনও করেছে। আমি পড়ে দেখেছি যে এই মহাকাব্যের কেন্দ্রে মুখ্যত রয়েছেন আমাদের দুজন প্রাতঃস্মরণীয় বাঙালি, এক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আরেকজন স্বামী বিবেকানন্দ। এই মহাকাব্য রচনা করার ইচ্ছা আপনার মধ্যে কিভাবে সঞ্চারিত হয়েছে?
0: এর ইতিহাস খুব রহস্যময় বলতে পারো। আমার বারবার মনে হয় আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনা সেটি অন্য একটি স্তর থেকে নিয়ন্ত্রিত হয়, এটা আমার একবার দৃঢ় ধারণা। আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি আমি। আমার যখন 19-20 বছর বয়স কিংবা 18 বছর বয়স হবে এরকম, নদা বলে একজন ভদ্রলোক ছিলেন, তার নামটা আমার কবিতায় বারবার ঘুরে ফিরে আসে। তিনি ধ্যান করতেন, খুব ধ্যানস্থ হয়ে আছেন। একদিন আমি যেতে সকালবেলা বললেন, সুধীর, আমি কল্পদুরু হয়ে আছি, যা চাইবে তাই পাবে। সে সময় আমিও খুব ধ্যান করতাম
1: ওই বয়সে।
0: হ্যাঁ, আমিও রীতিমতো ধ্যান করতাম, অন্তত 3 বেলা বসে ধ্যান করতাম। তো তিনি বলতে, দেখো, আমার তো বলা উচিত ছিল যে আমি ঈশ্বর প্রাপ্ত হতে চাই, ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনের লক্ষ্য। তা না বলে বললাম আমি মহাকবি হতে চাই। তানি মহাকবি হতে চাই, তিনি বললেন তথাস্তু। তার মানে আমার মহাকবি হতে চাই বলার কোনো কারণ নেই, বলা উচিত ছিল আমি ঈশ্বর প্রাপ্ত হতে চাই। তার মানে ইনস্টিংটা কোথায় ভেতরে ওটি প্রথিত ছিল, এমবেডেড ছিল, যে শব্দটি উচ্চারণ করলাম সেটা বা যেন একটা মহাজাগতিক নির্দেশ আমার ভিতর দিয়ে সে ইচ্ছা হয়ে বেরিয়ে গেল প্রথম দেখলাম। তারপরে ওই ইউনিভার্সিটি পড়ার সময় একটা কবিতা লিখলাম, কবিতাটার নাম মহেঞ্জোদড়ো, মহেঞ্জোদড়ো ব্যাবেল টাওয়ারে চোড়াতে। তাতে ছোট ছোট 5টি পর্ব আছে, সংবেদে বেরোলো, সেখানে আমি একটি ভূমিকা লিখলাম। সে আশ্চর্য হয়ে গেল, আমাকে সবাই একটু কৌতুক করেছিল, একটি একসর্গ মহাকাব্য নাম দিয়ে ওই ভূমিকাটা লিখেছিলাম, 20-21 বছর বয়স। এবং আজও দেখছি সেই 20 বছর বয়সে যেটা লিখেছিলাম সেটিই চলছে। এবং তারপরে আমি রেশাক্রুদ্ধ লিখেছি, সেটা প্রায় 1000 লাইনের কবিতা। তারপরে লিখেছি ঈশ্বরের মহাফেজখানা, সেটাও 500 লাইনের। ওখানে সব বল্লিতে ভাগ করা আছে, এখানে অনুবাকে ভাগ করা আছে। এরপরে এসছে একটি উদ্যত বলল। এই সময় একজন তরুণ কবি আমার অনুজ প্রতিম রাহুল দাশগুপ্ত আমাকে বলল, সুধীরদা, বাংলা কবিতা আপনার কাছে একটা দাবি করে। কি দাবি? না, আপনি এই ছোট ছোট কবিতা লিখবেন না, আপনি পারেন একটি মহাকাব্য লিখতে। তো আমি বললাম, না না, আমার পক্ষে সম্ভব না, আমি মহাকাব্য কি লিখব? কিন্তু কি জানি না, ভেতরে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে

0: ঘুরতে ঘুরতে হঠাৎ আমার মহাকাব্যের নায়ক এসে হাজির হলেন।
1: এইখানেই আমি জানতে চাইছি, মানে আমরা জানতে চাইছি যে এই মহাকাব্যে আপনি নেতাজি সুভাষচন্দ্র এবং স্বামী বিবেকানন্দকে কেন্দ্রের ফোর্স বা শক্তি, এই মহাকাব্যের যদি চালিকা শক্তি হয় তাহলে এই দুই ব্যক্তিত্বকে আপনি সেই কাব্যের ভিতরে এনেছেন। আপনি এই দুই ব্যক্তিত্বের মধ্যে কি অভেদ কল্পনা করেছেন?
0: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছ। আসলে নেতাজি সুভাষচন্দ্রের উপরে যদি এটা গেরুয়া পোশাক পরিয়ে দেওয়া যায়, তিনি বিবেকানন্দ, এবং বিবেকানন্দের উপরে তুমি যদি সামরিক পোশাক পরিয়ে দাও, তিনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস। এটার কেন্দ্রে আছেন সুভাষচন্দ্র বোস। কি করে এইটা ট্রিগার করলো আমাকে? আমি 17-18 বছর বয়সে সংসার ত্যাগ করি। পরবর্তীকালে জেনেছিলাম সুভাষচন্দ্র 18 বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন, সন্ন্যাসী হতে গেছিলাম, কিন্তু ফিরে এলাম। কি প্রেরণাতে আমি জানি না, হয়তো এই মহাকাব্য লিখব বোধে। মাত্র 18 বছর বয়সে সুভাষচন্দ্র তার ঘনিষ্ঠতম বন্ধু হেমন্ত সরকার একটা চিঠি দিলেন যে আমার জীবনের একটা মিশন আছে, সেই মিশন হচ্ছে টু বিকাম অ্যান এম্বডিমেন্ট অব দ্য পাস্ট, প্রোডাক্ট অব দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রফিট অব দ্য ফিউচার।
1: কি অসাধারণ!
0: মানে 18 বছর বয়সে সুভাষচন্দ্র বোস তার বন্ধুকে দিচ্ছেন। তখন আমি বুঝলাম যে এই মানুষটি হতে পারে আমার মহাকাব্যের নায়ক, যেখানে ত্রিকাল একসঙ্গে আছে। তার যে অনুপস্থিত উপস্থিতি সেটা আমি দেখাচ্ছি কি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীকে, এশিয়া মহাদেশকে বিশেষ করে প্রভাবিত করছে। অসংখ্য যুদ্ধ ঘটনা সেখানে রয়েছে, তার ছায়া আছে
1: ইতিহাসের একটা প্রবাহ।
0: এবং সুভাষচন্দ্রের চেতনায় যে ভারতবর্ষকে আমরা হারিয়ে ফেলেছি, প্রাচীনতম ভারতবর্ষ, তার স্থাপত্য, তার শিল্পকলা, তার জ্যোতির্বিজ্ঞান, তার ভেষজ, তার শল্য চিকিৎসা, তার সব কিছু আমি এই মহাকাব্যের ভিতরে ধারণ করার চেষ্টা করেছি।
1: এই মহাকাব্য আমি পাঠ করে যেটা দেখেছি যে 9টি পিটক আছে এখানে, 100টি প্রবাহ আছে। ঋষয় ক্ষুরধ্বনিতে আমরা এই বিভাজনেই পেয়েছিলাম বল্লী। এই যে আপনি মহাকাব্যকে তার আঙ্গিকে এই যে প্রবণতাগুলো আনছেন, এগুলো কি মহাকাব্যের আঙ্গিক মেনেই করছেন আপনি?
0: আসলে মহাকাব্য যে সময় লেখা সেটা হলো একেবারে সভ্যতার উষাকালের রচনা সমস্ত, বিষয়টা তো এক্স্যাক্টলি একই থাকবে না, সেই আঙ্গিকটাকে কিছু হেরফের করা হয়েছে। যেমন ধরো, একবিংশ শতাব্দীতে পৃথিবীতে, বিশেষ করে পশ্চিম দেশে, প্রায় 6টা মহাকাব্য লেখা রয়েছে, এবং সেই মহাকাব্য কিন্তু ইলিয়াড ওডিসি নয়,
1: আমরা ক্যান্টোজ
0: পাচ্ছি, আমরা ক্যান্টোজ পাচ্ছি, আমরা প্যাটারসন পাচ্ছি, আমরা দ্য ব্রিজ পাচ্ছি,
1: এবং ভারতেও,
0: হ্যাঁ, ওটা হচ্ছে কামায়নী, এটি হিন্দি মহাকাব্য, সেটা লিখেছেন জয়শঙ্কর প্রসাদ। সেখানে মনু হচ্ছে মূল চরিত্র, কিন্তু সেটা প্রতীক। আমাদের শ্রী অরবিন্দের সাবিত্রী আছে, এবং আরও পৃথিবীর বিভিন্ন দেশে মহাকাব্য লেখা হচ্ছে, সেখানে কোথাও একটা সভ্যতা হয়তো একটা মহাকাব্য, কোন শহর হয়তো একটা মহাকাব্য। মহাকাব্যের ধরন পাল্টে যাচ্ছে, সেখানে কোলাজ হচ্ছে, একটা বৃহৎ ন্যারেটিভ একবারে একরৈখিকভাবে থাকছে না, ভাঙাচোরা। কেন, আমরা যে ভাঙা পৃথিবীতে বাস করছি, এই ভাঙা পৃথিবীতে বাস করার সময়ও আমাদের একটা সমগ্রতার একটা অন্বেষণ আছে।
1: ইতিহাসের মহাসন্দর্ভ আপনার কবিতায় বারবার ছায়াপাত করে। আমরা আপনার কাছ থেকে আপনার একটি লেখা শুনতে চাই এখন।
0: তাহলে আমাকে রেশা ক্ষুরধ্বনি থেকে একটা বল্লি পাঠ করতে হয়, যেখানে ইতিহাস আছে, ইতিহাসের সন্দর্ভ আছে। এই বল্লিটির নাম জয় হোক ধুলো পা ও সম্ভাবনার। পাথরে পাথরে তৈরি, শুনেছি দ্বাদশ গড় ছিল, বাতাস সরল ছিল, মাথার উপর বড় ছাতার মতন শস বোঙা আকাশ ধরতেন, ফুটো দিয়ে মেঘ ঝরত, উপচে পড়ত ক্ষেতিবাড়ি, ঋতুরক্ত নদী, শালগাছের নিচে গ্রাম শিলা, চান্দ বোঙা বাবা ঈশ্বর তালারে দভিত্রে সকলকে দেখতেন। তাঁরে দেখেনি কখনো কেউ, পিলচু বুড়ি এবং হারাম গড় করত রক্তগধুলিতে। এখন কই গেল তারা, তলে বসুন্ধরা আর উপরে ধরম, মধ্যিখানে কাঁটা ঝোপ বালির পাহাড়। অথচ

0: চোখ বুজলে পর দশ দিশাহীন জল, শুধু জল, দেখি দুটি হাঁস সাঁতার কাটছে নীল জলে। আমরা পাখির ছেলে মেয়ে, খের ডানার তলায় সুমহান সভ্যতা গড়েছি। হাঁসেরা কিভাবে উঠয়? বালির সমুদ্র ঝড়ে গ্রীবা তুলে তৃষ্ণার গোপন জল কুঁজে চলে যায় দূরে, চাই চম্পা কান্দাহার ছেড়ে। পাহান সমেত এলো কারা? লোকে বলতো বেদে বৈদ্য, তুক জানত ওরা। ওই দেখো বিন্ধ্য সাতপুরা, সিংবঙ্গা ক্ষয়রোগে কেসে কেসে রক্ত তুলছেন, পশ্চিম আকাশে কালচে রক্ত ঢালবে গড়িয়ে গড়িয়ে নামছে। অদেবা অব্রতা মূর্দেবা, যাইনি দ্রাবিড় দেশে, লুনা নদী বরাবর আরাবল্লী ছোট নাগপুর, অদূরে বুন্দেলখণ্ড তাপ্তি মহানদী, নিষ্কাশন করি লোহা অস্ত্র ধাতু, পূর্বপুরুষেরা অসুর বনপাল দেশ ছাড়িয়ে নীল নদ। সূর্য অস্ত গেল, সূর্য অস্ত যায়, অন্ধকারে সমুদ্র তোলপাড় করে তরুণ দেবতা পুনরুত্থিত হন। অবিশ্বাসীরা মুন্ডার আগুন চোখে পড়ে উলগুলান, তাদের বারোটি গড় পাথরে পাথরে ঘষে জেগে ওঠে কারমাঠাঁড় চুয়ার কোল ওহি অসুরেরা। এবং উত্তর থেকে এই পথে জঙ্গল সাঁওতাল আবার আবার। আমরা শিকারে যাব মধুপুরে একটু স্কুল বাড়ি, হাঁকপাট ডেকেছিল উস্কো কুস্কো আমরা পলাতক।
1: সব শেষ প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক পুরস্কার আপনি পেয়েছেন, পেয়েছেন পাঠক তাদের অকুণ্ঠ শ্রদ্ধা। একজন কবি তার খ্যাতির থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন? সৃষ্টির জন্য যে নির্জনতা, খ্যাতি কি সেই নির্জনতাকে ভঙ্গ করে?
0: সবচেয়ে বড় কথা হলো আমার একটা নিজস্ব সাধনার জগৎ আছে, যে সাধনার জগতে যেটা বলেছি আমি কবি হতে চাইনি কোনোদিন। মাড়াইয়ের ক্ষেত পেরিয়ে একা একা হেঁটে যেতে চেয়েছি খোসাহীন তণ্ডুলের দিকে। তণ্ডুল চাল, তার উপরে যে তুষ, যে খোসাটা থাকে, আমি সেই খোসাটাকে ছাড়াতে চেয়েছি। তো এই পুরস্কার স্বীকৃতি এগুলো হলো সেই চালের উপরে খোসার মতন। আমার কাজই তো এই খোসাকে ছাড়ানো, ঠিক আছে পেয়েছে খুব ভালো, কিন্তু ভাই আমার নিজের আলো না থাকলে ধার করা আলো আমাকে কিছু দিতে পারবে না। আমি প্রতিষ্ঠানের বিরোধী নই, কিন্তু প্রাতিষ্ঠানিকতা আর প্রতিষ্ঠান দুটো আলাদা ব্যাপার। আমি মনে করি না যে কোনো একটা পুরস্কার, কোনো একটা স্বীকৃতি কবির মহত্বের, তার লেখার কোনো মানদণ্ড হতে পারে। যারা পুরস্কার দেন, যদি যথাযথ লোককে তারা পুরস্কার দেন, আমার মনে হয় তাঁরাই পুরস্কৃত হন। এটা আমার মনে হয়েছে। আমার একটা কবিতার লাইন ছিল, কোনো কিছুর জন্য অপেক্ষা নেই যার, তাকে উপেক্ষা করে কে। আমার এটা জীবনের তত্ত্ব, জীবনের জীবনের সত্য, এটা অনুভব আমার।
1: এটুকু সম্বল করেই আজকের কথোপকথন আমরা শেষ করছি। শ্রদ্ধা জানবেন, খুব ভালো থাকবেন,
0: তুমিও ভালো থেকো।
2: কবির মুখোমুখি কবি, আজ এই পর্যায়ে শুনলেন কবি সুধীর দত্তর সাক্ষাৎকার। তাঁর সঙ্গে কথা বললেন কবি পার্থজিৎ চন্দ্র।

0: শ্রবণী। আজ এই পর্যন্ত। শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।
1: শ্রবণী অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30।

0: विधेयक की जांच के लिए सेवानिवृत्त न्यायाधीश की अध्यक्षता में 9 सदस्यीय समिति का गठन किया और फीफा फुटबॉल विश्व कप में नॉर्वे और इंग्लैंड तथा मौजूदा चैंपियन अर्जेंटीना और स्विट्जरलैंड के बीच क्वार्टर फाइनल मुकाबला। इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाशवाणी मैत्री अनुष्ठान प्रचारित होच्छे मीडियम ओवे 505 मीटारे अर्थात 594 किलोहर्ट्ज़ে। এখন অনুষ্ঠান কথায় গানে উপস্থাপনায় সাধনা রায়। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের কথায় গানে অনুষ্ঠান। আজকের কথায় গানে অনুষ্ঠানে সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু সাধনা, আর আমাদের সঙ্গে রয়েছে আজকে কিছু অলসতার কথা। আসলে মরশুমটা এমন, কখনো বেশ ঘনঘোর বর্ষা, কখনো বা ঝিরঝিরে বৃষ্টি। মন যেন কাজে সবসময় ব্যস্ত থাকতে সাই দেয় না, একটু যেন ঘরের কোণে অলস মনে বসে থাকতে ভালো লাগে। তাই তো বলি বিশ্বকবির কথায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। সত্যি বর্ষার এমন ঘন কালো মেঘ কিংবা থমথমে বাতাসে আমাদের মন ব্যথিয়ে ওঠে, কাজকর্মের গণ্ডি পেরিয়ে অলসতায় ডুবতে চায় মন। জাগতিক সমাজ সংসারের ব্যস্ততাকে বিশ্বকবি বলেছেন মিছে জীবনের কলরব, আর তার থেকে মুক্তি খুঁজেছেন অলস কল্পনায়। তাই আমরাও গানে গানে একটু অলসতার মায়ায় ডুব দিই।

রাস্তার এপারে আমি নিঃশব্দ দুপুরে জীবনের তথ্য যত ফেলে রেখে দূরে জীবনের তত্ত্ব যত খুঁজি, ততই যেন নিঃসঙ্গ মনের সঙ্গে যুঝি।

নিজেরে করিয়া অবহেলা, নিজেরে নিয়ে সে করে খেলা। তবু জানি অজানার পরিচয় আছিল নিহিত বাক্যে, তার বাক্যের অতীত। অকারণে উদ্দেশ্যহীন ভাবে বা অলস মনে পথ চলা যেন এক ধরনের রোমান্টিকতা। কবি সাহিত্যিকরা একে গন্তব্যে পৌঁছনোর মাধ্যম হিসেবে না দেখে বরং জীবনের গভীর অর্থ খোঁজার এবং মনকে বাঁধনমুক্ত করার এক শিল্প হিসেবেই দেখেছেন।

কথায় গানে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু সাধনা, আকাশবাণী মৈত্রী। একটু পরেই বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি সুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভমিতা মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় মোকাবিলা এবং দুগ্ধ ও পশুপালন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে।
1: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত 2 লক্ষেরও বেশি অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদানের মাধ্যমে এই প্রকল্পে মাইল ফলক অর্জন করা সম্ভব হয়েছে।
0: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়দ্রাবাদকে একটি প্রধান ও উচ্চগতি সম্পন্ন রেল হাব হিসাবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। আসন্ন রথযাত্রা উপলক্ষে দক্ষিণ পূর্ব রেল পুরীগামী বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
1: অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে 9 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন পশ্চিমবঙ্গ সরকারের।
0: কেরালায় ভূমিধসের তদন্তে 5 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্য সরকারের।
1: ভিয়েতনামে ফুকুয়া দ্বীপের কাছে নৌকাডুবিতে 15 জন ভারতীয়ের মৃত্যু, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক প্রকাশ।
0: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি মার্কিন ইসরায়েল যৌথ হামলায় তাঁর পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে সকল ইরানবাসীকে আহ্বান জানিয়েছেন।
1: ফিফা বিশ্বকাপে ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি, আগামীকাল শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে।
0: উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা স্বদেশের লিন্ডা নস্কোভার মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরছেন। শেষ পর্যায়ে তিনি 2 দিনের সফরে নিউজিল্যান্ড যান। গত 4 দশকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম নিউজিল্যান্ড সফর। সফরকালে শ্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় মোকাবিলা এবং দুগ্ধ ও পশুপালন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর সফরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল অকল্যান্ডে হাজার হাজার ভারতীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলাপচারিতা। ওই সমাবেশে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। ক্রিস্টোফার লুকসেন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে নিউজিল্যান্ডের উন্নয়নে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন।
2: Marking the first visit by an Indian Prime Minister to New Zealand in 40 years. This visit is also a significant milestone in the New Zealand-India relationship. When I visited last year, you welcomed me and my delegation with great warmth and tremendous generosity.
0: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত এবং অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তির ফলে নিউজিল্যান্ডের রপ্তানিকারকদের কাছে 140 কোটি মানুষের ভারতীয় বাজার উন্মুক্ত হয়েছে। পাশাপাশি ভারতীয় শিল্পপতিদের কাছেও নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
2: Today, I'm pleased to announce that Prime Minister Modi and I have agreed to elevate our relationship to a strategic partnership. And this is a significant step forward. In a world that is increasingly volatile and uncertain, strong partnerships are more important than ever before. And this provides a stronger platform for practical cooperation in prosperity, security, and people-to-people connections.
0: সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাঁর এই সফরের মাধ্যমে ভারত নিউজিল্যান্ড সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হল বলে তিনি মন্তব্য করেন। 40 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মোদী জানান, পরবর্তী সফরের ব্যবধান এত দীর্ঘ হবে না।
3: ভারত আর নিউজিল্যান্ড কে রিশতে মে ইয়াদে ভি হ্যায়, দোস্তি ভি হ্যায়, ভ্যালুজ ভি হ্যায় আর এক কমিটমেন্ট ভি হ্যায়। ভারত নিউজিল্যান্ড কি ইয়াহি ওয়াকা এক নই যাত্রা পর নিকলনে কে লিয়ে তৈয়ার হ্যায়। হমারে সামনে অবসরো সে ভরা খুলা সমুদ্র হওয়ায়ে হমারে সাথ হমন্দর কি বিশাল লহরে হমারে সাথ হচ্ছা শক্তি কা নীলা আসমান হমারে সাথ।

0: बात है,
1: पाने को काफी कुछ है और मैं जानता हूं हम सफल होंगे।
2: প্রধানমন্ত্রী বলেন, অকল্যান্ড থেকে ওয়েলিংটন অথবা ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউন, সর্বত্র ভারতীয় সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
1: নিউজিল্যান্ড বো জগা হ্যাঁ যাহা নিখিল রবিশঙ্কর এয়ার নিউজিল্যান্ড কে সিও বন সকতে হ্যাঁ, যাহা আনন্দ সত্যানন্দ গভর্নর জেনারেল বন সকতে হ্যাঁ, যাহা ক্রিকেট টিম মে রচিন রবীন্দ্র, কহি বম্বে হিলস হহি কোরোমন্ডল হ্যাঁ, কতনে হি নাম হ্যাঁ, রহতে রহতে আপ ভি পুরে কে পুরে কিবি হো গে হ্যাঁ।
3: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত 2 লক্ষেরও বেশি অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদানের মাধ্যমে এই প্রকল্পে মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস PMFME প্রকল্পে এখনও পর্যন্ত 20,300 কোটি টাকারও বেশি বিনিয়োগ এসেছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 11 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দপ্তরের মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এই সাফল্য শুধুমাত্র একটি মাইলফলক নয়, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশে একটি মজবুত ভিত্তি। এ প্রসঙ্গে তিনি মহিলা উদ্যোক্তাদের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। সুবিধাভোগীদের 44% মহিলা বলে উল্লেখ করে তিনি এই প্রকল্পকে নারীকেন্দ্রিক উন্নয়নের প্রতিভূ বলে মন্তব্য করেন।
2: আইন ও বিচার মন্ত্রকের অধীনস্থ আইন বিষয়ক বিভাগ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সহযোগিতায় নতুন দিল্লিতে আজ আঞ্চলিক ভাষা অন্তর্ভুক্তির মাধ্যমে আইনি শিক্ষার সুদৃঢ়করণ শীর্ষক একটি জাতীয় সম্মেলনের আয়োজন করে। হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষার মাধ্যমে বিচার প্রদান ব্যবস্থা এবং আইনি শিক্ষার প্রসার এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি 10 বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আইনি শিক্ষায় বিভিন্ন ভারতীয় ভাষার অন্তর্ভুক্তির জন্য একটি সুসংহত যথাযোগ্য গুণমানের পরিকাঠামো তৈরির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ইংরেজি ভাষার গুরুত্ব বজায় রাখার উপর জোর দেওয়া হয়। প্রস্তাবিত এই পরিকাঠামোর লক্ষ্য দ্বিভাষিক এবং পরবর্তীকালে বহুভাষিক আইনি শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো, যার কারণে আইনি বিষয় সম্পর্কে বোঝাপড়া বৃদ্ধি, ন্যায় বিচারের সুযোগ সম্প্রসারণ, আইনি সহায়তা ও ব্যবহারিক আইনি শিক্ষা ব্যবস্থার সম্পর্কে স্বচ্ছ ধারণা করা সম্ভব হয়। অন্যদিকে জেলা ও অধস্থান আদালতে দায়িত্ব পালনের জন্য ভবিষ্যৎ আইনজীবীদের পেশাগত প্রস্তুতি সম্পন্ন করার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচিত হয়। এছাড়া আইনি ব্যবস্থায় ভাষা অন্তর্ভুক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির ভূমিকা নিয়েও অংশগ্রহণকারীরা আলোচনা করেন।
3: কেন্দ্রীয় রেল ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়দ্রাবাদকে একটি প্রধান এবং উচ্চগতিসম্পন্ন রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে পুনে, চেন্নাই এবং বেঙ্গালুরুর সঙ্গে বুলেট ট্রেন করিডোর তৈরির মাধ্যমে হায়দ্রাবাদকে সংযুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। হায়দ্রাবাদে আয়োজিত একটি শিল্প বিষয়ক অনুষ্ঠানে তিনি বলেন, এই উচ্চগতি রেল নেটওয়ার্ক এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে এবং দক্ষিণ ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে।
4: 3 high-speed bullet train corridors to Hyderabad to Telangana, which will totally change the landscape. If you see, from Pune to Hyderabad, from Hyderabad to Chennai, from Hyderabad to Bangalore, this will become a major game changer for entire region, and Hyderabad will become the high-speed hub. This will totally change the landscape. It will bring huge amount of development. The economies of this entire region will become fully integrated.
3: শ্রী বৈষ্ণব ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদার কথা প্রসঙ্গে বলেন, দেশ এখন AI অ্যাজ আ সার্ভিস মডেল গ্রহণ করেছে এবং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে তেলেঙ্গানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশীয় প্রযুক্তিতে উন্নত মানের চিপ তৈরির জন্য 315টি বিশ্ববিদ্যালয়ে সেমিকন্ডাক্টর ডিজাইন টুলস ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি অনুষ্ঠানে তার বক্তব্যে জানান, বুলেট ট্রেন প্রকল্পের জন্য কেন্দ্র সরকার 5 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। অন্যদিকে সেকেন্দ্রাবাদ ও নামপল্লী সহ তেলেঙ্গানার 42টি রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যকে বাস্তবায়িত করতে ওয়ারঙ্গল ও করিমনগরের মতো Tier 2 শহরগুলোতেও তথ্য প্রযুক্তি সংক্রান্ত কার্যক্রম সম্প্রসারণের জন্য বিশেষভাবে নজর দেওয়া হবে।
2: আসন্ন রথযাত্রা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল পুরীগামী বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শালিমার পুরী রথযাত্রা স্পেশাল আগামী 15 ও 23 জুলাই শালিমার থেকে সন্ধ্যা 6টায় ও পুরী শালিমার রথযাত্রা স্পেশাল আগামী 17 ও 25 জুলাই রাত 12:30টায় পুরী থেকে ছাড়বে। ট্রেনটি যাতায়াতের

0: উভয় দিকে দক্ষিণ পূর্ব রেলের অধীনস্থ সাঁতরাগাছি, মেচেদা, খড়গপুর, বেলদা, দাঁতন, জলেশ্বর, বাস্তা, রূপসা, বালেশ্বর ও সৌর স্টেশনে থামবে। এছাড়া রাউরকেল্লা, বাদামপাহাড়, বংরিপশি, বারবিল থেকে পুরীগামী রথযাত্রা স্পেশাল চালানো হবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর।
1: পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে কমিটি গঠন করল রাজ্য সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির সম্পর্কিত নির্দেশিকা প্রকাশ করেছে বিচার দপ্তর। এই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে চেয়ারপারসন করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব শঙ্খমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএসি শত্রুঘ্ন সিং, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল চন্দ্র মিত্র, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক ও বেঙ্গল সম্ভাগের সহসভাপতি নির্মাল্য ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার বারুইপুরে জানান, এই কমিটি তৈরি করা হয়ে গিয়েছে। এই কমিটির খসড়া বিলটি পরীক্ষা ও পর্যালোচনা করে তাদের মতামত জানাবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল 2026 নামে একটি খসড়া বিল তৈরি করেছে। এই বিলের উদ্দেশ্য হল রাজ্যের সব বাসিন্দার জন্য ধর্ম, বিশ্বাস বা সম্প্রদায় নির্বিশেষে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উইল ছাড়া সম্পত্তির উত্তরাধিকার এবং উইল অনুযায়ী সম্পত্তির উত্তরাধিকারের মতো ব্যক্তিগত দেওয়ানি বিষয়গুলিতে একটি একক আইনগত কাঠামো গড়ে তোলা।
0: কেরালার ওয়েনাড়ের কাল্লাডিতে ভূমিধসের বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য কেরালা সরকার 5 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। ভূতাত্ত্বিক ডক্টর সিপি রাজেন্দ্রনের নেতৃত্বাধীন এই কমিটি কেন্দ্র ও রাজ্য সরকারের প্রস্তাবিত পরিবেশ বিষয়ক ছাড়পত্র এবং নিরাপত্তাজনিত সম্ভাব্য ত্রুটিগুলি খতিয়ে দেখার পর 1 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে। এদিকে কেরালার রাজস্বমন্ত্রী এপি অনিল কুমার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। উদ্দিষ্ট এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শনের পর মন্ত্রী বলেন, আবহাওয়া অনুকূল থাকলে নিখোঁজ কর্মীর সন্ধানে তল্লাশি অভিযান আগামী দিনগুলিতে আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।
1: এক দেশ এক নির্বাচন বিষয়ক যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী বলেছেন, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একত্রে হলে প্রশাসন মজবুত হবে, ব্যয় কমবে এবং দেশের অর্থনীতির পক্ষে সহায়ক হবে। গোয়ায় আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী বলেন, সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে 41 সদস্যের কমিটি বর্তমানে বিভিন্ন রাজ্যে মতামত সংগ্রহের জন্য সফর করছে। রাজ্য সরকার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে মতামত ও পরামর্শ নেওয়া হচ্ছে। নবম রাজ্য হিসেবে এই যৌথ সংসদীয় কমিটি বর্তমানে গোয়া সফর করছে। শ্রী চৌধুরী স্পষ্ট জানান, এক দেশ এক নির্বাচনের অর্থ কখনোই সারা দেশে একদিনে নির্বাচন নয়, বরং লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিভিন্ন দফায় ভোট গ্রহণ করা হবে। তবে এই নির্বাচন হবে প্রতি 5 বছর অন্তর একবার। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান আরও দাবি করেন, একত্রে নির্বাচন হলে প্রায় 7 লক্ষ কোটি টাকা সাশ্রয় হতে পারে। বারবার নির্বাচনের ফলে প্রশাসনিক কাজে ব্যাঘাতের পাশাপাশি সরকারের খরচও বৃদ্ধি পায়। সেই সঙ্গে বারংবার ভোট গ্রহণের ফলে শিক্ষা, পর্যটন, বিনিয়োগ এবং শিল্প উৎপাদন প্রভাবিত হয়। শ্রী চৌধুরী আরও জানান, কমিটির কাছে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা জানিয়েছেন, প্রস্তাবিত এই বিল সংবিধানের সঙ্গে সাযুজ্যপূর্ণ এবং তা কখনোই যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী নয়। তিনি আরও জানান, রিপোর্ট পেশের আগে সারা দেশ থেকে সংগৃহীত মতামত এবং পরামর্শ কমিটি বিবেচনা করবে।
0: আজ বিশ্ব জনসংখ্যা দিবস। অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল উন্নয়নের ভিত্তি হিসাবে স্বেচ্ছায় পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যকর পরিবারের গুরুত্ব তুলে ধরে আজকের এই বিল। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, 2টি শিশুর জন্মের মধ্যে যথেষ্ট ব্যবধান থাকলে সেই পরিবার স্বাস্থ্যকর এবং সুখী হয়ে ওঠে। এই স্লোগানকে সামনে রেখে তিনি শিশু এবং মাতৃত্বকালীন স্বাস্থ্যের ব্যাপারে আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন। একটি মজবুত, স্বাস্থ্যবান এবং উন্নততর ভারত গড়ে তুলতে গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবার প্রতি দায়বদ্ধ হওয়ার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800 11 7800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 24 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 4-5 থেকে 5 দিন দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই অঞ্চলগুলির মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড।

0: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ওড়িশা। অন্যদিকে আগামীকাল অসম, মেঘালয়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে পূর্ব ও পশ্চিম মধ্যপ্রদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বৃষ্টিপ্রবণ এলাকায় আগামী 2-3 দিন বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলে আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আইএমডির বিজ্ঞানী ডক্টর নরেশ আকাশবাণীকে জানিয়েছেন, আগামী 2 দিনে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে 12 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কোনো উল্লেখযোগ্য নিম্নচাপ বলয় না থাকায় আগামী 6-7 দিন উত্তর পশ্চিম, মধ্য এবং উপদ্বীপীয় ভারতের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে। এলনিনো পরিস্থিতির কারণে দেশে সামগ্রিক মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কমে গেছে বলেও তিনি উল্লেখ করেন। এবার বিদেশের খবর।
1: ভিয়েতনামের ফুকুয়া দ্বীপের কাছে আজ ভারতীয় পর্যটকবাহী একটি স্পিডবোট উল্টে গেলে 15 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 10 জন তামিলনাড়ু, 3 জন অন্ধ্রপ্রদেশ এবং 2 জন কেরালার বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে 21 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ, 32 জন ভারতীয় পর্যটক ও 4 জন ক্রু সদস্য নিয়ে বোটটি হানমে রুত এনওয়াই দ্বীপ থেকে প্রায় 400 মিটার দূরে উল্টে যায়। হ্যানয় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, স্থানীয় প্রশাসনের মাধ্যমে উদ্ধার কাজ চলছে। এর সঙ্গে ঘটনা সম্পর্কিত বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তথ্য সহায়তা প্রদানের লক্ষ্যে হোচিমিন শহরে ভারতীয় কনস্যুলেট জেনারেলের দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তার বার্তায় আহতদের দ্রুত সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন। তিনি জানিয়েছেন, ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস ও বাণিজ্যিক দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে এবং প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছে।
0: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনেই মার্কিন ইসরায়েল যৌথ হামলায় তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সকলকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এটি জাতির দায়িত্ব। তার পিতার শেষকৃত্যে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতিকে তিনি ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। এই উপলক্ষে এক বার্তায় মোজতবা খামেনেই বলেছেন, এই হত্যার জন্য যারা দায়ী তাদের বিচার হবে। সমগ্র ইরান এবং ইরাক জুড়ে 6 দিনব্যাপী শেষকৃত্যানুষ্ঠানে অভূতপূর্ব সাড়া পাওয়ায় তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার প্রতিশোধ নেওয়ার আহ্বানের প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়েছেন। বরিষ্ঠ মার্কিন আধিকারিকদের হরমুজ প্রণালী খুলে রাখা এবং সেখান দিয়ে চলাচলকারী কোনো জাহাজের উপর হামলা না করার ব্যাপারে ইরানের বিবৃতি দাবি করার পর সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।
1: টাইফুন বাভি আজ পূর্ব চীন সাগরের ওপর দিয়ে ক্রমশ অগ্রসর হচ্ছে। এর প্রেক্ষিতে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলিতে প্রবল বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। অন্যদিকে তাইওয়ান ও পূর্ব চীনে এই টাইফুনের ল্যান্ডফল হওয়ার আশঙ্কা রয়েছে। এই টাইফুনটি ঘণ্টায় সর্বোচ্চ 144 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সহ তাইওয়ানের উত্তরাঞ্চল অতিক্রম করে আগামীকাল ভোরে চীনের জেঝিয়াং প্রদেশে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জাপানের ওকিনাওয়া প্রিফেকচারে ঝড়জনিত জলোচ্ছ্বাস ও উত্তাল ঢেউয়ের আশঙ্কায় সংশ্লিষ্ট প্রশাসনের তরফে 200টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। তাইওয়ানে স্কুল ও সরকারি দপ্তর বন্ধ রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যে অন্তত 36 জন আহত হয়েছেন এবং 14,000েরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে চীন থেকে এই টাইফুনের জন্য কমলা সতর্কতা এবং ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ফুজিয়ান প্রদেশের উপকূল এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। টাইফুন অগ্রসর হওয়ার সঙ্গে ফেরি চলাচল এবং বেশ কয়েকটি দ্রুত গতির ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে।
0: স্পেনে ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে সেদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এখনও 100 দমকলকর্মী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্পেনীয় প্রশাসন থেকে জানানো হয়েছে, বেদার গ্রামের আশেপাশে জরুরি পরিষেবা প্রদানকারী দল মোতায়েন করা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় 4 ব্রিটিশ নাগরিক সহ 12 প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আরও 23 জন। আলমেরিয়ার লা গালারদ এলাকায় ব্রিটিশ নাগরিক সহ মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, ফ্রান্স, পর্তুগাল ও স্পেন সহ দক্ষিণ ইউরোপ জুড়ে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দীর্ঘস্থায়ী দাবদাহের ফলে এই দাবানলের ঘটনা ঘটেছে। তীব্র তাপমাত্রা, অত্যন্ত শুষ্ক ভূমি এবং প্রবল বাতাসের কারণে

0: বৃহস্পতিবার বিকেলে লা গালারদোর এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আন্দালুসিয়ার স্বাস্থ্য ও আপৎকালীন বিষয়ক মন্ত্রী আন্তোনিও সানজ আজ জানিয়েছেন, এই দাবানলের কারণে 6,600 হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এবার খেলার খবর।
1: প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি হবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। আগামীকাল শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। কানসাস সিটিজ স্টেডিয়ামে খেলা শুরু হবে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30। 72 বছর পর বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। 1954 সালের বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। উল্লেখ, সুইজারল্যান্ডই সেবারের আয়োজক দেশ ছিল। এদিকে ফ্রান্সের পর স্পেন দ্বিতীয় দল হিসেবে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফ্যাবিয়ান রুইজ। 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস ডে কেটালের। 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে।
1: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যে কলকাতা প্রিমিয়ার লিগ আগামীকাল শুরু হচ্ছে। প্রথম দিন গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 4:00। সোমবার পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম ম্যাচে রেনবো অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে। আইএফএর পক্ষ থেকে প্রথম রাউন্ডের সূচি ঘোষণা করা হয়েছে। দুটি গ্রুপে 26টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
0: মেঘালয় ক্রীড়ামন্ত্রী শ্রী ওয়াইলাদমিকে শিল্লা আজ 135তম ঐতিহাসিক ডুরান কাপের ট্রফি প্রদর্শন এবং ট্যুরের সূচনা করেছেন। অনুষ্ঠানে সেনাবাহিনী ও রাজ্য প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডুরান কাপ, রোলিং শিমলা ট্রফি এবং প্রেসিডেন্টস কাপ, এই তিনটি ট্রফি নিয়ে আজ থেকে 14 জুলাই পর্যন্ত শিলং, জোয়াই ও তুরা জুড়ে একটি রোড শো বা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শুরু হবে আগামী 25 জুলাই, চলবে 23 আগস্ট পর্যন্ত। কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল এবং শিলং, এই 5টি স্থানে ম্যাচগুলি হবে। আসামের গুয়াহাটি এবং ঝাড়খণ্ডের রাঁচিতে এই প্রথম ডুরান কাপ আয়োজন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কলকাতার 2টি স্টেডিয়াম, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গন।
1: উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা স্বদেশের লিন্ডা নস্কোভার মুখোমুখি হয়েছেন। শেষ পাওয়া খবরে নস্কোভা প্রথম সেটটি 6-2 জিতে নিয়েছেন। দ্বিতীয় সেটের খেলা চলছে। দ্বিতীয় সেটে নস্কোভা 3-2 ফলাফলে এগিয়ে আছে। দুই খেলোয়াড়ই প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠেছেন। দুজনের কাছেই প্রথমবার গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি। আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে জানিক সিনার আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে খেলবেন।
0: লর্ডসে মহিলাদের 4 দিনের একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিনে ভারত ইংল্যান্ডের থেকে 115 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলা শুরু করেছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ভারতীয় মহিলা দল বিনা উইকেটে 82 রান করেছে। এর আগে গতকাল ভারতের প্রথম ইনিংস 285 রানে শেষ হয়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের প্রথম ইনিংস আজ 170 রানে শেষ হয়ে যায়। অ্যামি জোন্স 52, অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ট 44 রান করেছেন। ভারতের হয়ে ক্রান্তি গৌড় 5টি উইকেট নিয়েছেন। শায়লি সাদঘরে, স্নেহ রানা 2টি করে উইকেট নিয়েছেন। 1টি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা।
1: সাউদাম্পটনের এজেস বলে আজ 5 ম্যাচে টি-20 সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতের সামনে 258 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 257 রান করে। ভারত ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 1 ওভার 2 বলে বিনা উইকেটে 11 রান করেছে। উল্লেখ্য, ইংল্যান্ড টি-20 সিরিজের 3 ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ছিল।
0: জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের একদিবসীয় ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ 7 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। হারারেতে আজ 200 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলাদেশ 14 ওভার বাকি থাকতেই 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তানজিদ হাসান 94 এবং সৌম্য সরকার 69 রান করেন। এর আগে জিম্বাবুয়ে 48 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 199 রান তুলতে সমর্থ হয়। ওয়েসলি মাথে ভিয়ার 75 এবং ব্র্যাড ইভান্স 50 রান করেন। উল্লেখ্য, প্রথম 2টি ম্যাচ জিতে জিম্বাবুয়ে আগেই এই সিরিজ জিতে নিয়েছে।
1: মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 4-এ জ্যোতি সুরেখা ভিন্নাম, পৃথিকা প্রদীপ

এবং চিকিতা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ফাইনালে ভারতীয় ত্রয়ী 288-232 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হন। এবার দৃষ্টিকোণ। অভিনেত্রী টুনটুনের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

আসল নাম ছিল উমাদেবী খাত্রে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পরিচিতি টুনটুন নামে। বলা যেতে পারে ভারতীয় চলচ্চিত্রের প্রথম কৌতুক অভিনেত্রী।

1923 সালের 11 জুলাই উত্তরপ্রদেশে জন্ম। খুব ছোট বয়সে বাবা মা মারা যাওয়ায় কাকার কাছে মানুষ। সে সময় মেয়েদের লেখাপড়ায় খুব একটা গুরুত্ব ছিল না, তিনিও তার ব্যতিক্রম নন, কিন্তু ছোট থেকেই রেডিওর প্রতি ছিল আকর্ষণ।

0: সবসময়ই চাইতেন সঙ্গীত শিল্পী হতে। নাজির ওয়াজিক আজরা ছবিতে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ 1946 সালে। 1947 সালে তার বেশ কয়েকটি গান বিপুল জনপ্রিয় হয়, কিন্তু শুধু সঙ্গীত শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা ক্রমশই কঠিন হয়ে পড়ছিল। শুরু করলেন অভিনয়, দিলীপ কুমারের বিপরীতে প্রথম ছবি বাবুল।
1: আবি আমারা বাড়ি আনে ওয়ালা
2: মানে কাহা নেই যা আমার বাত মত কা
1: তুমি ইয়া বাত নি করেঙ্গা।
3: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় মোকাবিলা এবং দুগ্ধ পশুপালন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে।
4: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত 2 লক্ষেরও বেশি অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদানের মাধ্যমে এই প্রকল্পে মাইল ফলক অর্জন করা সম্ভব হয়েছে।
3: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়দ্রাবাদকে একটি প্রধান ও উচ্চগতি সম্পন্ন রেল হাব হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। আসন্ন রথযাত্রা উপলক্ষে দক্ষিণ পূর্ব রেল পুরীগামী বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
4: অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে 9 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন পশ্চিমবঙ্গ সরকারের।
3: কেরালায় ভূমিধসের তদন্তে 5 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্য সরকারের।
4: ভিয়েতনামে ফুকুয়া দ্বীপের কাছে নৌকা ডুবিতে 15 জন ভারতীয়ের মৃত্যু, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক প্রকাশ।
3: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনেই মার্কিন ইসরায়েল যৌথ হামলায় তাঁর পিতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সকল ইরানবাসীকে আহ্বান জানিয়েছেন।
4: ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি, আগামীকাল শেষ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে।
3: উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা স্বদেশের লিন্ডা নস্কোভার মুখোমুখি। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান আলোর সন্ধানে।
1: এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে।
2: রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের নিউরোলজির অধ্যাপক এবং মণিপাল হসপিটাল সল্টলেকের সিনিয়র কনসালটেন্ট ডক্টর অংশু সেন,
3: ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশনের কথাটা মানে হচ্ছে যেখানে আমাদের লং স্ট্যান্ডিং কোন নিউরোলজিক্যাল সমস্যা থাকে তাকে আমরা বলি। যেমন স্ট্রোক থেকে আক্রান্ত যদি কোনো পেশেন্ট আমরা দেখি যে বহুদিন তার সারতে সময় লাগছে, তার ক্রনিক একটা রিহ্যাবিলিটেশন দরকার হয়, অথবা অ্যালজাইমার্স ডিজিজ, দীর্ঘমেয়াদী একটা নিউরোডিজেনারেটিভ স্নায়বিক অসুখ, সেটা লং স্ট্যান্ডিং ডিজিজ, যার এপিলেপসি থাকে, তার অনেকদিন ধরে তার চিকিৎসা চলে, যার মাল্টিপল স্ক্লেরোসিস থাকে, তার দীর্ঘদিন ধরে চিকিৎসা থাকে চলে, এইগুলোকে আমরা লং স্ট্যান্ডিং নিউরোলজিক্যাল ডিজিজ বলি। লং স্ট্যান্ডিং গুলো যে ডিজিজ গুলো রয়েছে স্নায়বিক অসুখগুলোর মধ্যে, তার মধ্যে অন্যান্য অসুখও পড়ে, যেমন মাইগ্রেন পড়ে, একে থেকে বিভিন্ন ধরনের যে আমাদের ক্লাসিফিকেশন আছে তার বিভিন্ন ধরনের হেড টেনশন টাইপ অফ হেডেক সেগুলো পড়ে। কিন্তু যেগুলো যদি লং স্ট্যান্ডিং যেগুলো অসুখ সেগুলো কিন্তু ভাবতে, তার মধ্যে স্ট্রোক হচ্ছে অন্যতম, কারণ সেগুলো ক্ষেত্রে সেই অসুখগুলির ক্ষেত্রে দেখা গেছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার, কারণ স্ট্রোককে যেমন আমাদের অ্যাকিউট ট্রিটমেন্ট দরকার প্রাণ তাকে বাঁচানোর জন্য, তেমনি পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশনের জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতে হয়, সেগুলোকে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বলা হয়। ডিমেনশিয়া কখনো কিউরেবল হয় না, কেন ই ক্যান বি ট্রিটেড। ডিমেনশিয়া কখনই আমি বলবো যে এগুলো একটা ডিজেনারেটিভ অসুখ, সেটা ক্রমশ বাড়তে থাকে, যেমন অ্যালজাইমার্স ডিজিজ সেটা মহামারীর আকার ধারণ করেছে, সেটার ক্ষেত্রে আমাদের এই অসুখের ক্ষেত্রে মেমোরি প্রবলেম হয়। মেমোরি প্রবলেমের সঙ্গে সঙ্গে শুধুমাত্র যে এটা আমাদের যে মনে রাখার স্মৃতি ভ্রংশ তা না, দৈনন্দিন ব্যবহার কাজে যে আমাদের সাহায্য লাগে, যে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং তার জন্য সাহায্য লাগার, ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হওয়া, চেনা জায়গায় হারিয়ে যাওয়া, নাম মনে করতে না পারা, এইগুলো কিন্তু এই রোগের উপসর্গ। পরবর্তী ক্ষেত্রে ব্যবহারিক পরিবর্তন বা বিহেভিয়ারাল চেঞ্জে সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন এগুলো থাকতে পারে। সুতরাং এগুলো যে পুরোপুরি সম্পূর্ণ নির্মূল করা যাবে অসুখটা তা না, কিন্তু উপসর্গগুলো অনেকখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই জন্য রোগের উপসর্গ দেখতে গেলে ডাক্তারবাবু স্মরণাপন্ন হতে হবে, এই জন্য প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করলে কিছুটা আয়ত্তে আনা যায় যে আমাদের অ্যালজাইমার্স ডিজিজ বা ডিমেনশিয়া তা কিন্তু না, বলবো একটা অসুখ আছে, সেটা হচ্ছে তার কিছুটা মাইল্ড ফর্ম অফ ডিমেনশিয়া, সেই ক্ষেত্রেও কিন্তু ওষুধ তাড়াতাড়ি শুরু করলে তার উপসর্গগুলো অনেকখানি কন্ট্রোলে আনা যেতে পারে। কিন্তু স্ট্রোক যেমন হচ্ছে একটা নট এ কিউরেবল, নট এ প্রিভেন্টেবল ডিজিজ, কেননা আমাদের যে লাইফস্টাইলে পরিবর্তন আনা যায়, যেমন রক্তচাপ, উচ্চ রক্তচাপ, ব্লাড সুগার, ধূমপান বর্জন করা হয়, মদ্যপান বর্জন করা হয়, রেগুলারলি শরীর চর্চা করা হয়, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া হয়, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং আমাদের যে টেনশন ফ্রি থাকা যায়, তাহলে কিন্তু আমরা স্ট্রোকের চোখকে অনেকখানি প্রতিরোধ করতে পারি। ইউজুয়ালি বয়স্ক লোকদের হয়, যেমন ষাট থেকে 65 বছর থেকে তাদের উপসর্গ সৃষ্টি হয় হয়তো, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে অল্প বয়সে ডিমেনশিয়া দেখতে পাওয়া যায়, এবং এই ক্ষেত্রে একটা জেনেটিক ফ্যাক্টর প্লে করে, এবং দেখা গেছে যে তারা ডাউন সিনড্রোম আক্রান্ত, তাদের কিন্তু ডিমেনশিয়া আর্লি অনসেট হয়, এবং ইউজুয়ালি ডিমেনশিয়া বয়স্ক লোকদের হয়, এবং কিছু কিছু পারিবারিক ইতিহাসও থাকতে পারে, কিছু কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর্স প্লে করে, এবং কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, তার মধ্যে হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, ডায়াবেটিস, হাইপার টেনশন, এগুলো কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর ফর ডিমেনশিয়া। এবং স্নায়ুরোগ বেড়ে যাওয়ার প্রথম কথা হচ্ছে অনেক সময় যেগুলো আমরা আগে ভাবতাম যে সাইকিয়াট্রিক প্রবলেম, সেগুলো কিন্তু তার একটা নির্দিষ্ট স্নায়ুবিক কারণ বা নিউরোলজিক্যাল কারণ আমরা শনাক্তকরণ করতে পেরেছি। যেমন মুভমেন্ট ডিসঅর্ডার, মুভমেন্ট ডিসঅর্ডার যেমন কতগুলো অসুখ আছে, যেমন টিক, টুরেট সিনড্রোম, ডিসটোনিয়া, ডায়ালিজম, কোরিয়া, এগুলো অনেক সময় আগে সাইকিয়াট্রিক প্রবলেম বলে ভাবা হতো, এখন তা দেখা গেছে যে নির্দিষ্ট একটা নিউরোলজিক্যাল এন্টিটি এবং তার নিউরোলজিক্যাল সাবসেট আমরা পার করতে পেরেছি। এর ফলে এই রোগগুলো আরো শনাক্তকরণ করতে আমাদের সুবিধা হয়েছে, কিন্তু কোনো মতেই এগুলো কোনো সাইকিয়াট্রিক প্রবলেম না, যদি সাইকিয়াট্রিক প্রবলেম এর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এছাড়া

বর্তমান যুগে লাইফ স্টাইল মডিফিকেশনটা খুবই দরকার, কেননা অল্প বয়সে আমরা দেখতে পাচ্ছি যেমন হার্ট অ্যাটাক হচ্ছে, অল্প বয়সে স্ট্রোকও হচ্ছে। সুতরাং অল্প বয়সে স্ট্রোকের ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, ধূমপান, মদ্যপান, পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া, তাতে অতিরিক্ত স্ট্রেস, অবশ্যই এর সঙ্গে ফ্যামিলি হিস্ট্রি একটা প্লে করে, কিন্তু ডায়াবেটিস ঠিক মতো নিয়ন্ত্রণে না রাখা, এগুলো ব্লাড প্রেশার পিক আপ না করা, এগুলো কিন্তু একটা অসুখে পরিণত হয়ে গেছে, যেগুলো দেখা যেত ইউজুয়ালি প্রিভেন্ট করা যায়। সেগুলো যদি আমরা সেগুলো সেই পার্টিকুলার লাইফস্টাইলে আমরা ঠিক করে থাকি, তাহলে দেখতে পাবো যে অনেকখানি এই অসুখগুলোকে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ক্যাম্প করে মানুষকে সচেত করতে হবে, এবং যদি কারো স্ট্রোক হয় তাদের নির্দিষ্ট সময় গোল্ডেন আওয়ারের মধ্যে তাকে নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিতে হবে। প্রথম 3-4 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি কারো ইসকেমিক স্ট্রোক হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে তাকে নিকটবর্তী হাসপাতালে দ্রুত মুভ করতে হবে, এবং সেই ক্ষেত্রে ইন্টারনাল থ্রম্বোলাইসিস, পরে দরকার হলে থ্রম্বেক্টমি, এই চিকিৎসাগুলো আমাদের ব্যবস্থা নিতে হবে। বেশিরভাগ সময় দেখা গেছে যে এই স্ট্রোক হয়েছে আমরা বুঝতে পারি না, ভাবছি যে মাথা ঘুরছে, হাত পা ঝিমঝিম করছে, বা স্ট্রোককে হার্ট অ্যাটাক বলে মনে করা, স্ট্রোক মনে রাখতে একটা ব্রেন অ্যাটাক, এটা হার্ট অ্যাটাক না। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই সচেতনতাটা বৃদ্ধি করা খুব ইম্পর্টেন্ট। তারপর টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের দেখা গেছে যে 3-4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে যদি আমাদের এই উপসর্গ হাত দুর্বল হয়ে যাওয়া, মাথা ঘোরা, ঝাপসা হয়ে যাচ্ছে, কথা বা জড়তা আসছে, এই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এগুলো স্ট্রোকের উপসর্গ, ইমিডিয়েটলি নিকটবর্তী হাসপাতালে যেতে হবে। কেননা এই গোল্ডেন আওয়ারটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এই গোল্ডেন আওয়ারের মধ্যে যদি ইস্কেমিক স্ট্রোক কারো থাকে তাহলে কিন্তু থ্রম্বোলাইসিস করলে অনেক ক্ষেত্রে দেখা দিতে পারে, তার পক্ষাঘাত থেকে আমরা তাকে নিস্তার দিতে পারি। সুতরাং কারো যদি হেমারেজিক স্ট্রোক হয় আর্থিনিকের, তার হেমারেজ তার পরিমাণে বেড়ে যেতে পারে। সুতরাং যখনই এই ধরনের উপসর্গ, হাত উইক হয়ে গেল, কথা জড়িয়ে গেল, ব্যালেন্সের সমস্যা, তখন সঙ্গে সঙ্গে কিন্তু মনে রাখতে হবে এটা ব্রেইন অ্যাটাক। এরকম মৃগী রোগের লক্ষণ যখন থাকবে, তখন হাত ঢাকুনি দিচ্ছে, চোখ উল্টে গেল, মুখ থেকে গাঁটলা বেরোলো, জিভ কেটে গেল, তখন মনে রাখবে একটা মৃগীর অসুখ, এই অসুখ। এবং এই অসুখে অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, কোনো কোনো সময় ব্রেনে আমরা যদি কোনো কারণ অনুধাবন করতে পারি সেই ক্ষেত্রে সে সিমটোমেটিক এপিলেপসি, তার চিকিৎসা করতে হবে, তার ওষুধগুলোর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এরকম ভাবে যদি অ্যালজাইমার্স ডিজিজের ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের প্রথম প্রথম যে মেমোরি প্রবলেম যখন হচ্ছে, তখন আমাদের দেখতে হবে শুধু অ্যালজাইমার্স ডিজিজের জন্যই হচ্ছে না, অন্য কোনো কারণের জন্য হচ্ছে। অনেক সময় ব্রেন টিউমার থেকে বা কোনো অনেক সাবলুরাল হেমাটোমা, মাথায় যে রক্তক্ষরণ হয়, তার থেকেও কিন্তু ধরনের উপসর্গ দেখতে পাওয়া যেতে পারে। আবার একটা এমডি ক্ষেত্রে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, এক্ষেত্রে দেখে মনে হয় যে সাইকিয়াট্রিক প্রবলেম, কিন্তু অনেক ভালো মতো নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করলে এই অসুখটির সম্বন্ধে আমরা সম্ভব ধারণা করে সেই উপসর্গগুলো আমরা জানতে পারি। এরকম ক্ষেত্রে পার্কিনসন ক্ষেত্রে যদি কারো হাত কাঁপে, হাত কাঁপা মানে পার্কিনসন না, অনেক অন্য কারণের জন্য হাত কাঁপতে পারে, যেমন এসেনশিয়াল টিউমার বলে একটা অসুখ আছে, সেই ক্ষেত্রে হাত কাঁপতে পারে। সেই ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে সব হাত কাঁপা মানেই পার্কিনসন না, থাইরয়েডের সমস্যার জন্য হাত কাঁপতে পারে, কোনো যদি কোনো আমরা ইনহেলার ব্যবহার করি তার জন্য হাত কাঁপতে পারে, সেই সমস্ত সম্ভাবনাগুলো থেকে তারপরে আমাদের অসুখটাকে নির্ধারণ করতে হবে। সুতরাং উপসর্গগুলো জানতে হবে কোন অসুখের কি উপসর্গ, এই সব উপসর্গগুলো নিয়ে একটা সচেতনতা বৃদ্ধি করলে তবেই কিন্তু মানুষ তারা অনেক বেশি কনসার্ন হবে অসুখগুলো সম্বন্ধে, এবং সেই রোগ সম্বন্ধে জানতে পারলে তবেই কিন্তু তারা নিকটবর্তী হাসপাতালে বা ডাক্তারবাবুর কাছে এসে এই রোগের চিকিৎসা গ্রহণ করবে। আর একটা কথা বলতে চাই যে খুব ইম্পর্টেন্ট যে আমাদের রিহ্যাবিলিটেশন সম্বন্ধে বলতাম, সে রিহ্যাবিলিটেশনটা হচ্ছে যখন অ্যাকুট সুস্থ কেটে যাওয়ার পর, বিশেষ করে স্ট্রোকের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের মেইন গোল হবে যে আমাদের শক্তিটা হারিয়ে গেছে, যে তার চলার ক্ষমতা বা ব্যালেন্স হারিয়ে গেছে, বা মনে রাখার ক্ষমতা হারিয়ে গেছে, বা ল্যাঙ্গুয়েজে প্রভাবে সেটাকে রিস্টোর করা, এবং আমাদের কতগুলো টাস্ক ওরিয়েন্টেড ট্রেনিং অর ফাংশনাল ইন্ডিপেন্ডেন্ট, নিজে নিজে যাতে আমরা কাজগুলো করতে পারি, আমার ওভারঅল কোয়ালিটি অফ লাইফ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি ইমোশনাল ওয়েলবিং, আমাদের মানুষের হাসি খুশি থাকা, ভাব রাখা, তারপরে এবং পরিবারের সকলের সঙ্গে একটা কোয়ালিটি টাইম কাটানো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড মোবিলিটিটা এবং ফাংশনাল লস ডিউ টু প্যারালিসিস, যে জিনিসটা হয়েছিল চোখের ক্ষেত্রে সেটা আবার আমরা পুনর্বাসনের মাধ্যমে, ফিজিওথেরাপির মাধ্যমে, কোনো কোনো ক্ষেত্রে যদি কারো বিশেষ প্লাস্টিসিটি থাকে তাহলে আমরা বোটুলিনিয়াম টক্সিন অ্যাপ্লাই করে তাদের সেই প্লাস্টিসিটিকে কমাতে পারি। আর এইভাবে আমাদের আরো সচেতনতা বাড়াতে হবে যে সেকেন্ড

0: জন্য আমাকে সেই ওষুধ নিয়মিত সেবন করা এবং নিয়মিত
1: কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট পূর্বাংশু চন্দ্র মিত্রের
2: নিউরোলজিক্যাল সমস্যা শারীরিকও হতে পারে এবং মানসিক ভাবেও এটা এফেক্ট করতে পারে। যদি এটা মানসিক দিক থেকে বলা হয় তাহলে চার ভাগে ভাগ করা হয়। নিউরোলজিক্যাল সমস্যা কারণ এটা চলাফেরাকে যেমন নিয়ন্ত্রিত করতে পারে তেমনি এটা কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অপারগতা হতে পারে, সেটা গুরুতর থেকে শুরু করে মানসিক ক্ষেত্রে আইকিউ লেভেলের পরে সেটা যদি 75-70 ভাগের উপরে থাকে সেটা সাধারণভাবে ধরা হয়, তারপরে 50-70, 20-50 এবং 20 নিচে হলে এটাকে তাকে মেন্টালি রিটার্ডেড হিসেবে ধরা হয় এবং এগুলোকে অনেক নিউরোলজিক্যাল সমস্যার অন্তর্ভুক্ত আপনি বলতে পারেন। এবং সেক্ষেত্রে তিনি যে আমাদের যে 1995 এর যে মেন্টালি রিটার্ডেড পার্সনদের জন্য যে অ্যাক্ট আছে সেটা সম্প্রতি 2016 সংশোধনী হয়েছে, এইটাকে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির মধ্যে খেলা উইথ 40% ডিসএবিলিটি, 40% ডিসএবিলিটি তারা আইনের যে পরিধির মধ্যে তারা এই নিউরোলজিক্যাল সমস্যার এর একটা অঙ্গ মাত্র, এই সমস্ত পার্সন উইথ 40% ডিসএবিলিটি তারা এই আইনগত যে এন্টাইটেলমেন্ট বিভিন্ন ভাতা বা অ্যালাউন্স সুযোগ সুবিধা সেগুলো তারা কিন্তু পেতে পারে। ভারত সরকার 1991 থেকে তারও স্কিম রয়েছে এবং ভারত সরকার ভেবে এসছেন সেক্ষেত্রে প্রথম কাজটাই হবে যে তিনি বা তার হয়ে যারা তার সুরাকাঙ্ক্ষী তাদের নির্দিষ্ট পোর্টাল আছে সেই পোর্টালে আবেদন করতে হবে এবং তার একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার যার যে এই ডিসেবিলিটি সেটার জন্য নথিবদ্ধ হতে পারলে তিনি শুধুমাত্র চাকরির ক্ষেত্রে যে প্রোটেকশন বা তিনি চাকরির ক্ষেত্রে প্রোটেকশনের সাথে যে বেনিফিট গুলো শুধু পাবেন না, যদি কোনো ছাত্র হয় সেক্ষেত্রে রিজার্ভেশন পাবে এবং আদার যে ফার্দার লোন পাওয়ার ক্ষেত্রে সরকারি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এরকম বিভিন্ন জায়গায় লোন পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন স্কিমেকে তাদের জন্য কিন্তু আলাদাভাবে সংরক্ষণ যেরকম আমাদের সংবিধানের এটা আর্টিকেল 15 যেমন নারী এবং অনগ্রসর শ্রেণীর জন্য ব্যবস্থা রাখা হয়েছে এটা কিন্তু তারই একটা অঙ্গ হিসেবে ভারত সরকার 1981 থেকে তাকে কিন্তু এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটা জেনারেট করতে হবে এবং লোকালি ও মিউনিসিপ্যাল অথরিটি বা কাউন্সিলরের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যেমন তিনি শংসাপত্র পাবেন তেমনই এই যে ইউনিক আইডেন্টিটির জন্য এটা করা হয় এখানে তিনি যদি নথিভুক্ত থাকেন তাহলে সেটা ভারতবর্ষের যে এই ডেটাবেসের যে রেজিস্টার সেটাকে সমৃদ্ধ শুরু করবে না, তিনি যেই বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সেটা লেখাপড়ার ক্ষেত্রে হতে পারে, কারণ আপনি যার কথা বলছেন সে একজন খুব নতুন ছাত্র বা ছাত্রী হতে পারে, সে কর্মরত অবস্থা হঠাৎ করে হতে পারে, এই ইউনিক আইডেন্টিফিকেশন যেমন একটা আমাদের আধার কার্ড একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার তাতে জেনারেট হয়, এতে তার যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা তার যে চলাফেরা ডিসএবিলিটি মেন্টালি রিটার্ডেডনেস এই কথাটা এখন ব্যবহার করা হচ্ছে না, তো যাকে বলা হয় যে দিব্যাঙ্গ তাদের জন্য এই যে সুযোগ সুবিধাগুলো সেটা পেতে গেলে যেমন কেন্দ্রীয় সরকারে এই ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরে পোর্টালে আবেদনের যে ফর্ম আছে সেইটাকে সেই যথাযথ প্রক্রিয়ায় সেখানে আবেদনের ভিত্তিতে তিনি এইটা যদি তার এন্টাইটেলমেন্ট হয় তখন সেই নাম্বারটি দিয়ে এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে থাকলে তিনি কিন্তু 1000-1500 মাসিক ভাতা পেতে পারেন এবং সেই শংসাপত্র পশ্চিমবঙ্গ সরকারের সাথে সাথে ভারত সরকারের এই জায়গায় নথিভুক্ত করে রাখাটা কাম্য।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, প্রযোজনা দুর্বাদে।
4: আলোর সন্ধানে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। দীর্ঘ চার দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম নিউজিল্যান্ড সফর। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জন ভারতীয়র মৃত্যু, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 4 থেকে 5 দিন দেশের উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ ফোরে ভারতের কম্পাউন্ড দল রূপ পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত করেন। অকল্যান্ডের স্পার্ক এরিনায় আয়োজিত এক সমাবেশে 10,000-এরও বেশি প্রবাসী ভারতীয়র উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী তার উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী লাক্সনকে ধন্যবাদ জানান।
1: भारत और न्यूजीलैंड के रिश्ते में यादें भी हैं, दोस्ती भी है, वैल्यूज भी है और एक कमिटमेंट भी है। भारत न्यूजीलैंड की यही वाका एक नई यात्रा पर निकलने के लिए तैयार है। हमारे सामने अवसरों से भरा खुला समुद्र है, हवाएं हमारे साथ है, समंदर की विशाल लहरें हमारे साथ है, इच्छा शक्ति का नीला आसमान हमारे साथ है, पाने को काफी कुछ है और मैं जानता हूं हम सफल होंगे।
0: প্রধানমন্ত্রী বলেন, তাঁর এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর শেষ সফরের পর দীর্ঘ 40 বছরের ব্যবধানের কথা উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী সফরটি করতে আর এত দীর্ঘ সময় লাগবে না। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে।
2: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil. Far too long from visits from Bali, but Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here, and this is one of New Zealand has seen some of the world's biggest stars.
0: দেশ জুড়ে 2 লক্ষেরও বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ প্রকল্প PMFME নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই প্রকল্পের মাধ্যমে 20,300 কোটিরও বেশি টাকার বিনিয়োগ হয়েছে এবং প্রায় 11 লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রক জানিয়েছে। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এটি শুধু একটি মাইলফলক নয়, আগামী দিনে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ভিত্তি। ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 13 জন পুরুষ ও 2 জন মহিলা সহ মোট 15 জন ভারতীয়র মৃত্যু হয়েছে বলে হ্যানয় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, নিহতদের মধ্যে 10 জন তামিলনাড়ু, 2 জন কেরালাম এবং 2 জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নৌকাটিতে 36 জন যাত্রীর মধ্যে 32 জনই ভারতীয় বলে খবর। 17 জন যাত্রী ও 4 জন ক্রু সদস্য সহ 21 জনকে বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আন্থই বন্দর যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়। ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। হোচিমিন শহরে ভারতের কনস্যুলেট জেনারেলের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নম্বরগুলি হল 8436281790, 8491552314, 8433452014। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ভিয়েতনামে নিযুক্ত

0: ভারতীয় দূতাবাস ও কনসুলেট সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে। ভিয়েতনামের কর্তৃপক্ষের সঙ্গেও তারা যোগাযোগ রাখছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে সংবিধান এবং জনকল্যাণই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে। গয়ায় অষ্টাদশ বিহার বিধানসভার সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের কর্মসূচি বিধায়কদের দায়িত্ব সম্পর্কে তাঁদের অবহিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। বিহারকে ভারতের গণতান্ত্রিক যাত্রার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণে বিধায়কদের কাজ করতে হবে। ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে নটি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSI জানিয়েছে, মেয়াদ উত্তীর্ণ পচে যাওয়া দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে FSSI। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অভিন্ন দেওয়ানি বিধি UCC-র খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। নয় সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় খুব শীঘ্রই UCC নিয়ে আসার ব্যাপারে সরকার আশাবাদী।
1: UCC কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে, রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে, সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর, ওই দিন বিকেলেই দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিত্ব গঠনে গ্রন্থাগারের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব দিয়ে যুব সমাজকে আরও বেশি করে লাইব্রেরিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করে তিনি বলেন, দেশ এবং দেশের মানুষকে উপলব্ধি করার জন্য বই পড়া অনিবার্য। দেশ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা উল্লেখ করে শ্রী শাহ বলেন, দেশের সংস্কৃতি এবং ইতিহাসকে জানার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রসারে লাইব্রেরি হল একটি শক্তিশালী মাধ্যম। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতিমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 4 থেকে 5 দিন দেশের উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামীকাল অসম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে IMD। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব ও পশ্চিম মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ Stage 4-এ জ্যোতি, সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিতা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ভারতীয় থ্রোই ফাইনালে 288-332 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হয়। সাউদাম্পটনের এজেস বলে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 258 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে, ভারত 8 ওভারে 2 উইকেট হারিয়ে 87 রান করেছে। এর আগে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 257 রান করে। লন্ডনে আজ উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলাইনা মুচোভা দেশেরই লিন্ডা নস্কোভার মুখোমুখি হয়েছেন। দুই খেলোয়াড়ই প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠেছেন, দুই খেলোয়াড়ের কাছেই প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। দীর্ঘ চার দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম নিউজিল্যান্ড সফর। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জন ভারতীয় পর্যটকের মৃত্যু। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি

0: প্রধানমন্ত্রী শোক প্রকাশ। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ রবিবার 12 জুলাইয়ের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56, ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন। শুনবেন দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ধ্রুপদ পণ্ডিত ফাল্গুনী মিত্রের পরিবেশনায় রাগ ভৈরব এবং যোগিয়া। 6:30 শাশ্বত ভারত, এই অনুষ্ঠানে শুনবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুবিনয় রায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য, এই অনুষ্ঠানে শুনবেন বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলবেন ডক্টর অভিজিৎ ঘোষাল। 7:05 সুফি গানের আসর। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, শুনবেন রাঙামাটি উপস্থাপনায় সাধনা রায়। 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় সাধনা রায়। 8:30 কবি কণ্ঠে, এই অনুষ্ঠানে কবি সুদেষ্ণা মিত্র সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রযোজনা সেহনাজ আব্দুর রহুফ। শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 ষোলো আনা বাঙালি, প্রাক্তন ভারতীয় ফুটবলার আলভিটো ডি কুনহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন নীলাদ্রি সেন, প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়। শুনবেন দ্বিতীয় পর্ব। 9:30 মনের মতো গান উপস্থাপনায় উৎসব সিনহা। 10:30 ভক্তিগীতি পরিবেশনায় সংঘমিত্রা মিশ্র। 10:45 লোকগানের আসর। 11:00 অতিথি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন, শুনবেন দ্বিতীয় পর্ব। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণী থেকে অনুষ্ঠান পেশার সন্ধানে উপস্থাপনায় বীতশোক চক্রবর্তী। 12:30 যাত্রাপালা বিনোদিনী রচনা আশিস বন্দ্যোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি, দ্বিতীয় অধিবেশন শুরু হবে 3:28। ভারতীয় সময় বিকেল 3:35 অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, শুনবেন রসময়ী উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক ও চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলো আনা বাঙালি, প্রাক্তন ভারতীয় ফুটবলার আলভিটো ডি কুনহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন নীলাদ্রি সেন, শুনবেন দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় ইনা বাগচি। 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রোহিত গোস্বামী। এশিয়ান গেমসে ভারতীয় টেনিস তারকা সিন্ড্রেলা দাসের সঙ্গে আলাপচারিতায় যশবন্ত বিশ্বাস। 6:20 ক্ষেত খামারের কথা, বাড়িতেই বানান জৈব কীটনাশক, এ বিষয়ে ডক্টর অনুত্তম পারিয়ারির সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে শুনবেন বর্ষায় পোকামাকড়ের উপদ্রব, এ বিষয়ে বলবেন ডক্টর কৌশিক লাহিড়ি। 7:00 বেতার নাটক দরজা রচনা দেবব্রত চৌধুরী, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। 7:45 নান্দনিক, এই অনুষ্ঠানে প্রাবন্ধিক দেবাঞ্জন সেনগুপ্তর সঙ্গে আলাপচারিতায় পৌলমী ভট্টাচার্য, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথাই গানে উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয় রচনা দিলীপ কুমার রায়, পাঠ পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, পরিবেশনায় তরুণ কুমার চক্রবর্তী, রাগ বাগেশ্রী, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন মলয় বসু। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 12:00 মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরিসমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ রবিবার 12 জুলাই সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হবে অনুষ্ঠান শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে।

শুনবেন বাঁশি পরিবেশনায় পরমানন্দ রায়, শুনবেন রাগ সুর মলহার, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন নবারুণ দত্ত। শুরু হচ্ছে রাগ সুর মলহারে বাঁশি পরিবেশনায় পরমানন্দ রায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাঁশি, পরিবেশনায় শিল্পী পরমানন্দ রায়, রাগ সুলমারহার। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন নবারুণ দত্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি শুভমিতা মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় মোকাবিলা এবং দুগ্ধ পশুপালন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে।
1: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়দ্রাবাদকে একটি প্রধান ও উচ্চগতিসম্পন্ন রেল হাব হিসেবে গড়ে তোলার কথা।

0: অভিন্ন দিওয়ানি বিধি চালু করতে 9 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন পশ্চিমবঙ্গ সরকারের। কেরালায় ভূমিধসের তদন্তে 5 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্য সরকারের।
1: ভিয়েতনামে ফুকুয়া দ্বীপের কাছে নৌকোডুবিতে 15 জন ভারতীয়ের মৃত্যু, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ।
0: ফিফা বিশ্বকাপে ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি, আগামীকাল শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে।
1: উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা স্বদেশের লিন্ডা নস্কোভার মুখোমুখি।
0: আসছি বিস্তারিত খবরে। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরছেন। শেষ পর্যায়ে তিনি 2 দিনের সফরে নিউজিল্যান্ড যান। গত 4 দশকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম নিউজিল্যান্ড সফর। সফরকালে শ্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় মোকাবিলা এবং দুগ্ধ পশুপালন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর সফরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল অকল্যান্ডে হাজার হাজার ভারতীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলাপ চারিতা। ওই সমাবেশে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। ক্রিস্টোফার লুকসন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে নিউজিল্যান্ডের উন্নয়নে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত এবং অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তির ফলে নিউজিল্যান্ডের রফতানিকারকদের কাছে 140 কোটি মানুষের ভারতীয় বাজার উন্মুক্ত হয়েছে। পাশাপাশি ভারতীয় শিল্পপতিদের কাছেও নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তার এই সফরের মাধ্যমে ভারত নিউজিল্যান্ড সম্পর্কে নতুন এক অধ্যায়ের সূচনা হল বলে তিনি মন্তব্য করেন। 40 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মোদী জানান, পরবর্তী সফরের ব্যবধান এত দীর্ঘ হবে না। প্রধানমন্ত্রী বলেন, অকল্যান্ড থেকে ওয়েলিংটন অথবা ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউন, সর্বত্র ভারতীয় সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
2: নিউজিল্যান্ড বো জগা হ্যায় জাহাঁ নিখিল রবিশঙ্কর এয়ার নিউজিল্যান্ড কে সিইও বন সকতে হ্যায়, জাহাঁ আনন্দ সত্যানন্দ গভর্নর জেনারেল বন সকতে হ্যায়, জাহাঁ ক্রিকেট টিম মে রচিন রবীন্দ্র, কহীঁ বোম্বে হিলস হ্যায়, কহীঁ কোরোমন্ডল হ্যায়, এসে কিতনে হি নাম হ্যায়, ইহাঁ রহতে রহতে আপ ভি পুরে কে পুরে কিবি হো গয়ে হ্যায়।
1: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত 2 লক্ষেরও বেশি অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদানের মাধ্যমে এই প্রকল্পে মাইল ফলক অর্জন করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ PMFME প্রকল্পে এখনও পর্যন্ত 20,300 কোটি টাকারও বেশি বিনিয়োগ এসেছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 11 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দপ্তরের মন্ত্রী চিরাগ পাসোয়ান বলেন, এই সাফল্য শুধুমাত্র একটি মাইল ফলক নয়, ভারতের খাদ্য প্রক্রিয়া করণ শিল্পের বিকাশে একটি মজবুত ভিত্তি। এ প্রসঙ্গে তিনি মহিলা উদ্যোক্তাদের অংশগ্রহণের কথাও উল্লেখ করেন।
0: আইন ও বিচার মন্ত্রকের অধীনস্থ আইন বিষয়ক বিভাগ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সহযোগিতায় নতুন দিল্লিতে আজ আঞ্চলিক ভাষা অন্তর্ভুক্তির মাধ্যমে আইনি শিক্ষার সুদৃঢ়করণ শীর্ষক একটি জাতীয় সম্মেলনের আয়োজন করে। হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষার মাধ্যমে বিচার প্রদান ব্যবস্থা এবং আইনি শিক্ষার প্রসার এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি 10 বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।
1: কেন্দ্রীয় রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়দ্রাবাদকে একটি প্রধান এবং উচ্চ গতিসম্পন্ন রেল হাব হিসাবে গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে পুনে, চেন্নাই এবং বেঙ্গালুরুর সঙ্গে বুলেট ট্রেন করিডোর তৈরির মাধ্যমে হায়দ্রাবাদকে সংযুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। হায়দ্রাবাদে আয়োজিত একটি শিল্প বিষয়ক অনুষ্ঠানে তিনি বলেন, এই উচ্চ গতির রেল নেটওয়ার্ক এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে এবং দক্ষিণ ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে।
0: আসন্ন রথযাত্রা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল পুরীগামী বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শালিমার পুরী রথযাত্রা স্পেশাল আগামী 15 ও 23 জুলাই শালিমার থেকে সন্ধ্যা 6টায় ও পুরী শালিমার রথযাত্রা স্পেশাল আগামী 17 ও 25 জুলাই রাত 12:30টায় পুরী থেকে ছাড়বে।
1: পশ্চিমবঙ্গে অভিন্ন দিওয়ানি বিধি চালু করতে কমিটি গঠন করল রাজ্য সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটি সম্পর্কিত নির্দেশিকা প্রকাশ করেছে বিচার দপ্তর। এই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে চেয়ারপারসন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার বারুইপুরে জানান, এই কমিটি তৈরি করা হয়ে গিয়েছে। এই কমিটি খসড়া বিলটি

0: পরীক্ষা ও পর্যালোচনা করে তাদের মতামত জানাবে।
1: কেরালামের ওয়াইনাডের কাল্লাডিতে ভূমিধসের বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য কেরালা সরকার 5 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। ভূতাত্ত্বিক ডক্টর সিপি রাজেন্দ্রনের নেতৃত্বাধীন এই কমিটি কেন্দ্র ও রাজ্য সরকারের প্রস্তাবিত পরিবেশ বিষয়ক ছাড়পত্র এবং নিরাপত্তাজনিত সম্ভাব্য ত্রুটিগুলি খতিয়ে দেখার পর 1 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে। এদিকে কেরালার রাজস্বমন্ত্রী এপি অনিল কুমার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে।
0: এক দেশ এক নির্বাচন বিষয়ক যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী বলেছেন, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একত্রে হলে প্রশাসন মজবুত হবে, ব্যয় কমবে এবং দেশের অর্থনীতির পক্ষে সহায়ক হবে। গোয়ায় আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী বলেন, সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে 41 সদস্যের কমিটি বর্তমানে বিভিন্ন রাজ্যে মতামত সংগ্রহের জন্য সফর করছে। শ্রী চৌধুরী স্পষ্ট জানান, এক দেশ এক নির্বাচনের অর্থ কখনোই সারা দেশে একদিনে নির্বাচন নয়, বরং লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিভিন্ন দফায় ভোট গ্রহণ করা হবে, তবে এই নির্বাচন হবে প্রতি 5 বছর অন্তর একবার। তিনি আরও জানান, কমিটির কাছে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা জানিয়েছেন, প্রস্তাবিত এই বিল সংবিধানের সঙ্গে সাযুজ্যপূর্ণ এবং তা কখনোই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী নয়। শুনছেন উপমহাদেশের খবর।

0: ভিয়েতনামের ফুকুয়া দ্বীপের কাছে আজ ভারতীয় পর্যটকবাহী একটি স্পিডবোট উল্টে গিয়ে 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহতদের মধ্যে 13 জন পুরুষ ও 2 জন নারী রয়েছেন। দূতাবাসের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 10 জন তামিলনাড়ুর, 3 জন অন্ধ্রপ্রদেশের এবং 2 জন কেরালার বাসিন্দা ছিলেন। অন্যদিকে 17 জন যাত্রী ও 4 জন ক্রু সদস্য সহ মোট 21 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, এই মর্মান্তিক ঘটনায় ভিয়েতনাম কোস্ট গার্ডের রিজিয়ান 4 কমান্ড বিভাগের কর্মীরা তাদের সরঞ্জাম সহ উদ্ধার অভিযানে প্রধান ভূমিকা নিয়েছিলেন। হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ঘটনা সম্পর্কিত বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তথ্য সহায়তা প্রদানের লক্ষ্যে হোচিমিন শহরে ভারতের কনসুলেট জেনারেলের দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের নম্বর 8436281790, 8491552371 এবং 8433452014। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তার বার্তায় আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন। তিনি জানিয়েছেন, ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস ও বাণিজ্যিক দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে এবং প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছে।
1: টাইফুন বাভি আজ পূর্ব চীন সাগরের উপর দিয়ে ক্রমশ অগ্রসর হচ্ছে। এর প্রেক্ষিতে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলিতে প্রবল বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। অন্যদিকে তাইওয়ান ও পূর্ব চীনে এই টাইফুনের ল্যান্ডফল হওয়ার আশঙ্কা রয়েছে। এই টাইফুনটি ঘন্টায় সর্বোচ্চ 144 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সহ তাইওয়ানের উত্তরাঞ্চল অতিক্রম করে আগামীকাল ভোরে চীনের ঝেজিয়াং প্রদেশে আঘাত বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জাপানের ওকিনাওয়া প্রিফেকচারে ঝড়জনিত জলোচ্ছ্বাস ও উত্তাল ঢেউয়ের আশঙ্কায় সংশ্লিষ্ট প্রশাসনের তরফে 200টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। তাইওয়ানে স্কুল ও সরকারি দপ্তর বন্ধ রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে অন্তত 36 জন আহত এবং 14,000-এরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে চীন থেকে এই টাইফুনের জন্য কমলা সতর্কতা এবং ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ফুজিয়ান প্রদেশের উপকূলীয় এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
0: আজ বিশ্ব জনসংখ্যা দিবস। অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল উন্নয়নের ভিত্তি হিসেবে স্বেচ্ছায় পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যকর পরিবারের গুরুত্ব তুলে ধরে আজকের এই দিন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সমাজ মাধ্যমের এক বার্তায় বলেছেন, দুটি শিশুর জন্মের মধ্যে যথেষ্ট ব্যবধান থাকলে সেই পরিবার স্বাস্থ্যকর এবং সুখী হয়ে ওঠে। এই স্লোগানকে সামনে রেখে তিনি শিশু এবং মাতৃত্বকালীন স্বাস্থ্যের ব্যাপারে আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 4-5 দিন দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

0: সেই সঙ্গে পূর্ব পশ্চিম মধ্যপ্রদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বৃষ্টিপ্রবণ এলাকায় আগামী 2 থেকে 3 দিন বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আইএমডির বিজ্ঞানী ডক্টর নরেশ আকাশবাণীকে জানিয়েছেন, আগামী 2 দিনে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে 12 সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1: এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি হবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। আগামীকাল শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30। এদিকে ফ্রান্সের পর স্পেন দ্বিতীয় দল হিসেবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গতরাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে।
1: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যে কলকাতা প্রিমিয়ার লিগ আগামীকাল শুরু হচ্ছে। প্রথম দিন গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 4:00। সোমবার পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম ম্যাচে রেনবো অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে। আইএফএ এর পক্ষ থেকে প্রথম রাউন্ডের সূচি ঘোষণা করা হয়েছে। দুটি গ্রুপে 26টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
0: উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা স্বদেশের লিন্ডা নস্কোভার মুখোমুখি হয়েছেন। নস্কোভা প্রথম সেটটি 6-2 জিতে গেছেন এবং দ্বিতীয় সেটটি ক্যারোলিনা মুচোভা 7-5 জিতে নিয়েছেন। তৃতীয় সেটের খেলা চলছে। তৃতীয় সেটে নস্কোভা 4-1 ফলাফলে এগিয়ে রয়েছেন।
1: মেঘালয়ের ক্রীড়ামন্ত্রী শ্রী ওয়াইলাদমিকি সিল্লা আজ 135তম ঐতিহাসিক ডুরান্ড কাপের ট্রফি প্রদর্শন এবং ট্যুরের সূচনা করেছেন। অনুষ্ঠানে সেনাবাহিনী ও রাজ্য প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডুরান্ড কাপ, রোলিং সিমলা ট্রফি এবং প্রেসিডেন্টস কাপ, এই তিনটি ট্রফি নিয়ে আজ থেকে 14 জুলাই পর্যন্ত শিলং, জুয়াই ও তুরা জুড়ে একটি রোড শো বা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শুরু হবে আগামী 25 জুলাই, চলবে 23 আগস্ট পর্যন্ত। কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল এবং শিলং এই 5টি স্থানে ম্যাচগুলি হবে। আসামের গুয়াহাটি এবং ঝাড়খণ্ডের রাঁচিতে এই প্রথম ডুরান কাপ আয়োজন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কলকাতার দুটি স্টেডিয়াম, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গন।
0: লর্ডসে মহিলাদের 4 দিনের একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিনে ভারত ইংল্যান্ডের থেকে 115 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে আজ। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ভারতীয় মহিলা দল 1 উইকেটে 151 রান করেছে। এর আগে গতকাল ভারতের প্রথম ইনিংস 285 রানে শেষ হয়। জবাবে ব্যাট করতে নামে ইংল্যান্ডের প্রথম ইনিংস আজ 170 রানে শেষ হয়।
1: সাউদাম্পটনের এজেস বলে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতের সামনে 258 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 257 রান করে। ভারত ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 17 ওভার 4 বলে 5 উইকেটে 182 রান করেছে।
0: স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 4 জ্যোতি সুরেখা ভেন্নাম, কৃতিকা প্রদীপ এবং চিকিতা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ফাইনালে এই ভারতীয় ত্রয়ী কলম্বিয়ার কাছে পরাজিত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় মোকাবিলা এবং দুগ্ধ ও পশুপালন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে।
1: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়দ্রাবাদকে একটি প্রধান ও উচ্চগতি সম্পন্ন রেল হাব হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন।
0: অভিন্ন দেওয়ানিবিধি চালু করতে 9 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন পশ্চিমবঙ্গ সরকারের।
1: ভিয়েতনামে ফুকুয়া দ্বীপের কাছে নৌকাডুবিতে 15 জন ভারতীয়ের মৃত্যু, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক প্রকাশ।
0: ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি। আগামীকাল শেষ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়।

এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের হারানো দিনের গান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু সাধনা। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত ১১টা বেজে ৫০ সেকেন্ড আর বাংলাদেশ সময়

11টা বেজে 31 মিনিট হয়ে 17 সেকেন্ড। আসলে এই স্টুডিওর ঘড়িতে 11টা বাজলো মানেই আপনারা কান সতর্ক করে ছুঁয়ে রাখেন আকাশবাণী মৈত্রীর গান শুনবেন বলে। রেডিও সেট বা মোবাইল অ্যাপে অটোমেটিক্যালি হাত চলে যায়, এখানে মন ঘড়ি একদম সেট হয়ে আছে, তাই হাত ঘড়ি বা দেওয়াল ঘড়ি দেখার প্রয়োজনই পড়ে না। আর এদিকে অর্থাৎ স্টুডিওর এ প্রান্তে আমরাও তৈরি আপনাদেরকে গান শোনানোর জন্য, তাই তো এসে গেছি আপনাদের মৈত্রী বন্ধু সাধনা। শুরুতে একটু বাঁশির সুর আমরা শুনে নিই।

আহ, কি অপূর্ব মাসির সুর! কিছুক্ষণ যেন মনটা যেন কোথায় হারিয়ে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল কোন সুদূরে, তাই না? আসলে বাঁশি তো এমনই। কি যে কখন বলে বাঁশি, রাধা না হলে বোধহয় তা কেউ বোঝে না। বাঁশি জানে ভালোবাসতে, শুধু জানে না কাছে আসতে। তাই তো বারে বারে তাকে মন দিয়ে হতে হয় দিশাহারা।

কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, ঘুম ভাঙায় মন দোলায় ডেকে যায় বহুদূর। আসলে এই বাঁশির বাণী তো চিরদিনের, এ আমাদের বাংলা।

বাংলা সংস্কৃতির একান্ত নিজস্ব সুর। কখনো তা মিশে থাকে পল্লী গায়ের মেঠো সুরে, কখনো বা মাঝি মলারের ভাটিয়ালি সুরে, আবার কখনো বা শ্রীকৃষ্ণের মোহন বাঁশির সুরে মিশে থাকে আমাদের ঐতিহ্য। তাই তো এই সুর যুগ যুগান্তর পেরিয়ে নানা প্রতীকী ব্যঞ্জনায় বাঁধা পড়েছে কবি সাহিত্যিক, সুরকার, গীতিকার এবং বাঁশিওয়ালার জাদু কাঠির ছোঁয়ায়। আজকে এই মধ্যরাতের একটি ঘণ্টা আমরা সেই বাঁশির মদিরতায় ডুব দেব, আর সেই সঙ্গে আপনাদের শোনাব বাঁশির জাদুকরদেরও সুলুক সন্ধান। তাহলে আমরা এগিয়ে চলি বাঁশির সঙ্গে আর বাঁশির সেই জাদুকরদের সঙ্গে। রইল পরের গানটি, কণ্ঠে মান্না দে।

বাঁশির সুমধুর সুর গানটিকে যেন আরও এক উচ্চতর মাত্রায় পৌঁছে দিল। এমনই বাঁশি অপরিহার্য যেন হয়ে গেছে আমাদের গানের জন্য, যে বাঁশিওয়ালাদের যুগ যুগান্তর ধরে তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের সেই বাঁশির সুমধুর সুরে গানগুলি এত উচ্চতর মাত্রায় পৌঁছে যাচ্ছে। সেই বাঁশিওয়ালাদের খবর, সেই বাঁশির জাদুকরদের খবর কিন্তু আমরা বোধহয় কেউ রাখি না। আমরা শুধুমাত্র গায়ক গায়িকা বা সুরকার গীতিকারের খবরই পাই। সে বাংলা রাগাশ্রয়ী গান হোক বা আধুনিক বা লোকসঙ্গীত, বিভিন্ন কালজয়ী গান সৃষ্টি করেছেন যে জাদুকরেরা, আজ কথায় কথায় তাদের কথা উঠে আসবে। রাগ সঙ্গীতে বাঁশির এক অসম্ভব যে প্রসার ঘটিয়েছিলেন যিনি, সেই ছোট্ট বাঁশি থেকে একটা লম্বা সাত ছিদ্রওয়ালা বাঁশি যিনি উপহার দিয়েছিলেন আমাদের সঙ্গীত প্রেমীদের, তিনি হলেন পণ্ডিত পান্নালাল ঘোষ। তার অসাধারণ ক্ষমতা ছিল, রাগ সঙ্গীতে গভীর আবেগ প্রকাশে তিনি ছিলেন অনন্য। অধুনা বরিশালের এক সাংগীতিক মহলে তিনি বেড়ে ওঠেন। পিতামহ হরকুমার ঘোষ ছিলেন প্রখ্যাত ধ্রুপদ শিল্পী, পিতা অক্ষয় কুমার ঘোষ ছিলেন প্রসিদ্ধ সেতার বাদক। ফলে সাংগীতিক পরিবেশে তার বেড়ে ওঠা এবং সঙ্গীতের প্রতি তার আকর্ষণ সেই শিশুকাল থেকেই। মাত্র ১৪ বছর বয়সে তার বাঁশি শেখা শুরু। সেই বংশী বাদকের নানান কাজের নমুনা আমরা পেয়েছি পরবর্তীতে, শুনব সেসব কাহিনী। তবে তার আগে এই গানটি রইল আপনাদের জন্য গীতা দত্তের কণ্ঠে।

পৃথিবী আমারে চাই ছায়াছবির এই গানটিতে বাঁশি বাজিয়েছিলেন পণ্ডিত পান্নালাল ঘোষ। তার অসাধারণ প্রেলিউড এবং ইন্ট্রালিউডে বাঁশির শাস্ত্রীয় সুর প্রয়োগে গানটি এক চরম রোমান্টিক আবহ সৃষ্টি করেছে। 1957 সালে নির্মিত এই গানটি পণ্ডিত পান্নালাল ঘোষ তার কালজয়ী সৃষ্টির মধ্যে এগুলি খুব উল্লেখযোগ্য। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বা মধুর আমার এই চোখের আলো, যে গানটি গেয়েছিলেন কানন দেবী। তো এ ধরনের বহু গান আমরা পেয়েছি। আরও একটি গান যেটিতেও সুর দিয়েছেন পণ্ডিত পান্নালাল ঘোষ, সেটি রইল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পল্লীগীতি এবং ধ্রুপদী সুরের মিশ্রণে পানালাল ঘোষের বাঁশি এই গানটিকে এক ভিন্ন উচ্চতা প্রদান করে। পণ্ডিত পানালাল ঘোষ বাঁশিতে ভারতীয় রাগ সঙ্গীতের গায়কী ও তান নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন। আধুনিক গানের অর্কেস্ট্রাতে বাঁশির মেলবন্ধন ঘটিয়ে তিনি বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। আরও একজন সুরকারের কথা আপনাদের শোনাব, যিনি নিজে বাঁশি বাজাতে পারতেন খুব ভালো, তিনি সলিল চৌধুরী। তার গানে বাঁশির ব্যবহার এক অনন্য মাত্রা যোগ করেছে। ভারতীয় লোকসঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীতের সংমিশ্রণে তিনি বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার করতেন, যেমন বাঁশি, পিয়ানো, হারমোনিয়াম। এর সঙ্গে সঙ্গে বহু বিদেশি বাদ্যযন্ত্রের ব্যবহার করে তিনি এক সুন্দর আবহ সঙ্গীত সৃষ্টি করতেন, যা তার সুরারোপিত গানগুলিকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিত। বাঁশি তার অন্যতম প্রিয় বাদ্যযন্ত্র ছিল। তার সুরের জাদুতে বাঁশি কীভাবে ব্যবহার হতো তার কয়েকটি উদাহরণ আজ আপনাদের দেব, শোনাবো তেমনই কিছু গান। প্রথমেই যে গানটি আপনাদের শোনাবো লতা মঙ্গেশকরের কণ্ঠে, সে গানটির হিন্দিতেও আপনারা শুনেছেন। হিন্দিটা না জিয়া লাগে না, বুঝতেই পারছেন বাংলা গানটি। তো শোনাবো সেই বাংলা গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে। গানের যে চলন, গানের প্রতিটি বাঁকে বাঁকে বাঁশির প্রয়োগ অসাধারণ এক গভীর বিষণ্ণতা ও রোমান্টিক আবহ তৈরি করেছে। ক্লাসিক গানটির প্রেলিউড এবং অন্তরায় বাঁশির এমন চমৎকার বিস্তার রয়েছে, যা বর্ষার আমেজ এবং প্রকৃতির রূপকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শোনাবো সেই গানটি আপনাদের।

সলিল চৌধুরীর এমনই আরও একটি কালজয়ী নির্মাণ। ঝনক ঝনক কাকন কনক কাকন বাজে, সে গানটিতেও বাঁশির অসাধারণ মিষ্টি এবং চঞ্চল সুরের প্রয়োগ গানটির আবেগকে আরও ফুটিয়ে তুলেছে। গানটি শোনাবো আপনাদের গীতা দত্তের কণ্ঠে।

দুঃখিত, আমি একটি ভুল তথ্য দিয়েছিলাম সলিল চৌধুরীর সুরে, এটি নচিকেতা ঘোষের সুরে গানটি। এই নচিকেতা ঘোষের সুরেই আরও একটি গান আপনাদের শোনাব যেখানেও বাঁশির ব্যবহার অসাধারণ। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি রইল। গানটি আমরা অন্যভাবে শুনেছি বারে বারে, কিন্তু আজ একটু বাঁশিকে খেয়াল করব। গানটির যেমন বাঁশি বাদক হিসেবে এখানে আমরা বিজয় রাঘব রাওয়ের নাম পাই, এই গানের দ্বিতীয়

তবকে বাঁশির সুরে চমৎকার প্রয়োগ আছে। যদিও পুরো গানেই অল্প বিস্তর আছে, কিন্তু দ্বিতীয় স্তবকে বাঁশির সুরের চমকটা একটু অন্যরকম। রইল গানটি আপনাদের জন্য।

গান শোনাতে শোনাতে ভুলেই গেছিলাম আজ জানিয়ে দেওয়ার কথা আগামীকালের হারানো দিনের গানের বিষয়ে। জানিয়ে দিই আগামীকালের হারানো দিনের গানের কথা। চেনা গণ্ডির এক ফালি জানালা দিয়ে ক্যানভাসের মতো পৃথিবী, আর সেখানে নানা আলোর নানা রং। সে রং থেকেই প্রেম অপ্রেমের নামতা, চাওয়া পাওয়ার হদিশ, ব্যক্তিজীবন থেকে স্বদেশ ভাবনার আগুন, জানালার ধার ঘেঁষে অনুভবের রোজ নামচা, সেখানেই গান, সেখানেই কথা। 12 জুলাই অর্থাৎ আগামীকাল আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে সেই জানালার ধার। আপনাদের সঙ্গী পৌলমী ভট্টাচার্য। ফিরে আসি আজকের হারানো দিনের গানে। আজ মোহনিয়া বাঁশির সঙ্গে আমরা রয়েছি। যে কথা বলছিলাম একটু আগে, যে গানটি আপনারা শুনলেন, সেখানে রাখালি বাঁশির বেজে ওঠা সুরের সঙ্গে বাঁশির কি অসাধারণ সুরের মেলবন্ধন ঘটিয়েছেন শিল্পী। এরপর আমরা আবার একটি গানে যাব। কমললতা ছায়াছবিতে এই গানটি গাওয়া হয়েছিল 1969।

অত্যন্ত জনপ্রিয় এবং কালজয়ী এই গান। গীতিকার প্রণব রায়, সুর দিয়েছিলেন রবীন চট্টোপাধ্যায়। সেই গানটি শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গাওয়া হয়েছিল। রইল সে গান আপনাদের জন্য। এই গানের প্রতিটি স্তবকের মাঝে বাঁশির সুরের টুকরো ব্যবহার করা হয়েছে। বিশেষ করে অন্তরাগুলির মাঝে বাঁশির করুণ ও সুরময় প্রয়োগ গানটির বিষাদ এবং আধ্যাত্মিক ভাবকে আরও গভীর করে তুলেছে। এই গানে বাঁশি বাজিয়েছিলেন তৎকালীন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত বংশীবাদক ও সুরকার পান্নালাল ঘোষ। রইল গানটি আপনাদের জন্য।

গানটিতে মূলত পাহাড়ি এবং মিশ্র খাম্বাজ রাগের অপূর্ব মিশ্রণের সুরটি তৈরি হয়েছে, যা আমাদের মনকে উদাস ও মায়াবী পরিবেশে নিয়ে যায়। অসাধারণ এই বাঁশির সুরটি দিয়েছিলেন পণ্ডিত পান্নালাল ঘোষ।

সত্যি এই গান যেন চিরনূতন, যখনই শুনতে পাই মন যেন থমকে যায়, খানিক শুনতে চাই আবারও। প্রণব রায়ের কথায় এই গানটি নতুন প্রজন্মের কাছে প্রায় বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। গানটি হয়তো রয়েছে, কিন্তু গীতিকারের কথা বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। তাই আমাদের এই হারানোদিনের গানের আসর থেকে আমরা মনে করাতে চাই সেই সব শিল্পীদের কথা, সেই সব গীতিকার, সুরকার এবং যন্ত্রীদের কথা, যাদের অসামান্য পরিবেশনায়, তাদের অসামান্য নির্মাণে এই সুন্দর সুন্দর কালজয়ী নির্মাণ আমাদের কাছে রয়েছে, আমরা উপহার পেয়েছি, তাদের যেন আমরা না ভুলে যাই। তাই ফিরে ফিরে আসি তাদের কথায়। আজ আমরা রয়েছি মোহনীয়া বাঁশির কথায়, বাঁশির সুরে এবং সুরের জাদুকরদের বিভিন্ন রকম কথা, তাদের কোথায় কোথায় কিভাবে তারা সুরকে প্রয়োগ করেছেন তার কথা নিয়ে চলে যাব পরের গানে। এই গানটিতেও কিন্তু অসাধারণ রাগ সঙ্গীতের, মানে রাগের মিশ্রণ ঘটেছে। ধ্রুপদী রাগ, ধ্রুপদী বা রাগাশ্রয়ী বাংলা গানে বিভিন্ন রকমভাবে কিন্তু নানান রাগ মিশে থাকে। যেমন এই গানটিতে মিশ্র পিলু বা ভৈরবী রাগের ছোঁয়া রয়েছে। প্রেম, বিরহ, অপেক্ষা, আত্মনিবেদনের এক অমর সুরকাব্য এই গানটি। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবেই জন্ম নেয়। এই গানটি রইল আপনাদের জন্য। কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়।

এই গানটিতে বাঁশির একটি চমৎকার মিষ্টি সুরের আলাপের মধ্যে দিয়ে গানটি শুরু হয়েছে, একটু খেয়াল করেছেন নিশ্চয়ই। এখানে বাঁশি কিন্তু মূলত কাউন্টার মেলোডি দিয়েছে এবং গানের অন্তরা সঞ্চারীর মেলবন্ধন তৈরির ক্ষেত্রে এই কাজে লেগেছে, যা এই গানটিতে শ্রোতাকে গানের মূল ভাব বুঝিয়ে দিতে সাহায্য করেছে অনেকাংশে। স্থায়ী অংশ শেষ হয়ে প্রথম অন্তরার আগে এবং অন্তরার লাইনের মাঝে বিরতিগুলোতে বাঁশির টুকরো টুকরো ব্যবহার, এটা কিন্তু সুন্দরভাবে হয়েছে। আবার গানের শেষে যদি আউট্রো বলি, সেই আউট্রোতেও কিন্তু একদম শেষাংশে কণ্ঠ থেমে যাওয়ার পরও বাঁশির সুরটি মিলিয়ে যাওয়ার মধ্যে দিয়ে গানটি শেষ হয়েছে, ফলে একটা সুরের রেশ যেন রয়ে গেছে। সত্যি তো, আচ্ছা ভাবুন তো, পথের ধারে দাঁড়িয়ে বাঁশি শুনি যদি আমরা, মন কেমন করে ওঠে সত্যি কি বুঝতে পারি? আর সেই ব্যথাকে চেনা সুখ দুঃখের সঙ্গে যদি মেলাতে চাই, তা কি মেলে? দেখি চেনা হাসির চেয়ে সে উজ্জ্বল, চেনা চোখের জলে সে আরো গভীর, আর মনে হতে থাকে এই চেনাটা যেন সত্য নয়, অচেনাই সত্য। মন এমন সৃষ্টি ছাড়া ভাব ভাবে কি করে বলুন তো? ভাবতে থাকুন আর শুনতে থাকুন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এবারে যে গানটি আপনাদের শোনাব সেটি তেসুর দিয়েছিলেন, বাঁশিতে সুর দিয়েছিলেন ওস্তাদ হরিপ্রসাদ চৌরাসিয়া। এই গানটি রাগাশ্রয়ী গান নয়, অবশ্যই আধুনিক গান, কিন্তু এখানে দুটি রাগের মিশ্রণ মূলত লক্ষণীয়। পাহাড়ি রাগের চলন আর তার সঙ্গে ভূপালির স্বরবিন্যাস রয়েছে, সব মিলে এই গানটিতে এক অসাধারণ সুরের চলন আপনারা লক্ষ্য করতে পারবেন। গানটি ভূপেন হাজারিকার সুরে, কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের। 1957 সালে গানটি কালজয়ী এই সৃষ্টি এর নির্মাণ হয়েছিল। রঙ্গিলা বাঁশিতে কে ডাকে,

দেখতে দেখতে সময় প্রায় শেষ, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। তাই যেতে যেতে ক্লান্ত বাসীর শেষ রাগিণী আপনাদের শুনিয়ে যাই। এতক্ষণ সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাধনা।

0: ক্লান্ত বাঁশির শেষ রাগিনী শোনাতে শোনাতে শেষ করলাম আজকের হারানো দিনের গান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সঙ্গে শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 হয়ে 54 সেকেন্ড, বাংলাদেশ সময় রাত 12:38 হয়ে 21 সেকেন্ড। একটু পরে শুরু হবে ডিটিএইচ বাংলার অনুষ্ঠান। শুভরাত্রি।
1: অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:23।

এখন থেকে রাত দুটো অবধি শুনবেন বাংলা আধুনিক গান, তারপর দুটো থেকে তিনটে পর্যন্ত বাংলা ছায়াছবির গান, এবং রাত তিনটে থেকে ভোর চারটে পর্যন্ত শুনবেন নানা ধরনের গানের সম্ভার নিয়ে নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

এখন শুরু হচ্ছে বাংলা আধুনিক গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন লক্ষ্মীকান্ত রায়ের কথায় অচিন্ত বন্দ্যোপাধ্যায়ের সুরে, সৈকত মিত্রের কণ্ঠে আজকের প্রথম গান।

শুনছেন এখন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:24 হয়ে 43 সেকেন্ড। সঞ্চিতা ঠাকুরের কণ্ঠে এতক্ষণ গানটি শুনছিলেন, এবারে মনোময় ভট্টাচার্যের কণ্ঠে

ইলা ভট্টাচার্যের কণ্ঠে গানটি শুনছিলেন। আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:04 হয়ে 6 সেকেন্ড। এবারে রূপঙ্করের কণ্ঠে শুনে নিন আধুনিক গান।

কেয়া দত্তের কণ্ঠে গান শোনার পর এবারে কুমার শানুর কণ্ঠে শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়।

সন্দীপ ভট্টাচার্যের কণ্ঠে গান দিয়ে শেষ হল আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:28। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকে পরপর কয়েকটি গান শুনে নিন বোঝে না সে বোঝে না ছায়াছবি থেকে। প্রথমে সুকন্যা ঘোষের কণ্ঠে

সুকন্যা ঘোষের কয়েকটি গান শোনার পর এবারে পরপর কয়েকটি গান শুনি, পরপর দুটি গান শুনি নি অরিজিৎ সিং শুনছেন বোঝে না সে বোঝে না।

রূপঙ্কর এবং সোমলতার কণ্ঠে গান শোনার পর এবারে উপল আর প্রস্মিতার কণ্ঠে শুনছেন বেলা শেষে ছায়াছবির গান।

শাশার কণ্ঠে গান দিয়ে শুনলেন বেলা শেষের গান। এবারে বাংলা ছায়াছবির গান অনুষ্ঠানে শুনে নিন বেলা শুরু ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান।

শ্রেয়া ঘোষালের কণ্ঠে গান দিয়ে এতক্ষণ শুনলেন বেলা শুরুর গান। এবারে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের আজকের শেষ গান শুনে নিন অন্তহীন ছায়াছবি থেকে শানের কণ্ঠে।

অন্তহীন ছায়াছবির গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। শেষ গানটি ছিল শানের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:15। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন লোকগীতি অর্জুন খ্যাপার।

গানটি শুনছিলেন শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে নানা রঙের গানের অনুষ্ঠানে। লোকগীতি শোনার পর এবারে শুনে নিন নজরুল গীতি, প্রথমে অজয় চক্রবর্তীর কণ্ঠে।

অদিতি ভট্টাচার্যের কণ্ঠে এবং অজয় চক্রবর্তীর কণ্ঠে পরপর দুটি নজরুলগীতি শোনার পর নানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনে নিন ভক্তিমূলক গান। পরপর দুটি ভক্তিগীতি শুনে নিন, প্রথমে অজয় চক্রবর্তীর কণ্ঠে, তারপর শিল্পী হৈমন্তী শুক্লা। শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়।

অজয় চক্রবর্তীর কণ্ঠে গান শোনার পর এবারে হৈমন্তী শুক্লার কণ্ঠে শুনছেন নানা ধরনের গানের অনুষ্ঠানে এখন ভক্তিগীতি।

হৈমন্তী শুক্লার কণ্ঠে ভক্তিগীতি দিয়ে শেষ হল আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা।

পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59:30। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

এই গানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। সঙ্গে আছি ইন্দ্রাণী, থাকুন আমার সঙ্গে ভোর ছটা পর্যন্ত। ঘড়ি বলছে 4:40, সময় হয়ে গিয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ ভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত। রাগ ভৈরব, তবলা সঙ্গতে ছিলেন অসিত জানা এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখার্জি। এবারে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরৎ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত। তবলার সঙ্গতে ছিলেন কুমুদ রঞ্জন সাঁতরা। ঘড়িতে এখন 4:59 হয়ে 10 সেকেন্ড। ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী। 107 FM রেনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 12 জুলাই রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903652992 এই নম্বরে। আর চিরন্তনী মানেই যেখানে এক চিরন্তন সত্যের কথা গল্পের আকারে আসে আমাদের কাছে, আর সেই গল্প শুনতে শুনতে কখন যেন সেই সত্যকে আমরা অনুধাবন করি, উপলব্ধি করি, আর সেই উপলব্ধির কথা জানি গল্পের শেষে আপনাদের লেখায়। তাই বলি, গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবেন আপনার মতামত, যাতে চটপট করে সকলের মতামত সম্পূর্ণ পড়তে পারি। আজকে চিরন্তনীতে যে ভাবনা নিয়ে সাজিয়েছি গল্প, তা হল দেখবেন আমাদের সকলেরই কোনো ঘাটতি থাকলে তবেই পূরণের ইচ্ছে তৈরি হয়, তাই না? আর তাই জন্যই অনেকে বলেন একটু খামতি থাকা ভালো। যেমন সৌন্দর্যের ক্ষেত্রে, এ কথা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বেশি সৌন্দর্য সচেতন হলে বা সবাই যখন বলে বাহ কি সুন্দর দেখতে, ব্যাস ওটা বললে নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যৎ, নিজের পড়াশুনো, যাবতীয় কিছু সব সেকেন্ডারি। কেন না সবাই বলছে কি সুন্দর। সৌন্দর্য বেশি থাকলে মাথাটা ঘুরে যায়, আর কম থাকলে হ্যাঁ সুন্দর হওয়ার চেষ্টাটা থাকে, কিন্তু কোথাও যেন একটা বাস্তবমুখী ভাবনা থাকে। আরও একটা ব্যাপার, সাপোজ অর্থাভাব, বাবা মায়ের কাছে টাকা পয়সা কম থাকলে, মানে এটা কম আছে জেনে বড় হলে ছেলে মেয়ে যেই হোক তার একটা অর্থ রোজগারের লক্ষ্য তৈরি হয়। আর যখন কেউ জানে অনেক টাকা পয়সা আছে বাবা মার, এ কথা জানলেই সে দিশাহীন যেমন হয়ে যায়, তেমনই এই তো লাইফটাকে এনজয় করতে গেলে প্রচুর টাকা পয়সা চাই, কে দেবে? কেন, বাবা অ্যান্ড মা গৌরী সেনরা রয়েছে। তাই বলি একটু খামতি থাকা বোধ হয় ভালো। আর এই খামতি নিয়ে, হ্যাঁ সব খামতি নিয়ে কি আর এইটুকুনির সময় গল্প শোনানো যায়, কিছু খামতি থাকে, যে খামতিগুলো নিয়ে আজকের গল্প সাজিয়েছি।

মাঝে মাঝেই। হ্যাঁ, খামতি থাকলে আরেকটা জিনিস কী করি বলুন তো? আমরা চাই দাও, এই বলে অনেকটা হাত পেতে থাকি। আর তেমনই কথা থাকে গানের মাঝেও।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: নূতন প্রাণ দাও, শুনছিলাম গানটি ডক্টর শ্রেয়া দত্ত রায়ের গলায়। প্রাণ তো চাই, এ ব্যাপারে কার্পণ্য তো কখনো প্রকৃতি করে না, আর কার্পণ্য করলে খুব মুশকিল। প্রাণ আমাদের চাই, আর তাই আমরা সেই প্রাণকে ভরে নিই, প্রাণ দিয়ে, বোধ দিয়ে, চেতনা দিয়ে। যাই হোক, একেবারে আজকের গল্পে আসি। কেন আজকে এই নিয়ে গল্প বলতে শুরু করলাম, একটু অপূর্ণতা থাকা ভালো, পরিপূর্ণ হওয়ারই তো আমাদের জীবনের লক্ষ্য থাকে। তা যদি না অপূর্ণতা থাকে, তবে কাকে পরিপূর্ণ করব। যাই হোক, বীরপুর নামে একটা গ্রাম, চারিদিকে সবুজ।

উজাড় সবুজ মাঠ, গাছেরা সবাই মিলে সে এক সুন্দর সবুজের স্বর্গ তৈরি করেছে যেন। সেখানে পাখির ডাক আর কাঁচা রাস্তার ধুলো সেখানকার সুর আর বর্ণকে রঙিন করে তুলেছে। আর সেই গ্রামেই থাকত অর্ক। ছোটবেলা থেকেই অর্কের জীবন ছিল অভাবের সঙ্গে লড়াইয়ের গল্প। অর্কের বাবা ছিলেন একজন দিনমজুর, কোনোদিন কাজ পেতেন, কোনোদিন পেতেন না। সংসারে চারজন মানুষ। অনেকদিন এমনও হয়েছে যখন একবেলা খাবার খেয়ে আরেকবেলা না খেয়ে দিন কাটাতে হয়েছে অর্কদের। স্কুলে যাওয়ার সময় সহপাঠীদের নতুন ব্যাগ, চকচকে জুতো, দামি খাতা, এইসব দেখে অর্কের মন খারাপ হতো। তার নিজের ব্যাগটি ছিল বারবার সেলাই করা, বইগুলো ছিল পুরনো। একদিন স্কুল থেকে ফিরে অর্ক মাকে জিজ্ঞেস করল যে, মা, আমাদের সব কিছুতে এত কম কেন? তখন ওর মা মৃদু হেসে বললেন, জীবনের কিছু কমতি মানুষকে ভেঙে দেয় না, যদি সেই কমতিকে, সেই খামতিটুকুকে নিজের শক্তি বানাতে শেখে। মনে রেখো, যে সব কিছু সহজে পায় সে কখনো তার মূল্য দিতে জানে না, তার দাম দিতে শেখে না। আর যদি কম থাকে সেইটুকুনিকে সে তার সবটুকু দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করে। হ্যাঁ, এই শিক্ষা ছোট থেকে অর্ক পেল বাড়িতে। একটু অপূর্ণ থাকলে তবেই না পূর্ণতার দিকে ও ছুটবে। এরপর কি হলো দেখা যাক।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমায় দাও গো বলে শুনছিলাম গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আর এই গল্পের মধ্যে যেখানে অর্ক তার মাকে যখন জিজ্ঞাসা করলো এত কিছু তাদের সব কিছু কম কেন, তার মা দারুণ সুন্দর একটি দামি কথা বললেন যে জীবনের কিছু কমতি মানুষকে ভেঙে দেয় না যদি সে কমতিকে নিজের শক্তি বানাতে শেখে। তিনি আরো বলেন যে মনে রেখো যে সব কিছু সহজে পায় সে সবসময় তার মূল্য বোঝে না। এই দিনে মায়ের এই কথাগুলো অর্কের মনে একেবারে যেন গেঁথে গেল। এরপর সে বাইরে মানে বাস্তব জীবনে সব জায়গায় তার কথাটা, তার মায়ের কাছে শেখা কথাটা সে মিলানোর চেষ্টা করতে শুরু করল। বিভিন্ন জায়গায় মিলিয়ে মিলিয়ে সে দেখল মা যেন কথাটা ঠিকই বলেছেন। যাই হোক, সেদিন থেকেই ও ঠিক করল নিজের অভাবকে আর দুর্বলতা ভাববে না। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা শুরু করত, রাতে বিদ্যুৎ না থাকলে কেরোসিনের বাতি জ্বালিয়ে বই পড়ত। হ্যাঁ, আমরা অবশ্য এখন শহরে বসে এই সমস্যাটার মুখোমুখি খুব কম, সামান্যতম একটা সমস্যার মতো এটা রয়ে গিয়েছে। প্রায় সবাই ভুলেই গিয়েছি যে কিছু বছর আগেও এইটাই ছিল আমাদের চেনা চিত্র, যে একেবারে কেরোসিন বাতির আলোয় বসে সবাই বই পড়ছে সন্ধ্যেবেলা। যাই হোক, আর বই কেনার টাকা না থাকলে লাইব্রেরি থেকে বই এনে পড়ত। বন্ধুরা যখন খেলাধুলোয় ব্যস্ত, অর্ক তখন নিজের স্বপ্ন তৈরির জন্য নিজেকে নেংড়ে দিতে ব্যস্ত। স্বপ্ন তো পূরণ করতেই হবে। কি সেই স্বপ্ন? অনেক অনেক অনেক স্বপ্ন। এই স্বপ্নগুলো পূরণের জন্য সে বুঝল তার কাছে একমাত্র অস্ত্র হচ্ছে শিক্ষা। পড়াশুনো ছাড়া তার অন্য আর কোনো অপশান নেই যা দিয়ে সে জীবনে সব ইচ্ছেগুলোকে পূরণ করতে পারে। এর জন্য কি করত? সে মন দিয়ে পড়ে যেত, মানে সেই ভোর থাকতে রাত থাকতে উঠেই সে পড়া শুরু করত, বিভিন্ন বিষয় নিয়ে পড়ত এবং নিজের পড়ার সিলেবাসের বাইরে গিয়ে প্রচুর বই সে পড়তে আরম্ভ করল। কেন বলবো তো সে কথা। এরপর দেখা গেল মাধ্যমিক পরীক্ষায় অর্ক জেলার প্রথম দশজনের মধ্যে স্থান পেয়েছে, আর গ্রামের মানুষেরা অবাক হয়ে গেল। সবাই বলল এত অভাবের মধ্যেও ছেলেটা কি করে এত ভালো ফল করল। অর্ক শুধু হাসল, ও জানতো যে তার সাফল্যের পিছনে সেই অভাব, যে অভাব তাকে প্রতিদিন আরো একটু বেশি করে পরিশ্রম করতে শিখিয়েছে, সাহায্য করেছে। আর তাই অর্ক দিন রাত এক করে পড়াশুনো করে পেল তার কাঙ্ক্ষিত রেজাল্ট, সে মাধ্যমিকে পেল। তারপর কি হলো? ঘড়িতে যখন 5:18 হয়ে 45 সেকেন্ড হয় তখন আরও অনেক কিছুই থাকে গল্পের মধ্যে থাকে। একটা ছোট্ট গান শুনে নিয়ে ফিরে আসব আবার গল্পের কথায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটা শুনছিলাম সবিতা চৌধুরীর গলায়, বন্ধ চোখে দাও আলো। যদি একটা অন্যরকম দার্শনিক দিক থেকে দেখি তাহলে কিন্তু রোম্যান্টিসিজমকে অতিক্রম করেও কিন্তু আমরা এই কথাটা সত্যি সবাই বলতে চাই, চোখটা খুলে দাও, অনেক কিছু দেখার আছে। সারা জীবন দেখেও যেন মনে হয় অনেক দেখা বাকি রয়ে গেল, আর তাই তো মনে মনে হয়তো এই কথাটা আমরা বারে বারে বলি, বা কখনো কখনো বলে ফেলি, বন্ধ চোখে দাও আলো। যাই হোক, যদিও আজকে ওই ঘাটতি বা কমতি এই ব্যাপারটা নিয়ে বলতে গিয়ে একেবারে একটা পার্ট বলছি, যদিও সত্যি সত্যি দেখা যায় যার যত টাকা আছে সে বলে আরও চাই, আরও চাই, আরও চাই। কিন্তু এক্ষেত্রে আজকের এই গল্পে অর্কের যে পরিবার, যে জীবন, সেখানে কিন্তু সত্যি সত্যি অসম্ভব ঘাটতি ছিল, এবং সেই কারণের জন্যই, সেই ঘাটতি পূরণের জন্যেই সে একমাত্র শিক্ষাকে আশ্রয় করে সে ঘাটতি পূরণের চেষ্টা করেছে। যাই হোক, মাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য সে বৃত্তি পেল, স্টাইপেন্ড পেয়ে পড়াশুনো করা এখনও আমরা দেখি বিভিন্ন জনের মধ্যে সে দারুণ জায়গায় পৌঁছতে পারে, যেখানে সে পৌঁছতে চায়। আর অর্ক তাই হলো। এরপরে সে গ্রাম থেকে শহরে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করলো, পড়াশুনো শেষ করে একটা বড় প্রতিষ্ঠানে চাকরি পেল, কিন্তু নিজের গ্রামের কথা কখনো ভুলে গেল না অর্ক। বেশ কয়েক বছর পর যখন নিজে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থের সাশ্রয় হয়েছে, সে যেমন চেয়েছিল মোটামুটি তেমন জায়গায় নিজেকে দেখতে পাচ্ছে, সে নিজের গ্রামে ফিরে আধুনিক একটা লাইব্রেরি আর বিনামূল্যে পড়ার কেন্দ্র করে তুলল, যাতে দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য বই, কম্পিউটার আর প্রশিক্ষণের ব্যবস্থা করতে শুরু করল। তার কারণ, অর্ক নিজের জীবন দিয়ে দেখেছিল যার কিচ্ছু নেই, যার হাতে কোনো অস্ত্র নেই, একমাত্র শিক্ষা আছে, সেই শিক্ষাকে আশ্রয় করে সে তার নিজের জীবন গড়ে তুলতে পারে, পারে আজও পারে। যাই হোক, যেদিন এই কম্পিউটার, লাইব্রেরি এই সমস্ত কিছুর উদ্বোধনের দিন, গ্রামের একজন ছাত্র অর্ককে জিজ্ঞেস করে, দাদা, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষককে? দারুণ সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের মুখোমুখি প্রায় সমস্ত সফল মানুষকেই হতে হয়। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষককে? অর্ক বেশ কিছুক্ষণ নীরব থাকল, থেকে বলল, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিল

তোমার অভাব। ওয়ারু বলল, যদি সব কিছু সহজে পেয়ে যেতাম তাহলে হয়তো আমার স্বপ্নের জন্য এতটা লড়াই করতে আমি শিখতামই না। তাই তো, এই তো হয়, আলো চারপাশে আছে, তাকে চাইতে হয়, খুঁজতে হয়, তবেই না তাকে ছোঁয়া যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়ের গলায় এই গানটি, জ্ঞানের আলো দাও চালিয়ে। ঘড়ি টিকটিক করে বলছে এবার কিন্তু গল্পেও প্রায় শেষ করার পালা, একটু গল্প বাকি আছে। এই যে বলছিলাম যে অর্ক এই কথাটা বলল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক অভাব। যদি সব কিছু সহজে সে পেয়ে যেত তাহলে বোধ হয় এত লড়াই করতে সে শিখত না, সে স্বপ্ন দেখতে শিখত না। তার মা চোখ মুছতে মুছতে হাসছিলেন, বহু বছর আগে বলা নিজের কথাগুলো যেন আজ সন্তানের মুখে শুনছেন। ওই যে বলেছিলেন জীবনের কিছু কমতি মানুষকে ভেঙে দেয় না, যদি সে সেই কম